0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সফিরউদ্দিন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক সূরা ইউসুফের 70-73 আয়াতে ইরশাদ করেছেন, তারপর যখন ইউসুফ তাদেরকে ব্যবস্থা করে দিল তাদের রসদপত্র, তখন তার সহোদরদের মালপত্রের মধ্যে পানপাত্র রেখে দিল। অতপর একজন ঘোষণাকারী ঘোষণা করল, হে কাফেলার লোকজন, তোমরা নিশ্চয় চোর। তারা তাদের প্রতি লক্ষ্য করে বলল, তোমরা কি হারিয়েছ? তারা বলল, আমরা বাদশার পানপাত্র হারিয়েছি, আর যে কেউ তা এনে দেবে সে এক উটের বোঝা পরিমাণ মাল পাবে এবং আমি এর জামিন। তারা বলল, আল্লাহর কসম, তোমরা তো জানো আমরা এদেশে ফাসাদ সৃষ্টি করতে আসিনি, আর আমরা চোরও নই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় মিথ্যাচারের কুফল, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মিথ্যা এমন একটি পাপ যা ব্যক্তির চরিত্র, পরিবার, সমাজ ও রাষ্ট্র সবকিছুকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সত্য মানুষের মর্যাদা বৃদ্ধি করে আর মিথ্যা মানুষের সম্মান নষ্ট করে। ইসলামে মিথ্যাকে অত্যন্ত ঘৃণ্য অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মিথ্যা কি? বাস্তবতার বিপরীত কথা ইচ্ছাকৃতভাবে বলা বা সত্য গোপন করে অসত্য প্রচার করাই মিথ্যা। কথায়, লেখায়, সাক্ষ্যে, ব্যবসায়, প্রচারণায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো সবই মিথ্যাচারের অন্তর্ভুক্ত। আরবিতে একটি প্রভাত বাক্য আছে, আসসিদকু ইউঞ্জি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। আল্লাহ তাআলা মিথ্যার ব্যাপারে এরশাদ করেন, মিথ্যা তো তারাই রচনা করে যারা আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস করে না। আয়াত আমাদের শিক্ষা দেয় যে মিথ্যা ইমানদারের গুণ নয়, বরং এটি অবিশ্বাসী ও পথ ভ্রষ্টদের বৈশিষ্ট্য। মিথ্যা মুনাফিকের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের তিনটি লক্ষণ, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানত খেয়ানত করে। মিথ্যাবাদী ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, মিথ্যার কারণে চরিত্র ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মিথ্যা সমাজে বিশ্বাস নষ্ট করে। একজন মিথ্যাবাদী হয়তো সাময়িক লাভ পেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সে মানুষের আস্থা হারিয়ে ফেলে। মিথ্যা বলার কুফল, ব্যবসা ও জীবিকা থেকে বরকত উঠে যায়। আজ অনেক ব্যবসায়ী অতিরঞ্জিত প্রচারণা, ভেজাল তথ্য কিংবা পণ্যের গুণাগুণ সম্পর্কে মিথ্যা বলে মানুষকে প্রতারিত করে। এতে সাময়িক লাভ হলেও বরকত নষ্ট হয়ে যায়। মিথ্যা ব্যবসাকে ধ্বংস করে এবং মানুষের দোয়া ও বিশ্বাস থেকে বঞ্চিত করে। মিথ্যা পারিবারিক সম্পর্ককে দুর্বল করে দেয়। অনেক সময় ছোট একটি মিথ্যা বড় ধরনের ঝগড়া, বিচ্ছেদ কিংবা সম্পর্কের অবনতির কারণ হয়ে দাঁড়ায়। তাই পারিবারিক শান্তির জন্য সত্যবাদিতা অত্যন্ত জরুরি। মিথ্যা সাক্ষ্য সমাজে জুলুম বাড়ায়। ইসলামে মিথ্যা সাক্ষ্যকে কবিরা গুনাহ বলা হয়েছে। মিথ্যা সাক্ষ্যের কারণে নিরাপরাধ ব্যক্তি শাস্তি পেতে পারে এবং অপরাধী মুক্তি পেতে পারে। এর ফলে সমাজে ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, মানুষকে হাসানোর জন্য যে মিথ্যা বলে তার জন্য ধ্বংস। আধুনিক যুগে মিথ্যাচারের ভয়াবহতা, বর্তমান সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই বাছাই ছাড়া খবর শেয়ার করা, গুজব ছড়ানো একটি বড় সামাজিক সমস্যা। অনেক সময় একটি মিথ্যা পোস্ট মানুষের সম্মানহানি, পারিবারিক সংকট এমনকি সামাজিক সংঘাতের কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রতিটি তথ্য যাচাই বাছাই করে প্রচার করা আমাদের দায়িত্ব। সম্মানিত শ্রোতাবৃন্দু, সত্যবাদিতা মানুষের সর্বশ্রেষ্ঠ গুণগুলোর একটি। সত্যবাদিতার ফলে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়, মানুষের বিশ্বাস ও সম্মান বৃদ্ধি পায়, পরিবারে শান্তি আসে, ব্যবসা বাণিজ্যে বরকত আসে, সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠিত হয়, আখেরাতে মুক্তি লাভের আশা করা যায়। সত্য কখনো কখনো কঠিন মনে হতে পারে, কিন্তু তার পরিণতি কল্যাণকর। পক্ষান্তরে মিথ্যা সাময়িক সুবিধা দিলেও শেষ পরিণতি ধ্বংস ডেকে আনে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সদা সর্বদা সত্যের ওপর অটল থাকার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়, আজকের বিষয় ছিল মিথ্যাচারের কুফল, এই সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন দেশের গান, শিল্পী সোমনুর মনির কোনাল। গানে কথা সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: যেখানে পাখির ডাকে সকালের ভাঙে ঘুম, দেশের গানটি শুনলেন সৌম্যর মনির কোনালের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার, আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
2: আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 10 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 47 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ ও FM 102 মেগাহার্জে। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় আয়োজিত 2026-2027 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মাননীয় অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংবাদ সম্মেলন অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে প্রচার হবে।
0: সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি সকাল 9:05। ছায়াছবি গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল 10:05।
1: ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11:20। বাজেট 2026-2027 নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান শুনবেন বেলা 11:50। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা 2:20।
0: এই সপ্তাহের নাটক গোধূলি সূর্য বেলা 3:05, রচনা মোহাম্মদ রওশন আলী, প্রযোজনা আব্দুল আজিজ। ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35।
1: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 9:05 প্রচারিত হবে বেতার ম্যাগাজিন উত্তরণ।
0: নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন ছাপা রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান রাত 10:30।
1: এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্জে বেলা 12:10 পর্যন্ত এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
0: FM 90 মেগাহার্টজে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনবেন। বাংলাদেশ বেতার ঢাকা। আজকের মিষ্টি ভোরের আলো আমাদের সবার জীবনে বয়ে আনুক নতুন কোনো সম্ভাবনার আলো। আর এমনই শুভ প্রত্যাশায় এখন শুনব ভোরের গান শম খায়রুল ইসলামের কণ্ঠে। গানে কথা সাজিয়েছেন শিকদার ইসাক আলী, সুর করেছেন মোহাম্মদ শাহিন আলী।

ভোরের গান শুনলেন সম খায়রুল ইসলামের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা। চেয়েও না, শুনয় না, আর চেয়েও না এ নয়ন পানি। নজরুলসঙ্গীত শুনবেন ইয়াসমিন মুশতারির কণ্ঠে।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন ইয়াসমিন মুশতারির কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মহাদেব ঘোষ।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন মহাদেব ঘোষ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় শ্রোতা, কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। বর্তমানে কৃষির উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার অপরিহার্য। উন্নত বীজ, সেচ ব্যবস্থাপনা এবং কৃষি যন্ত্রপাতির ব্যবহার কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি করছে। এছাড়া কৃষি গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা নতুন পদ্ধতি গ্রহণ করে তাদের আয় বাড়াচ্ছেন। এই উন্নয়ন শুধু কৃষকের জীবনমানই নয়, বরং দেশের অর্থনীতিকেও শক্তিশালী করছে। প্রিয় শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি কৃষি বিষয়ক কার্যক্রম পরিবেশ অনুষ্ঠান কৃষি সমাচারের আজকের আয়োজনে। শ্রোতা বন্ধুরা, কাঁঠাল ও আনারস প্রক্রিয়াজাতকরণ বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। কাঁঠাল থেকে তৈরি হচ্ছে জ্যাম, চিপস, আচার, আইসক্রিম এবং শুকনো পণ্য, যা দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে চাহিদা পাচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহায়তায় কৃষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাঁঠাল প্রক্রিয়াজাতকরণে দক্ষতা অর্জন করেছেন। এছাড়া আনারস থেকেও তৈরি হচ্ছে জ্যাম, জেলি এবং শুকনো পণ্য, যা কৃষকের আয় বাড়াতে সহায়ক হচ্ছে। এই প্রক্রিয়াজাতকরণ কৃষির উন্নয়ন ও কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নতি সাধন করছে। প্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের শুরুতেই আমার কৃষি পর্বে শুনে আসি কাঁঠাল ও আনারস প্রক্রিয়াজাতকরণ বিষয়ক একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস্তমা। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষিবিদ স্বদেশ কুমার পাল। আর তার সাথে আজকে আমরা কথা বলব কাঁঠাল ও আনারস প্রক্রিয়াজাতকরণ এ বিষয়টি নিয়ে। একদমই ব্যতিক্রমী একটা বিষয়, তাই না? আসলে কাঁঠাল এবং আনারস প্রক্রিয়াজাত যে করা যায় এটাও আসলে ভাববার একটু বিষয়। তো প্রথমেই কাঁঠাল ও আনারস প্রক্রিয়াজাতকরণের গুরুত্বটা জেনে নিব।
2: আপনাকে অনেক ধন্যবাদ। অধিকাংশ ভোক্তাই তাজা ফল খেতে বেশি পছন্দ করেন, কিন্তু সকল ফল বছরব্যাপী উৎপাদন করা যায় না। কিছু ফল আছে নির্দিষ্ট অঞ্চলে জন্মায়, আবার অনেক সুস্বাদু ফল অল্প সময় জন্ম জন্মায় এবং সে সময়টি পার হওয়ার পর আর সে ফলগুলো পাওয়া যায় না। এ সমস্ত কারণে নির্দিষ্ট সময়ের পর তাজা ফলের স্বাদ গ্রহণের জন্য এবং পুষ্টি সরবরাহ ঠিক রাখার জন্য ফল প্রক্রিয়াজাতকরণ করা প্রয়োজন। প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ফলের প্রাপ্যতা সময় বৃদ্ধি করা যায়, ফলের অপচয়টা কমানো যায়, সংরক্ষণ সময়টা বৃদ্ধি করা যায় এবং বিদেশে রপ্তানি করে আয় বাড়ানো যায়। এছাড়া খাদ্যের অণুজৈবিক এবং রাসায়নিক নিরাপত্তা বাড়ে। ফল প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে জাত নির্বাচনটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং ফলের পরিপক্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রক্রিয়ায় প্রক্রিয়াজাতকরণ যায়। শস্য সংগ্রহকর্তার ব্যবস্থাপনা এবং প্রক্রিয়াজাতকরণ সঠিকভাবে করা হলে তাজা ফল, ফ্রোজেন এবং প্রক্রিয়াজাতকরণ যে অবস্থাতে খাওয়া হোক না কেন, সেটার বর্ণ, গন্ধ এবং পুষ্টিমানের দিক থেকে তেমন পরিবর্তন হয় না। কাঁঠাল এবং আনারসের অপচয় কমানোর জন্য প্রক্রিয়াজাতকরণ করা অত্যন্ত প্রয়োজন।
1: আমাদের জাতীয় ফল কাঁঠাল, তো আমাদের দেশে কাঁঠাল চাষের পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন।
2: আমাদের দেশের প্রায় সব এলাকায় কম বেশি কাঁঠাল উৎপাদিত হয়, তবে গাজীপুর, ময়মনসিংহ, নরসিংদী, পার্বত্য চট্টগ্রামে বেশি পরিমাণে এবং উৎকৃষ্ট মানের কাঁঠাল উৎপাদন হয়ে থাকে। এসব এলাকায় কাঁঠাল ভরা মৌসুমে দেশের আনাসে কানাসে রাস্তাঘাটে, ভ্যানে, রিক্সায়, অটো রিক্সায়, টেম্পু, ট্র্যাকে এবং রাস্তার মোড়ে এবং বাজারে ক্ষুদ্র চাষি, ব্যবসায়ী, আড়তদার, ব্যাপারী এবং পাইকারি বিক্রেতা স্তূপ করে বিক্রি করেন। কৃষক উৎপাদন মৌসুমের প্রায় প্রতি বছরে খুব কম দামে কাঁঠাল বিক্রি করে থাকেন। গবেষণা প্রতিবেদনে লক্ষ্য করা গেছে দেশে কাঁঠালের সংগ্রহকর্তার ক্ষতির পরিমাণ শতকরা প্রায় 25% থেকে 45% পর্যন্ত হতে পারে এবং আমাদের দেশে প্রতি বছর প্রায় 500 কোটি টাকা সমপরিমাণ কাঁঠালের অপচয় হয়ে থাকে। কৃষক সময় মতন বিক্রি করতে না পারায় এবং ন্যায্য মূল্য না পাওয়ার কারণে অনেকে কাঁঠাল গাছ কেটে অন্য উচ্চ মূল্যের ফসলের, বিশেষ করে সবজি চাষ করতেছেন। কাঁঠাল এবং আনারস প্রক্রিয়াজাতকরণ করে সঠিক ব্যবহারের মাধ্যমে এই অপচয়ের পরিমাণটা কমানো যায় এবং বিদেশে রপ্তানি করে কৃষকদের আয় বাড়ানোর অনেক সুযোগ রয়েছে।
1: এ তো গেল কাঁঠালের বিষয়। এবার যদি আনারসের বিষয়টা একটু বলতেন।
2: আনারস আমাদের দেশে সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং টাঙ্গাইল জেলায় ব্যাপকভাবে চাষ করা হয় এবং এসব এলাকায় আনারস কৃষকদের জন্য একটা গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। আমাদের দেশে আনারস সাধারণত তাজা ফল হিসাবে খাওয়া হয়, কিন্তু পৃথিবীতে উৎপাদিত আনারসের বেশিরভাগে কিন্তু প্রক্রিয়াজাতকরণ করে খাওয়াই থাকে। আমাদের দেশে বর্তমানে সারা বছর আনারস উৎপাদিত হয়, তবে বৈশাখ মাস থেকে ভাদ্র মাসে বেশিরভাগ আনারস পাওয়া যায়। আনারস কিন্তু অনেক গুণ রয়েছে। আমাদের দেশে পাহাড়ি এলাকায় আনারস চাষের উপযোগী জমি রয়েছে অনেক এবং আমাদের দেশে বিদেশি MD2 জাতের আনারস চাষ শুরু হয়েছে, যেটা অত্যন্ত উন্নত মানের এবং রপ্তানিযোগ্য।
1: আচ্ছা, কাঁঠাল ও আনারসের বহুবিধ ব্যবহার কিন্তু রয়েছে, তো কি কি উপায়ে আমরা বহুভাবে ব্যবহার করতে পারি?
2: কাঁঠাল আমরা কাঁচা অবস্থা থেকে বহুমুখী ব্যবহারের মাধ্যমে অপচয় কমাতে পারি। আমাদের দেশে থাইল্যান্ড এবং ভিয়েতনামের ন্যায় কাঁঠালের চিপস করা যেতে পারে, ভেজিটেবল মিট করা যেতে পারে, ফ্রেশ কাট হিসেবে ব্যবহার করা যেতে পারে, ফ্রোজেন করে রাখা যেতে পারে, অসমোটিক ডিহাইড্রেশন প্রোডাক্ট রেডি টু কুক, ভিনেগার কাঁঠাল শক্ত করেও কিন্তু রাখা যায়। এছাড়া জ্যাম, জেলি, আচার সহ বহুবিধ উৎকৃষ্ট মানের এবং মুখরোচক করা খাদ্য উৎপাদন করা সম্ভব। আর কাঁঠালের একটা বড় কথা যে আমরা যে কাঁচা হিসাবে সবজি খেতে পারি, যেটা 55 থেকে 65 দিনে কাঁঠালটা ভেজিটেবল মিট হিসাবে খাওয়া যায়। আর কাঁচা কাঁঠাল সংগ্রহ পরিচর্যার মাধ্যমে ডিপ ফ্রিজে প্রায় 6 থেকে 8 মাস গুণগত মান অক্ষুণ্ণ রেখে সংরক্ষণ করা যায়। এতে কৃষক, উদ্যোক্তা এবং ভোক্তা সবাই কিন্তু লাভবান হতে পারেন।
1: অনেক ধন্যবাদ, আশা করছি আজকে যারা আলোচনা শুনছিলেন আপনারাও জেনে গেলেন কি কি করতে পারি আমরা। তো আপনাদের সকলকে ধন্যবাদ,
2: আপনাদেরকে ধন্যবাদ।
0: চলুন শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে একটি পরিবেশ বিষয়ক টান শুনে আসি।

0: সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, শুভ বিদায়।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা ছিলেন সুমনা সিরাজ সুমি, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ, FM 90 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, ঠাকুরগাঁও, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। একটু পরে শুনতে পাবেন সকাল 7টার বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ২৫শে জিলহজ, ১২ই জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতে শিরোনাম। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ। দেশের ইতিহাসে রেকর্ড ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫%, মুদ্রাস্ফীতি ধরা হয়েছে ৭.৫%, জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্য পণ্যে কমানো হচ্ছে কর। নতুন বাজেটে ১০টি খাতকে প্রাধান্য দিয়ে শিক্ষাখাতে রেকর্ড ১,৩৬,৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। ফ্যামিলি কার্ড সহ সামাজিক নিরাপত্তা খাতে ১,৪৪,০০০ কোটি টাকা। সরকারি চাকরিজীবীদের জন্য ১লা জুলাই থেকে ধাপে ধাপে বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা। প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হিসেবে অভিহিত করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল। ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প। শান্তি চুক্তি দ্বার প্রান্তে তেহরান ওয়াশিংটন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারাল স্বাগতিক মেক্সিকো। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ জয় বাংলাদেশের, প্রধানমন্ত্রীর অভিনন্দন। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট গতকাল জাতীয় সংসদে উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট পেশ করেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিতে সংসদের বৈঠক শুরু হয়। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে ২,৪৩,০০০ কোটি টাকা। অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ, ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিবাদ দেয়, এটি হল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট। বাজেট বক্তৃতার শুরুতে অর্থ পরিকল্পনা মন্ত্রী মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় আত্মদানকারী সকল শহীদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, সরকার মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনতে এবং প্রবৃদ্ধি ৬.৫% উন্নীত করতে এবারের বাজেটে ১০টি বিষয়কে প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে। এবারে বাজেটে প্রধান অগ্রাধিকার খাতগুলোর বরাদ্দ নিয়ে শুনুন একটি প্রতিবেদন।
2: ২০২৪-এ ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পথ ধরে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে দেশ। দীর্ঘ যাত্রা পেরিয়ে ২০২৬-এর ১২ই ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত নেতৃত্বে ঘোষিত হল ৯,৩৮,০০০ কোটি টাকার এই বিশাল বাজেট। এই বাজেটের মূল দর্শন সাময়িক চমক সৃষ্টি করা নয়, বরং প্রতিটি নাগরিকের অর্থনৈতিক অধিকার ও সমতা নিশ্চিত করা, যেখানে লক্ষ্য কেবল প্রবৃদ্ধি নয়, লক্ষ্য হল বৈষম্যহীন এক সমাজ বিনির্মাণ, জনগণের আর্থিক পুনরুদ্ধার আর এক নতুন ভোরের কল্যাণ নিশ্চিত করা। ২০৩৪-এর মধ্যে ১ট্রিলিয়ন ডলারের এক মহাসমৃদ্ধ অর্থনীতির বন্দরে পৌঁছানোর যে স্বপ্ন দেখছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, এই বাজেট যেন সেই সমুদ্রযাত্রারই প্রথম নোঙর। ঋণ নির্ভরতার শিকল ভেঙে এবার বাজেট ঘাটতিকে জিডিপির 3.6% এক সহনীয় সীমানায় বেঁধে ফেলার সাহসী অঙ্গীকার করেছেন অর্থমন্ত্রী। রাজস্বের খরা কাটিয়ে ওঠার গান গাওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। এবারের লক্ষ্য 6,95,000 কোটি টাকার রাজস্ব সংগ্রহ, যা জিডিপির 10.2%, যার সিংহভাগ অর্থাৎ 6,04,000 কোটি টাকায় আসবে এনবিআর এর হাত ধরে। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার উপর জোর দিয়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, বিনিয়োগ, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ 10টি অগ্রাধিকার খাত ঘোষণা করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।
3: সরকার 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে।
2: এবার মানুষের মৌলিক কল্যাণে, বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দের পালে লেগেছে নতুন হাওয়া। 3,16,715 কোটি টাকার উন্নয়ন বাজেটের এক বিশাল অংশ বরাদ্দ রাখা হয়েছে এই দুই খাতের জন্য। দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে শিক্ষা খাতে বরাদ্দ নেওয়া হয়েছে 1,36,606 কোটি টাকা, যা জিডিপির 2%। আর জরাজীর্ণতা কাটিয়ে জীবনের স্পন্দন ফেরাতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে 69,409 কোটি টাকায়। আগামী দিনের স্বপ্ন জিডিপির 5% থাকবে এই দুই সঞ্জীবনী খাতের জন্য।
3: সবার জন্য মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা, সকল নাগরিকের মৌলিক অধিকার হিসেবে বাস্তবমুখী, দক্ষতা নির্ভর, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে যোগ্য মানব সম্পদে পরিণত করা। দ্বিতীয়ত, মৌলিক অধিকার হিসেবে সবার জন্য মানসম্মত সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।
2: সার্বজনীন সামাজিক ব্যবস্থা, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী ও উৎপাদন ভিত্তিক অর্থনীতি, ব্যবসা বান্ধব পরিবেশ, ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগ উৎসাহিত করার পদক্ষেপ নেওয়া হবে। কৃষি, জ্বালানি আর তথ্য প্রযুক্তির চিরচেনা প্রাঙ্গণ পেরিয়ে দেশের অর্থনীতি এবার ডানা মেলেছে নতুন দিগন্তে। ক্রিয়েটিভ ইকোনমি, স্পোর্টস ইকোনমি আর প্রকৃতির রঙে রাঙানো সবুজ আর সুনীল অর্থনীতি, যা এতদিন ছিল মূলধারার আড়ালে, তাকে আজ নিয়ে আসা হচ্ছে জাতীয় অর্থনীতির মূল স্পন্দনে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 3,00,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সরকার একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায় উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আরও শুনুন প্রতিবেদনে।
3: সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন, মানবিক, কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চাই।
4: দারিদ্র হ্রাস, বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি আরও বাড়াচ্ছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় আগামী 2026-27 অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে 1,44,338 কোটি টাকা করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
3: সামাজিক নিরাপত্তা খাতে 26-27 অর্থবছরে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। মানে স্পিকার, সামাজিক নিরাপত্তা খাতে এত বড় বরাদ্দ বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নেই।
4: বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সরকারের সিগনেচার কর্মসূচি ফ্যামিলি কার্ড। এই কর্মসূচির আওতায় পরিবারের প্রধান নারী সদস্য মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন।
3: সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করবে আমাদের সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ড কর্মসূচি, যার কার্যক্রম সরকার গঠনের 1 মাসেরও কম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। ইতিমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থবছরে 41,00,000 নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা এবং এর বিপরীতে 14,500 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি।
4: বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের জন্য ভাতা অব্যাহত থাকবে। 65 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা ট্রেনে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাড়ানো হচ্ছে সহায়তার পরিমাণ। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি করে 38,00,000 করা হবে।
3: প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা 48,00,000 বাড়ানো হবে এবং মাসিক ভাতা 1,000 টাকা করা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতার সংখ্যা 1,00,000 উন্নীত হবে। স্তরভেদে মাসিক ভাতা 1,000 থেকে 1,400 টাকা করা যাবে।
4: মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে। সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় বেসরকারি কর্মীদের জন্য নতুন সুবিধা ঘোষণা করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানই অপরিবর্তিত থাকলেও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য চলমান মাসিক ভাতাও অব্যাহত থাকবে।
3: খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা 5,000 টাকা করে বৃদ্ধি করে যথাক্রমে বীর শ্রেষ্ঠ 40,000, বীর উত্তম 30,000, বীর বিক্রম 25,000, বীর প্রতীক 25,000 টাকা করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের মাসিক 20,000 টাকা এবং এ বি সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20, 15 ও 10,000 টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে।
4: বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ ইতিবাচক উদ্যোগ, তবে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন এবং অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি,
5: সামাজিক নিরাপত্তা খাতের পরিধি বাড়ানোর সরকারের উদ্যোগকে আমরা ইতিবাচক হিসেবে দেখতে চাই। বিশেষ করে দরিদ্র ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসূচি চালু করা, এটি অবশ্যই ইতিবাচক দিক। তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, প্রকৃত উপকারভোগীদেরকে সঠিকভাবে শনাক্ত করা এবং ভাতার অর্থ তাদের হাতে যাতে পৌঁছানো নিশ্চিত করা যায় সেটি বিষয়টি আমাকে দেখতে হবে।
4: নতুন অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ও সুবিধা বাড়ানোর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সুরক্ষার আওতায় আনার চেষ্টা করছে সরকার। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য আগামী 5 বছরের আয়কর কাঠামো একসঙ্গে ঘোষণা করেন। তিনি 2026-27 ও 2027-28 করবর্ষে করমুক্ত আয়সীমা বর্তমানে 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা নির্ধারণের প্রস্তাব করেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নারী করদাতা এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিকদের জন্য 2026-27 2027-28 করবর্ষে করমুক্ত আয়সীমা 4,25,000 টাকা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও প্রতিবন্ধী করদাতাদের জন্য 5,00,000 টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রসঙ্গে অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চলতি বছরের 1 জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
3: ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকল ধরনের নিয়োগ বদলি ও পদোন্নতিতে মেধা সততা দক্ষতা অভিজ্ঞতা প্রশিক্ষণ যোগ্যতাই প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বৎসর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছে রওনক জাহান। 2026-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে নিত্যপণ্য, কৃষিপণ্য, প্রযুক্তি, চিকিৎসা

0: কঠিনজাত পণ্য, গাড়ি, আমদানি করা খাদ্যপণ্য, নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন পণ্যের উপর শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: বাজেটের জটিল অঙ্ক ও সমীকরণ বোঝেন না সাধারণ মানুষ, তবে বাজেট এলেই জনগণের চোখ থাকে কোন পণ্যের দাম বাড়ল আর কোন পণ্যের দাম কমল সেই বিষয়ের উপর। গত কয়েক বছরের বাজেটের চেয়ে এবারে চিত্রটা কিছুটা ভিন্ন। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অগ্রাধিকার ছিল দ্রব্যমূল্য স্থিতিশীল রেখে জনগণকে স্বস্তি দেয়া। এ লক্ষ্যে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর শুল্ক ছাড় ও হ্রাস করা হয়েছে, এতে এসব পণ্যের দাম কমতে পারে। সার্বিক বিশ্লেষণে দেখা যায় শুল্ক কর কমানোর সংখ্যাই সব থেকে বেশি। ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস মুরগি সহ ষাটটি নিত্যপণ্যের উপর উচ্চ করের হার 5%, 2%, 1% হতে কমিয়ে 0.5% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এর ফলে দাম কমতে পারে এই ষাটটি নিত্যপণ্যের, ফলে স্বস্তি ফিরবে জনসাধারণের মাঝে।
2: মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষি পণ্য কর ছাড়, সরকার দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নতির লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় ষাটটি পণ্যের উপর উৎসে কর হ্রাসের একটি বড় জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ বিভিন্ন পণ্যের উপর উৎস করের হার 5%, 2%, 1% হতে হ্রাস করে 0.5% করার প্রস্তাব।
1: এছাড়া শিশু খাদ্য প্রস্তুতের কাঁচামালের উপর শুল্ক 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে, স্বস্তি ফিরবে শিশু খাদ্যের দামেও। এছাড়া মশলায় 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক এবং খেজুরের আমদানিতে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। সোনা সরবরাহের উৎসে করের হার 5% কমিয়ে 0.5% করা হয়েছে, এতে কমতে পারে সোনার গহনার দাম। শিক্ষা ও প্রযুক্তিকে প্রাধান্য দিয়ে ল্যাপটপ ও কম্পিউটারের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। বৈশ্বিক জ্বালানির সংকটকে বিবেচনায় রেখে কমতে পারে গাড়ি, সৌর বিদ্যুতের সরঞ্জাম সহ আরো নানা পণ্যের দাম। এছাড়াও দাম কমতে পারে মোবাইল সিম ও দেশে তৈরি মোবাইল সেটের। এবারের বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে স্বাস্থ্যখাতকে। কমানো হচ্ছে কিডনি ডায়ালিসিস সেবা, হার্টের রিং, ঔষধ সহ চিকিৎসা সামগ্রীর দামেও। আবার কিছু কিছু পণ্য ও সেবার উপর শুল্ক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, এতে দাম বাড়তে পারে সিগারেট, তেলচালিত গাড়ি, বিদেশি কাজু বাদাম, বিদেশি মধু ও খাদ্যের।
2: ও হিটেড টোবেকো এর উপর নিম্নলিখিত হারে সর্বোচ্চ খুচরা মূল্য সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব করছি। নিকোটিন পাউচ 500 টাকা সর্বোচ্চ খুচরা মূল্য, প্রস্তাবিত সম্পূরক শুল্ক হার 40%। হিটেড টোবেকো 210 টাকা প্রতি 10 শালাক, প্রস্তাবিত শুল্ক হার 67%। অবৈধ তামাক পণ্যের বাণিজ্য প্রতিরোধের লক্ষ্যে তামাক পণ্যের উৎপাদন ও সরবরাহ নিবিড় মনিটরিং করার জন্য ট্র্যাক এন্ড ট্রেস পদ্ধতি প্রণয়নের প্রস্তাব করছি।
1: এছাড়াও রড তৈরির বিভিন্ন উপকরণের উপর ভ্যাট বাড়ানো হয়েছে, শুল্ক কর বাড়ানো হচ্ছে বিদেশি টাইলস, স্যানিটারি ওয়্যার ও বেসিনে, এতে বাড়বে নির্মাণ ব্যয়। এছাড়া বিদেশি ফোম, বিদেশি মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল ও যন্ত্রাংশ, খেলনার দামও বাড়তে পারে। বাংলাদেশ বেতার।
0: 2026-27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হিসেবে অভিহিত করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI। গতকাল রাজধানীর মতিঝিলে DCCI অডিটোরিয়ামে আয়োজিত প্রস্তাবিত বাজেটের উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন DCCI সভাপতি তাসকিন আহমেদ। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রস্তাবিত বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী, জনমুখী এবং রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের প্রতিফলন হিসেবে আখ্যায়িত করেছেন। আজ বিকেল 3টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2026-27 অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রটির লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানিয়েছেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির উপর পরিকল্পিত বিমান ও বোমা হামলা স্থগিত করেছেন। শান্তি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে তেহরান ও ওয়াশিংটন।

0: ওয়াশিংটন। ইরান বলেছে একটি ফলপ্রসূ চুক্তির খসড়া দেখে তারা সম্মতি দিয়েছে, কিন্তু তেহরানের দাবি যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করছে। খেলার খবর, ফুটবল। গতরাতে মেক্সিকোতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে পরাজিত করে স্বাগতিক মেক্সিকো। ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে 2-0 এগিয়ে থেকে প্রথমবারের মতো সিরিজ জিতল বাংলাদেশ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে রচিত হল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক সোনালী অধ্যায়। শক্তিশালী অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে 1 ম্যাচ বাকি থাকতেই 3 ম্যাচের ওডিআই সিরিজ নিজেদের পকেটে পড়ল লাল সবুজের দল। ঘরের মাঠে অজিদের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে মিরপুরের উইকেটে তাসকিন মোস্তাফিজের তোপের মুখে ওডিআই ইতিহাসের সবচেয়ে বড় ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন টপ ওয়ার্ডারের 3 ব্যাটসম্যান। ওডিআই ক্রিকেটের ইতিহাসে এটি অজিদের যৌথভাবে সবচেয়ে বাজে শুরুর রেকর্ড। পরবর্তীতে মানস লেবুসেনের 55 এবং জশ ইংলিশের 34 রানের চড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করে সফরকারীরা। তবে 42তম ওভারে বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। 8 উইকেটে 187 রানেই থামে অস্ট্রেলিয়ার ইনিংস। 27 রানে 3 উইকেট নিয়ে সেরা বোলার মোস্তাফিজুর রহমান। এছাড়া তাসকিন আহমেদ নেন 3টি উইকেট। বৃষ্টির পর ডাকওয়ার্থ লুইস টার্ন পদ্ধতিতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 41 ওভারে 192 রান। রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে সৌম্য সরকারের মার মুখী 42 এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল 41 রান জয়ের ভিত গড়ে দেয়। শেষ দিকে তাওহিদ হৃদয়ের অপরাজিত 40 রানের উপর ভর করে 36 বল হাতে থাকতেই 5 উইকেটের ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। দুই দলের সামগ্রিক পরিসংখ্যানে ওডিআই ক্রিকেটে এই ম্যাচের আগ পর্যন্ত দুই দলের 22 বারের দেখায় 20 বারই জিতেছিল অস্ট্রেলিয়া, আর বাংলাদেশের জয় ছিল মাত্র 1টিতে। 15 বছর পর এই প্রথম বাংলাদেশ সফরে এসে এমন অলট পালটের মুখোমুখি হতে হল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। প্রথম ম্যাচে 86 রানের বিশাল জয়ের পর দ্বিতীয় ম্যাচেও দাপটে জয়। পরিসংখ্যানের এই বিশাল ব্যবধানকে বুড়ো আঙুল দেখিয়ে ঘরের মাঠে টাইগারদের অপ্রতিরোধ্য রূপেরই প্রমাণ দেয়।
0: এদিকে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টার সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:10 এবং সূর্য অস্ত যাবে 6:47। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ। দেশের ইতিহাসে রেকর্ড 9,38,000 কোটি টাকার বাজেট। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5%, মুদ্রাস্ফীতি ধরা হয়েছে 7.5%, জীবনযাত্রা ব্যয় কমাতে নিত্য পণ্যে কমানো হচ্ছে কর। নতুন বাজেটে 10টি খাতকে প্রাধান্য দিয়ে শিক্ষা খাতের রেকর্ড 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। ফ্যামিলি কার্ড সহ সামাজিক নিরাপত্তা খাতে 1,44,000 কোটি টাকা। এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 হারালো স্বাগতিক মেক্সিকো। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: ছোট পরিবার সুখী পরিবার, এ কথা আমরা সকলেই জানি। তাই ছোট পরিবার গঠনে পরিবারের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সুখী, সমৃদ্ধ, সুন্দর পরিবার গঠন করতে। এমনই প্রত্যাশায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুখের ঠিকানার আজকের আয়োজনে। আজকের সুখের ঠিকানার বিষয়, মাতৃত্বকালীন অপুষ্টি রোধে করণীয়। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম। প্রথমেই তার কাছে জানতে চাই, মাতৃত্বকালীন যে সময়টা, তার গুরুত্ব কতটুকু?
2: ধন্যবাদ আপা, আমাদের আজকে যে বিষয়টা সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে মাতৃত্বকালীন আসলে যে সময়টা গুরুত্ব কিরকম, বা মেইনলি অপুষ্টি পুষ্টি এগুলো আসলে কতটুকু জরুরি। আমরা শুরুতেই যদি এটা চিন্তা করি যে আসলে মাতৃত্বকালীন ব্যাপারটা কি, এটা হচ্ছে একটা মায়ের গর্ভে একটি শিশু কিন্তু ভ্রূণ থেকে তার পুরোপুরি স্ট্রাকচার পর্যন্ত সে বেড়ে উঠছে 9 মাসের মধ্যে। তাহলে আমাদের এই বাচ্চাটি বেড়ে ওঠার জন্য যে স্বাভাবিক চিন্তা, সেটা হচ্ছে মায়ের কাছ থেকে বাচ্চা পুষ্টি নিচ্ছে। তার মানে মাকে কিন্তু এই সময় পুষ্টিকর খাবার অনেক গুরুত্ব সহকারে খেতে হবে। যেমন ব্যাপারটি এরকম, মা যদি 9 মাসের 3 মাস পুষ্টিকর খাবার খেলেন, বাকি 6 মাস খেলেন না, তখনও কিন্তু একটি অসুবিধা তৈরি হতে পারে। সে কারণে মাতৃত্বকালীন যে সময়টা, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই কারণেই একটি বাচ্চার এবং মায়ের নিজের পুষ্টি ঠিক রাখা, তার শারীরিক এবং মানসিক গঠনটাকে ঠিক রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়।
1: আচ্ছা, এবারে জানতে চাই যে মাতৃত্বকালীন অপুষ্টির কারণে কি কি ধরনের অসুবিধা হতে পারে?
2: জি আপা, আমাদের মাতৃত্বকালীন সময়, যেটা আমি বললাম শুরুতে যে পুষ্টির গুরুত্ব অনেক বেশি, কেননা আমরা জানি যে পুষ্টিকর খাবারের মাধ্যমে কিন্তু বাচ্চা সুন্দরভাবে শারীরিক এবং মানসিকভাবে সে বেড়ে উঠছে। এখন যদি সেই মা পুষ্টিকর খাবার যদি না খান, তখনই কিন্তু তার অপুষ্টি হচ্ছে। এবং এই অপুষ্টি থেকে আসলে কি ক্ষতি হতে পারে, কি অসুবিধা হতে পারে? অপুষ্টি বলতে আমরা যেটা বুঝি, যে আসলে মা যখন পুষ্টিকর খাবারটা খাবেন না, তখন তার শরীরে যেই অপুষ্টি হবে সেটা কিন্তু তার থেকে তার বাচ্চাও পেয়ে যাচ্ছে। ইভেন দেখা যাচ্ছে যে মা যখন গর্ভাবস্থা থেকে দুগ্ধদানকালে যাচ্ছেন, তখনও কিন্তু একই সমস্যায় পড়তে পারেন। যেমন মা যদি পুষ্টিকর খাবার না খান, তাহলে বাচ্চার মিল্কের যে কোয়ালিটি, সেখানেও কিন্তু তার ঘাটতি হতে পারে এবং তার শরীরেও কিন্তু অপুষ্টি দেখা দিতে পারে। আমাদের যে প্রশ্নটি ছিল যে আসলে কি কি অসুবিধা হতে পারে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মাতৃত্বকালীন সময় কিন্তু কিছু বিশেষ পুষ্টির দরকার আছে, যেমন ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, তারপর হচ্ছে প্রোটিন জাতীয় বা আমিষযুক্ত খাবার, ভিটামিন সি, ভিটামিন ডি, কোলিন, এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় এবং দুগ্ধদানকালে যেটা আমরা প্রয়োজন হয় সেক্ষেত্রে। তো যখন আমরা এই পুষ্টিগুলো তাকে বাচ্চাকে প্রোভাইড করতে পারবো না, তখন স্বাভাবিকভাবে বাচ্চার যে বেড়ে ওঠা, সেখানে কিন্তু ঘাটতি দেখা দিবে। যেমন হতে পারে বাচ্চার হয়তো যে স্বাভাবিক যে ওজনটা, সেটা কিন্তু সে নিয়ে জন্মগ্রহণ করতে পারছে না গর্ভাবস্থায়। আবার দেখা যাচ্ছে যে মার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে, তখন কিন্তু বাচ্চাকেও যে পুষ্টিগুলো প্রোভাইড করা, সেখানেও কিন্তু অসুবিধা সৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখা যাবে যদি তার মাইক্রোনিউট্রিয়েন্টসের যদি কোনো ঘাটতি থেকে থাকে, যেটাকে আমি বলি খুব অল্প পরিমাণে প্রয়োজন কিন্তু আমাদের এটা খুব জরুরি, সেই খাবার বা সেই পুষ্টির ঘাটতি হলে বাচ্চার কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় মেধা বিকাশের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, বা তার যে ব্রেইন ডেভেলপমেন্ট আমরা বলে থাকি গর্ভাবস্থায় 25% হচ্ছে, সেখানেও তার অসুবিধা হতে পারে। ইভেন আমরা যদি চিন্তা করি যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, এখন মা আসলে পুষ্টিকর খাবার না খেলে তার অসুখী হতে পারে অপুষ্টি হলে, সেক্ষেত্রে বলবো যেটা বলেছি যে বাচ্চার দেখা যাবে দুধের যে কোয়ালিটি মায়ের, সেটা কিন্তু ঠিক মতো না হওয়ার কারণে বাচ্চা সঠিকভাবে বেড়ে ওঠা বা তার ওজনটাকে সুন্দরভাবে বাড়তে দেয়া বা বাড়ানো, এটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চার গঠনের ক্ষেত্রে, যেটা বলি যে হাড়ের এবং দাঁতের গঠন বা চুলের, সবকিছু কিন্তু ডিপেন্ড করছে যে মা পুষ্টিকর খাবার কতটুকু খাচ্ছেন, এবং এটা শুরুই হচ্ছে গর্ভাবস্থা থেকে একদম দুগ্ধদান পর্যন্ত সময়টাকে। তাই আমরা বলবো যে মাতৃত্বকালীন সময় অপুষ্টি হলে অনেক অসুবিধা সৃষ্টি হতে পারে।
1: এবারে যে প্রশ্নটা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে মাতৃত্বকালীন অপুষ্টি রোধে আমাদের কি কি করণীয়?
2: মাতৃত্বকালীন অপুষ্টি রোধে আমাদের করণীয়, যেটা প্রথমেই বলবো যে গর্ভাবস্থায় আমাদের যে 9 মাস সময় আমরা পাচ্ছি, এই 9 মাস সময়ে মাকে পর্যাপ্ত পুষ্টি প্রোভাইড করা, তার যতটুকু তার রিকোয়ারমেন্ট থাকবে বা চাহিদা থাকবে সেই চাহিদা আমাদেরকে পূরণ করতে হবে। যেমন আমরা বলি যে প্রথম তিন মাস গর্ভাবস্থায় এই সময় দেখা যায় বাড়তি ক্যালোরি, এই জায়গাটা অনেকে ভুল করে ফেলে, বাড়তি ক্যালোরি প্রয়োজন হয় না, মার নিজস্ব যতটুকু ক্যালোরি চাহিদা থাকে সেটাতেই তার জন্য যথেষ্ট। কিন্তু আমাদের কিছু বিশেষ পুষ্টি যেমন ফলিক অ্যাসিড, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, এগুলোর কিছু গুরুত্বপূর্ণ চাহিদা থাকে এবং এটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে ডেইলি যে খাবারগুলো মা গ্রহণ করবে সেখান থেকে কিন্তু তাকে প্রোভাইড করা সম্ভব। যেমন সে যদি মাছ মাংস দুধ ডিম রেগুলার যদি নিয়ম করে খেতে পারে, সে যদি ডাল খান বা শাকসবজি খাবে প্রতিদিন দু কাপ করে, ফল খাবে দুটি করে, সেক্ষেত্রে কিন্তু তার এই পুষ্টি চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। পাশাপাশি যখন পরের তিন মাস থেকে একদম ডেলিভারির আগ পর্যন্ত যে সময়টা মাতৃত্বকালীন সেখানেও কিন্তু আমরা জানি যে মার 300-400 কিলো ক্যালোরি বাড়তি প্রয়োজন হয় তার নিজস্ব যে চাহিদা তার থেকে। তো সেক্ষেত্রে আমাদের বাড়তিটা আমরা বলে থাকি যে আমিষযুক্ত খাবার এবং শাকসবজি ফলমূল এই জাতীয় খাবার দিয়ে তার ক্যালোরিটা পূরণ করার জন্য। কেননা এই সময় এই আমিষযুক্ত খাবার এবং ফলমূল থেকে বাচ্চার যে সুন্দরভাবে বেড়ে ওঠা বা তার ওজনটাকে ঠিক রাখা, তার মেধা বিকাশ সবকিছু কিন্তু ডিপেন্ড করবে কি টাইপের খাবার মা গ্রহণ করছে। তাই সেখানেও যদি আমরা ঘাটতে তাহলে কিন্তু অপুষ্টি হতে পারে। সেখানে অপুষ্টি রোধে আমাকে অবশ্যই মাকে টাইম টু টাইম যে খাবারগুলো বাড়ানো, যেই টাইপের খাবারগুলো বাড়ানো হবে সেটা কিন্তু তাকে দিতে হবে। যেমন বলেছে 3 মাস পর্যন্ত ক্যালোরি দরকার নেই, কিন্তু 3 মাস পর থেকে অতিরিক্ত 300 কিলো ক্যালোরি এবং সেখানে আমরা আমিষযুক্ত খাবার যেমন দুধ ডিম মাছ মাংস এগুলোকে বাড়িয়ে দিতে হবে, প্লাস পাশাপাশি ফল এবং সবজি গ্রহণ করতে হবে। এবং ডেলিভারির পরেও কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে ওই সময়টাতেও মাকে যেন পুষ্টিকর খাবার দেওয়া হয়। এবং মনে রাখতে হবে যে অনেক সময় আমরা ভুলে যাই ডেলিভারির পরে মার প্রতি আমরা কেয়ারটা নিতে চাই না, সেই সময় কিন্তু মাকে অতিরিক্ত 500 কিলো ক্যালোরি গ্রহণ করতে হয় একটি বাচ্চাকে দুগ্ধ দান করানোর জন্য। তবে সেক্ষেত্রে অবশ্যই তাকে সবজি, লিকুইড জাতীয় খাবার, আমিষযুক্ত খাবার এগুলোর প্রতি তাকে গুরুত্ব দিতে হবে। তাহলে দেখা যাবে যে মার যে পুষ্টি চাহিদা বাচ্চাকে প্রোভাইড করার জন্য দরকার সেটা কিন্তু আমরা মানে সঠিকভাবে দিলে অপুষ্টি আমরা রোধ করতে পারবো।
1: প্রিয় শ্রোতা, মাতৃত্বকালীন অপুষ্টি রোধে করণীয় এ বিষয়ে আমরা কিছু জরুরি কথা শুনলাম পুষ্টিবিদ সামিয়া তাসনিমের কাছ থেকে। আশা করি আপনারা উপকৃত হতে পারবেন। প্রিয় শ্রোতা, সময় বলছে যেতে হবে, যাবার আগে কিছু কথা না বললেই নাই। এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, এই সময়টাতে বেশি করে পানি খান, বাইরে বের হওয়ার সময় অবশ্যই ছাতা ব্যবহার করবেন এবং পরিবারে বয়োজ্যেষ্ঠ ও শিশুদের প্রতি একটু বাড়তি যত্ন নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এমনই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। যাবার আগে জানিয়ে যাই আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফরজানা ইয়াসমিন, অনুষ্ঠানটি সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কোয়া মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ ও FM 90 মেগাহার্জে।
3: বৌমা,
4: জি আব্বা,
3: বাবুর জ্বরটা কি কমছে?
4: জি আব্বা, ওহন তো কমই লাগে।
3: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
4: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
3: কি কারণে?
4: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
3: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
4: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
3: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
4: ডাক্তারে কি বলছে আব্বা?
3: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
5: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
3: ডাক্তারের কাছে।
5: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
4: আফা
5: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
4: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
3: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
5: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
3: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
4: আব্বা আব্বা, এসব কথা কইন না, থাক।
5: যে যাই কো, আমি আমার দায়িত্ব পালন কইরে যামু ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
3: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
5: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া যাইতেছে কেন?
3: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
4: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
3: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
4: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
5: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
3: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
4: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
3: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
4: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
3: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
4: জি আব্বা।
3: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
4: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছাই দিতে হইব বাবা।
3: হ্যাঁ।
6: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। প্রথম শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। প্রথম গানটির কথা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ।

দেশের গান শুনছেন। এবারে শিল্পী এন্ড্রু কিশোর, এবারের গানটির কথা সাজিয়েছেন সিদ্দিক চৌধুরী, সুর করেছেন এ এইচ এম রফিক।

0: প্রিয় শ্রোতা, শুনছেন দেশের গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান মালায় এবারে আধুনিক গান। প্রথম শিল্পী চম্পা বণিক, গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার মোহাম্মদ রুবায়াত শামীম চৌধুরী।

যদি দেখা না হয় ভেবো না দূরে আছি, এবারের আধুনিক গান। যুগলশিল্পী রাশেদ জামান ও অনিন্দিতা সাহা অথি, গীতিকার সাইফুল ইসলাম সাজু, সুরকার সুমন রাহাত।

প্রিয় শ্রোতা, শুনছেন আধুনিক গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে গান ও আমার মায়াবিনী, কণ্ঠ দিয়েছেন কে এম আব্দুল্লাল মর্তুজা মহিন, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজাক।

0: এতক্ষণ শুনলেন আধুনিক গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় আয়োজিত 2026-2027 অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মাননীয় অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা ৩টায়। সংবাদ সম্মেলন অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
0: বাংলাদেশ বেতার। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম 693 কিলোহার্টজ, FM 106-102-90 মেগাহার্জে, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, ঠাকুরগাঁও, রাঙামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে শুনতে পাচ্ছেন। একটু পরেই শুনবেন ইংরেজি খবর।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন এ সপ্তাহের গান। শিল্পী রাকিবা ইসলাম ঐশী, গানটির কথা সাজিয়েছেন ডাক্তার সৈয়দ তৌফিক জহুরি, সুর করেছেন আলী আফতাব লনি।

0: এ সপ্তাহের গানটি শুনলেন শিল্পী ছিলেন রাকিবা ইসলাম ঐশী।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনমালায় এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী মহিউজ্জামান চৌধুরী, শিল্পী কণ্ঠে শুনবেন জীবনে আমার যত আনন্দ।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনতে পাবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, নতুন দিনের শুরুতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রতিটি সকালই নিয়ে আসে নতুন সম্ভাবনা, নতুন ভাবনা আর জীবনকে নতুন করে দেখার এক অনন্য সুযোগ।
2: সেই সম্ভাবনার কথা, মানুষের কথা, সমাজ সংস্কৃতির কথা এবং চারপাশের জানা অজানা নানা বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি দর্পণের নতুন পর্ব নিয়ে।
1: আগামী কিছু সময় জুড়ে থাকবে তথ্য, অনুপ্রেরণা, সমসাময়িক নানা প্রসঙ্গ এবং এমন কিছু গল্প যা হয়তো আপনার ভাবনায় যোগ করবে নতুন মাত্রা।
2: তাই দিনের শুরুটা হোক জানার আনন্দ আর ইতিবাচক চিন্তার সঙ্গী হয়ে। আমাদের সঙ্গেই থাকুন, শুরু হচ্ছে আজকের বিশেষ আয়োজন। সবাইকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা।

0: শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবল। চার বছর অপেক্ষার পর আবারও ফুটবলের মহাযজ্ঞে মেতে উঠেছে গোটা বিশ্ব। মাঠের লড়াই, তারকাদের নৈপুণ্য আর কোটি কোটি দর্শকের প্রত্যাশা মিলিয়ে যেন উৎসবের এক নতুন অধ্যায়।
1: বিশ্বকাপ মানেই শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি আবেগেরও নাম। প্রিয় দলের জার্সি, পতাকা, বন্ধুদের সঙ্গে খেলা দেখা সব মিলিয়ে চারপাশে তৈরি হয় এক অন্যরকম উচ্ছ্বাস।
0: বিশ্বের নানা প্রান্তের সেরা দলগুলো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের মাঠে নামে। প্রতিটি ম্যাচেই থাকবে রোমাঞ্চ, চমক আর নতুন নতুন গল্প। ফুটবল প্রেমীদের কাছে এই যেন বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত সময়।
1: তাই তো বিশ্বকাপের এই আনন্দ ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে। বয়স, পেশা কিংবা দেশের সীমা পেরিয়ে ফুটবল আজ এক বিশ্বজনীন ভাষা। সবাইকে সঙ্গে নিয়েই শুরু হলো ফুটবলের সবচেয়ে বড় উৎসব।

0: বর্ণিল আলো, মনোমুগ্ধকর সঙ্গীত আর বিশ্ব সংস্কৃতির বৈচিত্র্যে ভরা জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গত রাতেই পর্দা উঠেছে ফুটবল বিশ্বকাপের। বিশ্বের কোটি কোটি দর্শকের চোখ ছিল সেই মহামঞ্চে, সেখানে শুরু হলো ফুটবলের সবচেয়ে বড় উৎসব।
1: এবারের বিশ্বকাপ নানা দিক থেকেই অনন্য। 12টি গ্রুপে বিভক্ত 48টি দল অংশ নিচ্ছে এই আসরে। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট 104টি ম্যাচ। দল ও ম্যাচ সংখ্যার বিচারে এটি বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এযাবৎকালের সবচেয়ে বড় আয়োজন।
0: উদ্বোধনী উৎসবের পর গত রাতে মাঠে গড়ায় প্রথম ম্যাচ। উদ্বোধনী লড়াইয়ে মুখোমুখি হয়েছিল স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা, যেখানে 2-0 গোলে জয় পেয়েছে মেক্সিকো।
1: বিশ্বকাপের উত্তেজনা থেমে নেই। এই মুহূর্তে মাঠে লড়ছে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। দুই দলের কৌশল, গতি আর আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছে চলমান এই লড়াই।

0: বিশ্বকাপের শুরুতেই ফুটবল উন্মাদন হয়ে মেতে উঠেছে পুরো বিশ্ব। প্রিয় দলের পতাকা, জার্সি আর সমর্থকদের উচ্ছ্বাসে যেন প্রতিটি প্রান্ত হয়ে উঠছে এক একটি ছোট্ট ফুটবল অঙ্গন।
1: এই মহারণের প্রতিটি ম্যাচই নিয়ে আসে নতুন গল্প, নতুন নায়ক এবং স্মরণীয় সব মুহূর্ত। প্রথম দিনের রোমাঞ্চের ধারাবাহিকতায় আজও অপেক্ষা করছে আকর্ষণীয় লড়াই।
0: বাংলাদেশ সময় আজ রাতে একটাই মাঠে নামবে স্বাগতিক কানাডা ও বসনিয়া হার্জেগোভিনা। নিজ দেশের দর্শকদের সামনে কানাডা যেমন জয় দিয়ে শুরু করতে চাইবে, তেমনি বসনিয়া হার্জেগোভিনাও চায় বিশ্বকাপ অভিযানে শুভ সূচনা করতে।
1: বিশ্বকাপের এই উৎসব চলবে আরও বেশ কিছুটা সময়। জয় পরাজয়ের হিসাবের বাইরে ফুটবলের সৌন্দর্য, কৌশল আর বিশ্বব্যাপী মিলনের এই আনন্দই হয়ে উঠুক সবার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক দর্পণের আজকের আয়োজন সম্পর্কে। শুরুতেই থাকছে ইতিহাসের পাতায় আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনা ও স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে বিশেষ পর্ব এই দিনে। এরপর ঐতিহ্যের সন্ধানে আয়োজনের মাধ্যমে তুলে ধরা হবে বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা, সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক।
1: এরপর থাকছে যুগের সাজ, যুগের পোশাক। এ পর্বে পরিচয় করিয়ে দেওয়া হবে আমাদের দেশের ঐতিহ্যবাহী পোশাক, অলংকার ও ফ্যাশন সংস্কৃতির সঙ্গে। আর অনুষ্ঠানের শেষ পর্বে আমাদের গানে থাকছে বাংলা গানের সুরেলা আয়োজন।
0: তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, উপভোগ করুন জ্ঞান, ঐতিহ্য, সংস্কৃতি ও সঙ্গীতের এক বর্ণিল আয়োজন।

0: প্রিয় শ্রোতা, প্রতিটি দিনেরই আছে নিজস্ব ইতিহাস, আছে সময়ের স্রোতে ভেসে আসা অসংখ্য স্মৃতি ও ঘটনা। সেই স্মরণীয় অধ্যায়গুলোকে নতুন করে জানার প্রয়াস নিয়েই আমাদের নিয়মিত আয়োজন এই দিনে।
1: ইতিহাসের পাতা থেকে বেছে নেওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও প্রয়াণের তথ্য নিয়ে সামিউল বাশার শানের উপস্থাপনায় এখন শুনুন আজকের এই দিনে।

প্রিয় শ্রোতারা, আজ 12 জুন 2026 খ্রিস্টাব্দ শুক্রবার। ইতিহাসের ধারায় আজকের দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনা, স্মরণীয় অর্জন এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের জন্ম ও মৃত্যুর সাক্ষী হয়ে আছে। চলুন সময়ের পাতা উল্টে জেনে নেওয়া যাক এমনই কিছু উল্লেখযোগ্য ঘটনা ও স্মৃতি। শুনছেন এই দিনে 1898 সালের এই দিনে ফিলিপাইন স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে। দীর্ঘ ঔপনিবেশিক শাসনের অবসানের লক্ষ্যে এই ঘোষণা দেশটির জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হয়। 1964 সালের এই দিনে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে দক্ষিণ আফ্রিকার মুক্তি আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা সহ 7 জন সংগ্রামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে ম্যান্ডেলা বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতীক এবং দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে বিশ্বজুড়ে সম্মান অর্জন করেন। 1991 সালের এই দিনে বরিস ইয়েলসিন রাশিয়ার প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হন। তার নেতৃত্বে রাশিয়া সোভিয়েত ব্যবস্থা থেকে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর দিকে অগ্রসর হয়। 2002 সালের এই দিনে আন্তর্জাতিক শ্রম সংস্থার উদ্যোগে প্রথম বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়। শিশু শ্রম নির্মূল এবং শিশুদের শিক্ষা ও নিরাপদ শৈশব নিশ্চিত করার লক্ষ্যে দিবসটি বিশ্বব্যাপী পালন করা হয়ে থাকে। 2025 সালের এই দিনে ভারতের গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়নের পর একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। বিমানে থাকা 242 জন যাত্রী ও ক্রুর মধ্যে 1 জন ছাড়া সবাই নিহত হন, যা সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে আলোচিত হয়। ইতিহাসের ধারাবাহিকতা পেরিয়ে এবার নজর দিচ্ছি আজকের এই দিনে জন্মগ্রহণ করা কিছু স্মরণীয় মানুষের জীবনের দিকে। 1924 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের 41তম রাষ্ট্রপতি জর্জ এইচ ডব্লিউ বুশ। কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার নেতৃত্ব বিশেষভাবে স্মরণীয়, বিশেষ করে স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে। 1929 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আনা ফ্রাঙ্ক, যার ডায়েরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি নির্যাতনের এক হৃদয়স্পর্শী দলিল হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। তার লেখা দ্য ডায়েরি অব আ ইয়াং গার্ল আজও মানবতার সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচিত হয়। সবশেষে শ্রদ্ধা পরে স্মরণ করছি সেসব গুণী মানুষদের, যারা আজকের এই দিনেই আমাদের ছেড়ে গেলেও তাদের কর্ম ও স্মৃতির আলোয় আজও উজ্জ্বল হয়ে আছেন। 2019 সালের এই দিনে মার্কিন অভিনেত্রী সিলভিয়া মাইলস মৃত্যুবরণ করেন। চলচ্চিত্র ও মঞ্চে তার দীর্ঘ অভিনয় জীবন তাকে হলিউডের একজন স্বীকৃত শিল্পীতে পরিণত হয়েছিল। শ্রোতা বন্ধুরা, এই দিনের পর্বের আয়োজন আজ এটুকুই।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। দর্পণ শুধু শোনার একটি আয়োজন নয়, এটি ভাবনা, অনুভব আর মতের বিনিময়ের একটি উন্মুক্ত অঙ্গন। তাই আপনাদের সুচিন্তিত মতামত, অনুভূতি আর গঠনমূলক লেখা আমরা সবসময় আন্তরিকভাবে স্বাগত জানাই।
1: শ্রোতা বন্ধুরা, এখন দর্পণের আরেকটি প্রিয় আয়োজন, ঐতিহ্যের সন্ধানে। এই পর্বে আমরা খুঁজে দেখি বাংলাদেশের অতীতের পদচিহ্ন, উপস্থাপন করি দেশের প্রাচীন স্থাপনা, ঐতিহাসিক নিদর্শন এবং গৌরবময় সংস্কৃতির গল্প। আজকের পর্ব ঢাকার গুলশান জামে মসজিদ নিয়ে। গ্রন্থনা উপস্থাপনায় আছেন কামাল মিনা।
2: সুপ্রিয় শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে পর্বে। আজ আমরা এসেছি রাজধানীর গুলশান এলাকায়। এখানে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব গুলশান কেন্দ্রীয় মসজিদ বা আজাদ মসজিদের প্রতিষ্ঠা এবং এর পরিচালনার ইতিহাসের সাথে। গুলশান কেন্দ্রীয় মসজিদ, যা স্থানীয়ভাবে গুলশান আজাদ মসজিদ নামে অত্যন্ত সুপরিচিত, ঢাকার গুলশান দুই অবস্থিত অন্যতম ঐতিহাসিক একটি মসজিদ। ১৯৭৬ সালের ১৮ এপ্রিল সাত একর জমির উপর প্রতিষ্ঠিত হয় এবং এখানে একসাথে ১০,০০০এরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। গুলশান এভিনিউর গুলশান দুইয়ে ১১১ নম্বর প্লটে এই মসজিদটি অবস্থিত। গুলশান দুই গোলচত্বর থেকে সামান্য দক্ষিণে এগোলে ওয়ান্ডারল্যান্ড পার্কের ঠিক উল্টো পাশে এই গুলশান কেন্দ্রীয় মসজিদ বা আজাদ মসজিদ অবস্থিত। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি এই মসজিদের একজন খাদেমের সাথে। কি নাম আপনার?
3: আমার নাম হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম।
2: আপনি এই গুলশান কেন্দ্রীয় মসজিদে কত বছর যাবৎ খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন?
3: আমি এখানে ছাত্র থেকে আছি, ৯২ থেকে ৯৬ পর্যন্ত এখানে লেখাপড়া করছি, তারপর দুই সাল থেকে খাদেমের চাকরিতে যোগ দিছি। আলহামদুলিল্লাহ, এই বড় একটা মসজিদে আল্লাহ পাকের খেদমতে জড়িত আছি, শুকরিয়া।
2: গুলশান কেন্দ্রীয় মসজিদ, এখানে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি জুমার নামাজ আদায় করা হয়। জুমার নামাজের জন্য একাধিক জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে জুমার নামাজ আদায়ের জন্য গুলশান বনানী এলাকা ছাড়াও অন্যান্য দূর দূরান্তের এলাকার মানুষ এখানে নামাজ আদায় করতে আসেন। মসজিদ প্রাঙ্গণে বিশাল ঈদগাহ মাঠ রয়েছে, যেখানে প্রতি বছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার প্রধান জামাতগুলো অনুষ্ঠিত হয়। এই গুলশান সেন্ট্রাল মসজিদে ঈদের নামাজ আদায় করবার জন্য দূর দূরান্ত থেকে প্রায় লক্ষাধিক মানুষ এখানে হাজির হয়ে থাকেন। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি গুলশান কেন্দ্রীয় মসজিদ, যেটি আজাদ মসজিদ নামে বেশি পরিচিত, সেই মসজিদের অফিসে। এখানে অফিস পরিচালনা করেন, এখানকার দুইটি ভবন আছে, হাফিজি মাদ্রাসা আছে, সাথে কয়েকটি প্রতিষ্ঠান আছে সমাজসেবামূলক। সেই কার্যক্রম পরিচালনার জন্য এখানে কয়েকজন কর্মকর্তা নিযুক্ত আছেন, তার একজনের সাথে কথা বলছি। কি নাম আপনার?
4: মোহাম্মদ আব্দুর রহিম।
2: আপনি কতদিন যাবৎ এখানে চাকরি করছেন?
4: আলহামদুলিল্লাহ, আমি ১০ বছর এখানে খেদমতে আছি।
2: জি, গুলশান কেন্দ্রীয় মসজিদ যেটি, এটি অনেক সামাজিক কার্যক্রম পরিচালনা করে আমরা জানি। কি কি সামাজিক কার্যক্রম আপনারা করে থাকেন একটু বলবেন?
4: আলহামদুলিল্লাহ, গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটি, এখানে অনেক সামাজিক অনুষ্ঠান পরিচালনা হয়। এখানে দুস্থ রোগীদের ফ্রি ট্রিটমেন্ট করা হয়, তাছাড়া আইটি সেন্টার আছে, এখানে ফ্রি কম্পিউটার ট্রেনিং দেওয়া হয়। বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির কমিটি এগিয়ে আসেন এবং বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পবিত্র রমজান মাসে মাসব্যাপী এখানে প্রায় ৬-৭ হাজার রোজাদার ব্যক্তি ইফতার করেন প্রতিদিন।
2: বাংলাদেশের সবচেয়ে বড়, বিলাসবহুল, ঐতিহ্যবাহী একটি মসজিদ, কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, আপনার অনুভূতি কেমন?
4: আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। একটা ঐতিহ্যবাহী মসজিদে খেদমতে থাকতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করি, আলহামদুলিল্লাহ।
2: গুলশান কেন্দ্রীয় মসজিদটি পরিচালনার দায়িত্বে রয়েছে গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটি কর্তৃপক্ষ। যারা বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কাজের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিযোগিতার আয়োজন করে থাকে। গুলশান কেন্দ্রীয় মসজিদটি তার দৃষ্টিনন্দন আধুনিক স্থাপত্য, প্রশস্ত ইবাদতের জায়গা ও নান্দনিক পরিবেশের জন্য অত্যন্ত সুপরিচিত। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি গুলশান কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম সাহেবের সাথে। কেমন আছেন?
5: আলহামদুলিল্লাহ ভালো আছি।
2: আপনি এই গুলশান সেন্ট্রাল মসজিদে কত বছর যাবত ইমামতি করছেন?
5: আলহামদুলিল্লাহ আমি 37 বছর যাবত এখানে ইমামতির দায়িত্ব পালন করছি।
2: এটি একটি ঐতিহ্যবাহী মসজিদ, যেটি বাংলাদেশের মধ্যে বিলাসবহুল, চাকচিক্যময় এবং গুলশান 2 নম্বরে যার অবস্থান, এই মসজিদের পরিচালনা কিভাবে হয় একটু বলবেন।
5: জি আলহামদুলিল্লাহ, এখানে আমাদের মসজিদের প্রধান খতিব হচ্ছেন বাংলাদেশের অত্যন্ত পরিচিত আলেমে দ্বীন এবং হাদিস বিশারদ এবং কওমি মাদ্রাসা বোর্ডের বর্তমান চেয়ারম্যান মহোদয়, যাত্রাবাড়ি মাদ্রাসার সম্মানিত মুহতামিম প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান। আর আমরা অক্তিয়ান আমাদের দায়িত্বে আছি 5 জন ইমাম এবং 2 জন মুয়াজ্জিন। আর আমাদের এখানে মসজিদ কেন্দ্রিক কিছু অঙ্গ প্রতিষ্ঠান আছে।
2: গুলশান কেন্দ্রীয় মসজিদ ঐতিহ্যবাহী একটি মসজিদ, এই মসজিদের ইমামতির দায়িত্ব পালন করছেন দীর্ঘ 37 বছর। আপনার কেমন লাগে, অনুভূতি কেমন?
5: আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগে। বাংলাদেশের সবচেয়ে পরিচিত বিশাল মসজিদ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে, আমি একজন নগণ্য মানুষ, এত বড় জায়গা, এত বড় প্রতিষ্ঠানে খেদমতের সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত অভিভূত, অত্যন্ত একে গর্ববোধ করি যে আল্লাহ তাআলা এত বড় সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
2: গুলশান কেন্দ্রীয় মসজিদ বা গুলশান আজাদ মসজিদের রয়েছে আলাদা বৈশিষ্ট্য। 1976 সালে 7 একর জমির উপর প্রতিষ্ঠিত এই মসজিদের নকশা করেছিলেন স্থপতি মেজবাউল কবির। মসজিদটিতে 110,000-এরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন এবং মসজিদের বিভিন্ন আকৃতিগত নকশার কারণে দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি এখানে মসজিদটি দেখতে আসেন। মসজিদের পশ্চিমে এবং পূর্ব পাশে রয়েছে বিশাল প্রশস্ত জায়গা। এই মসজিদে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। প্রতি শুক্রবার জুমার নামাজের সময় অনেক দূর দূরান্ত থেকে নারী মুসল্লিরা এখানে জামাতে জুমার নামাজ আদায় করতে আসেন। নারী মুসল্লিরা জুমার নামাজ জামাতে আদায় করা ছাড়াও প্রতি ওয়াক্ত নামাজে এখানে জামাতে শরীক হয়ে থাকেন। প্রিয় শ্রোতা, এই ছিল গুলশান কেন্দ্রীয় মসজিদ বা গুলশান আজাদ মসজিদের সংক্ষিপ্ত গল্প। আগামী পর্বে অন্য কোনো ঐতিহ্যবাহী মসজিদের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।
1: আপনারা শুনছিলেন ঐতিহ্যের সন্ধানে। এবারে দর্পণের আরেকটি বিশেষ আয়োজন, যুগের সাজ যুগের পোশাক। এই পর্বে তুলে ধরা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকারের গল্প। আজকের পর্বে আলোচনায় রয়েছে রাজশাহী সিল্ক শাড়ি। গবেষণা গ্রন্থনা এবং উপস্থাপনায় আছেন আমিনা রহমান।
6: শ্রোতা, আজ আপনাদের রাজশাহী সিল্ক শাড়ি নিয়ে কথা বলতে চাই। প্রথমেই জানাই, সিল্ক সিটি বলা হয় রাজশাহীকে। রাজশাহীতে রেশম উৎপাদনের ইতিহাস বহু পুরনো। ধারণা করা হয় 3rd শতাব্দীতে এই অঞ্চলে রেশম উৎপাদন শুরু হয়। 1952 সালে পাকিস্তান সরকার রাজশাহীতে রেশম শিল্প গড়ে তোলে। পরে 1961 সালে রাষ্ট্রায়ত্ত রাজশাহী সিল্ক কারখানা প্রতিষ্ঠিত হয়। রাজশাহীর আবহাওয়া ও তুঁত গাছ চাষের উপযোগী পরিবেশ রেশম উৎপাদনের সহায়ক ছিল। তুঁত পাতার পালিত রেশম পোকা থেকে সুতা তৈরি করা হতো। রেশম উৎপাদন প্রক্রিয়া: তুঁত চাষ, রেশম পোকা পালন, গুটি সংগ্রহ, সুতা তৈরি, তাঁতে বয়ন, রং ও নকশা সংযোজন, একটি সিল্ক শাড়ি তৈরিতে প্রায় 5000টি রেশম গুটি প্রয়োজন হতে পারে। রাজশাহী সিল্কের বৈশিষ্ট্য মসৃণ ও চকচকে, হালকা কিন্তু টেকসই, অভিজাত সৌন্দর্য, আরামদায়ক ব্যবহার, রং ও ডিজাইন। রাজশাহী সিল্কে সাধারণত ব্যবহৃত রং গাঢ় লাল, নীল, কালো, সোনালি, বেগুনি, মেরুন। ডিজাইনের ফুল, লতা, পাখি ও জ্যামিতিক নকশা জনপ্রিয়। অর্থনৈতিক গুরুত্ব, রাজশাহীর রেশম শিল্প বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পের অন্যতম। বর্তমানে রাজশাহী সিল্ক আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত, বিভিন্ন ডিজাইনে আধুনিক ফ্যাশনের সাথে সিল্ককে যুক্ত করেছেন। এবং রাজশাহী সিল্ক আমাদের দেশের একটা ঐতিহ্যবাহী সিল্ক, যে সিল্কটা বিশ্ব দরবারে এত সমাদৃত হয়েছে। এই সিল্কটা দিনে দিনে বাংলাদেশ সহ সারা বিশ্বের দরবারে

0: আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে বলে আমি মনে করি।
1: আপনারা শুনছিলেন যুগের সাজ, যুগের পোশাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার দর্পণের শেষ পর্ব, আমাদের গান। আজ শুনবেন একটি রবীন্দ্রসঙ্গীত, গেয়েছেন সাইফুল ইসলাম।

শিল্পী সাইফুল ইসলামের কণ্ঠে শুনলেন দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত। প্রিয় শ্রোতা বন্ধুরা, বহমান সময়ের সাথে শেষ হয়ে এলো আজকের দর্পণ অনুষ্ঠান। জুড়ে আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।

0: দা ও শুভেচ্ছা।
1: আবারও ফিরে আসব নতুন সময়, নতুন ভাবনা আর নানা আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্পণের সঙ্গেই থাকুন।
0: আজকের দর্পণের গ্রন্থনায় ছিলেন খন্দকার নাফিস ইফতেখার, উপস্থাপনায় ছিলাম মইনুল ইসলাম
1: এবং আমি ফারহানা খান পুরবী,
0: প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান,
1: তত্ত্বাবধানে কানিজ কুলসুম,
0: প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আখতার।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি আঞ্জুমান আরা। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট গতকাল জাতীয় সংসদে উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট পেশ করেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। অর্থনৈতিক গণতন্ত্রীকরণ ও বিকেন্দ্রীকরণ ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্যে এটি হল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট। তিনি বলেন, সরকার মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে এবং প্রবৃদ্ধি 6.5% উন্নীত করতে এবারের বাজেটে 10টি খাতকে প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সরকার একটি বৈষম্যহীন মানবিক ও কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায় উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী অর্থ বছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থ পরিকল্পনামন্ত্রী তার বাজেট বক্তৃতায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য আগামী 5 বছরের আয়কর কাঠামো একসঙ্গে ঘোষণা করেন। তিনি 2026-27 ও 2027-28 করবর্ষে করমুক্ত আয়সীমা বর্তমানের 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা নির্ধারণের প্রস্তাব করেন। নারী করদাতা এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিকদের জন্য 4,25,000 টাকা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও প্রতিবন্ধী করদাতাদের জন্য 5,00,000 টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রসঙ্গে অর্থ পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চলতি বছরের 1 জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এদিকে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আমদানি রপ্তানি কর পরিবর্তন করে বিভিন্ন পণ্যের সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর নির্ধারণ করা হয়েছে। ফলে দাম কমতে পারে চাল, ডাল, তেল, লবণ, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য, মশলা, শিশু খাদ্য, খেজুর, প্রাণী খাদ্য, ওষুধ, কিডনি ডায়ালাইসিস সেবা, সোনার গয়না, প্রসাধন সামগ্রী, দেশে তৈরি মোবাইল সেট, মোবাইল সিম কার্ড, ল্যাপটপ ও কম্পিউটার, প্রিন্টার, সৌর বিদ্যুতের সরঞ্জাম, বৈদ্যুতিক গাড়ি এবং আমদানিকৃত মাছ ও মাংস। যেসব পণ্যের দাম বাড়তে পারে তার মধ্যে আছে তামাক জাতীয় পণ্য, তেল চালিত গাড়ি, রড, বিদেশি টাইলস, স্যানিটারি ওয়্যার ও বেসিন, আমদানিকৃত গ্যাস সিলিন্ডার, বিদেশি খাদ্য, কাজু বাদাম, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, সাইকেল ও যন্ত্রাংশ এবং খেলনা। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হিসেবে অভিহিত করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। গতকাল রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত প্রস্তাবিত বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। আজ বিকেল 3টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2026-27 অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। খেলার খবর ফুটবল। মেক্সিকোতে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়া এখন চেক রিপাবলিকের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলায় গোল শূন্য সমতা বিরাজ করছে। এর আগে গতরাতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে পরাজিত করে শুভ সূচনা করে স্বাগতিক মেক্সিকো।
ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে 2-0 এগিয়ে থেকে প্রথমবারের মতো সিরিজ জিতেছে বাংলাদেশ। এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।

0: এই যে আমরা, বয়স অনুপাতে কোনো না কোনো শ্রম আমাদের দিতেই হয়। এই শ্রম বলতে দৈহিক খাটুনিকেই বোঝাতে চাই। তবে আমাদের ভেতরে যারা শিশু বয়সী, তাদের শ্রম কখনোই বেশি হতে দেওয়া যাবে না, এবং তাহলেই শিশু শ্রমের কথা উঠবে।
1: এই শিশু শ্রম আমাদের দেশে নিষিদ্ধ, এবং আমরাও জেনেছি যারা শিশুদেরকে অতিরিক্ত শ্রমে বা কাজে ব্যবহার করেন তারা এক অর্থে অপরাধ করেন, তাদের জন্য শাস্তিরও বিধান রয়েছে। শিশুদেরকে শ্রমে নিযুক্ত করা মানেই তাদের অধিকার থেকে বঞ্চিত করা।
0: শিশুদের প্রধান দুই অধিকার হলো লেখাপড়া এবং খেলাধুলা বা বিনোদন। শিশুদেরকে যখন কোনো ভারী কাজে লাগানো হয় তখন তাদের লেখাপড়া এবং খেলাধুলার কোনো সুযোগ থাকে না। তাদেরকে দিয়ে আয় উপার্জন করানো হয় যা একেবারেই ঠিক নয়।
1: এবার এমন সব কথা বলার কারণটা খুলেই বলি। এখন তো প্রচার প্রচারণার যুগ, এর মাধ্যমে আমরাও জেনেছি আজ বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। শিশুদেরকে শ্রম থেকে রক্ষা করতে এবং শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে প্রতি বছর জাতিসংঘের আহ্বানে আজকের দিনটিকে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।
0: নয় আর শিশু শ্রম, চাই নিরাপত্তা, বাঁচাতেই হবে সব শিশুদের সত্তা।
1: আমাদের শিশুরা তাদের অধিকার নিয়ে বড় হয়ে উঠুক, নিশ্চিত হোক তাদের শিশু জীবন, এমনই আহ্বানে শুরু করছি শিশু কিশোরের অংশগ্রহণে আজকের কলকাকলি অনুষ্ঠান।

0: আমরা আছি আমাদের দেশের মাঝে, এদেশ খুবই প্রিয় আমাদের সবার কাছে। দেশের কথা গভীর করে ভাবলেই কেমন এক আবেগ এসে ভর করে মনে, দেশকে তখন আরও বেশি আপন মনে হয়।
1: কলকাকলি অনুষ্ঠানের প্রথম আয়োজনে শুনব দেশাত্মবোধক একটি গান, যে গান কালজয়ী একটি গান। গানটি গেয়ে শোনাবে ফাবলিহা মিনহাজ।

0: গলা থাকলেও আমরা সবাই যেমন গান গাইতে পারি না, তেমনি হাত থাকতেও আমরা অনেকে লিখতে জানি না। আমরা এটা বলতে চাইছি যে হাত থাকলেও অনেকে আমরা ছড়া কবিতা লিখতে পারি না, তবে চেষ্টা করলে সবাই না হোক অনেকেই কিন্তু লিখতে পারি। এজন্য দরকার হয় প্রবল ইচ্ছে শক্তি, দরকার হয় আমাদের আগ্রহ।
1: আমাদের কলকাকলি অনুষ্ঠানের রানারের ঝুলি পর্বে বন্ধুরা কিন্তু লিখতে পারেন এবং তারা লেখেনও। হয়তো এরাই কেউ কেউ একদিন বড় কোনো লেখক হয়ে উঠবেন। এমন লেখা লিখতে হলে গভীরভাবে কোনো কোনো বিষয়কে নিয়ে ভাবতে হয়।
0: এবারে এমনই কিছু ভাবুক বন্ধুদের লেখা নিয়ে এবারে শোনাবো আমাদের আজকের রানারের ঝুলি পর্বটি। গ্রন্থনা করেছেন ভাইয়া গোলাম নবী পান্না, আর উপস্থাপনায় রয়েছে নামিরা রাইদা।

0: ছয় ঋতুর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ঋতু। বাংলা বছরের প্রথম দুই মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ নিয়ে গ্রীষ্মকাল। এই সময় সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পায়, দিন দীর্ঘ হয় এবং প্রকৃতিতে এক বিশেষ পরিবর্তন দেখা যায়। গ্রীষ্ম কিন্তু শুধু গরমের ঋতুই নয়, এটি ফলের ঋতু হিসেবেও পরিচিত। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে নানা রকম সুস্বাদু ও রসালো ফল পাকে বলে এ মাসকে মধুমাস বলা হয়। মধুমাস প্রকৃতিকে যেমন রঙিন করে তোলে, তেমনি মানুষের জীবনেও নিয়ে আসে আনন্দ ও প্রাচুর্যের বার্তা। তাই গ্রীষ্মকাল ও মধুমাস বাংলার প্রকৃতি ও সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িয়ে আছে। আর এ আলোকেই লিখিয়ে বন্ধুরাও তাদের কথামালা সাজিয়েছে ছড়া ছন্দে, কাব্য ছায়ায়। তাই তো রানারের ঝুলিতে জমা পড়েছে এই বিষয়ের বেশ কিছু ছড়া কবিতা। আজকের আসরে আসা লেখাগুলো যারা পাঠ করে শোনাবে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তারা হলো আল আম নাসরা, ডোরিস মণ্ডল, অনিন্দিতা রহমান, জাফরিন সামিহা, জারিয়া জাকির, তুহা রুমানা তাহকিম। এবারে লেখা পাঠ। প্রথমেই শুনব শচীন্দ্রনাথ গাইনের লেখা মধুমাস শিরোনামের ছড়াটি। এটি এসেছে যশোর জেলার চাঁচড়ার ভাতুরিয়া থেকে। এটি পাঠ করে শোনাবে আল আম নাসরা।
1: জামজামরুল আমলিচুদের চারদিকে সুগন্ধ, দুলতে থাকে গাছের ডালে তুলতে থাকে ছন্দ, গাছতলাতে ভিড় বেড়ে যায় শেষ না হতেই রাত্র, ছুটে ছুটে ফল খোটে আর বোঝাই করে পাত্র, জ্যৈষ্ঠ মাসের মিষ্টি ফলে কারে মন ও দৃষ্টি, মন জুড়ানো মধুর আবেশ ভীষণ মজার সৃষ্টি।
0: এবার শুনব দ্বিতীয় ছড়াটি। ছড়াটি লিখে পাঠিয়েছে মেহেরপুর জেলার মল্লিকপাড়া থেকে আব্দুস সালাম। পরিবেশনায় আমাদেরই এক বন্ধু ডোরিস মণ্ডল।
2: গ্রীষ্মে মধু মাসে মাকে নিয়ে মামা বাড়ি যাই, পাকা পাকা আম জাম মজা করে খাই, থোকা থোকা লিচুগুলো দোল খাই, যেই খেয়ে শেষ আহাসে কি পেয়ে নিমিশেই, গ্রীষ্মে এ দৃশ্যটা গরমে তাপাই, রসালো এ ছড়াটাতে দিয়ে যায় ছাই।
0: এবার শুনব আসরের তৃতীয় ছড়া। ছড়ার শিরোনাম বেজায় গরম। ওমর ফারুক নাজমুলের লেখা এই ছড়াটি এসেছে কুমিল্লা জেলার দাউদকান্দির সুকিপুর থেকে। এটি শুনব আমরা অনিন্দিতা রহমানের কণ্ঠে।
3: বেজায় গরম, গরম গরম, বেজায় গরম, গরম ভীষণ সে কি, এই গরমে শুকিয়ে যায় নদীর জল দেখি, গরম এলে খুব প্রয়োজন তালের হাত পাখা, এক মুহূর্ত যায় না এটি বন্ধ করে রাখা, তবুও গরম পরম শান্তি আনে ফলে রসে, এমন ফলই খেতে মজা গাছতলায়।
0: এখনকার এই ছড়াটি এসেছে ময়মনসিংহ জেলার নান্দাইলের সাভার থেকে। আসাদুজ্জামান খান মুকুলের লেখা এ ছড়াটি পড়ে শোনাবে জাফরিন সামিহা।
4: জ্যৈষ্ঠ এলেই কবি আসাদুজ্জামান খান। পাকা আমের মিষ্টি হাসি শোভা বাড়ায় গাছে, রসে গন্ধে পেতে শিশু গাছতলাতে নাচে, জামজামরুল ফলও দেখি পরম পাওয়া সুখী, গরম দিনের ক্লান্তি ভোলায় স্বাদটি আনি মুখে, মধু মাসের ফল ফলাদি দারুণ স্বাদের হয়, জ্যৈষ্ঠ এলেই ফুটে ওঠে এমন পরিচয়।
0: কবিতার নাম গ্রীষ্ম এলেই। আর এই শিরোনামের এবারের কবিতাটি রাজশাহী জেলার পাংশা থেকে লিখে পাঠিয়েছে শারমিন নাহার ঝর্ণা। এটি পাঠ করে শোনাচ্ছে জারিয়া জাকির।
5: গ্রীষ্ম এলেই পড়ছে গরম, পাকছে গাছের আম, গরম পেয়ে হচ্ছে নরম সাধের পাকা জাম, এই গরমে পাকছে আরো থোকাই থোকাই লিচু, পাশেই আবার পাকছে দেখি কাঁঠাল কিছু কিছু, শুধু কি এই কাঁঠাল আবার পাকছে গাছের তাল, গরম পেয়ে উঠলো তেতে ঘরের টিনের চাল।
0: আসরের শেষে আসা ছড়াটি ফরিদপুর জেলার মধুখালী থেকে লিখে পাঠিয়েছে সাইদুর রহমান লিটন। এটির পরিবেশনায় তুহা রুমানা তাহকিম।
6: মধুফল

0: পাকে জাম পাকে, মধুমাস এলে ভালো লাগে খেতে খুব পাকা ফল পেলে। দেখি যদি পাকা আম মনে দেয় দোলা, পাকা আমে মধুরস যায় না তো ভোলা। গাছে গাছে পাকা আম মিছমিছে কালো, মধু মাসে মধু ফল খেতে লাগে ভালো।
1: বন্ধুরা, এক এক করে তোমাদের পাঠানো ছড়া কবিতা বাছাই করে মনোনীত লেখাগুলো শুনিয়ে দিলাম। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। এবার নতুন বন্ধুদের বলছি, তোমরাও কিন্তু আসরে লেখা পাঠিয়ে অংশ নিতে পারো। ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, চট জলদি লিখে নাও। খামের ওপর লিখবে, রানারের ঝুলি, কলকাকলি অনুষ্ঠান, প্রযত্নে, পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, জাতীয় বেতার ভবন, শেরে বাংলা নগর, ঢাকা 1207। বন্ধুরা, আমি ঠিকানাটা আবার বলছি, তোমরা মিলিয়ে নিতে পারো। রানারের ঝুলি, কলকাকলি অনুষ্ঠান, প্রযত্নে, পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, জাতীয় বেতার ভবন, শেরে বাংলা নগর, ঢাকা 1207। প্রিয় বন্ধুরা, তোমরা কিন্তু এখন থেকে কলকাকলি অনুষ্ঠানে ইমেইলের মাধ্যমেও লেখা পাঠাতে পারো। ইমেইলটি হলো kolokakulibibidhaka@gmail.com, kolokakulibibidhaka@gmail.com।

0: আমাদের ছোটদের প্রিয় এক গান,
1: ছড়া গান নাম তারে দোলায় যে প্রাণ।
0: ছড়া গান শুনতে যে মধুর লাগে,
1: মনের ভেতর কত প্রশ্ন জাগে।
0: এমনই ছড়া গান অনেকেই গায়,
1: গাইবে এ ছড়া গান দীপান্বিতা রায়।

0: ভাগ করতে পারি। এক, বড়দের খবর, আর দুই হলো ছোটদের খবর। তবে দুই খবরেই আমরা তথ্য পাই।
1: এই তথ্য আমাদেরকে জানার সুযোগ করে দেয়। কলকাকলি অনুষ্ঠানের ছোটমণিদের খবর আমাদেরকে ছোটদের কথা জানতে সাহায্য করে, যে ছোটরা তাদের যোগ্যতায় খবরের বিষয় হয়ে উঠেছে।
0: জেনে আমাদেরও গর্ব হয়, কারণ ওই ছোটরাই তো ভবিষ্যতের কর্ণধার। একদিন বড় হয়ে তারা দেশের আরও বেশি সুনাম রয়ে আনবে।
1: ছোটরা আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে, এদেশের সুনাগরিক হয়ে উঠবে তারা। শুনবো এবার ছোটমণিদের খবর। খবরগুলো গ্রন্থনা করে দিয়েছেন মহাশ্বেতা চৌধুরী।
2: আজকের শিশুরা, তারাই তো জাতির ভবিষ্যৎ। তাই দেশে এবং বিদেশে শিশুদের কাজকে গভীরভাবে মূল্যায়ন করা হয়ে থাকে। সেই কারণে সপ্তাহ জুড়ে শিশুদের নিয়ে ঘটে যাওয়া নানা রকম খবর নিয়ে হাজির হয়েছি আমি, ঐশ্বর্য রহমান। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হল বাংলাদেশের কিশোর কিশোরীদের নাম। বিশ্বের বিভিন্ন দেশের কিশোর কিশোরীদের সঙ্গে শান্তি, বন্ধুত্ব ও আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া গড়ে তুলতে রাশিয়ায় অনুষ্ঠিত হতে চাওয়া মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশের ছয়জন শিক্ষার্থী। সম্প্রতি আয়োজকরা ইন্টারন্যাশনাল চিলড্রেন্স কনফারেন্স ফর পিস, চিলড্রেন অ্যাজ দ্য পিসমেকার্স সম্মেলনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। নির্বাচিত অংশগ্রহণকারীরা আগামী 18 জুন থেকে 13 জুলাই পর্যন্ত রাশিয়ার ক্রিমিয়া প্রজাতন্ত্রের আন্তর্জাতিক শিশুকেন্দ্র আর্টেকে অনুষ্ঠিত 3 সপ্তাহব্যাপী এই সম্মেলনে যোগ দেবে। বাংলাদেশ থেকে নির্বাচিত শিক্ষার্থীরা হলেন দিনাজপুরের টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রেম জুনিয়র টি হাসদাক, ঢাকার মতিঝিল সরকার বালক উচ্চ বিদ্যালয়ের আহনাফ কাউসার ও জাহরান কাউসার, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল কলেজের মোহাম্মদ দায়ান রহমান ও মোহাম্মদ আয়ান রহমান, এবং ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের চৌধুরী মাহতাসিম মাশরাফি। বিশ্বজুড়ে তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শান্তিদূত ও আন্তর্জাতিক সংলাপের অংশীদার হিসেবে গড়ে তোলাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। বাংলাদেশের 6 শিক্ষার্থীর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং আন্তর্জাতিক পরিসরে দেশের তরুণদের সক্ষমতা ও সম্ভাবনারও একটি উজ্জ্বল স্বীকৃতি। অন্যদিকে মহাবিশ্বের গভীরতম রহস্য উন্মোচনের স্বপ্ন, যেখানে বিজ্ঞানকে প্রতিনিয়ত নতুন প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়, সেখানে বিশ্বের অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান সার্ন এ কাজ করার সুযোগ যেন তরুণ বিজ্ঞান মনস্কদের কাছে এক অসাধারণ অর্জন। সেই স্বপ্নকে বাস্তবের কাছে নিয়ে গেল বাংলাদেশের একদল স্কুল ও কলেজ শিক্ষার্থী। আন্তর্জাতিক বিমলাইন ফর স্কুলস 2026 প্রতিযোগিতায় বিশ্বের 89টি দেশের 712টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছে বাংলাদেশের দল পোলারিস। এবারে দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ বানান প্রতিযোগিতা স্ক্রিপ্স ন্যাশনাল স্পেলিং বি 2026-এ রুদ্ধশ্বাস লড়াই শেষে চ্যাম্পিয়ন হয়েছে ক্যালিফোর্নিয়ার 14 বছর বয়সী শিক্ষার্থী শ্রেয় পারিক। মাত্র 90 সেকেন্ডের এক নাটকীয় স্পেল অফে 32টি শব্দ সঠিকভাবে বানান করে সে হারিয়ে দেয় নিউ জার্সির 12 বছর বয়সী প্রতিযোগী ঈশান গুপ্তকে। চ্যাম্পিয়ন হিসেবে শ্রেয় পারিক পেয়েছে $50,000 স্ক্রিপ্স কাপ ট্রফি, স্মারক পদক এবং আরও কয়েকটি বিশেষ পুরস্কার। তবে প্রতিযোগিতার ভাষায় এই মঞ্চের সবচেয়ে বড় প্রাপ্তি অর্থ বা ট্রফি নয়, বরং একই আগ্রহ ও আবেগ ভাগ করে নেওয়া বন্ধুদের একটি বিশ্বব্যাপী সম্প্রদায়ের অংশ হয়ে ওঠা। একটি বানান প্রতিযোগিতা হয়তো বাইরে থেকে শুধু শব্দ মুখস্থ করার লড়াই মনে হতে পারে, কিন্তু এবারের ফাইনাল প্রমাণ করেছে এটি আসলে অধ্যবসায়, মনোযোগ, জ্ঞান পিপাসা এবং মানসিক দৃঢ়তার এক অসাধারণ পরীক্ষা। ছোট্টমণিদের খবর শেষ হল।
0: গর্ব করার মতো অনেক রকম গানই আছে আমাদের, আর এই গান আমাদের গানের জগৎকে সমৃদ্ধ করে আছে। যে গান এখনো আমাদের মন, মাটি ও মানুষের কথা বলে।
1: এ গানের মাঝে আমরা পাই সুরের লম্বা টান, অথবা এ গানের মাঝে দেখি সাধু ভাষার প্রচলন কিংবা আঞ্চলিক শব্দের উচ্চারণ। তবে সব মিলিয়ে মুগ্ধ করে মন, কারণ এ গানের নাম হলো পল্লীগীতি। এবারে শুনব এমনই একটি পল্লীগীতি, পরিবেশনায় স্বপ্নীল সরকার তীর্থ।

0: শিশু সাহিত্যিক হিসেবে স্বনামধন্য হয়েছেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। আমাদের দেশের ময়মনসিংহের মশুয়া গ্রামে তাঁর জন্ম।
1: মজার মজার সব লেখা লিখে তিনি আমাদের মনকে জয় করেছেন। এবার শুনব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নির্বাচিত রচনা সমগ্র থেকে নির্বাচিত অংশের পাঠ। পাঠে রয়েছে জারা রহমান ও তজরুবা জল।

0: বোকা কুমিরের কথা। কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির উপরে, তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানত না, সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল। তাই সে শিয়ালকে ঠকাবার জন্যে বললে, গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার।
1: শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখল, শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলে, তাই তো, এবার বড্ড ঠকে গিয়েছি, আচ্ছা আসছে বার দেখব।
0: তার পরের বার হলো ধানের চাষ। এবারে কুমির মনে মনে ভেবেছে, আর কিছুতেই ঠকতে যাবে না। তাই সে আগে থাকতে শিয়ালকে বললে, ভাই এবারে কিন্তু আমি আগার দিক নিব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে।
1: তারপর যখন ধান হলো, শিয়াল ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান তুলে নেবে। ও কপাল! মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই, লাভের মধ্যে খড়গুলো গেল। তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে, দাঁড়াও শিয়ালের বাছা, তোমাকে দেখাচ্ছি, এবারে আর আমি তোমাকে আগা নিতে দেবো না, সব আগা আমি নিয়ে আসব।
0: সেবার হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে, এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না। কাজে শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আখগুলো নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলে খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বললে, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও।

0: এবারের নিবেদন কলকাকলি অনুষ্ঠানের সর্বশেষ আয়োজন।
1: সময়ের দিক থেকে এ আয়োজনের ব্যাপ্তিটা অনেকটাই বড়।
0: এবারের আয়োজন ফুলপাখিদের আসর, পরিচালনায় আছেন আপা কাজী শাকেরা বানু।

0: আসসালামু
1: আলাইকুম আপা। ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা?
0: ভালো আছি আপা, আপনি কেমন আছেন?
1: খুব ভালো আছি। এত সুন্দর করে তোমরা সালাম দাও আর এত সুন্দর করে জিজ্ঞেস করো, খারাপ লাগলেও কিন্তু বলতে ইচ্ছেই করে খুব ভালো আছি। আর এত সুন্দর সুন্দর ছোট ছোট সোনামণিরা এসছে, কেউ দূর দূরান্ত থেকে, আবার কেউ একটু কাছে থেকে। সুন্দর ফুলপরি হয়ে এসছে, কেউ লাল পরি, নীল পরি, সবুজ পরি, আবার কেউ কেউ স্কাউটের ড্রেসও পরে এসছে। ভারী সুন্দর লাগছে, ঝিলমিল ঝিলমিল করছে। আসুন দেখি, আমাদের নিয়মিত একটি বন্ধু আছে, স্পেশাল চাইল্ড, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এই শিশুটিকে আমরা প্রতিনিয়ত আমাদের আসরে পাই এবং ওকে উদ্দীপ্ত করি কিছু বলবার জন্যে। হয়তো বোঝা যায় না, আমি প্রতিবারই বলি, এমনি শিশু আমাদের অনেকের ঘরেই আছে, কিন্তু আমরা তাদেরকে প্রকাশ করতে চাই না, লজ্জা পাই। না, কোনো লজ্জা নেই, আমাদের শিশুরা আমাদেরই। সে স্বাভাবিকই হোক আর একটু ব্যতিক্রমী হোক, তাকে আমাদের মাঝেই বিকাশ করতে হবে। দেখি এবারের বন্ধু নামটা বলো।
2: আমার নাম শাহজাহান হাসানের পাশ এমিটি ফলে চূড়া ফুলব জাম জামুল কত বেল আটা কাটার নারিকেল তাল তুষ আমরা কামরাঙ্গা বেল পেয়ারা পেলে তারি চল পাই আঁকিতাম আঁকি চাই।
1: কিছু বোঝা গেছে, কিছু বোঝা যায়নি, তবুও ও বলবার আগ্রহটা আমরা ওকে সবসময় উৎসাহিত করি। এবারের বন্ধু নাম বলো।
3: আমার নাম কাইমা হোসাইন দিয়া।
1: কি শোনাবে আমাদেরকে?
3: একটি আবৃত্তি শোনাবো। আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আমি হব কবিতাটির অংশ বিশেষ। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগি উঠব আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে।
1: চমৎকার, খুব সুন্দর আবৃত্তি হয়েছে। এবারের বন্ধু নাম বলো।
4: আমার মুনিফা হানাফ।
1: কি শোনাবে আমাদেরকে তুমি?
4: কবিতা
1: বলো।
4: হাসতে না কি জানে না কেউ, কে বলেছে ভাই এই শোনো না কত হাসি খবর বলে যাই, খোকো না সে ফোকলা ডাটে তার হাসে তার সাথে সাথে, কাজল পিলে শাপলা হাসে হাসির সবুজ ঘাস, খোলসে মাছের হাসি রেখে হাসেন পাটি হাস, দিয়ে হাসে রাঙা চোটে সিঙে মুখে হাসি ফুটে, কোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায়, বল মাছের দেখলে হাসি পিলে চলে যায়।
1: সবাই হাসে, তুমি একটু হেসে দিয়েছো তো। এবারের বন্ধু সবুজ বন্ধুর নাম বলো।
5: আমার নাম মাহরিন সাফিয়া বিনতি ইকরাম।
1: কি শোনাবে আমাদেরকে তুমি?
5: আমি একটি কবিতা শোনাবো। আবৃত্তি করছি দূরের পাল্লা কবি সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপখান তিনদার, ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা, বাণময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল জলময় শৈবাল পান্নার টাকশাল, কোন চির তীর ঘর ওই চর যাচ্ছে বন হাঁস দিন তার শ্যাওলায় থাকছে, ঝুপ ঝুপ ঝুপ ঝুপ ওই ডুব দেয় পান কৌটি দেয় ডুব টুপ টুপ ঘোমটার বৌটি, ছক ছক কলসির বক বক শুনগো ঘোমটার ফাঁক বয় মন উন মন গো, তিন দাঁড় ছিপখান মন্থুর যাচ্ছে গাচ্ছে তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি মুখখানি মিষ্টি রে চোখ দুটি ভোমরা রূপশালী ধান ভানা রূপ দেখো তোমরা।
1: দারুণ সুন্দর হচ্ছে, কিন্তু সব বন্ধুকে একটু সুযোগ দিতে হবে, হ্যাঁ, সেই জন্য একটু ছোট করে দিলাম আমরা। এবারে বন্ধু ঝটপটে গিয়ে এসো, সমৃদ্ধ ওদেরকে এগিয়ে নিয়ে যাও। বন্ধু নাম বলো তোমার।
6: আমার নাম শাহানার ফজ।
1: কি শোনাবে আমাদেরকে?
6: আবৃত্তি।
1: আচ্ছা,
6: আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের শব্দ কল্পদ্রুম কবিতাটি। ঠাস ঠাস ড্রুম রাম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বলো আমি।

0: hecho Najim por allí una copa y...
1: বাকিটা আমরা পরের দিন শুনবো, কেমন? নীল বন্ধু, নামটা বলো আগে।
2: আমি মেরিনা ডরিস মন্ডল।
1: কি শোনাবে আমাদের
2: আজকে? আমি একটি গান শোনাবো। ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক চলে রেলগাড়ি, ঝিকঝিক ঝিকঝিক

0: রেলগাড়িতে চড়েছ? আচ্ছা, এবারের বন্ধু, ছোট্ট বন্ধু, নাম বলো।
1: আমার নাম অনিন্দিতা রহমান। সংস্কৃতি।
0: সংস্কৃতি আমাদেরকে কি শোনাবে বাংলায়?
1: একটি আবৃত্তি।
0: একটি আবৃত্তি, আচ্ছা।
1: আমাদের ছোট নদী, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ

0: পেশাদার, ইচি বিচি করে সে থাকে শালিকে ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শালে।
1: একটু ঝটপট নিয়ে আসতে হবে আমাদেরকে। নামটা বলো আগে।
2: আমার নাম রুহামা তাহকিম।
1: কি শোনাবে?
2: আমি একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবো।
1: শুরু করো।

0: এবারের বন্ধু নাম বলো।
1: জল।
0: জয় কি শোনাবে?
1: পাছে লোকে কিছু বলে, লিখেছেন কামিনী রায়। করিতে পারি না কাজ, সদা ভয়ে সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। হৃদয়ে বুদবুদ মতো উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে।
0: ঝটপট ঝটপট নাম বলো।
2: আমি নামিরা।
0: কি শোনাবে?
2: কবিতা। কবিতার নাম ফুটুস, লিখেছেন আখতার হোসেন। কুট কুট করে সে তো কামড়ায় চামড়ায়, তাই তার নাম হয় কুটুস। তার এক ভাই আছে সারা দিন শুধু নাচে, তার নাম নাকি শুনি নুটুস। তো একদিন দুই ভাই বলে চল গান গাই, গলা ছেড়ে মজা করে খুব আজ, যেই কথা সেই কাজ। কথা শেষে দম ধরে যেই গান শুরু করে কুটুস নুটুস, অমনি পেট ফুলে ঢোল হয় দুজনের, পলকেই ফেটে যায় ফুটুস, ফেটে যায় পলকেই ফুটুস।
0: দারুণ মজার কবিতা, খুব সুন্দর হয়েছে। এবারের বন্ধু নাম বলো।
3: আমার নাম শ্রেয়া।
0: কি শোনাবে?
3: একটা ছড়া গান শোনাবো আজকে।

0: হেই খেলা করি, হাই আমাদের দেশটা স্বপ্নপুরি।
1: আমাদের দেশটা তো স্বপ্নপুরি, সবার খেলা করতে ইচ্ছে করে। এবারের বন্ধু গোলাপি, বন্ধুর নাম বলো।
2: আমার নাম আলাম নাসরা।
1: কি শোনাবে?
2: আমি একটি আবৃত্তি করব, কবিতাটির নাম ছাড়পত্র, লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্ব দেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত, উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংস স্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আজ
1: একটু তাড়াতাড়ি আসতে হবে, নাম বলো।
3: আমার নাম জারা রহমান।
1: কি শোনাবে?
3: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই বিঘা জমি পড়ব। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা। এ জগতে হায় সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি।
1: ও বেশ শর্টকাটে বলে দিল। এবারে বন্ধু নাম বলো।
0: আমি ঐশ্বর্য।
1: ঐশ্বর্য কি শোনাবে?
0: একটি কবিতা। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের কবিতা ঝিঙে ফুল। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ভেঙে কুল। ঝিঙে ফুল গুলমে পর্ণে, লতিকার কর্ণে, ঢল ঢল স্বর্ণে, ছলমল দোল দোল। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, পাতার দেশের পাখি পাথা হিয়া বোটাতে, গান তব শুনি সাছে তব ফুটে উঠাতে। পৌষের বেলা শেষ পরি জাফরানি পেশ, মরা মাচানের দেশ করে তোলো মুশকুল। ঝিঙে ফুল, ঝিঙে ফুল।
1: জোরে হাততালি দাও, এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করলো, আর একবার হাততালি। এবারের বন্ধু নামটা বলো।
4: প্রাজ্ঞ।
1: কি শোনাবে?
4: আমি একটি কবিতা শোনাবো। আবৃত্তি করছি কবি ভবানীপ্রসাদ মজুমদারের স্বাধীনতার সঠিক মানে। যে ছেলেটা বস্তা কাঁধে, কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চর ও চাঁটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সঙ্গে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাঝে, যে মেয়েটা গোবর খুঁড়োয় ঘুটিয়ে দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোই কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতা।
1: চমৎকার, খুব সুন্দর। এবারে বন্ধু নাম বলো।
5: আমি স্বর্গ।
1: কি শোনাবে?
5: আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে একটি পুঁথি পরিবেশন করছি।

0: খুব সুন্দর, পুঁথি শুনতে তো ভীষণ ভালো লাগে, তারপর আবার এত সুন্দর করে পরিবেশনা। তাহলে আজকে কি আমরা আর কাউকে ডাকতে পারবো? ছোট্ট একটা সোনা বন্ধু, উকি দিচ্ছে শিগগির। নামটা বলো আগে।
1: আমার নাম মাহরিন সাফিয়া বিনতি ইকরাম।
0: কি শোনাতে চাও?
1: একটি কবিতা
0: বলো।
1: আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা কবিতা দাঁড়ে দাঁড়ে দ্রোম।

0: মাটোর ঘটর ঘটর ছুটছে গাড়ি ঝুড়ি, ছুটছে লোকে নানান চোখে করছে হুড়ো হুড়ি, ছুটছে কত খেপার মতো পড়ছে কত চাপা, সাহেব মেমে থমকে থেমে বলছে মামা পাপা, আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন তেড়ে, দাঁড়ি দাঁড়ি দ্রুম দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়ি দাঁড়ি দ্রুম দেড়ে দেড়ে দেড়ে, বর্ষাকালে বৃষ্টি বাদল রাস্তা জুড়ে কাদা, ঠান্ডা রাতে সর্দি বাদি মরবে কেন দাদা, হোক না সকাল হোক না বিকেল হোক না দুপুর বেলা, থাক না তোমার আপিস যাওয়া থাক না কাজের ঠেলা, এই দেখো না চাঁদনি রাতের গান এনেছি কেড়ে, দাঁড়ি দাঁড়ি দ্রুম দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়ি দ্রুম দেড়ে দেড়ে দেড়ে।
1: দারুণ মজা, শেষ ভালো যার সব ভালো তার। ছোট্ট বন্ধুরা, আজকের ফুল পাখিদের আসর আমরা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।
2: পরিবেশনার পালা শেষ, আর এবার আমাদের বিদায়ের পালা। আজকের অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন তাপসী মনির, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি সমৃদ্ধি সূচনা
3: এবং আমি ওয়াসিস আরার প্রাজ্ঞ। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ শামসুল হক, প্রকৌশলীর সহযোগিতায় নাসরিন আক্তার, যন্ত্রসঙ্গীর সহযোগিতা দিয়েছেন আব্দুল মতিন খান ও মোহাম্মদ মাসুদুর রহমান,
2: তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক এবং কলকাকলি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
3: আমরাই ছোটরাই ভালো বড় হলে
2: সারা দেশে আলো তবে উঠবেই জ্বলে,
3: বন্ধুরা শুভ বিদায়।

0: শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শেষ হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহমুদা আখতার। ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট গতকাল জাতীয় সংসদে উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট পেশ করেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে ২,৪৩,০০০ কোটি টাকা। অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ, ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্যে, এটি হল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট। তিনি বলেন, সরকার মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনতে এবং প্রবৃদ্ধি ৬.৫% উন্নীত করতে এবারের বাজেটে ১০টি খাতকে প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে। অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য ৩,০০,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৩,১৬,০৭৫ কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সরকার একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায় উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে ১,৪৪,৩৩৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থ পরিকল্পনামন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য আগামী ৫ বছরের আয়কর কাঠামো একসঙ্গে ঘোষণা করেন। তিনি ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ কর বর্ষে করমুক্ত আয়সীমা বর্তমানের ৩,৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করেন। নারী করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিকদের জন্য ৪,২৫,০০০ টাকা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও প্রতিবন্ধী করদাতাদের জন্য ৫,০০,০০০ টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা ৫,২৫,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রসঙ্গে অর্থ পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চলতি বছরের ১লা জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এদিকে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি রপ্তানি কর পরিবর্তন করে বিভিন্ন পণ্যের সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর নির্ধারণ করা হয়েছে। ফলে দাম কমতে পারে চাল, ডাল, তেল, লবণ, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য, মশলা, শিশুখাদ্য, খেজুর, প্রাণী খাদ্য, ওষুধ, কিডনি ডায়ালাইসিস সেবা, সোনার গয়না, প্রসাধন সামগ্রী, দেশে তৈরি মোবাইল সেট, মোবাইল সিম কার্ড, ল্যাপটপ ও কম্পিউটার, প্রিন্টার, সৌর বিদ্যুতের সরঞ্জাম, বৈদ্যুতিক গাড়ি এবং আমদানিকৃত মাছ ও মাংসের। যেসব পণ্যের দাম বাড়তে পারে তার মধ্যে আছে তামাক জাতীয় পণ্য, তেলচালিত গাড়ি, রড, বিদেশি টাইলস, স্যানিটারি ওয়্যার ও বেসিন, আমদানিকৃত গ্যাস সিলিন্ডার, বিদেশি খাদ্য, কাজু বাদাম, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, সাইকেল ও যন্ত্রাংশ এবং খেলনা। ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হিসেবে অভিহিত করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। গতকাল রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত প্রস্তাবিত বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। আজ বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। খেলার খবর, ফুটবল। মেক্সিকোতে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ টুর্নামেন্টে দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক মেক্সিকো তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। বাংলাদেশ সময় আজ সকালে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করে। এর আগে গতরাতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে পরাজিত করে স্বাগতিক মেক্সিকো।
ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে 2-0 এগিয়ে থেকে প্রথমবারের মতো সিরিজ জিতেছে বাংলাদেশ। এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।

0: গান শুধু বিনোদন নয়, এটি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বাংলা সিনেমার গান আমাদের হাসায়, কাঁদায়, আবার কখনো ভাবনার জগতে নিয়ে যায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এসব গান হৃদয়ে জায়গা করে নিয়েছে। আজকের আয়োজন থাকছে বাংলা সিনেমার এমন কিছু জনপ্রিয় গান যেগুলো আমাদের অনুভূতির কাছাকাছি। বাংলা চলচ্চিত্রের এমন নতুন পুরানো সিনেমার যেসব কালজয়ী স্মৃতিমধুর গান এখনো সিনেমার প্রাণ হয়ে আছে, তাই শোনাবো আপনাদের প্রিয় সিনেমার প্রাণ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের বিনোদনের সাথী হয়ে আছি আমরা দুজন। আমি ইয়র্মা শায়ারজাহান,
1: আমি শাহিনুজ্জামান শিশির। অনেক কথা হলো, চলুন শ্রোতা বন্ধুরা শুনে আসি হারানো দিন সিনেমার আজিজুর রহমানের কথায় একটি কালজয়ী গান।

ভালোবাসার মানুষকে নিয়ে আমরা কত স্বপ্ন কল্পনা করে থাকি, প্রিয়তমার সাথে গভীর বালুচরে ঘর বাঁধার স্বপ্ন এবং ভালোবেসে সারা জীবন একসাথে থাকার যে তীব্র আকুতি তা প্রকাশিত হয়েছে গানটিতে। হাজার বছর ধরে সিনেমার একটি আইকনিক গান এটি। চলুন শ্রোতা, শুনে আসি বাংলা সিনেমার রোমান্টিক গান।

আমার কত চেনা, বাংলা চলচ্চিত্রের অন্যতম একটি রোমান্টিক গান। ১৯৯০ সালের চলচ্চিত্র দোলনার এই গানটি তার সহজ কথামালা, আবেগ ঘন সুর এবং অসাধারণ গায়কের জন্য দর্শকের হৃদয়ে আজও অমলিন। উৎসব

0: গানের নায়ক তার নিজের অজান্তেই পাশে এসে দাঁড়ানো প্রিয়জনকে দেখে বিস্মিত ও আনন্দিত হন। গানের একটি অংশে অতৃপ্তি ও আক্ষেপ প্রকাশ পেয়েছে, কেন এই প্রিয় মুহূর্তটি আরও আগে আসেনি। গানটি কেবলমাত্র একটি রোমান্টিক গানই নয়, এটি হৃদয়ের গভীর থেকে কাউকে আপন করে নেওয়ার একটি আকুল প্রার্থনা। চলুন শ্রোতা বন্ধুরা, শুনে আসা যাক তেমন একটি গান, তুমি কখন এসে দাঁড়িয়ে আছো। 1968 সালের আবির্ভাব চলচ্চিত্রের জনপ্রিয় রোমান্টিক কালজয়ী গান।
1: তুমি ক

0: গানের মাধ্যমে প্রেমিক তার প্রেমিকাকে জীবনের প্রতিটি পদক্ষেপে এমনকি মৃত্যুর পরও পাশে রাখার অঙ্গীকার করে। ভালোবাসা শুধু সাময়িক আবেগ নয়, বরং এটি আত্মার এমন একটি টান যা সারা জীবনের চাওয়া পাওয়াকে পূর্ণতা দেয়। প্রিয়জনকে পাওয়া মানেই যেন সারা দুনিয়াকে পাওয়া।
1: জীবনের সকল সুখের উৎস হিসেবে সঙ্গীকে মূল্যায়ন করা হয়েছে, তেমন একটি গান শুনব এখন। চাওয়া থেকে পাওয়া ছবির এই গানে জুটি বেঁধেছিলেন অমর নায়ক সলমান শাহ এবং জনপ্রিয় নায়িকা শাবনূর। শ্রোতা বন্ধুরা, শুনে আসি চলচ্চিত্রের কালজয়ী গান।

বাংলা চলচ্চিত্রে এমন কিছু রোমান্টিক গান আছে যা প্রজন্মের পর প্রজন্ম ধ্বনিত হয়। এবারে যে গানটি আমরা শুনব সেটি দশকের পর দশক ধরে জয় করেছে শ্রোতার হৃদয়। আবার এলো যে সন্ধ্যা, গানটি গেয়েছেন ক্ষণজন্মা শিল্পী হ্যাপি আখন্দ, এবং গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছিলেন তার বড় ভাই কিংবদন্তি লাকি আখন্দ। চলুন শুনে আসি আবার এলো যে সন্ধ্যা, বিখ্যাত মনোমুগ্ধকর গানটি।

0: গান শুধু আমাদের শুনিয়ে যায় না, বরং আমাদের জীবনকে ছুঁয়ে যায়, আমাদের স্মৃতিকে জাগিয়ে তোলে। বাংলা সিনেমার এই গানগুলো আমাদের সংস্কৃতি, আমাদের বিশ্বাস এবং আমাদের চিরন্তন ভালোবাসার প্রতীক।
1: কথায় গল্প গানে সময় ফুরিয়ে এলো, এবার বিদায় নেবার পালা। প্রতিবারের মতো আমরা হাজির হব সিনেমার গানগুলো নিয়ে আগামী সপ্তাহে। সে পর্যন্ত
0: সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, থাকুন বাংলাদেশ বেতারের সাথে।

0: এতক্ষণ শুনলেন ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ। গ্রন্থনায় ফাতেমা সুলতানা, উপস্থাপনায় এ বি এম শাহিনুজ্জামান শিশির ও ইউরোমা সাহেব জাহান, সম্পাদনায় তানভীর সিদ্দিকের সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং সিনেমার প্রাণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে। এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমরা লিয়াকত আলী খান, ডক্টর নাভিরা আফতাব বিনতে ইসলাম, আফরোজা ডলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নাসরিন আক্তার, রাহাত তরফদার, লুৎফুন্নার মেরি, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন দিলরুবা আনাম।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আয়োজন ডালিতে রয়েছে লালন গীতি। কণ্ঠ দিয়েছেন আবু বক্কর সিদ্দিক।

0: পরপর দুখানি লালন গীতি শুনলেন, শিল্পী ছিলেন আবু বকর সিদ্দিক।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মেলায় এবারে রয়েছে খাল খননের গান। সমবেত কণ্ঠে এই গানটির গীতিকার এস এম নাসির উদ্দিন, সুর করেছেন সুমন রেজা খান।

0: এতক্ষণ শুনলেন খাল খননের গান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজে, এবং বাংলাদেশ বেতার বরিশাল ঠাকুরগাঁও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার খবর পড়ছি মিজানুর রহমান সজল। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট গতকাল জাতীয় সংসদে উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট পেশ করেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্যে এটি হল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট। তিনি বলেন, সরকার মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে এবং প্রবৃদ্ধি 6.5% উন্নীত করতে এবারের বাজেট 10টি খাতকে প্রধান অগ্রাধিকার হিসাবে নির্ধারণ করেছে। অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 3,00,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সরকার একটি বৈষম্যহীন মানবিক কল্যাণভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায় উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী অর্থ বছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থ পরিকল্পনামন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য আগামী 5 বছরের জন্য আয়কর কাঠামো একসঙ্গে ঘোষণা করেন। তিনি 2026-27 ও 27-28 কর বর্ষে করমুক্ত আয়সীমা বর্তমানের 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা নির্ধারণের প্রস্তাব করেন। নারী করদাতা এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিকদের জন্য 4,25,000 টাকা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও প্রতিবন্ধী করদাতাদের জন্য 5,00,000 টাকা এবং গ্যাজেটভুক্ত যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রসঙ্গে অর্থ পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চলতি বছরের 1 জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এদিকে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আমদানি রপ্তানি কর পরিবর্তন করে বিভিন্ন পণ্যের সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর নির্ধারণ করা হয়েছে। ফলে দাম কমতে পারে চাল, ডাল, তেল, লবণ, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য, মশলা, শিশু খাদ্য, খেজুর, প্রাণীখাদ্য, ঔষধ, কিডনি ডায়ালাইসিস সেবা, সোনার গহনা, প্রসাধন সামগ্রী, দেশে তৈরি মোবাইল সেট, মোবাইল সিম কার্ড, ল্যাপটপ ও কম্পিউটার, প্রিন্টার, সৌর বিদ্যুতের সরঞ্জাম, বৈদ্যুতিক গাড়ি এবং আমদানিকৃত মাছ ও মাংস। যেসব পণ্যের দাম বাড়তে পারে তার মধ্যে আছে তামাক জাতীয় পণ্য, তেলচালিত গাড়ি, রড, বিদেশি টাইলস, স্যানিটারি ও বেসিন, আমদানিকৃত গ্যাস সিলিন্ডার, বিদেশি খাদ্য, কাজুবাদাম, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, সাইকেল ও যন্ত্রাংশ এবং খেলনা। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হিসেবে অভিহিত করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI। গতকাল রাজধানীর মতিঝিলে DCCI অডিটোরিয়ামে আয়োজিত প্রস্তাবিত বাজেটের উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন DCCI সভাপতি তাসকিন আহমেদ। আজ বিকেল 3টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2026-27 অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। খেলার খবর, ফুটবল। মেক্সিকোতে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 টুর্নামেন্টে দক্ষিণ কোরিয়া স্বাগতিক মেক্সিকো তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। বাংলাদেশ সময় আজ সকালে দক্ষিণ কোরিয়া 2-1 গোলে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করে। এর আগে গতরাতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে পরাজিত করে স্বাগতিক মেক্সিকো। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝুর হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: সাপ্তাহিক পরিক্রমা। সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।
2: এ সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের প্রথম 180 দিনের মধ্যে হেলথ কার্ড চালু করা হবে, জাতীয় সংসদে জানালেন সংসদ নেতা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড দ্রুত বিচার হয়, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন। চলতি বছরের SSC পরীক্ষার ফল প্রকাশ করা হবে 20 জুলাই জানালেন শিক্ষামন্ত্রী। ইউনিসেফের মাধ্যমে 412,71,00,000 টাকার টিকা কিনবে সরকার। সাইবার ঝুঁকি মোকাবেলা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিতে জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে ICT বিশেষজ্ঞদের প্রতি তথ্য সম্প্রচার মন্ত্রীর আহ্বান। ফিলিপাইনে 7.8 মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত 35। এবং ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর পর্দা উঠেছে গতকাল।
3: 2026-2027 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল জাতীয় সংসদে প্রস্তাবিত এ বাজেট উত্থাপন করেন। অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ, $1 trillion অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে যোগ দেন। প্রস্তাবিত বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের 13.7%। এটি চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাজেট ঘাটতির পরিমাণ ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। বাজেটে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 3,00,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। অন্যদিকে পরিচালন ব্যয় সহ অন্যান্য খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 6,21,925 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 69,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অর্থনীতি প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধিকে এবারের বাজেটের প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে। এর আগে গতকাল সকালে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে 2026-2027 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন। চলতি বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল বিজয় অর্জনের পর এটি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম জাতীয় বাজেট।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের 180 দিনের মধ্যে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী এই 5 জেলায় পরীক্ষামূলকভাবে ই হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে একথা বলেন। তারেক রহমান বলেন, সরকারি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার। প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যেই 5,00,000 সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর ও সংস্থাসমূহে শূন্যপদের বিপরীতে 2,879 জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।
3: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এ আদেশ দেন। রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এ মামলা পরিচালনায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
2: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী 20 জুলাই প্রকাশিত হবে। এ লক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডকে সুনির্দিষ্ট ও চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আনম এহসানুল হক মিলন সোমবার তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের পথ সুগম করতে এবং পরীক্ষা পরবর্তী সময় অপচয় রোধে সরকার প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় চলমান এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নসহ যাবতীয় প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে।
3: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ইউনিসেফের মাধ্যমে 412,41,45,000 টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা সংগ্রহের একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া বৈঠকে বাজার দর স্থিতিশীল রাখতে এবং সারা দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মোট 82,54,00,000 টাকা ব্যয়ে 10,000 মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
2: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সাইবার ঝুঁকি মোকাবেলা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে দেশের আইসিটি বিশেষজ্ঞদের দ্রুত একটি কার্যকর জাতীয় কর্মপরিকল্পনার খসড়া জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবিতে এক গোলটেবিল আলোচনায় এ আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়া খবরকে বৈশ্বিক সভ্যতার জন্য অন্যতম প্রধান কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেন।
3: ধর্ম মন্ত্রণালয় আগামী বছরের হজের রোডম্যাপ প্রকাশ করেছে। সোমবার এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোডম্যাপ অনুযায়ী হজের কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানানো হয়। রোডম্যাপ অনুসারে চলতি বছরের 26 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজ যাত্রী নিবন্ধন কার্যক্রম এবং 8ই নভেম্বর স্বাক্ষরিত হবে দ্বিপক্ষীয় হজ চুক্তি। 2027 সালের 28শে জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু করা হবে এবং 8ই এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট।
2: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা ভূমিকম্পে অন্তত 35 জন প্রাণ হারিয়েছে। সোমবার মিন্দানাওয়ে 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ফিলিপাইনের কর্মকর্তারা জানান, ভূমিকম্পে অন্তত 134 জন আহত ও 10,000 পরিবার বাস্তুচ্যুত হয়েছে।
3: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং এর প্রতিবেশী দেশগুলোতে আতঙ্ক সৃষ্টিকারী ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকান ইউনিয়নের জনস্বাস্থ্য বিভাগ যৌথভাবে 51,80,00,000 মার্কিন ডলারের একটি পরিকল্পনা চালু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকার রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ কেন্দ্র গত শুক্রবার জানায়, এই পরিকল্পনাটি জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত চলবে। গত 15ই মে কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে এই প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হয়। তবে ধারণা করা হচ্ছে ইবোলা ভাইরাসের বিরল বুন্দিটুগীয় স্ট্রেনটি এর আগেই বেশ কিছু সময় ধরে অলক্ষ্যে ছড়িয়ে পড়ে।
2: ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর পর্দা উঠেছে গতকাল। বাংলাদেশ সময় দিবাগত রাতে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে যুগপৎভাবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। এদিকে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে এ স্মারক ডাক টিকিট উন্মোচন করেন তিনি। এছাড়া 50 টাকা মূল্যমানের খাম সম্বলিত সিভেনির শীট ও 5 টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
3: সাপ্তাহিক পরিক্রমা এখানে শেষ হল। গ্রন্থনায় রূপা দেবনাথ, উপস্থাপনায় মীর নাসির আহমেদ এবং আমি নীলুফার জাহান।
4: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন দেশের গান। কণ্ঠ দিয়েছেন রুমানা ইসলাম, গানের কথা সাজিয়েছেন আহমেদ ফরিদ, সুর করেছেন ফিরোজ খান।

0: দেশের গান শুনলেন, শিল্পী ছিলেন রুমানা ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সঞ্চালনে সজীব দত্ত।

0: আমি সজীব দত্ত, তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে প্রীতিময় শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলবো, তাদের স্বপ্ন প্রত্যাশা আমরা জানার চেষ্টা করব। আপনার নাম পরিচয় বলবেন।
1: আমার নাম আইভি আক্তার মারিয়া, আমি ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দশম ব্যাচের একজন শিক্ষার্থী।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
1: আমি একটি সুন্দর

0: পরিবেশ, পরিস্থিতিময় একটা রাজনীতি, সেই রকম একটা বাংলাদেশের স্বপ্ন দেখি।
1: আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমাদের তরুণদের দেশের জন্য কি করণীয় রয়েছে বলে মনে করেন?
0: দেশের জন্য নিজেদের দক্ষ জনবলে তৈরি করা উচিত। সবকিছুর মধ্যে একটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে মাদক। এই মাদকের সাথে যাতে আমরা তরুণরা যাতে যুক্ত না হই, এগুলোর বিরুদ্ধে যাতে আমরা নিজেরা প্রতিবাদ গড়ে তুলি, অন্যকে সচেতন করি।
1: আন্তরিক ধন্যবাদ। আমরা পরের বন্ধুর কাছে চলে যাচ্ছি, চলুন তার সঙ্গে আমরা কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন।
2: আমার নাম হচ্ছে মেদুল হাসান। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের 19তম ব্যাচের এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের 10ম ব্যাচের একজন শিক্ষার্থী।
1: আপনি কি স্বপ্ন দেখছেন দেশকে ঘিরে?
2: আমি বাংলাদেশকে এমন, বাংলাদেশকে নিয়ে এমন ভাবে স্বপ্ন দেখছি যেন প্রত্যেকটি গ্রামে একটি করে পাঠাগার থাকে। পাঠাগার হচ্ছে এমন একটি জায়গা যেখানে হচ্ছে মুক্ত চিন্তা করা যায়, উন্মুক্ত চিন্তা করতে পারে আমরা, এবং সেখানে সকল স্তরের মানুষ যেন সেখানে যেতে পারে। পাঠাগারকে বলে থাকি জনগণের বিশ্ববিদ্যালয়। তো ওইখানে গেলে যেন আমরা রাজনীতি, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস সম্পর্কে জানতে পারি, সচেতন হতে পারি। এই জন্য আমরা যে পাঠ্য বইয়ের বাইরে যে বইগুলো আছে সেগুলো যেন আমরা পড়তে পারি এবং সেগুলো যেন সকলকে আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি।
1: আন্তরিক ধন্যবাদ। আমরা পরের বন্ধুর কাছে যাব। আপনার নাম পরিচয় বলবেন।
3: আমার নাম তাইবা জাহান। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের 19তম আবর্তনের একজন শিক্ষার্থী।
1: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
3: আমি এমন বাংলাদেশ চাই যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে চাকরির পিছনে ছুটবে না। আমাদের অনেক ভাই বোনেরা রয়েছে যারা পড়াশোনা শেষ করে চাকরির পিছনে প্রতিনিয়তই দৌড়াচ্ছে। তারা হয়তো বা তাদের বাবা মার চোখের দিকে তাকাতে পারে না, আবার অনেকে হয়তো নিজের স্বপ্নকে ধামা চাপা দিয়েছে। আমি চাই তারা যেন চাকরির পিছনে প্রতিনিয়ত না ছুটে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্যোগ নিতে পারে, নিজেকে যেন একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে এবং নতুন নতুন কর্মসংস্থান গড়ে তুলতে পারে। আশা করি এভাবে আমাদের দেশের বেকারত্ব হ্রাস পাবে।
1: আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমরা পরের বন্ধুর কাছে যাব। আপনার নাম পরিচয় বলবেন।
4: আমার নাম আবদুল্লাহ ওমায়ের অন্তু। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের 19তম আবর্তনের একজন শিক্ষার্থী।
1: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
4: আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে সুশাসন ও ন্যায় বিচার পাব। কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখতে যাই, দুর্নীতিতে অনেকবার প্রথম হয়েছি আমরা। এর পিছনে আমরা আইনের অপপ্রয়োগ দেখতে পাই বা ঠিকমতো ন্যায় বিচার পায় না। আমরা যদি প্রথমে আমাদের দেশকে উন্নয়নের দিকে এগিয়ে যেতে চাই, প্রথমে আমাদের সুশাসনের ব্যবস্থা করতে হবে এবং আইনের সুশাসনটা প্রয়োগ করতে হবে, ন্যায় বিচার যাতে সকল মানুষে পায়, ওই দিকেই আমাদের লক্ষ্য রাখতে হবে।
1: আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমরা পরের বন্ধুর কাছে যাব। আমরা রয়েছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহে। এবারের কোন বন্ধু আমাদের সঙ্গে?
5: আমি ইরিনজাহান ইকরা। আমি ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের 10ম ব্যাচের একজন শিক্ষার্থী।
1: আপনার চাওয়াই কি বলবেন দেশকে নিয়ে?
5: আমরা যখন কোনো বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন কিংবা কোনো পর্যটন কেন্দ্রের দিকে তাকাই, আমরা এমন এক শ্রেণীর শিশুদেরকে দেখতে পাই যাদের কোনো নিরাপদ আবাসন ব্যবস্থা নেই, যাদের খাদ্যের চাহিদা পূরণ হচ্ছে না, পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে না, শিক্ষা, চিকিৎসা সব কিছু থেকে তারা বঞ্চিত। আমি যখন থেকে বুঝতে শিখেছি এই বিষয়টা আমাকে ভীষণভাবে ব্যথিত করে। আমি এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে প্রত্যেকটি শিশুর একটি নিরাপদ আবাসন ব্যবস্থা থাকবে, তাদের খাদ্যের চাহিদা পূরণ হবে, চিকিৎসা ব্যবস্থা পূরণ হবে এবং প্রত্যেকটা শিশুকে শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া হবে, এবং এই শিশুরাই শিক্ষিত হয়ে যেন আগামীর বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারে।
1: আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমরা পরের বন্ধুর কাছে যাব। আপনার নাম পরিচয় বলবেন।
6: আমি রওনক আজিজ। আমি ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের 10ম ব্যাচের একজন শিক্ষার্থী।
1: আপনার প্রত্যাশা কি দেশকে নিয়ে?
6: আমাদের দেশে বই নির্ভর শিক্ষার বদলে, মানে এটার পাশাপাশি প্রযুক্তি নির্ভর শিক্ষাটাকে বাড়াতে হবে। অর্থাৎ বিভিন্ন ইন্টার্নশিপ, বিভিন্ন ছোট ছোট দক্ষতাগুলো অর্জন করে যাতে তারা মানে বিশ্ববিদ্যালয়ে জীবনটা শেষ করে চাকরির পিছনে সময় নষ্ট না করে তার পাশাপাশি কিছু কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে এবং বেকারত্ব হ্রাস করতে পারে, আমি সেরকম একটা বাংলাদেশ দেখতে চাই।
1: আমাদের তরুণদের কি করণীয় রয়েছে দেশের জন্য, আপনি কি ভাবছেন?
6: নিজেদের দক্ষতা কিভাবে বাড়ানো যায় সেই দিকে সময় দেওয়া উচিত আমার মনে হয়।
1: অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো একজন বন্ধুকে পেয়েছি। আপনার নাম পরিচয় বলবেন।
7: আমি স্বপ্না। আমি ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের 10ম ব্যাচের একজন শিক্ষার্থী।
1: আপনি কি স্বপ্ন দেখেন প্রিয় দেশকে নিয়ে?
7: আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমি চাই দুর্নীতি যা কিনা সমাজ, রাষ্ট্র, চাকরি, স্বাস্থ্য, শিক্ষা সবখানে ছড়িয়ে আছে, আমি চাই সেটা নির্মূল করতে। আমি চাই যা সবার জন্য সমান হয়, যেন দেশের মানুষ গর্ব করে বলতে পারে আমার দেশ সৎ, আমার দেশ ন্যায়নিষ্ঠ, আমার দেশ বাংলাদেশ।
1: আন্তরিক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা। আমরা রয়েছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহে।

0: আমরা কথা বলছি তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ এই অনুষ্ঠান থেকে। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে, পাশাপাশি FM 106 মেগাহার্টসে এবং অনলাইনে বাংলাদেশ বেতারের অ্যাপের মাধ্যমে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইটের মাধ্যমে। যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা এ পর্যায়ে একজন অনুকরণীয় শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো, যে শিক্ষার্থী শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি নিজেকে আলাদাভাবে উপস্থাপন করে চলেছেন এবং অন্যের জন্য অনুকরণের জায়গা হতে পারেন। চলুন কথা বলি, আপনার নাম পরিচয় বলবেন।
1: আমি মোহাম্মদ রবিউল ইসলাম শাকিল, আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দশম ব্যাচের পড়াশোনা করছি।
0: আপনি পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকে কোন ধরনের কার্যক্রমে ছিলেন বা কি সফলতা আছে আপনার একটু বলবেন?
1: আমি ছোটবেলা থেকে বিতর্ক আবৃত্তি এবং সঞ্চালনের সাথে যুক্ত এবং এই ক্ষেত্রগুলোতে আমার বিভিন্ন ধরনের প্রাইজ আছে। আমি বগুড়া জেলায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছিলাম জাতীয় শিক্ষা সপ্তাহ 2023-এ এবং একই সাথে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় আমি সফলতা অর্জন করি। একই সাথে আমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ক্লাবটি আছে, সেই ক্লাবে আমি একজন আবৃত্তি শিক্ষক হিসেবেও কিছুদিন ছিলাম এবং সেখানে আমি প্রায় 450 জন শিক্ষার্থীকে বিতর্কের প্রশিক্ষণও দিয়েছি।
0: অনেক অনেক ভালো লাগা কাজ করছে। এই যে পড়াশোনার পাশাপাশি এ সকল কার্যক্রম আমাদের কিভাবে আলোকিত করে আপনি কি মনে করেন?
1: আমরা শুধুমাত্র পড়াশোনা করে যে বইয়ের যে জ্ঞান বা পাঠ্য বইয়ের যে জ্ঞান সেটি অর্জন করতে পারি, কিন্তু আমরা যখন এই সকল ক্ষেত্রে আমাদের সময়টাকে বিনিয়োগ করব তখন আমরা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারবো, যেটা আমাদের আসলে জীবনে কাজে লাগবে। এবং আমরা আসলে যে বইয়ের নলেজটা আমরা গ্যাদার করি এবং সেই নলেজটা কাজে লাগানোর সময় বিভিন্ন ধরনের একটা ক্ষেত্র থাকে, সেই ক্ষেত্রগুলোতে যদি আমরা এই নলেজগুলো একীভূত করে আমরা যদি ব্যবহার করি তাহলে সুন্দর একটা আউটপুট বের হয়। আমি এই যে শুধুমাত্র বিতর্ক আবৃত্তি সঞ্চালনা করছি এর পাশাপাশি নিজেকে আরও এক্সপ্লোর করার জন্য আমি কলামও লিখি, বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। সুতরাং নিজেকে আসলে এক্সপ্লোর করলে আমরা আসলে নিজেকে অন্যভাবে জানার একটা সুযোগ তৈরি হয়।
0: একটা কথা প্রায়শই শোনা যায় বা অনেক অভিভাবকরা বলেন, শিক্ষার্থীরাও বলেন, পড়াশোনার বাইরে সময় পাওয়া কঠিন। এই যে আপনার সময় নির্ধারণ বা সময়ের যে সঠিক ব্যবহার, এটি কিভাবে সমন্বয় করে থাকেন?
1: আমি সময়টাকে একটু ভাগ করে নেই। আমি যখন এই সকল কার্যক্রমে যাই, হ্যাঁ এটা ঠিক কিছুটা পড়াশোনায় ভাটা পড়ে, কিন্তু সেই পড়াশোনার ভাটাটাকে যদি আমরা আরও যখন আমরা ফ্রি টাইম থাকি তখন আসলে পড়াশোনায় যদি আমরা এটা কাজে লাগাই তখন আসলে এই জিনিসটা ব্যালেন্স করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি যদি শুধুমাত্র বিতর্কই করি সারা জীবন, আমার পড়াশোনার জায়গাটা যদি অল্প একটু হয়ে যায় তখন আসলে আমি আসলে নিজেকে শানিত মানুষ হিসাবে দেখতে পারবো না বা সেই মেধাবী তকমাটাও পাবো না, কারণ আমাকে পড়াশোনা ঠিক রাখতে হবে, বিতর্ক করতে হবে, আবৃত্তি করতে হবে, এক কথায় অলরাউন্ডার হতে হবে।
0: আজকে তরুণ প্রজন্ম যারা, দেশের জন্য কি করণীয় রয়েছে বলে আপনি মনে করেন?
1: আমরা আসলে যখন এক জায়গায় থাকি তখন অন্য জায়গার মানুষের দুর্নীতি, বিভিন্ন ধরনের যে নৈতিক স্খলন সেগুলো আমাদের চোখে পড়ে, কিন্তু নিজে যে জায়গায় অবস্থান করছি, আমি একজন শিক্ষার্থী, আমি যদি আজকে পড়াশোনা না করি সেটা আমার জন্য একটা দুর্নীতি। সুতরাং আমরা যদি সবাই সব ক্ষেত্রে যখন আমরা নিজের দায়িত্বটা ঠিক মতো পালন করবো তখনই আমাদের একটা সোনার বাংলাদেশ গড়ে উঠবে।
0: আমরা কখনো কখনো জীবনে চলার পথে হুচুট খাই, কখনো আমাদের পারিবারিক সমস্যা থাকে, কখনো দারিদ্রতা থাকে, এ সকল বিষয় যখন হুচুট আসে লাইফে সেটা কিভাবে আমরা ওভারকাম করতে পারি?
1: এটা খুব কঠিন প্রশ্ন আমার বয়সের হিসাবে, কিন্তু উত্তর দিতে চাই। আমি যেভাবে আসলে কন্ট্রোল করি সেটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি আমাদের যে আসলে যে যে ধর্মেরই হোক না কেন, সৃষ্টিকর্তার প্রতি আমাদের যে একটা কানেকশন, আকর্ষণ সেটা আসলে বৃদ্ধি করা উচিত সেই সময়ে, এবং একই সাথে নিজের যে ভালো লাগার জায়গাটি আছে সেখানে সময় বিনিয়োগ করা উচিত। এবং এর মধ্য দিয়ে আমরা দেখবো যে নিজের ভালো লাগার জায়গা থেকে যদি অর্থনৈতিক হয় সেখানে আরও নিজেকে আরও ভালো করে সেখান থেকে আসলে অর্থ আয় করা যায়, এবং যদি আমাদের পড়াশোনার জায়গাটা হয় সেখানে যদি আরও আমরা সময় ইনভেস্ট করি সেখানে পড়াশোনায় ভালো করা যায়। সুতরাং যে জায়গায় সমস্যা সেই জায়গাতেই আমাদের আসলে কাজ করা উচিত।

0: মানুষ ভোজলে সোনার মানুষ ছবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, লালনের সেই গানে যেতে হয়। আসলেই আমাদের প্রকৃত মানুষ হওয়া জরুরি এবং মানুষের পাশে আমাদের থাকা জরুরি। আপনারা শুনছেন তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমরা রয়েছি এবারের পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহে। এবারে আমরা কথা বলবো এই বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ক্লাবের যারা রয়েছেন কর্ণধার বা সদস্য, তাদের সঙ্গে কথা বলবো। আপনার নাম পরিচয় বলবেন।
1: জি, আমি কামরুল হাসান তুষার। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, পাশাপাশি আমি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে কার্যত আছি।
0: আপনারা কি ধরনের কার্যক্রম পরিচালনা করেন?
1: মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব, এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম সংগঠন। এখানে আমরা সাধারণত ইয়ুথ যারা আছে তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট, যেমন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন রিলেটেড, আমরা যেহেতু জানি আমাদের যারা ইয়ুথ আছে তাদের কমিউনিকেশন অনেক একটা গ্যাপ রয়েছে, এটা পূরণ করা, পাশাপাশি আমাদের মিডিয়া রিলেটেড যত কার্যক্রম আছে সেগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। আমি যদি আরেকটু বলি, সেটি হচ্ছে আমরা সংবাদ লিখন কিংবা পাশাপাশি আমরা ডিবেট এবং আমরা বিভিন্ন এক্সপ্লোরিং, আমরা বিভিন্ন টুরের মাধ্যমে সে বিষয়গুলো আর কি দেখে থাকি।
0: সামাজিক মানবিক কার্যক্রম, রক্তদান, এগুলোর সঙ্গেও থাকেন মাঝে মধ্যে?
1: হ্যাঁ, এটিও আমাদের থাকা হয়। আমরা পাশাপাশি আমাদের ক্যাম্পাসে বৃক্ষরোপণ, এছাড়াও আমাদের বিভিন্ন বিষয়ে যেমন আন্দোলন করা, এই বিষয়গুলো আমরা থাকি।
0: অনেক ধন্যবাদ, আমরা পরের বন্ধুর সঙ্গে কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন।
2: আমি মাসুম মিয়া, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
0: আপনি কোন ক্লাবে আছেন?
2: আমি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি।
0: আপনাদের কার্যক্রম এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ কি বলবেন আপনার ক্লাব নিয়ে?
2: আমাদের কার্যক্রম মূলত মিডিয়া রিলেটেড, যারা জব সেক্টরে যাইতে চায়, এবং আপনার জেনে থাকবেন যে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যে সাংবাদিকতায় আগ্রহী এবং অনেকে নিউজ প্রেজেন্টিং থেকে শুরু করে যে কমিউনিকেশন সেক্টরগুলোতে জব করতে চায়, তারা আসলে আমাদের ক্লাবে জয়েন করে।
0: অনেক ধন্যবাদ, আমরা আরো একটি ক্লাব পেয়েছি, চলুন কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন।
3: আমি জুবাইয়া কাদের, আমি বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী।
0: আপনি কোন ক্লাবের সঙ্গে আছেন?
3: আমি শব্দকুঞ্জ নামক একটি আবৃত্তি সংগঠনের সাথে যুক্ত আছি, সেখানে আমি দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।
0: আপনারা কি কার্যক্রম পরিচালনা করছেন আপনাদের ক্লাবের মাধ্যমে?
3: আমরা আমাদের ক্লাবে বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য কবির কবিতা আবৃত্তি করি এবং তাদের কবিতাকে ধারণ করে কণ্ঠে তুলে আনতে যাই।
0: সাপ্তাহিক কোনো আসর আপনারা করেন বা কিভাবে কি করেন একটু শুনি।
3: জি, আমরা প্রতি মঙ্গলবার আবৃত্তি করি।
0: আন্তরিক ধন্যবাদ আপনাকে, আমরা শব্দকুঞ্জের আরো একজনকে পেয়েছি, চলুন কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন।
4: জি, আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন শৌখিন, আমি ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী, পাশাপাশি শব্দকুঞ্জের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।
0: আপনি কতদিন ধরে এই দায়িত্বে রয়েছেন?
4: আমি বিগত মার্চ মাস থেকে এই দায়িত্ব পালন করছি। আমি শব্দকুঞ্জের পাশাপাশি আরো বিভিন্ন ক্লাবের সাথে সংযুক্ত থাকার চেষ্টা করি। বর্তমানে ইয়ুথ ফর পলিসি এর ময়মনসিংহ কমিটির বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি পাশাপাশি।
0: আন্তরিক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সঙ্গে, বিভিন্ন ক্লাবগুলো সম্পর্কে জানলাম। এ পর্যায়ে আমাদের আজকের আয়োজনে উপস্থিত আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান, আমরা চলুন কথা বলি। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে থাকার জন্যে, অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করার জন্যে। আমরা আপনার মুখ থেকে আপনার পরিচয় আমাদের অগণিত শ্রোতাদেরকে শোনাতে চাই।
5: ধন্যবাদ, আমি ডক্টর জিল্লুর রহমান পল, আমি ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি।
0: আপনাদের শিক্ষার্থীদেরকে স্বপ্ন দেখানোর ক্ষেত্রে, তাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে কি ধরনের কার্যক্রম আপনারা করছেন পড়াশোনার পাশাপাশি?
5: আমরা যেহেতু শিক্ষক, আমরা গ্রাজুয়েটদের নিয়ে কাজ করি, অর্থাৎ যারা HSC পাশ করে, একেবারে সদ্য যারা স্বপ্ন নিয়েই ক্যাম্পাসে পদার্পণ করে, তাদের এই স্বপ্নটার ভিত্তি অর্থাৎ বুনিয়াদ তৈরি করবার জন্য আমরা কাজ করি। শুধুমাত্র পড়াশোনা যে কাঠামোবদ্ধভাবে আমরা করাবো সেটা কিন্তু নয়, আমাদের কাজের পরিধি হলো শিক্ষার্থীদের যে নিজস্ব ক্যাপাসিটি আছে, তাদের যে নিজেকে জানার ক্ষেত্রে, অর্থাৎ সক্রেটিসের যে কথা, নো দাই সেলফ, যেটা আমরা বলে থাকি ক্লাসে, এই যে অমিত সম্ভাবনা আছে সেই স্ফুলিঙ্গ অর্থাৎ সেই স্পার্কিং আমরা করে দিতে চাই শিক্ষার্থীদের মধ্য দিয়ে, এবং এই স্পার্কিংয়ের সাথেই তার যে স্বপ্নটা আছে সেই স্বপ্ন কিন্তু রিলেট করবে, এবং এর মধ্য দিয়ে আমাদের তাদের যে স্বপ্নটা আছে সেটার বুনিয়াদ বা ভিত্তি গড়ে উঠবে, অর্থাৎ তাদের স্বপ্নটা টেকসই করবার জন্য আমরা শ্রেণীকক্ষের পাঠদানের মধ্য দিয়ে আমরা এটা করি, এর বাইরেও আমরা এটা করে থাকি।
0: আজকে শিক্ষার্থীরা চমৎকার কথা বলেছে, আপনার কেমন লেগেছে?
5: এটা খুবই ভালো। আমরা একেবারেই নবীন শিক্ষার্থী যারা এই ক্যাম্পাসে আসছে, এবং আমরা যে স্বপ্নের কথা বললেন, তাদের যে কথা বলার ভঙ্গি এবং উপলব্ধি যেটা আমি নিজে পর্যবেক্ষণ করলাম, সেটা আমি অভিভূত। এবং এই যে স্বপ্ন বা তারুণ্যের বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ, এই স্পিরিটটা আমি তাদের মধ্যে দেখেছি, এটা খুবই আশাব্যঞ্জক। এবং এদের দ্বারাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
0: আপনাকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ বেতার ঢাকার পক্ষ থেকে আপনার বিভাগের, আপনাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য অনেক অনেক শুভকামনা।
5: ধন্যবাদ। আমি আমার বিভাগের পক্ষ থেকে, অর্থাৎ ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের পক্ষ থেকে, বাংলাদেশ বেতারকে এবং আপনার মাধ্যমে বাংলাদেশ বেতারকে তথা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা সম্মানিত শিক্ষকের কথা শুনছিলাম। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আগামী পর্বে দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাব, সেখানকার শিক্ষার্থী বন্ধুরা, সেখানকার শিক্ষক, তাদের কথা আপনাদেরকে শোনাবার চেষ্টা করব তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে। আজকে তারুণ্য যারা, তারা এগিয়ে যাবে। আজকে তারুণ্য যারা, তারাই এই নতুন বাংলাদেশ গড়ে তুলবে তাদের স্বপ্নের মতো করে, এমনটাই আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ বেতারের সাথেই থাকবেন।

এতক্ষণ শুনলেন ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।

0: পরপর দুখানি দেশের গান শুনলেন। শিল্পী ছিলেন সৈয়দ আব্দুল হাদি এবং রুনা লায়লা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার। গানের কথা এবং সুর করেছেন শিল্পী নিজেই।

0: কৃষক কার্ডের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বাজেট 2026-2027 নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান।
2: ২০২৬-২৭ অর্থ বছরের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রায় 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক পুনরুদ্ধারকে প্রধান লক্ষ্য রেখে প্রস্তাবিত এই বাজেটে সামগ্রিক অর্থনীতি শক্তিশালী করার বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা হতে পারে 6%। প্রস্তাবিত বাজেটে অবকাঠামো উন্নয়নের তুলনায় মানব সম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন গুরুত্ব তুলে ধরা হয়েছে, বললেন সেট ম্যানেজমেন্টের পার্টনার নিয়ামুল কবির। তিনি বললেন,
3: এবারের বাজেটটা একটু ব্যতিক্রম। বাংলাদেশের ইতিহাসে এটা প্রথমবারের মতো অন্য বছরের থেকে, মানে গত বছর ছিল 7,97,000 কোটি টাকার বাজেট, এই বছর 7,000 কোটি টাকা কমিয়ে 7,90,000 কোটি টাকার বাজেট করা হয়েছে। এটা একটা ব্যতিক্রম এই বছর। আর যেটা বলবো সেটা হচ্ছে যে সুযোগ এবং নেগেটিভ পজিটিভ সব দিকেই আছে। আসলে কাঁচামাল উৎপাদন খরচ কমার সুযোগ একটা তৈরি হয়েছে। রিসাইক্লিং শিল্পে কাঁচামাল সরবরাহে 3% থেকে 1.5% করা হয়েছে, এটা একটা ভালো ব্যাপার। শিল্পের কাঁচামাল, ওষুধের কাঁচামাল, হাসপাতালের যন্ত্রাংশ, কোল্ড স্টোরেজ, এলপিজি সিলিন্ডারের দাম কমছে আশা করা যায়। বিদ্যুৎ কেনার উৎসের খরচ 6% থেকে 4% করা হয়েছে, এটা হয়তো প্রোডাকশন কস্ট কমবে। সেবা খাত বা ডিজিটাল ব্যবসা, যেটা ইন্টারনেট সেবার উৎসের খরচ 10% থেকে 5% করা হয়েছে। ই কমার্স, ফ্রিল্যান্সিং, আইটি খাতের জন্য পজিটিভ। মোবাইল অপারেটরদের টার্নওভার 2% থেকে 1.5% করা হয়েছে। এসএমই বা পার্সোনাল ট্যাক্স পেয়ার যারা, তাদের 3 কোটি টাকা থেকে 4 কোটি টাকার টার্নওভারের করমুক্ত সীমা করা হয়েছে। ছোট ব্যবসায়ীদের জন্য কমপ্লায়েন্স চাপ কমবে। কিন্তু কিছু চ্যালেঞ্জও আছে, কিছু চ্যালেঞ্জ আছে, যেটা কি যে আমাদের মূল্যস্ফীতি যেটা খুব বেশি, ব্যবসায়ী বলি অথবা সাধারণ মানুষ বলি সবার জন্যই, দেখেন এখন গত 4 বছর ধরে প্রায় 9-10% উপরে মূল্যস্ফীতি রয়েছে। গত 4 বছর ধরে এটা থাকছে। 2025-26 গভর্নমেন্ট একটা প্রেডিকশন করেছে যে 6.5% নামিয়ে নিয়ে আসবে, কিন্তু এটা চ্যালেঞ্জ। গত 10 মাসে আমরা দেখছি যে 9%-এর নিচে নামছে না। সো আর খাদ্য মূল্যস্ফীতি এখনও এশিয়ার মধ্যে সর্বোচ্চ আমাদের। আর যদি অন্য ক্ষেত্রে বলি যে আমাদের বাজেটের ঘাটতি আছে প্রায় 2,26,000 কোটি টাকার কাছাকাছি, এরকম একটা ফিগার। সো শুধু সুদ পরিশোধই যাবে 1,22,000 কোটি টাকা। সরকার ব্যাংক থেকে 1,04,000 কোটি টাকার মতো ঋণ নিতে হবে সোফার। আর এনবিআরের একটা প্রেশারের কাজ করবে। এনবিআর এর লক্ষ্যমাত্রা 4,99,000 কোটি টাকা তাদেরকে কালেকশন করতে হবে। সো এটা হচ্ছে এগুলি চ্যালেঞ্জ।
4: এখন তো আমাদের বিজনেসের আঙ্গিকে যদি বলি যে প্রফিট অ্যান্ড লস তো থাকবেই, সেটাই বিজনেস, ঠিক আছে। তারপরেও তো আমাদের দেশের অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং বাজারে দেখলাম যে প্রস্তাব করা হয়েছে যে যদি কোনো বিনিয়োগ কেউ করতে চায় এবং ফরেন বিনিয়োগ যদি হয়, তবে সেই ক্ষেত্রে সেখানে তারা একটা প্রস্তাব দিয়েছে যে হ্যাঁ, যদি ফরেন বিনিয়োগ হয় বাংলাদেশে তাহলে এই পর্যন্ত টাকা আমরা ভোগ করব।
3: এটা খুবই ভালো উদ্যোগ। সো বিনিয়োগ বাড়ানোর চেষ্টার জন্য সরকার যা করছে, নতুন সরকার আমাদের যা করছে, ওনার সামনে অনেকগুলি চ্যালেঞ্জ। সো এটা তো খুবই ভালো উদ্যোগ। এটা এইভাবে যদি প্রণোদনা দিয়ে উনি যদি বিনিয়োগ আনতে পারেন বা বাড়াতে পারেন, বা আমরা ওনাকে যদি সাহায্য করতে পারি, সবাই মিলে আমরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দিই, সেক্ষেত্রে তো বিনিয়োগ এলে দেশের জন্য ভালো।
4: তারপরেও আমরা একটা বিষয়ে যেহেতু আপনাকে পেয়েছি, আমরা জানতে চাচ্ছি যে কি ধরনের প্রত্যাশা আপনারা কামনা করছেন, যে হ্যাঁ আমাদের প্রত্যাশা এইরকম।
3: আপনার এই প্রশ্নটা খুব জরুরি আমাদের জন্য। শুধুমাত্র একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে যদি আমি বলি, আমাদের প্রত্যাশা খুব স্পষ্ট। সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, নীতি দয়া করে স্থিতিশীল রাখুন। বারবার নীতিটা চেঞ্জ না করতে যদি নীতি স্থিতিশীলতা থাকে নীতি প্রণয়নের ক্ষেত্রে, এটা আমাদের জন্য খুব ভালো হয়। মূল্যস্ফীতি যদি 4%-এর নিচে নামিয়ে আনা যায় খুবই ভালো হয়। আর ব্যাংক সুদ হার যদি কমানো হয় সেক্ষেত্রে ব্যবসার জন্য ভালো। বেসিক্যালি আমি রিয়েল এস্টেট ব্যবসায়ী, আমি যদি রিয়েল এস্টেট সেক্টরে বলি, আমার সেক্টরের জন্য আমার প্রত্যাশা হচ্ছে হোম লোনের সুদহার 8%-এর নিচে নামিয়ে নিয়ে আসা, না হলে ক্লায়েন্টরা ফ্ল্যাট কিনতে উৎসাহী হবে না। রেজিস্ট্রেশন খরচ কমিয়ে 6-7-এর মধ্যে যদি নিয়ে আসা যায়, মূল্যস্ফীতি যদি 4-5-এ নামিয়ে আনা যায়, মধ্যবিত্তের সেভিংস সেক্ষেত্রে বাড়তে পারে, সেক্ষেত্রে হয়তো এটা আমাদের ব্যবসার জন্য অনেক ভালো হবে। সরকারের কাছে এটাই আমাদের প্রত্যাশা, এই লক্ষ্যে সরকার যদি কাজ করে সেটা আমাদের জন্য খুব ভালো একটা ব্যাপার হবে।
2: প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পরিকল্পনা সৃষ্টি, সামগ্রিক সুরক্ষা, উদ্যান সহ বিনিয়োগ বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মতো চ্যালেঞ্জ থাকলেও নীতি নির্ধারকরা আশা করছেন চলমান সংস্কার কার্যক্রম অর্থনীতির নতুন গতি সঞ্চার করবে, বললেন তরুণ উদ্যোক্তা শাকিল মাহমুদ।
5: বাজেটটা আসলে একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য সর্বক্ষেত্রে বাজেটের গুরুত্ব খুবই প্রয়োজন। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাজেটের আকার এবং বাজেটের যে লক্ষ্য এবং বাজেট থেকে যে টার্নওভার নেওয়া, এই সমস্ত কিছুকে আসলে রাষ্ট্র হিসাবে, রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের এটা একটা চালিকা শক্তি হিসেবে এটাকে ধরে নিতে পারি আমরা। তো বাজেটের আকার বড় হোক ছোট হোক এবং সেখান থেকে কিভাবে তারা এটা আর্ন করবে, এটাই হচ্ছে প্রধান লক্ষ্য। আর বাজেটটাকে প্রপার ওয়েতে প্রপার জায়গায় কন্ট্রিবিউট করা এবং সেখান থেকে রেজাল্ট আনা, এটা হচ্ছে রাষ্ট্র চালিকা শক্তি যারা দায়িত্বে থাকে তাদের মূল লক্ষ্য। তো সেই জায়গাটা আমি বলবো যে যেহেতু দেশের একটা অবস্থা যদি আমি বলি যে ক্যালকুলেশন করি যে মুদ্রাস্ফীতি বা আদার যে ব্যাপারগুলো আছে এটা খুব একটা ভালো অবস্থায় নেই, তো সেই জায়গাটা একটা চ্যালেঞ্জ এবার আমার কাছে মনে হয় যে খুব বড় ধরনের একটা চ্যালেঞ্জ থাকবে। তো সেই ক্ষেত্রে মিসম্যানেজমেন্ট যে ব্যাপারগুলো হয়ে আছে সেগুলোকে রিকভারি করাটা খুব সহজ হবে না। আর বৈদেশিক বা বহির্বিশ্বে যে সামগ্রিক যে অবস্থান ডে বাই ডে এটা খুব একটা ভালোর দিকে যাচ্ছে না। তো সেখানটাতে গরিব এবং নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তদের জন্য খুব মানে কঠিন হবে এই বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলাটা। তো সেক্ষেত্রে এখন আমাদের দেখতে হবে যে কোন কোন জায়গাগুলোতে গরিব এবং মধ্যবিত্ত তাদেরকে কিভাবে ছাড় দেওয়া হচ্ছে, তো তার উপরই আসলে নির্ভর করবে সামগ্রিক জীবনযাত্রাটা।
2: এছাড়া বাজেটে 25 লাখ নাগরিকের জন্য ই হেলথ কার্ড কর্মসূচি চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বেশ কয়েকটি নতুন কর্মসূচি যুক্ত করার পাশাপাশি বিদ্যমান কর্মসূচিতে বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে, বললেন এই তরুণ শিক্ষার্থী। ভাই আপনি বলেন যে
6: বাজেট পেশ হয়েছে মাত্র, আমার কাছে মনে হলো যে সিগারেট ও নিকোটিন জাতীয় পণ্য ও অ্যালকোহলের উপর যে শুল্কটা আরোপ হয়েছে এটা ভালো হয়েছে। আর হলো এই কাজু বাদাম হিমায়িত পণ্য, রড, বিলাসী পণ্য এগুলোর উপর শুল্ক আরোপ করার মাধ্যমে সরকার অনেক পরিমাণ ট্যাক্স পাবে। আর
2: তরুণ শিক্ষার্থী যাতে ধরেন অনেক সময় তারা দেশজাতীয় খাদ্যের প্রতি তারা আকৃষ্ট হয়ে যায়, এই আকৃষ্ট করার ফলে তারা সেটা আর উৎসাহিত বোধ করবে না।
6: জি এই দিকতে ভালো হয়েছে, এখন যারা একদিনে 10টা সিগারেট খেলো 1টা খাবে, এগুলো নেশাজাতীয় পণ্যের উপর কনজিউমটা কমবে, চাহিদা ভালো হয়েছে।
2: এর সাথে শেষ করছি আজকের বাজেট পরবর্তী পেশাজীবীদের প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান।
1: এতক্ষণ শুনলেন বাজেট 2026-2027 নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান। গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মামুনুর রশিদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে, এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আমেনা বেগম লাবণী। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট গতকাল জাতীয় সংসদে উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট পেশ করেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ, ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্যে এটি হল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট। তিনি বলেন, সরকার মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে এবং প্রবৃদ্ধি 6.5% উন্নীত করতে এবারের বাজেটে 10টি খাতকে প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে। অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 3,00,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সরকার একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায় উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী তার বাজেট বক্তৃতায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য আগামী 5 বছরের আয়কর কাঠামো একসঙ্গে ঘোষণা করেন। তিনি 2026-27 ও 2027-28 করবর্ষে করমুক্ত আয়ের সীমা বর্তমানে 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা নির্ধারণের প্রস্তাব করেন। নারী করদাতা এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিকদের জন্য 4,25,000 টাকা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও প্রতিবন্ধী করদাতাদের জন্য 5,00,000 টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চলতি বছরের 1 জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এদিকে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি রপ্তানি কর পরিবর্তন করে বিভিন্ন পণ্যের সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর নির্ধারণ করা হয়েছে। ফলে দাম কমতে পারে চাল, ডাল, তেল, লবণ, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য, মশলা, শিশুখাদ্য, খেজুর, প্রাণীখাদ্য, ওষুধ, কিডনি ডায়ালিসিস সেবা, সোনার গয়না, প্রসাধন সামগ্রী, দেশে তৈরি মোবাইল সেট, মোবাইল সিম কার্ড, ল্যাপটপ ও কম্পিউটার, প্রিন্টার, সৌরবিদ্যুতের সরঞ্জাম, বৈদ্যুতিক গাড়ি এবং আমদানিকৃত মাছ ও মাংস। যেসব পণ্যের দাম বাড়তে পারে তার মধ্যে আছে তামাক জাতীয় পণ্য, তেলচালিত গাড়ি, রড, বিদেশি টাইলস, স্যানিটারি ওয়্যার ও বেসিন, আমদানিকৃত গ্যাস সিলিন্ডার, বিদেশি খাদ্য, কাজুবাদাম, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, সাইকেল ও যন্ত্রাংশ এবং খেলনা। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সামরিকভাবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হিসেবে অভিহিত করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। গতকাল রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত প্রস্তাবিত বাজেটের উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনুষ্ঠানে এই মন্তব্য করেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। আজ বিকেল 3টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2026-27 অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। খেলার খবর, ফুটবল। মেক্সিকোতে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 টুর্নামেন্টে দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক মেক্সিকো তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। বাংলাদেশ সময় আজ সকালে দক্ষিণ কোরিয়া 2-1 গোলে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করে। এর আগে গতরাতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে পরাজিত করে স্বাগতিক মেক্সিকো। এদিকে আজ রাতে কানাডার মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল সকাল 7টায় যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।

আজ 12ই জুন শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় আয়োজিত 2026-2027 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মাননীয় অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংবাদ সম্মেলন অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 মেগাহার্স ও এফএম 106 মেগাহার্সে প্রচারিত হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।

বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় আয়োজিত 2026-2027 অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মাননীয় অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংবাদ সম্মেলন অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে প্রচার হবে।
3: পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা 2:20 মিনিটে। এ সপ্তাহের নাটক গোধূলি

0: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু শুনবেন সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান শুনবেন রাত 10:30।
1: সবশেষে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 MHz সন্ধে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: ওইটা পরে মানা পচানো।
1: প্রচণ্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না। যদিও এই সময় ঠান্ডা পানি খুব ভালো লাগে, এটা শরীরের প্রশান্তি ভাব এনে দেয়, কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।
0: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। উপস্থাপনায় মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম।
2: আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم। সম্মানিত শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। সম্মানিত শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন বিশ্বের সকল মানবকুলের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন এবং তাদের প্রত্যেককে শরীয়ত প্রদান করেছিলেন, বিধিবিধান দিয়েছিলেন, এবং যেই নবী যেই রাসুলের যে শরীয়ত ছিল সেটা তাদের জন্যই ছিল। কিন্তু একমাত্র উম্মতে মুহাম্মাদি অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর পরেই আল্লাহ পাক পূর্বের সমস্ত নবীদের শরীয়তকে বাতিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম বা দিন যদি কেউ অনুসন্ধান করে বা পালন করার চেষ্টা করে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর আল্লাপাক ইসলামকেই কিয়ামত পর্যন্ত একমাত্র আল্লাপাকের মনোনীত জীবন বিধান হিসাবে ঘোষণা করে সূরা মায়েদায় বলেছেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিনই হল ইসলাম। সম্মানিত শ্রোতা, পূর্ববর্তী জাতিদের মধ্যে ইহুদি খ্রিস্টান সম্প্রদায় তারা নিজেদেরকে একমাত্র আল্লাহ পাকের কাছের এবং আল্লাহ পাকের প্রিয় মনে করত। এ প্রসঙ্গেই সূরা বাকারার 134-35 আয়াত দুইটি নাজিল হয়েছে। সম্মানিত শ্রোতা, আজকে আমরা এই অনুষ্ঠানে সূরা বাকারার 134 এবং 135 আয়াতের তাফসির শুনব। এই আয়াত দুইটির তাফসির পেশ করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসির মুফতি মঞ্জুর হুসাইন।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: সম্মানিত শ্রোতা, এই পর্যায়ে আমরা প্রথমেই সূরা বাকারার 134 আয়াতের তাফসীর শুনব। 134 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানূ

0: আমালুন, তারা এমন এক উম্মত যা বিগত হয়েছে, তারা তাদের কাজের মাধ্যমে যা অর্জন করেছে তার প্রতিফল তাদের জন্যই, আর তোমরা যা অর্জন করেছ তা তোমাদের জন্যই, আর তারা যা করত সে সম্পর্কে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে না। আসুন আমরা এ পর্যায়ে তাফসির শুনি। সূরা বাকারার 134 আয়াতের তাফসির পেশ করছেন প্রাজ্ঞ মুফাসসির মুফতি মনজুর হোসাইন।
1: ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয় এবং আমাদের সম্মানিত শ্রোতা মণ্ডলী। গুরুত্বপূর্ণ সূরার এক গুরুত্বপূর্ণ আয়াতের তাফসির আমরা উপস্থাপন করছি। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তিলকা উম্মাতুন ক্বদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। সেই ছিল এক উম্মত, তা অতীত হয়েছে, তারা যা অর্জন করেছে তা তাদের জন্য, তোমরা যা অর্জন করো তা তোমাদের জন্য, তারা যা করত সে সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন করা হবে না। ইহুদি এবং খ্রিস্টানরা যে কোনো অপকর্ম করে সেই অপকর্মকে ঢাকার জন্য তারা তাদের নসব উল্লেখ করত, যে তারা বলতো আমরা ইব্রাহিম আলাহি সাল্লামের উপর পরিপূর্ণভাবে অধিষ্ঠিত আছি এবং বলতো আমরা ইসমাইল ইয়াকুব আলাহি সাল্লামের দীনের পরিপূর্ণ অনুসারী। অর্থাৎ তাদের অপরাধ ঢাকার জন্য তারা তাদের নসবকে উল্লেখ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধারাটাকে পরিপূর্ণভাবে বন্ধ করে দিয়ে বলেন যে পূর্ববর্তী নবীরা অথবা পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যা কিছু করেছে এটা তাদের জন্য, তোমরা যা কিছু করো তোমাদের জন্য, তোমাদের বিষয়ে বলি তাদেরকে জিজ্ঞেস করা হবে না, তাদের বিষয়ে তোমাদেরকেও জিজ্ঞেস করা হবে না, এবং তাদের কোনো কিছু টেনে এনে তোমরা তোমাদের অপরাধকে ঢাকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের যে ব্যাখ্যা হাদিসের মাধ্যমে করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আবতাহ বিহি আমালু লাম ইউসরি বিহি নাসাবু, যে ব্যক্তির আমল বিনষ্ট হয়ে যায় তার নসব তার আহাল অথবা তাদের ঊর্ধ্বতন কোনো ব্যক্তি তাকে, তার আমল যখন বিনষ্ট হয়ে যাবে, ঈমান যখন বিনষ্ট হয়ে যাবে, কোনো উপকার তখন কোনো ব্যক্তি বংশের কোনো ব্যক্তি তার উপকার করতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়ার ভিত্তিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার ফয়সালা করবেন। লাই আনজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দেহ বা তোমাদের চেহারার দিকে তাকাবেন না, ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের আমল এবং কলবের দিকে তাকাবেন। অতএব আমল হচ্ছে মূল এখানে, যে আগে যারা চলে গেছে তারা চলে গেছে, তাদের বিষয়ে তোমাদের জিজ্ঞাসিত হবে না, তোমরাও তাদের বিষয়ে জিজ্ঞাসা করা হবে না তাদেরকে। ওলা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন, তাদের আমল তাদের কাছে, তোমাদের আমল তোমাদের কাছে, অতএব তোমরা কোনো অপরাধ করে সেটা ঢাকতে পারবে না। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ বারংবার এই আয়াতের ভাবার্থ তুলে ধরে তাদেরকে সতর্ক করেছেন। বনি ইসরাইলের 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আশা রব্বুকুম আন ইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা, আমি তোমাদেরকে বারংবার রহমত দিয়ে যাচ্ছি। বনি ইসরাইলদেরকে বিশেষভাবে একের পর এক নবী পাঠাচ্ছেন, সতর্ক করছেন, অপরাধ করলে সেটাকে তাওবা ইস্তেগফারের মাধ্যমে আবার রিকভার করার সুযোগ দিচ্ছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরপরও তোমাদেরকে আমি সুযোগ দিব, আসা রাব্বুকুম আন ইয়ারহামাকুম ফায়ারুদ্দা আদ-দাওলাতা ইলাইকুম, তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতাটা তোমাদের হাতে ছেড়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যতক্ষণ পর্যন্ত তোমরা বড় জুলুমের মধ্যে নিজেরা জড়িয়ে না পড়ো। ফাইন উদুতুম উদনা, এরপর যখন বড় জুলুমের মধ্যে তোমরা নিজে নিমজ্জিত হবে, তখন তোমার সামনের নবী অথবা তোমার দায়িত্বপ্রাপ্ত নবী তোমাদেরকে কোনো এরকম জুলুমের পরে তোমাদেরকে আর রক্ষা করতে পারবে না, আমি উদনা অবশ্যই তোমাদের উপর আজাব দিব। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা উল্লেখ করছেন যে কোনো অপরাধ করে অপরাধ ঢাকার জন্য কোনো নবীকে অথবা বংশের কোনো উদ্যতন ব্যক্তিকে উল্লেখ করা এটা কোনো ভালো মানুষের স্বভাব হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালি ইহদারিল লাযিনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা, এভাবে আমার আদেশ থেকে যারা পলায়ন করবে, আমার আদেশ যারা অমান্য করবে, তাদের নসল তাদেরকে রক্ষা করতে পারবে না, উদ্যতন কোনো ব্যক্তি তাদেরকে রক্ষা করতে পারবে না, আন তুসিবাহুম ফিতনা, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হয় ফিতনা দিবেন অর্থাৎ কোনো পরীক্ষা সম্মুখীন করবেন অথবা আজাব দিয়ে তাদেরকে ধ্বংস করবেন। অতএব আমরা এই আয়াতটা সবচেয়ে বেশি যারা নিজেদের অপরাধ ঢাকার জন্য অপরাধী হয়েও যারা তাদের পূর্ববর্তী ব্যক্তিদেরকে সামনে হাইলাইটস করে তাদেরকে উচ্চ বংশের উচ্চ মর্যাদার দাবি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একেবারে নিমেষ করে দিলেন। এই আয়াতের এক চমৎকার একটি শানে নজুল আছে। একজন ইহুদি বড় রোহবানের এক আত্মীয় মহিলা, তিনি জিনা করেছিলেন, তাওরাতেও জিনার ফয়সালা হচ্ছে, জিনা করলে তাকে বিবাহের পরে জিনা করলে তাকে রজম দেওয়া হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা আসলো, এসে বলল যে মুহাম্মদ, আমরা এই অবস্থাতে আমাদের বিচার ফয়সালা কিভাবে আপনি পরিচালনা করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাদের তাওরাত দিয়ে বিচার করতে চাই, তোমরাই বলো তাওরাতে এই অপরাধের বিচার কি। তখন তাদের একজন বলে উঠল যে তাওরাতে এর বিচার হচ্ছে তার চোখ বেঁধে তাকে প্রহার করা। তখন আব্দুল্লাহ বিন সালাম সহ আরো কয়েকজন যারা সত্যান্বেষী ছিলেন, পরে ইমানদার হয়েছেন, তারা বললেন যে না, সে মিথ্যা কথা বলছে, তাওরাতে এটার বিচার রজম। ওরা দুই পক্ষ যখন বাকবিতণ্ডা শুরু হয়ে গেল, তখন রাসূলুল্লাহ বললেন তাওরাত নিয়ে আসো। তাওরাত নিয়ে আসলেন, বড় বড় পণ্ডিত যারা, তারা তাদের আস্তিনের একটা অংশ দিয়ে রজমের আয়াতটাকে ঢেকে তারা তেলাওয়াত করতে লাগলো। অর্থাৎ এখানে রজমের আয়াতটাই উল্লেখ করলেন না, বাকি প্রহার বা অন্য অন্য জিনিসগুলো যেগুলো উল্লেখ করলেন। আব্দুল্লাহ বিন সালাম তখন তার আস্তিন টান দিয়ে উঠিয়ে বললেন যে এখানে রজমের আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উচ্চ বংশের কারণে কখনো কোনোভাবে কোনো শাস্তি লঘু হবে না। ইসলামের বিষয় হচ্ছে ইনসাফ। আমিরও যদি কোনো অপরাধ করে, রাসূলুল্লাহ সাল্লাম ভিন্ন প্রসঙ্গে বলছেন যে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাহলে আমি অবশ্যই তার হাতও কেটে দিব। অতএব এখানে উচ্চ নিম্ন যে বংশ পরম্পরা, আমলের দিক থেকে হোক, বিচার ফয়সালার দিক থেকে হোক, কোনো দিক থেকে রেহাই পাবে না। এরা যেমন আমলের দিক থেকে এবং বিচারের দিক থেকে একটা ডিভাইডেশন করে, যেমন আমরা বিভিন্ন কিছু ধর্মে এমন দেখতে পাই যে উচ্চ বংশীয় যারা অপরাধ করবে তাদের অপরাধ মাফ করে দেওয়া হবে, নিম্ন বংশীয় যারা অপরাধ করবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। বিভিন্ন ধর্মে এটা আছে, ইসলাম ধর্ম এটার থেকে মুক্ত। রাসূলুল্লাহ ঘোষণা করলেন যে না, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বললেন তোমার জাতির কোন অপরাধ যাতে তোমাকে প্রভাবিত না করে তাকে লঘু শাস্তি দানে, বরং একজন রাষ্ট্রের স্বাভাবিক নাগরিক এই অপরাধে যতটুক শাস্তি পাবে, এই রাষ্ট্রের আমির খলিফা ওই অপরাধে জড়িয়ে পড়লে সমান শাস্তি পাবে। বিচার আইন কারো জন্য ন্যূনতম ক্ষেত্রে বেইনসাফি করবে না, জুলুম করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে ইঙ্গিত দিচ্ছেন যে তোমরা তোমাদের নসলকে স্মরণ করে এটা বলবা যে আমি নবী বংশের সদস্য, আমি অপরাধ করলে আমার অপরাধের শাস্তি একরকম হবে, প্রজাবংশের সদস্যদের অপরাধ একরকম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম, আগের যারা চলে গেছে তারা চলে গেছে, তাদের প্রসঙ্গ টেনে এনে তোমরা তোমাদের শাস্তি লঘু করতে পারবে না, তাদের প্রসঙ্গ টেনে এনে তোমরা তোমাদের অপরাধকে ধামাচাপা দিতে পারবে না। ওলা তো সালুন আম্মা কানু ইয়ামালুন, এবং তাদের বিষয়ে তোমাদের জিজ্ঞেস করা হবে না, তোমাদের বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করা হবে না। এবং একটা সমর্থক হাদিসের বিভ্রান্তি আমরা এখানে তুলে ধরছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা প্রসঙ্গে একদিন বলেছিলেন যে আমার ফাতেমাও যদি ইমান হারা হয়ে যায় তাহলে আমি রাসূল তার উপকার করতে পারবো না। এটা কিছু বিভ্রান্ত হৃদয়ের মানুষ যারা, তারা এইভাবে এটা বিভ্রান্ত সরাচ্ছে যে নবী তো বলে গেছেন যে কবরে হাসরে ফুলছেড়াতে নিজের মেয়ে ফাতেমাকে উপকার করতে পারবো না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা তো স্বাভাবিক বিষয়। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ইমান হারা যখন হয়ে গিয়েছিল, নূহ আলাইহিস সালাম ইমানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে আপোষ করবেন না। যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ ক্ষমা করুন, তিনি তো করেন নাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গ টেনে বলেছিলেন যে আমার, যেমন বলেছিলেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি হাত কাটবো, চুরি চিনি জীবনে করেন নাই, আমার মেয়ে ফাতেমা ইমান হারা হয়ে গেলে আমি উপকার করব না, তিনি ইমান নিয়ে গেছেন, জান্নাতে সর্দার নিয়ে হয়েছেন, ওনার সন্তানরা জান্নাতে সর্দার হয়েছেন। অতএব এটা নিয়ে এখন আর বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। নবীজি বুঝাতে গিয়ে বলেছিলেন যে ইমান হারা হয়ে গেলে আমি উপকার করতে পারবো না। এখন কিছু খারাপ দিলের মানুষ আছে যারা নিজেদেরকে সহি সহি বিভিন্ন পরিচয় দেন, তারা এটা বলতে চান যে নবীজি কবরে ফাতেমা সহ কাউকে কোনো কিছু করতে পারবে না, নাউজুবিল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তো পরিপূর্ণ ইমান নিয়ে গেছেন এবং জান্নাতে সর্দার নিয়ে হয়ে গেছেন, অতএব এই প্রসঙ্গ টেনে আনা এটা আহাম্মকি। ইমান যখন থাকবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সব জায়গা থেকে, যেমন হাউজে কাউসারের জায়গা থেকে নবীজি বলবেন সোহকান সোহকান লিমান বাদ্দালা দিনী, অথবা লিমান গাইয়্যারা দিনী, দূর হয়ে যাও দূর হয়ে যাও যারা আমার দিন পরিবর্তন করে ফেলছো, ফরজ তোমরা ফরজকে ছেড়ে দিয়েছ, অস্বীকার করেছো কোরআনের আয়াতকে, অস্বীকার করেছো, অতএব আজকে আমার কোনো পরিচয় তোমাদেরকে আমি কোনো পরিচয় দিব না, লাইসা মিন্নি, আমার পক্ষ থেকে তোমাদের কোনো ধরনের অনুকম্পা নাই, লাইসা মিন্না, অনেক হাদিসে এভাবে রাসূল বলছেন সে আমার দলভুক্ত থাকবে না। এটা ইমানের ব্যাপারে, ইমান যখন হারা হয়ে যাবে তখন আসলে কোনো নবীও তার উম্মতকে উপকার করতে পারবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ, সাসা আবু তালিব কত সহযোগিতা করেছেন, উজাড় করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তারপরেও কিন্তু লঘু শাস্তি হলেও তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। শুধু রাসূলুল্লাহর চাচার কারণে তিনি পার পেয়ে যান নাই, অতএব আত্মীয়র কারণে কোনো ব্যক্তি এভাবে পার পেয়ে যাবে এটা কোনো ধর্মেই এলাও না। রাসূলুল্লাহ সাল্লাম সেটা উল্লেখ করলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের উপর আয়াত নাজিল করে তাদের এই সব দুষ্টামি দুশ্চক্রগুলো আছে সেগুলো সব বন্ডুল করে দিলেন। অতএব আমরা এই বিষয়টা ভালো করে খেয়াল করব যে আমি পীর পরিবারের, আমার কোনো গুণাই গুণা না, আমার কোনো অপরাধী অপরাধ না, আমি প্রিন্সিপালের সন্তান, আমার কোনো অপরাধী অপরাধ না, আমি উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান, এই সমস্ত বিষয়গুলো ইসলামে নেই। এই পরিচয় দেওয়াটাই সবচেয়ে বড় বোকামি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিচয়ের কারণে আলাদাভাবে তাকে শাস্তি দিবেন। আল্লাহ এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ যাতে আমাদেরকে সহি সালামতের তাকওয়ার জিন্দগি, যেটা দিয়ে সম্মানিত হওয়া যায়, যেটা দিয়ে আল্লাহর কাছে অগ্রগামী হওয়া যায়, সেই জিন্দগি ধারণ করার তৌফিক যাতে আল্লাহ আমাদের দান করেন।
0: জি মুহতারাম, আপনি অত্যন্ত সুন্দরভাবে কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন তাফসিরের উদ্ধৃতি দিয়ে যে তাফসির পেশ করলেন তার মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটি হলো যে আমাদেরকে আমল করতে হবে, যার যার ব্যক্তিগত আমল করতে হবে, আমাদের পূর্বপুরুষদের পরিচয় দিয়ে আল্লাহ পাকের কাছে কখনোই আমরা রেহাই পাব না। আমার বাবা পীর হোক, আমার বাবা অলি হোক, আউলিয়া হোক, যাই হোক, আমার বাবা যত যা কিছুই হোক, সেই পরিচয়ে আল্লাহর দরবারে কোনো উপকারে আসবে না, বরং আমাকে আমার আমলই করতে হবে এবং আমার আমল সম্পর্কে আল্লাহ পাক পরকালে আমাকে জিজ্ঞাসা করবেন। কোরআন এসেছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, কেহ কাহারও বোঝা বহন করবে না। অতএব আমরা আমাদের আমলগুলো নিজের পরকালীন জীবনকে মুক্তির জন্য, নিজের পরকালীন জীবনের সফলতার জন্য আমার আমল আমাকেই করতে হবে, আমার বাপদাদা আমার পূর্বপুরুষের উপরে ভরসা করে আমাকে বসে থাকলে চলবে না। সম্মানিত শ্রোতা, আসুন এ পর্যায়ে সূরা বাকারার 135 আয়াতের তাফসীর শুনি। আল্লাহ পাক সূরা বাকারার 135 আয়াতে বলেছেন, ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। আর তারা বলে, তোমরা ইয়াহুদি কিংবা নাসারা হয়ে যাও, হিদায়ত পেয়ে যাবে। হে নবী, আপনি বলুন, বরং আপনি বলে দিন তাদেরকে, আমরা ইব্রাহিম আলাইহিসসালামের মিল্লাতের অনুসরণ করি, যিনি ছিলেন একনিষ্ঠ আল্লাহর বান্দা এবং নবী এবং রাসুল, এবং যে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। সম্মানিত শ্রোতা, আসুন এ আয়াতেরও আমরা বিস্তারিত তাফসীর শুনি। তাফসীর পেশ করছেন মুফতি মঞ্জুর হোসাইন।
1: ধন্যবাদ আমাদের সম্মানিত সঞ্চালক মহতারামকে এবং আমাদের শ্রোতা মণ্ডলী। আমরা গুরুত্বপূর্ণ একটি আয়াতের তাফসীর উপস্থাপন করব, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের রাস্তাটাকে সহজ করার জন্য কিছু নির্দেশিকা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তারা বলে, ইহুদি বা খ্রিস্টান হও তাহলে সুপথ প্রাপ্ত হবে। আপনি বলে দিন, বরং একনিষ্ঠ হয়ে আমরা ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব, যিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা শুধু দাবির মধ্যে, এবং কোরআন অন্য জায়গাতে আল্লাহ সুবহানাহু বলেছেন এটা শুধু তাদের দাবি, দাবির সাথে কোনো সত্যতা নেই। তারা হেদায়েতের ব্যাপারে বলতো যে আমরাই সহি, ইহুদিরা বলতো আমরাই হেদায়েত প্রাপ্ত, তুমি ইহুদি হও তাহলে হেদায়েত পাবে। নাসারা বলতো কুনু নাসারা তাহাদাদু, তুমি নাসারা হও তাহলে হেদায়েত পাবা। কিন্তু আল্লাহ সুবহানাহু স্পষ্ট বলেছেন যে ইহুদি এবং নাসারাতে হেদায়েত নয়, হেদায়েত হচ্ছে মিল্লাতে ইব্রাহিম, যিনি ছিলেন হানিফ, যিনি ছিলেন শিরিক থেকে মুক্ত। হানিফ একটা সুন্দর শব্দ আল্লাহ উচ্চারণ করেছেন, আমরা এই শব্দটার কিছুক্ষণ তাহকিক শুনি তাহলে আমাদের ভালো লাগবে যে হানিফ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চারণ করলেন। হানিফ বলা হয় যিনি শিরিক থেকে মুক্ত, মা ইলান আনি শিরকি ইলা তাওহিদ, শিরিক থেকে মুক্ত হয়ে যিনি তাওহিদের দিকে ধাবমান হন তাকে বলা হয় হানিফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন হানিফের অন্তর্ভুক্ত, তাদের জীবনে কোনো শিরিক স্পর্শ করে নাই, ওনাদের জীবনে কখনো কোনো কোনো কুফুর স্পর্শ করে নাই, ওনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ দীনের উপর ধাবমান ছিলেন, এবং কোনো বাতিল তাদেরকে হক থেকে বিচ্যুত করতে পারে নাই, মুখলেস মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 120 নম্বর আয়াত, আলে ইমরানের 66 নম্বর আয়াত সহ আর অনেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার পরিচয় দিয়েছেন, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। বিভিন্ন জায়গাতে আল্লাহ হানিফ দিয়ে পরিচয় দিয়ে আবার এই আয়াতে আল্লাহ আমাদেরকে বলছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম যে হানিফ ধর্মের অনুসারী ছিলেন, সেই হানিফ ধর্মে তোমরা দীক্ষিত হও, এটাই হেদায়েতের রাস্তা। এখানে কয়েকটি বিষয় আমরা উল্লেখ করব। এক নম্বর হচ্ছে, ইব্রাহিম আলাইহিসসালামের পুরো পরিবারটা হানিফের অন্তর্ভুক্ত ছিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজস আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহর ইচ্ছা হচ্ছে নবী পরিবারটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত এমন একটা নসলের মধ্যে রাখবেন যে যেখানে কোনো অপবিত্রতা অর্থাৎ শিরক নিফাক কুফর এগুলো স্পর্শ করবে না, এবং জিনার কোনো নসল এখানে থাকবে না। এই আয়াতগুলো একত্রিত করলে এটা দাঁড়ায় যে এই পরিবারের মানুষগুলো হানিফ বংশ পরম্পরায় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা হানিফের অনুসারী থাকবে তারা বিভিন্ন নিষ্কুলুষতা থেকে মুক্ত থাকবেন। অতএব এখানে একটা সূক্ষ্ম ইঙ্গিত আমরা দিতে পারছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে উর্ধ্বতন ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত এরা হানিফ সম্প্রদায়ভুক্ত ছিলেন। এই আয়াতও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দাবির পক্ষে যে তোমরা হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হও তাহলে তোমরা হেদায়েত পাবে, যিনি শিরকের অন্তর্ভুক্ত ছিল না। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশ পরম্পরা সকলে হানিফ অন্তর্ভুক্ত ছিল না, অতএব ওনারা সকলেই ছিলেন মুখলেস ব্যক্তি। কখনো তাদের যেমন এমন হতে পারে যে তাদের কোনো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট দিন ঘোষণা করেন নাই, কিন্তু তারা হানিফ ছিলেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাবা মা থেকে শুরু করে সকলে ছিলেন জান্নাতি, ওনারা ছিলেন হানিফ অনুসারী, ওনারা শিরিক থেকে মুক্ত ছিলেন, গরহিত কাজ থেকে মুক্ত ছিলেন, পুত পবিত্র নসলের অধিকারী ছিলেন। আজকে যারা বলতে চাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা বাবা ওনারা মুশরিক ছিলেন, নাউজুবিল্লাহ, তারা চূড়ান্ত ভ্রান্তির উপর আছে, চূড়ান্ত ভ্রষ্টতার উপর আছে। এই আয়াত এই দাবি করছে যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নসলটা, এবং সূরা আহজাবের ওই আয়াত আমাদেরকে শিখাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ণ নসল ছিল হানিফ, এখানে শিরিক স্পর্শ করে নাই, বাতিল স্পর্শ করে নাই, মুখলেস ছিলেন এবং তারা দ্বীনের ব্যাপারে অবিচল ছিলেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলাম দান করেছেন, রাসূলুল্লাহ বাবা বা তাদের পূর্বে ইসলাম হয়তো ছিল না, কিন্তু ওনারা শিরিক থেকে মুক্ত ছিলেন। ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল ইয়াউম আকমালতু লাকুম দ্বীনাকুম আরাফার ময়দানে আল্লাহ আয়াত নাযিল করে বললেন যে আমার কাছে একনিষ্ঠ ধর্ম, সত্যনিষ্ঠ ধর্ম ইসলাম। ফাতরাতের মধ্যে অর্থাৎ এক নবী থেকে আরেক নবীর মাঝখানের এই সময়টার মধ্যে যখন ইসলাম থাকে না বা কোনো নির্দিষ্ট দিন থাকে না, তখন মানুষগুলো হানিফ থাকে, আল্লাহর দিকে একমান ধাবমান থাকে। তারপর আমরা যে বিষয়টি এখানে উল্লেখ করব, আল্লাহ সুবহান তাআলা স্পষ্ট বলেছেন যে ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এই বিষয়টি খুব ইন্টারেস্টিং, এই জন্য আমাদের অনেক কমন কমন মানুষগুলো ভ্রান্তিতে পড়ে যায়। কেমন ভ্রান্তি দেখুন, কিছু মানুষ ইব্রাহিম আলাইসালাম কিছু সময় শিরকে লিপ্ত ছিলেন এরকম ভ্রান্ত দাবি আমাদের সামনে করছে। কিভাবে করছে দেখুন, যখন ইব্রাহিম আলাইসালাম বলেছিলেন যে চাঁদকে দেখে বলছেন হাজার রব্বি, এটা আমার রব, ফালাম্মা আফালাত, যখন চাঁদ অস্তমিত হয়ে গেল তিনি বললেন যে নীলা ওহিবুল আফিলিন, আমি যে অস্ত চলে যায় সে আমার রব হতে পারে না, আমি তাকে ভালোবাসি না। আবার সূর্য যখন দিনে উঠল তখন তিনি ভাজে গান স্পষ্ট উঠার পরে তিনি বললেন হাজা রব্বি হাজা আকবার, এটা আমার চূড়ান্ত রব। এগুলো তুলে ধরে বলতেছে এই যে যতক্ষণ তিনি সূর্যের দিকে তাকিয়ে বলছে এটা আমার রব, ততক্ষণ তো তিনি শিরকে ছিলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহান তাআলা তাদের এই নোংরামিগুলো এক কথায় শেষ করে দিচ্ছেন, ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি কখনোই মুশরিক ছিলেন না, তিনি কখনোই দিনহীন ছিলেন না। তিনি বুঝানোর জন্য এগুলো দিয়েছেন, আল্লাহ সুবহান তাআলা ওনার মাধ্যমে বুঝিয়েছেন। নবীরা না বুঝালে বুঝাবে কে? আল্লাহ সুবহান তাআলা বুঝাচ্ছেন যে কোনো মানুষ হয়তো চাঁদকে দেখে বলতে পারে রব, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ বুঝিয়ে দিলেন যে না, একটা সময় চাঁদ তো অস্তমিত হয়ে যাবে অতএব এটাকে রব বলা যায় না, একটা সময় সূর্য অস্তমিত হয়ে যাবে রব বলা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মূলত এটা শিখাচ্ছেন, আবার আল্লাহ ক্লারিফাই করে দিচ্ছেন ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি কখনো মুশরিক ছিলেন না। নবীরা কখনো শিরকে লিপ্ত নন, শিরিক বিদূরিত করার জন্যই তো নবীদের আগমন দুনিয়াতে, ওনারা শিরকে লিপ্ত হবেন কিভাবে? শিরিককে নির্মূল করার জন্যই তো নবীদের বিচরণ, এবং সব নবী লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে তো আল্লাহ ছাড়া বাকিদের দাফন করার, এই দাবি দাফন করার জন্য সারা জীবন কাজ করেছেন। অতএব এই দাবি যারা করছেন এই আয়াতের পরিপন্থী, আল্লাহ স্পষ্ট জানিয়ে দিচ্ছেন ওমা কানা মিনাল মুশরিকিন। কানা কানা তো আমরা ভালো করে জানি, অতীত পুরাটাকেই শেষ করে দেওয়ার জন্য বল ওমা কানা, এখন তো তিনি শিরকে নাই, জীবনে কখনো তিনি শিরকে ছিলেন না। এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে যে কোনো দাবির পক্ষেই হেদায়েত নয়, হেদায়েত মূলত কর্মে। যে ব্যক্তি তার কর্মকে যত প্রস্ফুটিত করবে তার জান্নাত তত সুশোভিত হবে, হেদায়েতের রাস্তা তত প্রসারিত হবে, প্রশস্ত হবে। এবং কুলবাল মিল্লাত ইব্রাহিম হানিফা, হানিফ শব্দটা ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ সুবহান তাআলা বারংবার ব্যবহার করে, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসলের মধ্যে মধ্যস্থতায় ইসমাইল আল্লাহ সাল্লামের বাবা, সেই হিসেবে আল্লাহ সুবহান তাআলা বুঝিয়ে দিলেন যে এই হানিফ সম্প্রদায়ের কেউ শিরকের সাথে লিপ্ত নয়, কুফুরের সাথে লিপ্ত নয়, নেফাকের সাথে লিপ্ত নয়, অপবিত্রতার সাথে লিপ্ত নয়, অন্যায়ের সাথে লিপ্ত নয়, তারা মুখলেস, আল্লাহর প্রতি অবিচল আস্থার এবং ইমানের অধিকারী। তাদের রাসূলুল্লাহ সাল্লাম বাবা মা থেকে শুরু করে পূর্ণ নসলটাই জান্নাতি, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তো ওনার ব্যাপারে শিরকের কোনো চিন্তাও করা যায় না, ওমা কানা মিনাল মুশরিকিন, উনি কখনো শিরিক করেন নাই, শিরকের ধারে কাছেও সংস্পর্শে তিনি যান নাই। আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে আমলকে সুশোভিত করার, তাকওয়াকে প্রাধান্য দিয়ে চলার, আকীদাকে বিশুদ্ধ রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, এবং এসব বিষয়ে আল্লাহ যাতে আমাদেরকে শিক্ষণীয় রাস্তায়, প্রশস্ত রাস্তায়, হেদায়েতের রাস্তায় চলার, আমাদের যাতে কর্মটাকে আল্লাহ এভাবে করে দেন, আমরা আল্লাহর কাছে সেই তৌফিক আজকের তাফসীর অনুষ্ঠানের মাধ্যমে চাচ্ছি।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন। আমরা এই আয়াতের মাধ্যমেও যেটা বুঝতে পারলাম সেটা হলো যে বর্তমানে যারা ইহুদি এবং খ্রিস্টান বলে নিজেদেরকে দাবি করছে তারাও কিন্তু শিরকমুক্ত নয়, কারণ ঈসা আলাইহিসসালামের মূর্তি বানিয়ে তারা তাকে আল্লাহর পুত্র বলে, উজাইর আলাইহিসসালামকে ইহুদির আল্লাহর পুত্র বলে। অতএব এই যে কথাগুলো, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রকৃতপক্ষে তারা তাদের সঠিক দিন যেটা দাবি করে, নিজেদেরকে হকপন্থী বলে দাবি করে, প্রকৃতপক্ষে তারা গোমরাই পাশাপাশি শিরকের মধ্যে লিপ্ত। ইসলাম যারা অনুসারী, আমরা মুসলিম যারা নিজেদেরকে দাবি করি এবং মুসলমান হিসেবে নিজেদের প্রাত্যহিক জীবনে জীবনযাপন করি, আমাদের কোনো কর্মে যেন তাদের কোনো আচার আচরণ প্রবেশ করে আমরাও যেন তাদের মতন গোমরাহ না হয়ে যাই, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সম্মানিত শ্রোতা, আমরা যে কোরআনের এই তাফসির শুনছি, এই তাফসিরের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু জানার এবং বোঝার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক মানবজাতির হেদায়তের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন নাজিল করেছেন, যার প্রতিটি আয়াত প্রজ্ঞা পরিপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহ পাকের কোরআন, আরেকটি হলো আমার সুন্নাত। যদি এইগুলোকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো, লাতাদিল্লুসাবিল, তাহলে তোমরা কখনো সত্য পথ থেকে বিচ্যুত হবে না। ইসলামের মূল উৎস হলো আল কোরআন, আর এর ব্যাখ্যা হলো মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোরআন তেলাওয়াত, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ জানাও আমাদের আবশ্যক। কোরআনের পাশাপাশি হাদিস জানা, কোরআনের পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে জানা আমাদের জন্য অবশ্য কর্তব্য। আমরা যদি নিয়মিত একটু একটু করে কোরআনের আয়াত তেলাওয়াত করি এবং সেগুলো জানার এবং বোঝার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা কোরআনের আলোয় আলোকিত করতে পারব। কোন আয়াতে আল্লাহ পাক কি হুকুম দিয়েছেন, আমরা আস্তে আস্তে করে এভাবে যদি আজকে দুই আয়াত কালকে পাঁচ আয়াত এভাবে করি, কোরআনের আয়াতগুলো বোঝার চেষ্টা করি এবং তাফসির অনুষ্ঠানগুলো শুনি, তাহলে অবশ্যই আমরা যারা শুনছি আমাদের মধ্যেও তাফসির বোঝার জ্ঞান তৈরি হবে এবং আমরা আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের রাষ্ট্রকে কোরআনের আলোয় আলোকিত করতে পারব। সম্মানিত শ্রোতা, আমাদের এ তাফসিরুল কোরআন অনুষ্ঠানটি প্রতি শুক্রবার দুপুর 2:20 প্রচারিত হয়। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহ।
2: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। উপস্থাপনায় ছিলেন মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
3: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন।
4: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালায় এবারে শুনবেন ভক্তিমূলক গান। কণ্ঠ দিয়েছেন নওশিন লায়লা, গানের কথা সাজিয়েছেন আব্দুল হাই আল হাদি, সুর করেছেন শওকত হোসেন।

ভক্তিমূলক গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। বাংলাদেশ বেতার শ্রোতাবন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে। অনুষ্ঠানে একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলো হার্জ FM 90 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব-স্ব কেন্দ্রের FM ব্যান্ডে, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় আয়োজিত 2026-2027 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মাননীয় অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠানের কার্যক্রম এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

আমরা আনন্দের সাথে জানাচ্ছি 2026-27 অর্থবছরের বাজেটের সার্বিক বিষয় তুলে ধরবার অভিপ্রায়ে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে ইতিমধ্যেই উপস্থিত হবেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং আমরা যতটুকু

সম্প্রচার মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ আমিনুর রশিদ, মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়, ডক্টর আনম ও ইহসানুল হক মিলন, মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, মাননীয় প্রতিমন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়। আরও উপস্থিত হবেন জনাব মাহদী আমিন, মাননীয় উপদেষ্টা।

মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। জনাব তানভীর গনি, মাননীয় বিশেষ সহকারী অর্থ মন্ত্রণালয় বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী। জনাব নাসিমুল গনি, মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ। জনাব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রী মুখ্য সচিব, মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়। জনাব মোহাম্মদ মুস্তাকুর রহমান, এফ সি এম এ গভর্নর, বাংলাদেশ ব্যাংক। জনাব মোহাম্মদ আব্দুর রহমান খান, এফ সি এম সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড। ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, অর্থ সচিব, অর্থ বিভাগ। মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী সহ সম্মানিত অতিথিবৃন্দ আজ এই

যারা প্রশ্ন করবে না তারা সাংবাদিক বৃন্দ। সুপ্রিয় শ্রোতা বন্ধু, কথা বলছিলাম 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত যে বাজেট, যেটি নিয়ে আজ আলোচনা করবেন মাননীয় অর্থমন্ত্রী। এর মোট বাজেট কিন্তু 9,38,262 কোটি টাকা। এটি বাংলাদেশের ইতিহাসের বলা হচ্ছে সর্ববৃহৎ বাজেট। গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আমাদের বলতেই হবে, সেটি হচ্ছে এই বাজেটে কিন্তু এবারই প্রথম শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে জিডিপির স্পষ্ট ও 2% বরাদ্দ দেওয়া হয়েছে, যা টাকার অঙ্কে 1,36,606 কোটি টাকা। এছাড়া মেয়েদের স্নাতক ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার ঘোষণা দেওয়া হয়েছে নারী শিক্ষার প্রসারে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি। কৃষক ও সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি। প্রান্তিক কৃষকদের সুবিধার্থে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ সম্পূর্ণ মকুব করার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টি নিশ্চিন্তে দেশব্যাপী মিড ডে মিল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহারের মাধ্যমে নাগরিক সেবা ও সরকারি খাতকে সম্পূর্ণ ক্যাশলেস ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিল্যান্সারদের জন্য সুখবর রয়েছে, যেমন দেশের ক্রমবর্ধমান তথ্য প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে সব ধরনের ফ্রিল্যান্সিং আয় সম্পূর্ণ করমুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়েছে, যা তরুণদের এই পেশায় আরও উৎসাহিত করবে বলে আমরা মনে করছি। ব্যবসা বিনিয়োগ সহজীকরণের ক্ষেত্রে উদ্যোক্তাদের জন্য আমলাতান্ত্রিক জটিলতা কমাতে মাত্র 48 ঘন্টার মধ্যে কোম্পানি নিবন্ধন এবং মাত্র 7 দিনের মধ্যে সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে সব ধরনের লাইসেন্স প্রদানের বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বাজেটে। দক্ষতা কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে তরুণদের চাকরি খোঁজার সুবিধার্থে জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা কর্মসংস্থান কেন্দ্র চালু করা হচ্ছে এবং দক্ষ কর্মীদের বিদেশে প্রেরণের জন্য দেওয়া হচ্ছে বিশেষ প্রবাসী কার্ড। স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যখাতে জিডিপির 1.01% বরাদ্দের পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসায় ট্র্যাকিং সহজ করতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পাশাপাশি ই হেলথ কার্ড প্রবর্তন করা হচ্ছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা অপেক্ষা করে আছি যে কোনো মুহূর্তে এসে উপস্থিত হবেন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি এলে এবং এই যে বাজেট পরবর্তী যে প্রেস কনফারেন্স অর্থাৎ সংবাদ সম্মেলনটি শুরু হলে আমরা সরাসরি তাতে আপনাদের সংযুক্ত করব। চলুন ততক্ষণ শোনা যাক

0: সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সরাসরি সংযুক্ত করছি বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে। জনাব ইকবাল হাসান মাহমুদ, মাননীয় মন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জনাব জহিরউদ্দিন স্বপন, মাননীয় মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ আমিনুর রশিদ, মাননীয় মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়। উপস্থিত আছেন ডক্টর আনম এহসানুল হক মিলন, মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, মাননীয় প্রতিমন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়।
1: সম্মানিত সুধীবৃন্দ, আমাদের মধ্যে আরও উপস্থিত রয়েছেন জনাব মাহদী আমিন, মাননীয় উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। উপস্থিত আছেন জনাব রেহান আসিফ আসাদ, মাননীয় উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। রয়েছেন জনাব তানভীর গনি, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিনিয়োগ ও পুঁজিবাজার।
0: সুধীবৃন্দ, উপস্থিত রয়েছেন জনাব নাসিমুল গনি, মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, জনাব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, জনাব মোহাম্মদ মোস্তাকুর রহমান এফ সি এম এ, গভর্নর বাংলাদেশ ব্যাংক, জনাব মোহাম্মদ আব্দুর রহমান খান এফ সি এম এ, সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড। উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, সচিব অর্থ বিভাগ।
1: সম্মানিত সুধী, আজকের এই বাজেটোত্তর সংবাদ সম্মেলনে আমাদের মধ্যে আমন্ত্রিত হয়ে এসেছেন বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সচিবগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ। আপনাদের সানুগ্রহ উপস্থিতি এবং প্রাসঙ্গিক মতামত আমাদের এ আয়োজনকে ফলপ্রসূ করবে।
0: সুধীবৃন্দ, আমি এ পর্যায়ে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী মহোদয়কে বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান এবং প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনের জন্য অনুরোধ করছি। সুধীবৃন্দ, বক্তব্য রাখবেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী।
2: উপস্থিত মন্ত্রী মহোদয়গণ, অ্যাডভাইজার মহোদয়গণ, সচিব মহোদয়গণ, আমার সামনে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের যারা এই বাজেটের সাথে সম্পৃক্ত ছিলেন, কাজ করেছেন, নিবিড়ভাবে কষ্ট করেছেন, বিশেষ করে বাজেট প্রক্রিয়া বাংলাদেশে ছয় মাসের একটা কর্মযজ্ঞ কমপক্ষে, সে জায়গায় আমরা দেড় মাসের দুই মাসের মধ্যে একটা বাজেট প্রস্তুত করতে যেই পরিমাণ শ্রম দিতে হয়েছে, যেই পরিমাণ কাজ করতে হয়েছে, এই দেড় মাসের মধ্যে সব কিছু সমাপ্তি করা কঠিন বিষয় ছিল, তারপরেও সকলের সহযোগিতায় সে কাজটা আমরা করেছি। কতটুকু পেরেছি সেটা দেশের জনগণ তাদের সিদ্ধান্ত নেবেন, তারা ভাববেন। সাংবাদিক ভাই বোনেরা তারাও কষ্ট করেছেন, বাজেটের আগে থেকে এই সাংবাদিক ভাই বোনেরা প্রচুর সময় দিয়েছেন, বাজেট কি হতে যাচ্ছে, বাজেট সম্বন্ধে তাদের ধারণা, বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা দিয়েছি সময় সময়। ওই জন্য আমি বিশেষ করে সাংবাদিক ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি। এই বাজেটটা একটি, যেহেতু আমি বললাম এই বাজেটের প্রেক্ষাপটটা একটু ভিন্ন ছিল, দীর্ঘ একটি ফ্যাসিস্ট রেজিম, তারপরে আবার একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এই সময়টাতে বাজেটের সত্যিকার যে ফিলিং, বাজেট বাজেটের সত্যিকার যে কার্যক্রম, যেটা জনগণের চিন্তার প্রতিফলন ঘটার কথা, সেই বিষয়টা আমরা বিগত বহু বছর ধরে, দেড় শতকের উপর ধরে দেশবাসী আমি মনে করি সেটা মিস করেছে। বাজেট বলতে মূলত আমরা জনগণের ইচ্ছার প্রতিফলনের কথা বলি। আমাদের সংবিধানও বলেছে যে জনগণের ইচ্ছাই, জনগণের সম্মতিতে দেশ চালাতে হয়। তা আজকে বহুদিন পরে দীর্ঘ সংগ্রাম, দেড় দশকের উপরে সংগ্রাম, তারপরে জুলাই অগস্টের সংগ্রাম, সবার

অনেকে বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি হারিয়েছেন। সেই প্রেক্ষাপটে আজকে বাংলাদেশের মানুষ একটি ফেব্রুয়ারি 12 তারিখে একটি নির্বাচনের মাধ্যমে তাদের প্রত্যাশা পূরণে, তাদের আকাঙ্ক্ষা পূরণে একটি নির্বাচিত সরকার আমরা পেয়েছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2/3 অধিক পার্লামেন্টের সিট নিয়ে সরকার গঠন করেছেন এবং এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। এবং আপনারা জানেন সেই ইচ্ছার, সেই প্রত্যাশার, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য কম সময়ে হল 1.5-2 মাসের মধ্যে আমরা চেষ্টা করেছি সবার সাথে কথা বলতে, সবার মতামত নিতে, সবার ইনপুট নেওয়ার জন্য। 1.5-2 মাসের মধ্যে যতটুকু সম্ভব আমরা পুরোপুরিভাবে চেষ্টা করেছি। এবং আপনারা আরো লক্ষ্য করবেন যে এই বাজেটের প্রেক্ষাপটটা এই জন্যই যে একটু ভিন্ন, যে সত্যিকার অর্থে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে নিয়ে, প্রত্যেকটি নাগরিককে নিয়ে তাদের জীবনযাত্রার মান, তাদের ভবিষ্যৎ সব সময় বাজেটে প্রতিফলিত হয় না। এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। একেবারে আমি যখন বলছি প্রতিটি মানুষকে, সবাইকে আনার চেষ্টা করেছি আমরা। আমার যদি ভুল না হয়ে থাকে, কোন শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ কেউ এই বাজেটের আওতার বাইরে এখন আছে বলে আমি মনে করি না। এবং এটা করতে অনেক বেশি আমাদের যে জায়গাটাই আমরা, আমাদের বেশি কষ্ট হয়েছে সেটা হচ্ছে আরেকটা বিষয় যেটা ঘটে গেছে বিগত দিনের দীর্ঘ 1.5 দশকের অধিক সময় দেশের সম্পদ লুণ্ঠন হয়েছে, দেশের প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছে, অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থায় চলে এসছে, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে। সেটা হচ্ছে আরেকটা প্রেক্ষাপট, যার কারণে আমরা সম্পদের সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠা খুব কঠিন হয়েছে আমাদের পক্ষে। এই সীমাবদ্ধতার মধ্যে এই উচ্চ আকাঙ্ক্ষা এবং সবাইকে একটা ইনক্লুসিভ বাজেট করতে গেলে এটা একটা কঠিন বিষয়, তার মধ্যে আমরা চেষ্টা করেছি। আমি আগেও বলেছি প্রতিটি মানুষকে এই বাজেটের আওতায় আনার জন্য। এবং এর জন্য আমাদের স্লোগানটি ছিল এরকম, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। এবং এই প্রেক্ষাপটটা আরো বেশি ধারণ করতে হয়েছে কারণ এর আগে অর্থনীতিটা ছিল পৃষ্ঠপোষকতার অর্থনীতি, কিছু মানুষের জন্য অর্থনীতি, কিছু গোষ্ঠীর জন্য অর্থনীতি অথবা কিছু অর্গানাইজড গ্রুপের জন্য অর্থনীতি। যে মানুষগুলো অর্গানাইজ না, যারা পৃষ্ঠপোষকতা পায় নাই, যারা অর্থনীতির ভাবনার বাইরে ছিল, আমরা এই মানুষগুলোকে আনার চেষ্টা করেছি। এবং সবার জন্য এই বাজেটে আপনারা লক্ষ্য করবেন অ্যালোকেশন ওয়াইজ আমাদের এই সীমিত সম্পদের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য কম বেশি অ্যালোকেশন দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে এবং রোড ম্যাপ দেওয়া আছে। শুধুমাত্র পলিসি নীতিমালা নয়, আমরা কিন্তু রোড ম্যাপ দিয়েছি এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের কি কি করতে হবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। এই জন্য এই বাজেটটি একটু ভিন্নধর্মী, এটার প্রেক্ষাপট কিন্তু একটু ভিন্ন।

0: এটার ভাবনা চিন্তা দর্শন একটু ভিন্ন। এছাড়া গত দেড় দশকে বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তনটা হল রুল বেসড ইকোনমিক অর্ডার থেকে বিশ্ব সরে গিয়ে একটা প্রোটেকশনিস্ট অর্ডারে চলে গেছে। সুতরাং যে রুল বেসড অর্ডারের উপর ভিত্তি করে আগে অর্থনীতি চলত, সেটা থেকে আমরা অনেক দূরে সরে গেছি, বিশ্ব সরে গেছে, বিভিন্ন দেশ সরে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে, যুদ্ধ বিগ্রহ হ্যাজ বিকাম এ নিউ নর্মাল, এখান থেকে আমরা বেরোতে পারছি না। আজকে ইউক্রেন, কালকে মধ্যপ্রাচ্য, প্রতিনিয়ত কিছু না কিছু ঘটছে যার কারণে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে, যার কারণে দেশের অর্থনীতিগুলো প্রপার পরিকল্পনার মাধ্যমে একটি অর্থনৈতিক বাস্তবায়নের দিকে যাওয়া কঠিন হয়ে গেছে। আমাদের বেলায় সেই চ্যালেঞ্জটা আরো বেশি বড়, কারণ আমরা যেটা ইনহেরিট করেছি বিগত ফ্যাসিস্ট সরকার, তারপর ইন্টেরিয়াম গভর্নমেন্ট থেকে, তারপরে যুদ্ধ মিলে আমাদের চ্যালেঞ্জটা আরো বেশি বড় হয়ে গেছে। তো এখানে বিশেষ করে অভিজ্ঞতা বেশি এসছে, আপনারা জানেন জ্বালানি খাতে বেশি বড় অভিজ্ঞতা আসছে, তাছাড়া আগের যে ইনহেরিট করেছে সেগুলো তো আছে। এই প্রেক্ষাপটে বাজেট করতে গিয়ে সবাইকে মাথায় রেখে সবার জন্য বাংলাদেশ ডেমোক্রেটাইজেশন, গণতন্ত্র, অর্থনৈতিক গণতন্ত্রায়ন এবং একটি মৌলিক নৈতিক ভিত্তির উপর একটি দেশ পরিচালনার ভিত্তি, দেশ পরিচালনার বিষয়টাও আমাদের বিবেচনা ছিল যে নীতি নৈতিকতার মাধ্যমে আমরা যেখানে ওয়েস্টফুল কোনো ইকোনমি করতে পারব না, তার উপরে আবার সীমিত সম্পদও রয়ে গেছে, যে কারণে আমরা একটা কথা বারবার বলেছি, আমরা আমাদের ব্যয়গুলো হবে প্রত্যেকটি ব্যয়ের পিছনে, প্রত্যেকটি প্রকল্পের পিছনে আমরা ক্রাইটেরিয়া করেছি, চারটা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে ভ্যালু ফর মানি, একটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে জব ক্রিয়েশন, আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিডারেশন। এই চারটি কনসিডারেশনের উপর ভিত্তি করে আমরা আগামী দিনের প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়ার কথা পরিষ্কারভাবে বলেছি। সব কিছু মিলিয়ে আমি একটু সংক্ষিপ্ত করে, কারণ আসলে বক্তৃতাটি বেশি দরকার আপনাদের প্রশ্ন শোনা, প্রশ্নের উত্তর আমরা আসছি কিন্তু আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, এবং যে কারণে আমরা বিশ্বাস করি যে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জবাবদিহিতা, জনগণের কাছে জবাবদিহিতা। তো সেই ভিত্তিতে আমি বেশি দীর্ঘ কোনো বক্তব্য রাখতে যাচ্ছি না, এবং এই বাজেটটি আপনাদের গতকাল চার ঘন্টার অধিক কাল সময়ে যে বাজেটটি দেওয়া হয়েছে আমার পক্ষে খুব কঠিন ছিল, চার ঘন্টা ধরে একটা বাজেট বক্তব্য দেওয়া, কিন্তু আমি সুখের সাথে বলছি সবাই ধৈর্য ধরে বসেছিল, সাংবাদিক ভাইয়েরা বসেছিল সংসদের ভিতরে, আনইন্টারাপ্টেড একটা একটা একটা পরিবেশ ছিল, যেটা একটা ভালো সাইন গণতন্ত্রের জন্য। তো সুতরাং আমি আর কিছু বেশি বক্তব্য না দিয়ে, আমার মনে হয় আপনারা বাজেটে তো নিশ্চয়ই পেয়েছেন, বাজেট সম্বন্ধে বিগত গতকাল আপনাদের কাছে নিশ্চয় হস্তগত হয়েছে যে ইনফরমেশনগুলো আপনাদের হাতে গেছে। আরেকটি নাগরিক বাজেট বলে আমরা একটা একটা প্রকাশনা করেছি, যাতে করে ওয়ান গ্লান্স একদৃষ্টিতে আপনারা পুরো বাজেটটাকে কম বেশি বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন, এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে সেটার উত্তরও আমরা দিতে দেওয়ার চেষ্টা করব আজকে। তো আমি এই পর্যায়ে আমার মনে হয় আর কোনো বক্তব্য না রেখে আপনাদের সামনে আপনাদের প্রশ্নের অপেক্ষায় আছি, আপনারা প্রশ্ন করতে পারেন।
1: মাননীয় অর্থমন্ত্রী, আপনাকে সাধুবাদ জানাই, মাত্র তিন মাসে একটি সুন্দর বাজেট দিয়েছেন। গত তিন মাস আপনারা দায়িত্বে আছেন, আমরা গত তিন মাসে হাজার হাজার লাইনে আপনাদের সমালোচনা করেছি, এখন তিন লাইনে আমি আপনাদের প্রশংসা করতে চাই এই বাজেটটা পড়ার পাওয়ার পরে। আমার নাম তাকি মোহাম্মদ জুবায়ের, আমি ডেইলি টাইমস অফ বাংলাদেশে কাজ করি। প্রথম প্রশংসা হলো এই যে বাজেটটা আমাদের এসেছে 9,38,000 কোটি টাকার বাজেট, এই বাজেটের আমরা
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ 2026-27 অর্থবছরের বাজেট পরবর্তী প্রেস কনফারেন্সে বক্তব্য রাখলেন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা যেমনটি বলছিলাম, প্রস্তাবিত যে নতুন বাজেট বাংলাদেশের জন্য একটি অভাবনীয় বিশাল বাজেট, এটি বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে জনগণের জন্য কী ধরনের ভূমিকা রাখবে, এবং আমরা আশা করছি অবশ্যই এটি একটি ভালো ভূমিকা রাখবে এবং যা আমাদের অর্থনীতির চাকাকে সুগতি দান করবে, এই আশা ব্যক্ত করে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাব জাতীয় বেতার ভবনে। যেতে যেতে বলে যাই, এই প্রেস কনফারেন্সের ধারা বর্ণনায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফাতিমা প্রস্তহলি, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ মেজবা চৌধুরী ও মোহাম্মদ রাসেল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ মেজবা চৌধুরী ও মোহাম্মদ শামীম আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে হাসনাতুল আজম ও মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয় এ বি এম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
3: এতক্ষণ ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় আয়োজিত 2026-2027 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
4: কিন্তু অনেক কিছু মনে রাখি না, যা মনে আসে তাই বলে ফেলি। আফটার অল আমি তো মানুষ, তাই ভাবতে আরম্ভ করি আমার পাস্ট, আমার প্রেজেন্ট, আমার ফিউচার।
5: আপনি কি তাহলে স্যার আনহ্যাপি?
4: কোথায় আমার হ্যাপিনেস বলো, একমাত্র অফিস ছাড়া আমার আর কি আছে?
5: আপনার সব আছে স্যার, আপনি আমাদের মতো নন, অফিস ছাড়াও বাঁচার উপায় আপনার আছে।
4: বুঝেছি, তুমি টাকার কথা বলছো। আমি ওয়ার্ল্ডের বহু দেশে গেছি, হান্ড্রেডস অফ মাল্টিমিলিয়নারের সাথে একই রুমে দিন রাত কাটিয়েছি, কিন্তু তবু তাদের সাথে নিজের পজিশন বদল করার ইচ্ছা আমার মনে জাগেনি। বাট ওয়াই নট, কেন জাগেনি?
5: কেন স্যার?
4: কারণ তারা অ্যাজ আনহ্যাপি অ্যাজ মি
5: স্যার।
4: নান ইজ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড মিস শিকদার, নান।

0: মেম সাহেব,
1: হেড ক্লার্ক সাহেবকে ডাকো।
2: এত ডাকলে কাজ করব কখন ম্যাডাম?
1: না ডাকলে যে আপনাদের ঘুম ভাঙে না।
2: তার মানে
1: চিটাগাং অয়েল মিলের ফাইলটা কোথায়?
2: ইয়ে বাবু, ওটা একটু পরেই আপনাকে পাঠিয়ে দিচ্ছি।
1: জিএম এর কাছে এবার আমি আপনার এগেনস্টে নোট দিতে বাধ্য হব মিস্টার আহমেদ। এত দিন চাকরি করছেন, এখন আপনার দায়িত্ব জ্ঞান হলো না? এখন আপনি আর্জেন্সির অর্থ বোঝেন না?
2: মানে এই
1: থাক, মিথ্যে অজুহাত দাঁড় করানোর চেষ্টা আর করবেন না, যান।
3: আলিয়া
1: স্যার,
3: নো, সিট ডাউন। বাজেট স্টেটমেন্টটা তুমি থরলি চেক করনি?
1: বাজেট স্টেটমেন্ট ওটা তো কই, আমার কাছে এখনো আসেনি স্যার।
3: এই দেখো জেসি, বাজেট স্টেটমেন্টে কত ভুল টাইপ হয়েছে, এতে কারো চাকরি থাকা উচিত নয়। টেক দেম আপ।
1: বরকত।
0: মেম সাহেব।
1: হেড ক্লার্ক সাহেব।
2: ম্যাডাম,
1: বাজেট স্টেটমেন্ট কে টাইপ করেছে?
2: জি তাহের সাহেব।
1: আর কম্পেয়ার?
2: জামাল সাহেব ভুল করেছে বুঝি, ঘুমায় ম্যাডাম, সব ঘুমায়, ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করে বুঝলেন।
1: এই ইনিশিয়ালটা কার?
2: ইয়ে
1: আপনার, তাই না? ওরা না হয় ঘুমিয়েছিল, কিন্তু আপনি স্টেটমেন্টটা তো আপনি পাশ করেছেন, চুপ করে আছেন কেন? উত্তর দিন।
2: হ্যাঁ ম্যাডাম।
1: কেন তাহলে এতগুলো ভুল আপনার নজরে পড়লো না? আপনিও তো রেগুলার পে নিচ্ছেন, আর ওদের থেকে অনেক বেশি নিচ্ছেন।
2: মানে আমি?
1: চুপ করুন। সাবঅর্ডিনেটদের ঘাড়ে সব দোষ চাপিয়ে দিয়ে সবসময় নিজেকে বাঁচানো যায় না, একথা মনে রাখবেন। নাও গো ব্যাক টু ইয়োর সেট।
4: ম্যাডাম কি বললো বড় ভাই?
2: থামো, তুমি আর কথা বলো না। তোমার জন্যই আমাকে আজ এত কথা শুনতে হলো। একটা স্টেটমেন্ট ঠিক মতো টাইপ করতে পারো না, অথচ গ্রেডের জন্য উঠতে বসতে খোসামত করো।
5: ভুল হয়েছে বুঝি?
2: থামো, তুমিও থামো, তুমিও কথা বলো না। কম্পেয়ার করেছো না, তোমার পিন্ডি চটকেছো।
5: বারে আমার কি দোষ? কম্পেয়ারের সময় টাইপ কপিটা তো আপনিই দেখেছেন, আমি পড়ে।
2: যাও যাও যাও, নিজের কাজ করে গিয়ে যাও,
5: নিজের দোষ এখন যাও। সব
0: স্যার চা আনবো?
2: তোর মাথান, চা খাওয়া আমার মাথায় উঠেছে আজ। কারো উপর বিশ্বাস করে চোখ বুঝে একটা সই করার উপায় নেই। উফুরে, এবছরের ইনক্রিমেন্টটা বুঝি গেল। চা খাবো, একটা বিষ এনে দিতে পারিস? বিষ?

0: আলিয়া, আমার নামে আজ রামির একটা টেলি এসেছে।
1: টেলি? কই, আমি তো দেখিনি।
0: আমার ফ্ল্যাটের ঠিকানা এসেছে, সে আসছে।
1: কবে স্যার?
0: সোমবারে মর্নিং ফ্লাইটে।
1: সত্যি তাহলে চলে যাচ্ছেন স্যার?
0: আমি না যাই এটাই কি তুমি চাও?
1: আমার এমন সাহস নেই স্যার যে আপনার না যাওয়া চাইব।
0: না না না, আমি তা বলছি না। আমার যাওয়াটা এখন ফ্যাক্ট। তুমি চাইলেও আমাকে যেতে হবে, না চাইলেও যেতে হবে। আমি জানতে চাচ্ছি, আমি চলে গেলে তোমার কি কোনো অসুবিধা হবে? আমি অবশ্য চাই না আমার জন্য কারো অসুবিধা হোক, আমি চাই সকলে হ্যাপি হোক।
1: আপনি চাইলেই কি সবাই হ্যাপি হবে? হ্যাপি হওয়ার কপাল চাই স্যার।
0: আমি কিন্তু ভয়ানক লাকি, কোনো কিছু পুরনো হওয়ার আগেই নতুন পেয়ে যায়।
1: সেটা কিরকম স্যার?
0: দেখো না, রোমে ছিলাম এজিএম, রোম পূর্ণ হওয়ার আগেই ডিজিএম হয়ে কায়রো গেলাম। সেখান থেকে যখন জিএম হয়ে আমার নিজের দেশে এলাম, তখন যেন আমার এই জন্মভূমি আবার নতুন করে আমার কাছে ধরা দিল। কিন্তু দেশ যখন আবার আমার কাছে পূর্ণ হয়ে আসছিল, ঠিক তখনই ট্রান্সফার হলাম টোকিও।
1: সব জিনিসই কি বেশি দিন দেখলে আপনার কাছে পূর্ণ হয়ে যায়?
0: সব, এভরিথিং।
1: আমিও?
0: তোমার নিজের কথা বলছো? আমি তো জিনিসের কথা বলেছি, তুমি তো মানুষ।
1: যার কাছে জিনিস পূর্ণ হয় তার কাছে মানুষ?
0: না না না, তা হবে কেন? মানুষের তো হৃদয় বলে একটা পদার্থ আছে।
1: কি জানি স্যার।
0: কেন, হৃদয় নেই?
1: আছে, কিন্তু সত্যি কি আপনি সেটা বিশ্বাস করেন
2: স্যার?
0: ইয়েস, কাম ইন। মিস্টার আহমেদ, আমার রিলিভার মিস্টার রামি সোমবারে আসছেন।
2: আমাদের দুর্ভাগ্য যে আপনাকে আমরা হারাচ্ছি স্যার, আপনার মতো এত স্নেহ।
0: না না না, মিস্টার রামিকে আমি জানি, সে খুব ভালো লোক। আপনি যান, আমার চার্জ মেক ওভার করার কাগজপত্র রেডি করে রাখুন।
2: ঠিক আছে স্যার।
0: হ্যাঁ শুনুন
2: জি,
0: আমি আপনাদের সকলকে একটা স্পেশাল ইনক্রিমেন্ট দিয়ে যাব, তারও কাগজপত্র তৈরি করুন।
2: কি বলে যে আপনাকে কৃতজ্ঞতা জানাবো স্যার?
0: আমাকে কৃতজ্ঞতা জানাতে হবে না।
1: আপনি আর দেরি করবেন না মিস্টার আহমেদ, ইনক্রিমেন্টের বিলগুলো আজকেই।
2: নিশ্চয় নিশ্চয়ই, আমি এক্ষুনি সবাইকে কাজে লাগিয়ে দিচ্ছি।
0: ওদের পয়সা বাড়ানোর ইচ্ছা আমার ছিল না আলিয়া।
1: মাসের 10 দিন যেতেই যদি ওদের চাল ডাল নুন তেল কেনার পয়সার চিন্তা করতে হয়, তাহলে তো সবসময় নির্ভুল কাজ পাওয়ার আশা আমরা করতে পারি না স্যার।
0: তোমার যুক্তি আমি অস্বীকার করি না। হ্যাঁ বাদা ভাই, আমাকে কিছু কেনাকাটা করতে হবে, তুমি আমার সাথে চলো, এ ব্যাপারে আমাকে একটু সাহায্য করবে।
1: আমি স্যার?
0: প্লিজ কাম অ্যালং।
1: বেশ চলুন।

0: তোমাকে অনেক ধন্যবাদ আলিয়া, তুমি না থাকলে এত সুন্দর পছন্দ আমি করতেই পারতাম না।
1: আপনি কি তাহলে সোমবারেই চলে যাচ্ছেন স্যার?
0: না না, চার্জ হ্যান্ড ওভার করতে দু চার দিন সময় লাগবে। ও হ্যাঁ, কাল অফিসে গিয়ে ট্রাভেল এজেন্সির কাছে ফোন করে জেনে নেবে এয়ারওয়াইজে নেক্সট উইকে সিট পাওয়া যাবে কিনা।
1: চার্জ হ্যান্ড ওভার করার পর কি একদিনও আর থাকবেন না?
0: থাকবো আলিয়া। উইশ ইউ হ্যাপি নাইট।

0: খান, আমি কি আমি কি এত বড় ভুল করেছি? না না, তা হতেই পারে না, হতেই পারে না।
1: এখানে দাঁড়িয়ে এত কি ভাবছেন আপা?
0: হ্যাঁ, কই, কিছু না তো?
1: নিশ্চয়ই কিছু হয়েছে, বলেন না কি হয়েছে।
0: তুই তুই বুঝবি না রে পাপিয়া, তুই বুঝবি না আমার ব্যথা, কেউ বুঝবে না।
2: বড় ভাই, রামি সাহেবকে দেখে মনে হচ্ছে ভীষণ রাজভারী লোক।
3: হ্যাঁ, খান সাহেবের মতো এ সাহেব পিয়ে পাগলা হবে না হেতাহের, বুঝলি?
4: ওদের ম্যাডাম এবার বুঝবে,
3: বুঝবে বলে বুঝবে, হাড়ে হাড়ে বুঝবে, বিছুটির বিষ পানি হয়ে যাবে।
4: চাকরি ছেড়ে ম্যাডামকে না চলে যেতে হয়।
5: ও হেতাহের, হেড ক্লার্ক সাহেব, আমার হাতটা দেখে আমার ভবিষ্যৎটা বলে দিতে পারেন?
4: তোমার বিষ দাঁত এবার ভাঙবে হে জামাল, বুঝেছ?
6: রামি, ইয়াস ইয়োর পিএ মিস আলিয়া শিকদার, ইয়োর বস মিস শিকদার।
0: গুড মর্নিং স্যার।
7: গুড মর্নিং। আমি আপনার ওয়ার্ক সম্বন্ধে হোম বোর্ড এর রিপোর্ট দেখে আসি আছে ম্যাডাম। হোম বোর্ড আপনার কাজে বহুত খুশি আছে।
6: মিস শিকদারের হার্টিক অপারেশন না পেলে আমি এত কুইক বাংলাদেশ ব্রাঞ্চকে ফ্লোরিশ করতে পারতাম না রামি।
7: ওই রুক্ষ পারেশন আমি আপনার নিকট পাইতে আশা করি মিস শিকদার।
0: শিওরলি অ্যান্ড সার্টেনলি স্যার।
7: থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ
0: স্যার। বরকত বড় ভেঙে পড়েছে।
6: কইসে?
0: ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে
6: বরকত।
8: হুজুর,
6: পাগল কাঁদতে আছে? তোমার ম্যাডাম থাকছে, সে তোমার কোনো অসুবিধা হতে দেবে না। রামি, হিয়ারস ইয়োর অর্ডারলি বরকত।
7: Why you are kind? No, no, no. কাঁদিবে না বরকত, তুমি কাঁদিবে না। আমি তোমাকে খানের মতন আদর করিবে, ভালোবাসিবে, হেল্প করিবে।
6: অফিসের পরে আমার ফ্ল্যাটে একবার এসো বরকত।
8: আসবো হুজুর।
6: এবার চলো রামি, স্টাফদের কাছে তোমাকে ইন্ট্রোডিউস করে দিয়ে আমি বিদায় নিয়ে আসি। মাই ফ্রেন্ডস, হিয়ার্স মিস্টার রামি, আপনাদের নতুন জিএম।
9: গুড মর্নিং স্যার।
7: গুড মর্নিং টু ইউ অল। আমি আপনাদের সাথে পরিচিত হইয়া বহুত খুশি হইলাম। প্রথম দিনে একটি কথা আমি আপনাদের নিকট বলিতে চাই। আমি ম্যানকে দেখি না, আমি দেখি তাহার কাজকে। তাই আমি আশা করিবে ইউ অল, আপনারা আপনারা সকলে মিস শিকদারের মতন আপন আপন কাজে ডিভোটি হইবেন। থ্যাংক ইউ
6: ফ্রেন্ডস। এখন আমি আপনাদের কাছে বিদায় চাচ্ছি। আই উইশ ইউ অল লং লাইফ অ্যান্ড প্রসপারিটি। আপনাদের সার্বিক উন্নতি হোক। বিদায়।
2: কেমন বুঝলেন বড় ভাই?
3: বোঝাবুঝির কিছু নেই হে তাহের, খান সাহেব হেভি ডোজ পুশ করেছে, একেবারে 100 সিসি, বুঝলে? ম্যাডামের আবার সেই হাতের 5 আর 14
5: আপনার অ্যাস্ট্রোলজি তাহলে ফেল ভাই যান।
3: তুমি তো হাসবেই জামাল, তোমার যে পুয়া বারো, একেই বলে কপালির কপাল।
6: আলিয়া
0: স্যার,
6: আজ আমি চলে যাচ্ছি, এমনও হতে পারে এই শেষ যাওয়া। হয়তো তোমার সঙ্গে জীবনের দেখা নাও হতে পারে, তাই আজ যাওয়ার সময় তোমাকে আমি কিছু বলতে চাই।
0: যাওয়ার সময় কি আর আমাকে আপনার বলার আছে স্যার? এতদিন যা বলতে পারেননি, আর যাওয়ার মুহূর্তে তা বলে আর লাভই বা কি?
6: শোনো আলিয়া, জীবনটাকে এত সহজভাবে নিও না। জীবনকে যত সহজ মনে করো সে তত সহজ নয়। জীবনে বহু কিছু করার আছে। সবসময় মনে রাখবে সারা দুনিয়া তোমার মুখের দিকে তাকিয়ে আছে। তুমি শুধু তোমার একার জন্য নও, তুমি কত কি ভাবছো বলো তো আলিয়া?
0: কই, কিছু না তো।
6: তুমি কথা বলছো না, তুমি মুষড়ে পড়েছো।
0: না কই, ভাবছি না তো।
6: প্লেন রেডি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, তুমি কথা বলো। আলিয়া, আলিয়া তুমি কথা বলছো না কেন?
0: খান, খান,
6: একি তুমি কাঁদছো? আজ আমি দেশ থেকে বুক ভরা আনন্দ নিয়ে বিদেশে যাচ্ছি আর তুমি কাঁদছো?
0: আনন্দ নিয়ে যাচ্ছো, আমাকে ছেড়ে চলে যেতে পারছো বলে তুমি তাহলে সুখী?
6: হ্যাঁ, আমি সুখী। এই দুনিয়ায় আমার কেউ ছিল না, কিচ্ছু ছিল না, আমি ছিলাম বড় একা। কিন্তু আজ দেশ ছেড়ে যাবার সময় আমি একটা বোন পেলাম।
0: কি বললে? বোন?
6: হ্যাঁ, বোন, যে আমার জন্য কাঁদছে। আজ আমার বড় আনন্দ এই দুনিয়ায়, আর আমি একা নই, আমার একটা বোন আছে।
0: বোন আছে?
6: হ্যাঁ, সুন্দর মিষ্টি বোন। চলে আলিয়া,
0: আর কি আসবে না?
6: আসবো, তোমার স্নেহের টানে দেশের মাটিতে আবার আমি ফিরে আসবো।
0: ভাইয়া, ভাইয়া, আমার ভাইয়া।

এতক্ষণ গোধূলি সূর্য নাটকের অভিনয় শুনলেন। রচনা মুহাম্মদ রওশন আলী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নূর আহমেদ, অমলেন্দু বোস, মিস্টার রামি, মুহাম্মদ ফজলুল হক, জামাল, আবুল হোসেন আবু, তাহের, ফরিদ আলী, বরকত, কাজী আলমগীর, পাপিয়া, পিয়ার জাহান এবং আলেয়ার চরিত্রে নাসিমা খান। শব্দগ্রহণে সিরাজুল হক। শব্দ সংযোজনা ও সম্পাদনা গোলাম হাক্কানি আলম। মিস্টার খানের ভূমিকায় এবং নাটকটি প্রযোজনা করেছেন আব্দুল আজিজ।

0: এতক্ষণ স্টুডিও রেকর্ডে গান শুনছিলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অল্পক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রতিটি মানুষকে বাজেটে আনার চেষ্টা করা এবং সকল নাগরিকের জীবনযাত্রার মানের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। আজ বিকেলে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের দেড় দশকের লুটপাটের কারণে সীমিত সম্পদের মধ্যে বাজেট প্রণয়ন করতে হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, অল্প সময়ে সরকারের পক্ষে সম্পদের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা কঠিন। মন্ত্রী আরও বলেন, আগে ছিল কিছু মানুষের জন্য অর্থনীতি, কিন্তু এই বাজেটে সকল মানুষকে আনার চেষ্টা করা হয়েছে যারা এর বাইরে ছিল। অর্থমন্ত্রী বলেন, বাজেটে সব মানুষের জন্য বরাদ্দ আছে, শুধু বরাদ্দ ও নীতি নয়, রোডম্যাপও দেওয়া হয়েছে, এজন্য এইবারের বাজেট ভিন্ন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মৌলিক নীতির উপর দেশ পরিচালনার কথা মাথায় রেখে বাজেট করা হয়েছে। প্রকল্পগুলো ও ব্যয় কেমন হবে তার জন্য চারটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী আ না ম এহসানুল হক মিলন, কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গতকাল 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট পেশ করেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে 6,95,000 কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ, ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্যে এটি হল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট। তিনি বলেন, সরকার মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে এবং প্রবৃদ্ধি 6.5% উন্নীত করতে এবারের বাজেটে 10টি খাতকে প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে। অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 3,00,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সরকার একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায় উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী অর্থ বছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ইরানের সাথে যুদ্ধবন্ধের চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো হামলা বাতিলের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট এই দাবি জানান। এর আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে শক্তিশালী হামলা চালানোর ঘোষণা দেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ট্রাম্পের এই প্রস্তাবিত চুক্তি কেবল অনুমান নির্ভর এবং এখন পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন নিহত হয়েছে। আসন্ন নির্বাচনে শরণার্থীদের জন্য আইনসভার আসন সংরক্ষিত রাখার প্রতিবাদে অ্যাক্টিভিস্ট গ্রুপগুলোর একটি জোট সাধারণ মানুষকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানালে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। জবাবে কর্তৃপক্ষ জোটটিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে নিষিদ্ধ এবং এর নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। বিক্ষোভের আগে কর্তৃপক্ষ সেখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনের পাশাপাশি কঠোর ভ্রমণ সতর্কতা জারি করে। খেলা খবর ফুটবল। টরেন্টোতে আজ রাতে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 টুর্নামেন্টে কানাডার মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল সকাল 7টায় যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে পরস্পরের মোকাবেলা করবে। এদিকে দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক মেক্সিকো তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। আজ সকালে দক্ষিণ কোরিয়া 2-1 গোলে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করে। এর আগে গতরাতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে পরাজিত করে স্বাগতিক মেক্সিকো। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পালার আয়োজনে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি এস এম আসাদুজ্জামান, সাখাওয়াতুজ্জামান, ওয়াহেদ আফরিন, নীলুফার ইয়াসমিন এবং আমি খান নজম ই এলাহি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন তৌহিদুল ইসলাম, আব্দুল কাইয়ুম, সাজ্জাদ হোসেন, লুৎফুন নাহার মেরি এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
2: এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন নাইমা আলী।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন নাইমা আলী। এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী হুমায়ুন কবির। গানটির গীতিকার সাগর আল হেলাল এবং সুর করেছেন শওকত হোসেন।

0: বিশ্ব সেরা 48টি দল। খেলোয়াড়দের মাঠ কাঁপানো নৈপুণ্য, কোটি কোটি দর্শকের উত্তেজনা, শ্বাসরুদ্ধকর মুহূর্ত, ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট 2026 বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন, বিশ্বকাপ দামামা।
1: We are ready. We are ready.
2: We are ready.
3: We are ready.
4: We are ready.
5: We are ready.
0: এতে থাকবে পর্যালোচনা, রিভিউ এবং খেলার সময়সূচি সহ বিশ্বকাপ ফুটবল 2026 এর নানান তথ্য। বিশ্বকাপ দামামা দেখতে এবং শুনতে পাবেন 11 জুন থেকে বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজে প্রতিদিন দুপুর 12:05। চোখ রাখুন বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজে, থাকুন ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট 2026 এর উন্মাদনা।
6: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আজ এখন শুনতে পাবেন নজরুল সঙ্গীত আঞ্জুমানারা শিমুলের কণ্ঠে।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন আনজুমানারা শিমুল, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনা মুফতি মোহাম্মদ আল আমিন।
3: সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের ইসলাম ধর্ম বিষয়ক বিশেষ অনুষ্ঠান আলোকিত জীবন। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন সূরাসমূহের ফজিলত, শানে নুজুল ও সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং অন্তর্নিহিত মৌলিক শিক্ষা নিয়ে আলোচনা করে থাকি। এছাড়াও শ্রোতাদের প্রেরিত জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের কোরআন সুন্নাহ ভিত্তিক জবাব দিয়ে থাকি। দর্শে হাদিস তথা গুরুত্বপূর্ণ বিষয়ের হাদিসের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি। সম্মানিত শ্রোতা, আজ আমরা আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআনুল করিমের 23তম সূরা আল মুমিনুন সম্পর্কে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। নাজিল হওয়ার দিক থেকে এই সূরাটি 76তম। সূরা আল মুমিনুনের আয়াত সংখ্যা 118 এবং এই সূরার শুরুতেই প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। এ সূরার ফজিলত সম্পর্কে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতাল মুমিনিন খতামাল্লাহু তাআলা বিসসাআদা, যে ব্যক্তি সূরা আল মুমিনুন নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সৌভাগ্যে ভরপুর করে দিবেন। নবীজ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন এই সূরা তেলাওয়াত করেন। এই সূরার প্রথম 10টি আয়াতে মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সম্মানিত শ্রোতা, আসুন এ পর্যায়ে আমরা সূরা আল মুমিনুনের শানে নুজুল এবং এর অন্তর্নিহিত শিক্ষা নিয়ে আলোচনা শুনব। আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ মখলুক হল মানুষ। তাদের উভয় জাহানের সফলতা ও দিক নির্দেশনার জন্য পবিত্র মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে। দীর্ঘ 23 বৎসর যাবৎ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ও প্রশ্নের জবাবে নাজিল হয়েছে অনেক আয়াত। পবিত্র কোরআনে দু প্রকার আয়াত রয়েছে। প্রথম প্রকার, কোনো প্রকার উপলক্ষ বা কারণে নাজিল হয়েছে। দ্বিতীয় প্রকার হল, কোনো প্রকার উপলক্ষ ব্যতীত অবতীর্ণ হয়েছে। যেসব আয়াত কোনো কারণ ও উপলক্ষে অবতীর্ণ হয়েছে, মুফাসসিরিন কিরাম এর পরিভাষায় তাকে শানে নুজুল বলে। সূরা মুমিনুন এর শানে নুজুল বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্ব ও শিক্ষা। মুসনাদে আহমদ এর এক রাওয়ায়েতে বর্ণিত আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন ওহি নাজিল হতো, তখন নিকটতম লোকদের কানে মৌমাছির গুনগুন আওয়াজের ন্যায় ধ্বনিত হতো। একদিন তার নিকট এমন আওয়াজ শুনে আমরা সদ্য প্রাপ্ত ওহি শোনার জন্যে থেমে গেলাম। ওহি নাজিলের বিশিষ্ট অবস্থা সমাপ্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলার দিকে বসে গেলেন এবং নিচের দোয়া পাঠ করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارض عنا واردنا। অর্থ, হে আল্লাহ, আমাদেরকে অনেক বেশি দাও, কম দিও না, আমাদের সম্মান বৃদ্ধি করে দাও, লাঞ্ছিত করো না, আমাদেরকে দান করো, বঞ্চিত করো না, আমাদেরকে অন্যের উপর প্রাধান্য দাও, অন্যদেরকে আমাদের উপর প্রাধান্য দিও না, এবং আমাদের উপর সন্তুষ্ট থাকো, এবং আমাদেরকে তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট করো। অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখনই দশটি আয়াত নাজিল হয়েছে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কেউ যদি এই আয়াতগুলো পরিপূর্ণভাবে পালন ও আমলে পরিণত করবে, সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। এরপর তিনি সূরা মুমিনুন এর প্রথম দশটি আয়াত পাঠ করে শুনালেন। ইমাম নাসাঈ রহমাতুল্লাহ আলাইহি তাফসির অধ্যায়ে ইয়াজিদ ইবনে বাবনুস থেকে বর্ণনা করেছেন যে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিলেন, মা খুলুকু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি উত্তরে বললেন, খুলুকুহু আল কোরআন, তার চরিত্র হল কোরআন মাজিদ। এরপর তিনি সূরা মুমিনুন এর প্রথম দশটি আয়াত তেলাওয়াত করলেন এবং অন্যদেরকে পাঠ করে শুনালেন ও বললেন, এই আয়াতগুলি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ও অভ্যাস। শিক্ষা: উক্ত দশটি আয়াত ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে অত্যন্ত জোরালো ভূমিকা রাখে। এই আয়াতগুলোর প্রতি আমল করে দুনিয়া ও আখেরাতের সাফল্য অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন।
3: ধন্যবাদ মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান। সম্মানিত শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। আপনাদের পাঠানো কিছু প্রশ্নের কোরআন সুন্নাহ ভিত্তিক জবাব দান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত পেশ ইমাম মুফতি মোহাম্মদ মিজানুর রহমান।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
3: মোহতারাম, কেমন আছেন?
5: আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন তো?
3: আলহামদুলিল্লাহ, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে এবং শ্রোতাদের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। মোহতারাম, আমাদের নিকট প্রথমেই প্রশ্ন করেছেন এনামুল হক রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে। তিনি জানতে চেয়েছেন মাজহাব মানার প্রয়োজনীয়তা কি।
5: আসলে মাজহাব বা ইমামদের কোন একটি মতকে গ্রহণ করা, এটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই কারণে বিশেষত যারা দীন শরীয়তের গভীর জ্ঞান যাদের নেই, সাধারণ মানুষ যারা কোরআন এবং হাদিসের মূল যে নস, মূল যে বাণী, সেখান থেকে তারা শরীয়তের বিধান বের করে সেটা বোঝার মতো সেই যোগ্যতা যাদের নেই, সাধারণভাবে লেখাপড়া জানেন, সাধারণভাবে তারা শিক্ষিত মানুষ, কিন্তু কোরআন হাদিসের গভীর জ্ঞান যাদের নেই, শরীয়তের মাসআলাকে যাচাই করে কোনটা সঠিক, কোনটা দুর্বল, কোনটা দাইফ, কোনটা কবি, এইসব বিষয়কে এতটা চুলচেরা বিশ্লেষণ করার যোগ্যতা যাদের নেই, তাদের জন্য যে কোনো ইমামের মতকে, মতটাকেই মাজহাব বলা হয়েছে। আমরা জানি যে প্রসিদ্ধ চারটি মাজহাব আছে, হানাফি, শাফিঈ, হাম্বলি এবং মালিকি। তো চারজন ইমামের নামে মূলত এই মাজহাবের নাম। এখন বিষয়টা এরকম যে তারা এই মতগুলি বা এই মাজহাবগুলি এমন কিছু নয় যে শরীয়তের বাইরে বোধহয় একটা বিষয়, এরকম নয়, কেউ যেন ভুল না বোঝে। মূলত বিষয়টা হচ্ছে এটা তারা শরীয়তকে বিশ্লেষণ করে তারা সহজভাবে সাধারণ মানুষের জন্য সহজ বুদ্ধ করে কিছু মত তারা পেশ করেছে। এর মধ্যে একটি হচ্ছে হানাফি মাজহাব, মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে মত, এটাকে বলা হয় হানাফি মাজহাব।
3: অর্থাৎ তিনি কোরআন হাদিস থেকে এগুলো নির্যাস বের করেছেন,
5: তিনি গবেষণা করে উদ্ঘাটন করে নির্যাসটা তিনি সহজভাবে মানুষকে পালন করার একটা পথ বাতলে দিয়েছেন। এখন এই মতগুলাকে গ্রহণ করা, যারা আসলে শরীয়তের গভীর জ্ঞান যাদের নেই, সেগুলি যারা ওই মাপের আলেম নয়, যারা নাকি শরীয়তের সরাসরি নুসুস থেকে তারা জ্ঞান অর্জন করবে, তাদের জন্য কোন একজন ইমামের মত মেনে চলাটা, শরীয়তের উপর চলা তার জন্য সহজ এবং সব দিক থেকে ফিতনা থেকে বেঁচে থাকার জন্য এটা নিরাপদ। এই জন্য আমরা মনে করি যে মাজহাব অনুসরণ করাটাই উচিত।
3: এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন,
5: নিঃসন্দেহে। অর্থাৎ আহলা যিকরি মানে যারা এই কোরআন হাদিসের গভীর জ্ঞান যাদের আছে তাদের সম্পর্কে এখানে বলা হয়েছে,
3: তোমরা তাদের কাছ থেকে জেনে নাও,
5: জেনে নাও। অতএব এই মাজহাবের ইমাম যারা, তারা এই মাপের আলেম যে তাদেরকে আমরা বলি মুজতাহিদ। অতএব সেই মুজতাহিদ পর্যায়ের আলেম যারা, তাদের মত গুলাকে মাজহাব বলা হয়, এবং সেই মাজহাব গুলাকে অনুসরণ করে চলা মানে শরীয়তের উপর চলাটা আমাদের জন্য সহায়ক হয়, সহজ হয়। অতএব এটা অনুসরণ করাটাই উচিত আমরা মনে করি।
3: এরপর আমাদের নিকট প্রশ্ন করেছেন আয়েশা আফরিন শ্যামলী, ঢাকা থেকে। তিনি জানতে চেয়েছেন মহিলারা ঋতুবতী অবস্থা অর্থাৎ হায়েজ অবস্থায় মৌখিক জিকির বা কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা।
5: মহিলাদেরকে এটা কুদরতিভাবে আল্লাহ পাকের তার সৃষ্টির এই সিস্টেমের মধ্যে, এই নিজামের মধ্যে আল্লাপাক রেখেছেন যে মহিলারা, নারী জাতি, তারা একটা বয়স পর্যন্ত তাদের একটা অসুস্থতা দেখা দেয়, মাসে মাসেই তাদের অসুস্থতা দেখা দেয়, একটা পিরিয়ড তারা পার করেন। তো এই যে তাদের পিরিয়ড চলে বা একটা অসুস্থতা, যেটাকে আমরা হায়েজ বলি, এই হায়েজের যে সময়টা, এই সময়টা যখন তারা পার করবেন, সেই সময়টাতে মৌখিক জিকির আজকার করা যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ।
2: আপনারা শুনছেন ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন পবিত্র আসর নামাজের আজানের পর।
6: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে সূরা আল মাঈদা আয়াত 32
3: ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাসবীহ তাহলিল যে কোনো জিকির আজকার মৌখিক জিকিরগুলি করতে পারবেন হ্যাঁ তবে কোরআনে কারীমের তেলাওয়াত করাটা তেলাওয়াতের জন্য তেলাওয়াতের নিয়তে সওয়াবের নিয়তে তেলাওয়াত করা এই সময় নিষিদ্ধ তারা কোরআন শরীফ এইভাবে তারা স্পর্শ করতে পারবে না তেলাওয়াত করতে পারবে না বাকি হচ্ছে যে জিকির আসকার করা বিভিন্ন দোয়া কালাম পড়া এটা তারা পারবেন এবং করতে পারবেন
4: এরপর আমাদের কাছে মাহফুজ আলম ফরিদগঞ্জ চাঁদপুর থেকে জানতে চেয়েছেন যে পুরুষের জন্য স্বর্ণ রৌপ্য ব্যবহার করা বৈধ কিনা
3: হ্যাঁ এমন একটি বিষয় যে আমরা দেখি অনেক পুরুষরা এটা পরে থাকেন
4: বিশেষ করে যুব সমাজ
3: যুবকরা হ্যাঁ একটা ফ্যাশন হিসেবে অনেকেই কেউ একটা স্বর্ণের চেইন বা একটা আংটি বা এই জাতীয় কিছু একটা এমনকি আমরা দেখি বিয়ে দিতেও আংটি পরা এখন এই আংটি মেয়েকে পরিয়ে দেওয়া তো ঠিক আছে তার জন্য তো গয়না পরা সোনা পরা রূপা পরা সবই ঠিক আছে কিন্তু ছেলের জন্য আংটি ব্যবহার করা স্বর্ণের স্বর্ণের সেটা অল্প হোক বেশি হোক এক আনা পরিমাণও পুরুষের জন্য হালাল নয় আর বাকি রয়ে গেলে রূপা রূপার ব্যাপারটা হচ্ছে যদি বিশেষ কোনো দরকার হয় প্রয়োজন হয় তাহলে চার আনা পরিমাণ রূপা ব্যবহার করার অনুমতি রয়েছে শরীয়তে
4: সম্মানিত শ্রোতা চাইলে আপনিও আমাদের নিকট জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন আমাদের নিকট প্রশ্ন করার ঠিকানা প্রযোজক আলোকিত জীবন বাংলাদেশ বেতার ঢাকা সম্মানিত শ্রোতা এখন আমরা শুনব দর্শে হাদিস তথা হাদিসের আলোকে ইয়াতিমের সম্পত্তি রক্ষায় হাদিসের আলোকে শিক্ষা হাদিসের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ ও ইয়াতিমের সম্পত্তি রক্ষায় কোরআন সুন্নার আলোকে বিস্তারিত আলোচনা পেশ করবেন মুফতি মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন খতিব ভাটুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ
5: ইসলাম ইয়াতিমদের প্রতি দয়া ভালোবাসা ও তাদের সম্পদ সংরক্ষণের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে সহি বুখারী শরীফের মধ্যে এসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত তোমরা সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন সেগুলো কি ইয়া রাসূলুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতটি ধ্বংসাত্মক গুনাহের কথা বললেন এর মধ্যে একটি হলো ওয়া আকলু মালিল ইয়াতীম তোমরা ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা থেকে বিরত থাকো এই হাদিস থেকে আমরা যে শিক্ষা নিতে পারি ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা কবিরা গুনাহ এটি মানুষের হক নষ্ট করার ভয়াবহ অপরাধ সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এ ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকা উচিত আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত ইয়াতিমের সম্পদ সম্পর্কে আয়াত নাজিল হলে সাহাবাই কেরাম খুব সতর্ক হয়ে যান আল্লাহ তাআলা বলেন ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুন লাহুম খাইর তারা আপনাকে ইয়াতিমের ব্যাপারে জিজ্ঞেস করে বলুন তাদের কল্যাণ সাধন করাটাই উত্তম সহি বুখারীতে উল্লেখ আছে যে সাহাবিগণ ইয়াতিমদের সম্পদ পৃথক করে রাখতেন যাতে কোনোভাবে অন্যায় না হয় ইয়াতিমের সম্পদ আমানত হিসেবে রক্ষা করতে হবে অভিভাবক নিজের সম্পদের মতো নয় বরং অধিক সতর্কতার সঙ্গে তা পরিচালনা করবেন তাদের সম্পদ বৃদ্ধি ও কল্যাণের চিন্তা করা ইসলামী দায়িত্ব সহিহ বুখারীর বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আনা ওয়া কাফিলুল ইয়তীমি ফিল জান্নাতি হা কাজা, আমি এবং ইয়তীমের দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি জান্নাতে এভাবে পাশাপাশি থাকবে। অতবার নবীজি তিনি তার তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দুটো একত্র করে দেখালেন। ইয়তীমের ভরণ পোষণ ও সম্পদ রক্ষাকারীর জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। ইয়তীমের দায়িত্ব পালন শুধু মানবিক কাজ নয়, এটি মহান এক ইবাদত। প্রিয় শ্রোতা, ইয়তীমের সম্পদ রক্ষা করা একটি ইমানি দায়িত্ব। ইয়তীমের সম্পদ আমানত হিসেবে সংরক্ষণ করতে হবে, তাদের কল্যাণ ও উন্নতির চেষ্টা করতে হবে। ইয়তীমের দায়িত্ব পালনকারীর জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইয়তীমদের হক আদায় করার তৌফিক দান করুন।
4: ধন্যবাদ মুফতি মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন। সম্মানিত শ্রোতা, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
6: এতক্ষণ শুনলেন ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মুফতি মোহাম্মদ আল আমিন। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
7: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বৃক্ষরোপণের গান। গানটির শিল্পী, গীতিকার ও সুরকার মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar, and news read by Sanjeev Dakayum. Finance and Planning Minister Amir Khusru Mahmood Chowdhury has said the living standards and future of all citizens have been emphasized in the national budget for the fiscal year 2026-27. He said this at a post-budget press conference at the Osmani Memorial Auditorium in the capital this afternoon. The finance minister said earlier there was an economy for some people, but in this budget, an attempt has been made to bring all people who were outside it. The minister said not only allocations and policies, but also a roadmap has been produced, which is why this time's budget is different. Amir Khusru Mahmood Chowdhury said in this budget, emphasis has been given to basic principles in operating the country. Four criteria have been kept for how the projects and expenditure will be made, stating that the budget had to be formulated within limit resources due to the looting of the previous fascist government for a decade and a half. The finance minister said it is difficult for the government to overcome the limitation of resources in a short time. Energy and Mineral Resources Minister Iqbal Hassan Mahmood, Information and Broadcasting Minister Jahiruddin Shapoon, Education Minister A.N.M. Hassanul Haq Milon, Agriculture and Fisheries and Livestock Minister Muhammad Amir Ur Rashid, Health Minister Shardar Muhammad Shakawat Hussain, State Minister for Planning Muhammad Junaid Ahmed Abdul Rahim Saki, and others were present at the press conference. Earlier, Finance and Planning Minister Amir Khusru Mahmood Chowdhury placed a 9,38,000 crore taka national budget for the fiscal year 2026-27 in the Jatiyo Shangshod yesterday. The unveiling of the proposed budget began after the sitting of the second session of the 13th Parliament resumed at 3 p.m. yesterday with the Speaker, Major Retired Hafizuddin Ahmed Bir Bikram, in the chair. Prime Minister Tariq Rahman was present during this time. The budget for fiscal year 2026-27 outlines the government's economic roadmap aimed at accelerating growth, generating employment, and steering Bangladesh towards a trillion-dollar economy. This is the largest national budget in the country's history. This is also the first budget of the BNP government led by Tariq Rahman, this time following a landslide victory in parliamentary election held on February 12th this year. The proposed budget reflects the government's commitment to economic recovery, investment promotion, human resource development, and improved public service delivery. The total expenditure outlay has been estimated at 9,38,000 crore taka, while domestic revenue mobilization projected around 6,95,000 crore taka. The overall budget deficit is expected to stand at 2,43,000 crore taka, which is equivalent to a 3.6% of the gross domestic product GDP. The government has set a GDP growth target of 6.5% and an inflation target of 7.5% for next fiscal. In his budget speech, the finance minister highlighted the government's priorities in education, healthcare, employment generation, among others. The budget proposed a record 1,36,606 crore taka in education sector. U.S. President Donald Trump has claimed an agreement to end the war with Iran was close to being finalized. It came hours after Donald Trump had canceled the third executive day of strikes on Iran. Earlier, he had declared the U.S. would strike Iran very hard. However, Iran's foreign ministry spokesman Ismail Baghaei said Trump's agreement were speculative and nothing has been finalized. At least 15 people have been killed in clashes between protesters and security forces in Pakistan-administered Kashmir. The violence comes after an alliance of activist groups called on people to protest against the reservation of legislative seats for refugees in upcoming elections. Authorities responded by accusing the group of sedition, banning it, and ordering action against its leaders. Authorities deployed federal parliamentary troops and issued a strict travel advisory before the protest. Football and Canada will take on Bosnia-Herzegovina in the FIFA World Cup 2026 at Toronto at 1 a.m. tonight. Earlier, South Korea beat CZEK Republic by 2-1 this morning in the inaugural match, host Mexico defeated South Africa by 2-0 at the Mexico City Stadium last night. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers to temporary west-northwesterly gust or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Jashore, Kushtia, Faridpur, Madaripur, Dhaka, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River posts in this area are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্য সংবাদ পড়ছি এস এম খাইরুল আলম। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমি খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেটে সকল নাগরিকের জীবনযাত্রার মান ও ভবিষ্যতের কথা চিন্তা করে করা হয়েছে। আজ বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আগে ছিল কিছু মানুষের জন্য অর্থনীতি, কিন্তু এই বাজেটে সকল মানুষকে আনার চেষ্টা করা হয়েছে যারা এর বাইরে ছিল। মন্ত্রী বলেন, শুধু বরাদ্দ নীতি নয়, রোডম্যাপও দেওয়া হয়েছে, এজন্য এই বারের বাজেট ভিন্ন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এবারের বাজেটে মৌলিক নীতির উপর দেশ পরিচালনায় গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্প ও ব্যয় কেমন হবে তার জন্য 4টা ক্রাইটেরিয়া রাখা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের 1.5 দশকের লুটপাটের কারণে সীমিত সম্পদের মধ্যে বাজেট প্রণয়ন করতে হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, অল্প সময়ে সরকারের পক্ষে সম্পদের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা কঠিন। সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী আনোয়ার এহসানুল হক মিলন, কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সদর মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গতকাল 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট পেশ করেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। অর্থনৈতিক গণতান্ত্রিকরণ ও বিকেন্দ্রীকরণ ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্যে এটি হল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট। তিনি বলেন, সরকার মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে এবং প্রবৃদ্ধি 6.5% উন্নত করতে এবারে বাজেটে 10টি খাতকে প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে। অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 3,00,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সরকার একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায় উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের 1 জুন থেকে 10 জুন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে 1,203.15 মিলিয়ন মার্কিন ডলার। গত বছর একই সময় এর পরিমাণ ছিল 956.19 মিলিয়ন ডলার। সেই হিসেবে গত বছরের একই সময় তুলনায় রেমিটেন্স প্রবাহে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে 25.83%। উল্লেখ্য, গত 10 জুন একই দিনে দেশে 10 কোটি 48,00,000 মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। এটি বৈদেশিক মুদ্রা অর্জনের ধারাবাহিক গতি বজায় থাকার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে গত মাসে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে 8,000 মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত 21 ও 29 মে 2 দফায় আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে এ পরিমাণ পরিশোধিত ডিজেল দেশে আনা হয়। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ডেপুটি ম্যানেজার বলেন, একইভাবে আমন মৌসুমকে সামনে রেখে চলতি মাসও আরও 8,000 মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রা বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 122.25 টাকা করে 122.20 টাকা, ইউরো বিক্রয় 143.70 টাকা করে 141.06 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 166.55 টাকা করে 163.44 টাকা, থাই বাদ বিক্রয় 3.76 টাকা করে 3.69 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, সঞ্চালনায় সোহানা সিরাজ।

0: আমাদের এই আয়োজনটি একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা এফএম 90 মেগাহার্জ, বাণিজ্যিক কার্যক্রম এফএম 104 মেগাহার্জ সাথেই থাকছেন। এবং আমরা আজকে আমাদের এই আয়োজনে বিশেষ দুজন অতিথিকে নিয়ে হাজির হয়েছি। সাথে আছি তো অবশ্যই আমি সোহানা সিরাজ। চলুন একটু পরিচিত হয় আমাদের সাথে থাকা দুজন অতিথির সাথে। ওয়েলকাম জানাতে চাই শুরুতেই আমাদের সাবেক জাতীয় দলের যে ফুটবলার রয়েছেন শেখ মোহাম্মদ আসলাম ভাইকে। কেমন আছেন?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: বেশ ভালো আছি। এবং অনেকদিন পর আপনার সাথে আজকে প্ল্যাটফর্ম শেয়ার করছি বাংলাদেশ বেতারে, আলাদা করে ভালো লাগছে।
1: হ্যাঁ, নাইস টু সি ইউ।
0: থ্যাংক ইউ সো মাচ। এবং আরো স্বাগত জানাতে চাই আমাদের সঙ্গে আরেকজন বিশেষ অতিথি, ফুটবল বিশ্লেষক এবং ধারাভাষ্যকার, ভীষণ জনপ্রিয়, সকলের প্রিয়, আমারও প্রিয় আলফাজউদ্দিন আহমেদকে। কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ ভালো আছি।
0: হ্যাঁ, একটা বড় আয়োজন শুরু হচ্ছে, সবার মধ্যে আলাদা একটা উদ্দীপনা কাজ করছে এই ফুটবল বিশ্বকাপকে ঘিরে। তো শুরুতেই আমরা আসলে দর্শকদেরকে একটু বলতে চাই, যারা যারা এই বিশ্বকাপের আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত থাকছে, একটু চলে যাই মূল আলোচনায় দেরি না করে, যেহেতু সময় স্বল্পতা রয়েছে আমাদের, একেবারে বাধা ধরা একটা সময়। এই যে বিশ্বকাপটা, আসলাম ভাইয়ের কাছে একটু শুরুতে যাই, এবারের আয়োজনটাকে বলা হচ্ছে সব থেকে বড় আসর।
1: দোকান থেকে শুরু করে এই সুপার স্টার যারা, সবাই এইটা নিয়েই আলোচনা, এবং বিশ্বকাপে কে কোথায় কি করবে, কোন প্লেয়ারের কি অবস্থা, সবাই জানে এটা। সো এটা একটা, আমি মনে করি, বিশ্বের যে সর্বশ্রেষ্ঠ খেলা, এটাই প্রমাণ করে যে না, ফুটবল ইজ দ্য ওনলি গেম হু ক্যান প্লে অল ওভার দ্য ওয়ার্ল্ড।
0: এবারে আমি একটু দেখলাম সোশ্যাল মিডিয়ার বদৌলতেই হোক, রাস্তাঘাটে দেখছি টুকটাক অন্যান্য দলের সাপোর্টার অনেকে গ্রো করছে, ইংল্যান্ডের আলাদা করে একটা ফ্যান বেস হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন?
1: না, এটা ওদের অনেকদিন ওরা কিন্তু এই ফুটবল থেকে বঞ্চিত আছে। আমি মনে করি যে ওরা দাঁত কাটার মতো কোনো জায়গায় ওরা যেতে পারে না এই পর্যন্ত। এবার ওরা আপ্রাণ চেষ্টা করবে, ওরা বলে দিয়েছে যে এবার ট্রফি আমাদের চাই, ইউকে বলেই দিয়েছে
3: কামিং হোম,
1: কামিং হোম। বাট ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, বিকজ
4: ইউরোপ এবং ল্যাটিন যে দলগুলো, এই দলগুলো আসলে এমন কিছু খেলোয়াড় ওরা আবিষ্কার করেছে যেটা আনবিলিভেবল এবং আনপ্যারালাল আমি মনে করি।
5: মহাদেশীয় যুদ্ধ, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, এদের ভিতরে একটা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু
0: সবসময়
5: চলছিল, চলে বেশ কিছুদিন, কিন্তু আমরা এই ইউরোপ মানে চ্যাম্পিয়নশিপ ধরে রেখেছে। মাঝে ব্রাজিল কিন্তু অনেকদিন ড্রাই যাচ্ছে,
0: আমরা
5: ব্রাজিলের কথা, তার ইতিহাস, সবচেয়ে বেশি বিশ্বকাপ তারা খেলেছে, বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল তারা করেছে, বিশ্বকাপ সবচেয়ে বেশি বার
0: ফাইভ স্টার রয়েছে,
5: কিন্তু সেই 2002 সালের পর থেকে কিন্তু বিশ্বকাপ তাদের ঘরে আর যায়নি। সুতরাং সবকিছু মিলিয়ে একটা বিরাট প্রতিদ্বন্দ্বিতা, বিরাট একটা সুযোগ, সুতরাং এটাকে বাস্তবায়ন করার একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টা এবারে ফেল করলে আবার 4 বছর পরে, সুতরাং সব মিলিয়ে এটাকে সবাই কিন্তু গ্র্যাব করতে চাচ্ছে, সবাই এটা কিন্তু করতে চাচ্ছে।
0: আমার মনে হয় যে ফুটবলের উত্তেজনা বা উন্মাদনা যেটাই বলি, এটা আলাদা করে এত বেশি দেখা যায়, একটা বিশেষ কারণ রয়েছে আমার কাছে মনে হয়, 4 বছর পর পর আসে, এত ঘন ঘন আসে না। তো এই যে অনেক দিন পর পর আসা, একটা তোড়জোড়, একটা আয়োজন, আলাদা করে একটা টেনশন দেওয়া, এটা অনেকটা বেশি থাকে।
5: সেটা তো আছেই, তাছাড়া তুমি জানো যে বিশ্বকাপ, ফুটবলের বিশ্বকাপের জন্য কিন্তু বিশেষ আয়োজন করা হয়, বিশেষ স্টেডিয়াম তৈরি করা হয়,
0: সবকিছু বিশেষ,
5: সবকিছু কিন্তু সেখানে আলাদা হয়, এবং দর্শকরা মুখিয়ে থাকে। যেটু আসলাম একটু আগে বলছিল যে শুধু পার্টিসিপেটিং টিম গুলো নয়, পার্টিসিপেটিং টিম এর যে সাপোর্টার রয়েছে, ইংল্যান্ডের কথা একটু আগে বলবো, পৃথিবীতে ইংল্যান্ডের সাপোর্টার কিন্তু পাগল সাপোর্টার, যেখানে খেলা তারা চলে যায় এবং দে ডিজায়ার যে তাদের টিম জিতুক, কিন্তু তাদেরও খরা যাচ্ছে, তারা কিন্তু প্রত্যেকবারই একটা টপ টিম থাকে, একটা মুখ্য মানে ভূমিকা তাদের থাকে, কিন্তু শেষ পর্যন্ত তাদের ঘরে কিন্তু তুলতে পারছিল বা পারেনি, এটা বলতেই হবে।
0: অর্থাৎ চেষ্টা সবাই করছে,
5: ঠিক তাই,
0: যেমন ব্রাজিল করছে, প্রিয় দর্শক, চেষ্টা আসলে সবাই করছে, এবং সেই জায়গা থেকে আসলে চেষ্টার কোনো ত্রুটি যখন থাকবে না, একটা না একটা সময় সফলতা তো আসবেই যে কোনো দলের জন্য। তো এই জায়গায় আরো একটা প্রশ্ন আসলে চলে আসে, 48টা দল খেলছে, এতগুলো গ্রুপ রয়েছে, এবার 104টা ম্যাচ, এর আগে যদি আমি দেখি একটা দলকে জয়ের জন্য ফাইনাল পর্যন্ত যেতে ট্রফি পর্যন্ত ট্রফি মানে অ্যাচিভ করতে সাতটা ম্যাচ খেলতে হতো, এবারে আটটা ম্যাচ খেলতে হচ্ছে। সংখ্যার তুলনায় হয়তো অল্প মনে হতে পারে যে মাত্র একটা ম্যাচ বেশি খেলতে, কিন্তু একটা ম্যাচে তো অনেক বড় পার্থক্য। প্রতিদ্বন্দ্বিতামূলক যে লীগগুলো রয়েছে সেটার খেলা শেষ হলো সবে এক মাস হলো। এই যে একটা টাইট স্কেজুল পাড়ি দিয়ে এসে আটটা করে ম্যাচ জিতে ট্রফির স্বপ্নটাকে পূরণ করা, এটাকে কি দলগুলোর জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে বলে মনে হয়?
4: ওটাই, ওদের জন্য ওরা মানে টায়ারিং ও বটে, বাট দে হ্যাভ গট ইনাফ টাইম টু রিকভার দেমসেলফ। আমার মনে হয় যে আমাদের এশিয়ার দুটো দলকে আপনি বাদ দিতে পারেন না, তো
5: কোরিয়া
4: ইরান, সো এরাও মানে ছেড়ে কথা বলবে না।
5: আমি আমি আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই জন্যই কিন্তু ঝানু ঝানু কোচ নিয়োগ করা
0: হয়,
5: একটা দলে কিন্তু 25টা করে প্লেয়ার রেজিস্টার করা আছে। সুতরাং এই প্লেয়ারদের যে খেলার মান, এটা কিন্তু যারা ফার্স্ট ইলেভেনে খেলছে তারাই সবচেয়ে ভালো, তা কিন্তু
0: না।
5: কোচ কিন্তু ইচ্ছা করেই ফার্স্ট ইলেভেনে যেখানে যেরকম
0: হাতে কিছু রেখে দেওয়া,
5: কিন্তু অস্ত্র থাকে, চরম অস্ত্র
0: যেগুলোকে আগে দেখাবো না,
5: সময় মতন তারা ব্যবহার করে এবং কোচ সেই খেলাটা খেলে
0: এবং দল বুঝে
5: জানু কোচ গুলোকে রাখা হয়। তাছাড়া ফরমেশন গুলো একটা ফুটবলে খুব গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, কোন দল কোন ফরমেশনে খেলবে এবং তার প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে কি করে তাদেরকে আটকাবো, সেই পরিকল্পনা কিন্তু কোচদেরকে করতে হয়। সুতরাং ইটস এ গেম, মাথার খেলাও রয়েছে, ফিজিক্যাল খেলাও রয়েছে,
0: স্ট্র্যাটেজি
5: এর মধ্যে খেলাও দুটো রয়েছে, সব মিলিয়ে উত্তেজনার শেষ নেই। ফুটবল এই জন্যই কি বলবো সবচেয়ে সবচেয়ে পপুলার গেম ইন দ্য ওয়ার্ল্ড এখন।
4: আপনি দেখেন এই এত বড় যুদ্ধের পর একটা শান্তির বার্তা নিয়ে চলে এসেছে বিশ্বকাপ, সমস্ত কিছু কিন্তু কুল ডাউন হয়ে গেছে। ইট প্রুভ যে ফুটবল একটা শান্তির বার্তা নিয়ে
0: মানে আলাদা করে কতটা ভূমিকা রাখতে পারে, যে কোনো কিছু ছাপিয়ে যাওয়ার মতো একটা আয়োজন, সেটা বোঝা যাচ্ছে। যেদিকে বিশ্বে যাই ঘটুক না কেন, ফুটবল ই ফুটবল কামস এভরিথিং এন্ডস। এনিওয়ে একটুখানি এবারে যদি যাই যে আমাদের প্রযুক্তির জায়গাটাতে, না প্রযুক্তিতে যাওয়ার আগে একটু বল নিয়ে কথা বলতে চাই, এবারের যে বিশেষ বলটা রয়েছে সেটা নিয়ে কি বলবেন আলফাস ভাই?
5: আসলে এবারের তুমি বলছিলে যে প্রযুক্তির ব্যবহার কিন্তু দিন দিন বাড়ছে, তার কারণ সুবিচার নিশ্চিত করার ক্ষেত্রে প্রযুক্তি ছাড়া আর কোন উপায়
0: নেই, এবং বলেও এবার সে কিছু বিশেষত্ব আনা,
5: সেটা দেখা, বলটা লাইন ক্রস করলো কিনা, এবারে বল নাকি রেফারির সাথে কথা বলবে, ইন্ডিকেট করবে যে আমি আউট হয়ে গেছি, আমার বাইরে চলে গেছি, আমি এই হয়েছি,
0: নোটিফিকেশন
5: শুনতেও মানে মানে বিশ্বাসযোগ্য মনে হয় না, কিন্তু ইট ইজ হ্যাপনিং। এবছরে কিন্তু সেই জিনিসগুলো ব্যবহার করা হবে এবং এই সবকিছুই করা হবে খেলাকে সুন্দর মানে খেলার মাঠে রাখার জন্য, খেলায় সুবিচার নিশ্চিত করার জন্য, মানে একেবারে ন্যায়টা যাতে প্রতিষ্ঠিত হয় সেটার জন্য। তার কারণ কম্পিটিশনটা এত টাফ, সেই যে বললাম না এখানে কোচের তার অস্ত্র গুলো ব্যবহার ঠিক মতন তিনি করলেন কিনা, তার প্ল্যানিংটা ঠিক ছিল কিনা, এগুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। সেই জন্যই আমার মনে হয় যে এবারে ফুটবলে এই জিনিসগুলো প্রযুক্তিগুলো কিন্তু আনা হয়েছে এবং সেই জন্য অনেক বিউটি ফিলবে। এবারে কিন্তু খেলার অনেক আইনে পরিবর্তন হয়েছে, যাতে খেলার মাঠের মধ্যে প্লে অ্যাক্টিং না হয়, সময় লস না হয়, এই জন্য এবারে গোলকিপার বল ধরার পর দর্শকের মধ্যে সেই বলটাকে রিলিজ করতে হবে, নাহলে
0: হয়ে
5: যাবে, মাঠের মধ্যে কেউ বেশিক্ষণ ওই আহত হয়ে থাকতে পারবে না, তাকে মাঠের বাইরে নিয়ে যেতে হবে, অনেক আইনের পরিবর্তন হয়েছে। আমার মনে হয় আগামী অনুষ্ঠানগুলো

0: এটা যে বাংলাদেশ বেতার একটা উদ্যোগ গ্রহণ করেছে এটার জন্য বাংলাদেশ বেতারকে আমি নিশ্চিতভাবে আন্তরিকভাবে মানে কৃতজ্ঞতা জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই। অসাধারণ একটা উদ্যোগ অবশ্যই বলতে হবে, সারা মাস জুড়েই অর্থাৎ সারা টুর্নামেন্ট জুড়েই তারা এই দিন এই অনুষ্ঠানটা কিন্তু প্রতিদিন আপনাদের সামনে নিয়ে আসবে।
1: সেই জন্যই তো বাংলাদেশ বেতার,
0: ইয়েস,
2: এই কারণে আসলে জাতীয় প্ল্যাটফর্ম আমরা বলে থাকি। এবং প্রিয় দর্শক ও শ্রোতা যারা যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন, চাইলে নিজের মতামতটা কিন্তু শেয়ার করতে পারছেন। আমরা অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে লাইভে রয়েছি, যেখান থেকে আপনি দেখছেন না কেন কমেন্ট সেকশনে জানান কেমন লাগছে আয়োজনটা। বিশেষ করে এই যে একই সাথে আপনি শুনতেও পাচ্ছেন ফুটবলের যে উন্মাদনা সারাটা দিন জুড়েই যে আপনি বহন করতে পারবেন, এই আলোচনার যে মুহূর্তগুলো মনে রাখতে পারবেন, সেই জায়গায় বাংলাদেশ বেতারের এই উদ্যোগটাকে কতটুকু সাধুবাদ আপনি জানাচ্ছেন। লিখতে থাকুন পূর্ব আপনাদের কথাগুলো, তবে তার আগে আবারও একটুখানি চলে যাব আসলাম ভাইয়ের কাছে। প্রযুক্তি নিয়ে আলফাস ভাই বলছিলেন, তো ওই জায়গাটাতে এবার যে প্রযুক্তির যে সংযোজন বা আগে থেকে থাকা প্রযুক্তিরও কিছুটা নতুন সংস্করণ, VR আগে ছিল, এবারে যে সেখানেও কিছুটা মডিফিকেশন, এই ব্যাপারগুলোকে কিভাবে দেখছেন? শুধুমাত্র কি প্রযুক্তির উন্নতি ঘটাতে হবে তাই, নাকি আসলেই মানটা
1: না? এই ফুটবল এত বেশি গতির খেলা এখন হয়ে গেছে, কারণ আগে যে খেলাগুলো আমরা আমাদের ছোটবেলায় দেখেছি ওই স্কিলগুলো এখন আর ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না অনেক প্লেয়ারের ভিতর। এখন এটা পুরোপুরি গতির খেলা হয়ে গেছে, ফুল অফ স্পিড,
2: একদম
1: এই গতির সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি যে তার সঙ্গে চলছে, এটা ভাববাদ দিতে হবে প্রযুক্তিকে। এবং প্রতিটা পুঙ্খানুপুঙ্খানু রূপে দেখে একটা ফাউল কিংবা একটা হ্যান্ডবল কিংবা একটা অফসাইড, এগুলো ওই প্রযুক্তির মাধ্যমে কিন্তু সেটেল করছে, যেটা ফুটবলের জন্য একটা কল্যাণকর আমি মনে করি।
2: অ্যাবসলুটলি, অ্যাবসলুটলি। আলফাস ভাইয়ের কাছে চলে যাব, এই যে আমরা সেমি অটোমেটেড অফসাইড যেটা বলছি, এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে, ওই জায়গাটা নিয়ে যদি আলাদা করে কিছু বলতে চান।
0: না, একটা কথা আমরা আগে আগে যেটা আসলাম একটু আগে বলছিল যে আগের যে ফুটবল ছিল সেই ফুটবলে কিন্তু অফসাইড ধরা হতো, যে প্লেয়ার যখন লাইনসম্যান যখন সিদ্ধান্ত দিতেন পতাকা উঠাতেন তখন তিনি অফসাইড দেখা
2: হতো,
0: অনেক দল মানতে চাইতো না অফসাইড গোল হয়েছে। আমরাও বলেছি ছোটবেলায় যখন খেলতে
1: অনেক
0: গন্ডগোল হতো, গতবারে আমরা দেখেছি যে এমন ভাবে সেটাকে করা হলো যে একটা মানুষ যদি অফসাইড মানে দাগ পার করে আগে গেছে তা নয়, মানুষের একটা অঙ্গ যদি একটু এগিয়ে থাকে তাহলে কিন্তু অফসাইড ধরা হয়েছে। তো এই এত বিচক্ষণ এত সূক্ষ্ম যদি ধারণা করতে হয় তাহলে লাইনসম্যান ওটা দেওয়ার পরেও কিন্তু VAR দিয়েই কেবলমাত্র ওটা নির্ণয় করা যায় whether the linesman was also right or not, সেও ভুল সিদ্ধান্ত দিয়ে দিতে পারে। সুতরাং আমার মনে হয় আগেই বলেছি যে ন্যায় বিচার নিশ্চিত করতে হলে পারে প্রযুক্তি ব্যবহার ছাড়া আর কোনো উপায় নেই, তো সেই জায়গায় কিন্তু খেলাগুলো চলে গেছে।
2: অর্থাৎ শুধুমাত্র প্রযুক্তির ব্যবহার দেখাতে হবে বলেই নয়, আসলে এটা ভীষণ প্রয়োজন ছিল, মানটাকে বাড়িয়ে দিতে চাইছে। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি, কিছু নাম একটুখানি পড়তে চাই যারা যারা ফেসবুক লাইভে যুক্ত রয়েছেন। একে কিরণ রয়েছেন, তিনি ঢাকা থেকে দেখছেন আমাদেরকে, ভালো লাগছে আয়োজন বলছেন। এছাড়া তিনি কাওলাদ রয়েছেন, শ্যামল চৌধুরী, তিনি বাংলাদেশ বেতারকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বকাপ ফুটবল নিয়ে চমৎকার এই আয়োজনের জন্য। আশা করছি প্রিয় দর্শক এবং শ্রোতা সকলেই পুরো আয়োজনের সাথেই থাকবেন আমাদের। শাকিব হোসেন বিদ্যুৎ রয়েছেন, জুবায়ের আল ফাহাদ রয়েছেন, তিনিও বলছেন তিনি ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এটাই সুবিধা আসলে, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই বাংলাদেশ বেতারকে কেবলমাত্র রিচ করতে পারছেন, চাইলে আপনি বিদেশের মাটিতে থেকেও বাংলাদেশ বেতারকে শুনতে পাচ্ছেন এবং এখন তো একই সাথে দেখতেও পাচ্ছেন। আমাদের সামনেই যে ম্যাচগুলো রয়েছে প্রত্যেকটি দিন নানান রকমের ম্যাচ, নানান দলের নানান লড়াই রয়েছে, তো পুরো বিশ্বকাপ জুড়ে প্রত্যেকটা দিনের এই যে থাকা, এটা আসলে একটা আলাদা মাত্রা আমার মনে হয় যোগ করবে এই বিশ্বকাপে।
1: একটা অড টাইমে খেলা পড়বে, একটা সকালবেলা খেলা পড়বে,
0: আমরা জানি তিনটে দেশে খেলা হবে এবং তিনটে দেশের মধ্যে কিন্তু টাইম ডিফারেন্স রয়েছে, সেই কারণেই কিন্তু খেলাগুলো কোনটা মাঝরাতে পড়েছে, কোনটা ভোরবেলা পড়েছে, কোনটা সকাল 10টার সময় পড়েছে, কোনটা আর্লি ইভিনিং এ পড়েছে। সুতরাং দিন জুড়েই কিন্তু খেলার একটা দেখার সুযোগ থাকবে এবং আমরা আমার মনে হয় প্রতিদিনই সেগুলো নিয়ে আলোচনার জন্য 12টার সময় আবার প্রস্তুত হব।
2: অবশ্যই, যেমন 2024 এর ক্রিকেট বিশ্বকাপের কথা মনে করি, ওই সময়ও খেলার সময়টা এরকম ছিল, খুব অদ্ভুত একটা সময় খেলাধুলো শুরু হতো। এনিওয়ে, আমাদের একেবারেই শুরুর যে

0: দিনটা রয়েছে ম্যাচ ডে, আজ বাংলাদেশ সময় রাত 12টার পরে যেহেতু রয়েছে ওটাকে 12 তারিখে আমরা বলছি। তো শুরুর যে দুটো ম্যাচ আমরা একটুখানি চলে যাব এখন সেই ম্যাচ দুটো নিয়ে পর্যালোচনা পর্বে। স্বাগতিক মেক্সিকোর যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা নিয়ে আসবো, মেক্সিকোর সাথে খেলবে সেখানে সাউথ আফ্রিকা। তবে সেই ম্যাচ নিয়ে কথা বলবার আগে স্টেডিয়াম বা ভেনু নিয়ে একটু কথা বলতে চাই। এই যে যে উদ্বোধনী অনুষ্ঠানটা রয়েছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই, শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই এই উদ্বোধনী আয়োজন এবং এই ভেনু নিয়ে যে একটা আলাদা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এটার, সেটা নিয়ে যদি কিছু বলেন।
1: না, এই উদ্বোধনী অনুষ্ঠান যে কোন এই এই লেভেলে এটা সর্বোচ্চ মানে প্রায়োরিটি দেওয়া হয় এবং সব থেকে টপ মোস্ট আর্টিস্ট যারা আছে তাদেরকে নিয়ে যা জমকালো একটা অনুষ্ঠান হয় এবং এটাই কিন্তু আলোচনার খোরাক হয়ে থাকে। তো এটা অবশ্যই ভালো হওয়া উচিত এবং ভালো হবে
0: আশা করা যায়। আলফাস ভাই, যদি এই ভেনু নিয়ে আলাদা করে কিছু বলেন বা আয়োজন নিয়ে।
2: আসলে বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠান মানেই তো বুঝতে পারছে আমরা সকলের
0: এক্সপেকটেশন
2: চলে গেছে। আমরা যদি আইপিএল এর কথা বলি, আইপিএল এর উদ্বোধনী আইপিএল এর ক্লোজিংটা খুব এক্সট্রাভাগান্সা হয়, এবারেও দেখেছি খুব ভালো হয়েছে। তো আমার মনে হয় আগামী এবারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিশ্চিত ভাবে একটা এক্সট্রাভাগান্সা হবে।
0: এবং আমাদের সঙ্গে একজন কলার আছেন, আমরা একটু কলটা নেই তারপর আবার আপনার কাছে ফিরছি।
2: নিশ্চিত ভাবে
0: প্রিয় শ্রোতা কি আছেন সঙ্গে?
3: আমি আপনাদের এই অনুষ্ঠানটা শুনছি এবং দেখছি,
0: আচ্ছা
3: চমৎকার একটা বিশ্লেষণ হচ্ছে। এবং আপনারা এই যে সারা বাংলাদেশের উন্নয়নের সাথে যে বাংলাদেশের সংযুক্ত হয়েছে এবং এটা নর্মদার প্রতিদিন কি আপনার শুনতে পাবো? আপনাদের এই অনুষ্ঠানটা প্রতিদিন শোনা যাবে?
0: প্রতিদিন দুপুর 12টায় লাইভ শুনতে পাবেন এবং দেখতেও পাবেন।
3: এবং আমরা এই ধরনের বিশ্লেষণ জানতে পারবো, তাহলে আমরা মনে হয় ফুটবলের অনেক ক্ষতি জানতে পারবো। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের অনুষ্ঠান, বিশেষ করে আমি দুজন এক কৃতি মানুষ আছেন, একজন অত্যন্ত গভীর একজন ধারাভাষ্যকার এবং আমরা ফ্যান, একই সাথে শেখ আসলাম ফুটবলের টিম ব্যবস্থা ব্যবস্থা হয় যে ওনাকে আমরা আপনাদের মাধ্যমে দেখা সৌভাগ্য হলো, ওনাকে সচরাচর দেখা যায় না।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
3: কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই ফুটবলের যে বিশ্লেষণ সেটা আপনাদের সেটা খুবই অত্যন্ত ভালো হচ্ছে এবং সুন্দর হচ্ছে, এটা আমি এটার জন্য আপনাদের অনুরোধ করছি।
0: অসংখ্য ধন্যবাদ। আর কোন মতামত জানাতে চান, আপনার পছন্দের কোন দল সেটা শেয়ার করতে চান কিনা?
3: না না, আমরা তো আমরা চাচ্ছি যে ফুটবলের যে প্রতিদিনের যে বিষয় গুলো সেগুলো সাধারণত বিশ্লেষণ জন্য সেই জিনিসগুলো কিন্তু আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই,
0: শুনতে আগ্রহী।
3: আমরা তো যেটা আমাদের ফুটবল টেকনিক্যাল অনেক ব্যাপার থাকে যে জিনিসগুলো আমাদের জানা দরকার এবং বোঝা দরকার, এবং আমাদের বেশি ওই ফুটবলের মানটাও যেন আপনাদের আলোচনার মাধ্যমে উন্নতি হয়। আর এর মধ্যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে যারা থাকবেন
0: অবশ্যই অবশ্যই সেরকম পরিকল্পনায় বাংলাদেশ বেতারের রয়েছে, পুরো আয়োজনে সাথে থাকলে আপনি দেখতে পাবেন এবং আশা করছি পছন্দ করবেন। অসংখ্য ধন্যবাদ কল করবার জন্য, ভালো থাকবেন। আমরা আলোচনায় ফেরত যাই যেখানে ছিলাম। আলফাস ভাই,
2: চমৎকার কিছু কথা শুনলাম। আসলে শ্রোতারাও যে এখন খুব বেশি শিক্ষিত এটা বলার কিন্তু
1: অপেক্ষা রাখে
2: না, তারা কিন্তু খালি আলোচনার খাতিরে আলোচনা শুনতে চাচ্ছে না, বিশ্লেষণ শুনতে চাচ্ছে এবং মাস জুড়েই সেগুলো আমরা করবো কিনা সেটা নিশ্চিত করে দিয়েছে। অসাধারণ, আমার মনে হয় তাদেরকে ধন্যবাদ দিতেই হবে।
0: আমরা আলোচনায় থাকি একটু পর, প্রিয় দর্শক আবারও কল নিচ্ছি, সাথেই থাকবেন।
2: হ্যাঁ, যে কথা বলছিলাম যে আজকের যে শুরুর ম্যাচটা সেটা মেক্সিকোতে হবে এবং মেক্সিকো কিন্তু বিশ্বকাপের তাদের জায়গাটাকে বেশ মজবুত একটি দল, তারা সবসময় প্রমাণ করেছে, বেশ এগিয়েছে বিশ্বকাপের সেমিফাইনাল স্টেজ পর্যন্ত তারা কিন্তু খেলেছে। সুতরাং তারা একটা এবং এবারে তারা আগে দেখবার তারা বিশ্বকাপের আয়োজক হিসেবে কাজ করেছে এবং এই ঐতিহাসিক স্টেডিয়ামে প্রথম ম্যাচটা তারা খেলবে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আমার কিন্তু কেন যেন মনে হয় যে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার চাইতে ফেভারিট মেক্সিকোই রয়েছে এবং মেক্সিকো ম্যাচ জিতবে এবং আমার মনে হয় সেভাবে এবার বিশ্বকাপটা কিন্তু শুরু হবে।
0: আমাদের সঙ্গে কলার অপেক্ষা আছেন, একটু কল করুন। প্রিয় শ্রোতা কে বলছেন, সাথে আছি আমরা, শুনতে পাচ্ছি।
4: আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে তুষার বলছি।
0: তুষার ভাই কেমন আছেন?
4: আছি আলহামদুলিল্লাহ। আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে শুনতে। আপনাদের এই অনুষ্ঠানে আমার একটা প্রশ্ন ছিল যে এশিয়ার কোন দল ভালো করতে পারে বলে আমাদের বিশ্লেষকরা মনে করেন, এটা আমি জানাতে খুশি।
0: আচ্ছা, আপনি কোন দলকে মনে করছেন, কোন দল ভালো করতে পারে আপনার মতামত শুনতে চাই?
4: এশিয়ার যে কোনো একটা দল ভালো করে আসলেই আমি খুশি।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ প্রশ্ন রাখবার জন্য, আয়োজনে যুক্ত থাকুন, আমাদের যারা অতিথি রয়েছেন মতামত জানাচ্ছেন, ভালো থাকবেন। একটা দারুণ প্রশ্ন করেছেন আমাদের দর্শক।
2: আমি না,
0: আমি আসলাম ভাই, তারপর আপনার কাছে, দুজনের কাছ থেকে যাব।
1: আমি মনে করি যে যেহেতু ইরান একটু যুদ্ধ বিধ্বস্ত হয়ে ওরা মানসিক ভাবে একটু নাজুক অবস্থা আছে, সেখানে আমার মনে হয় জাপান একটু বেটার করতে পারে।
0: ওকে, আপনার কি মনে হয়?
2: ঠিক তাই, আমি আমরা জানি যে এবারে এশিয়া থেকে কিন্তু অনেকগুলো দল বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে, এবং সেখানে মিডল ইস্টের বেশ কটা দল রয়েছে, সৌদি আরব রয়েছে, কাতার রয়েছে, ইরান রয়েছে, ইরাক রয়েছে, এবং এখানে আমরা যদি একটু ফারস্তের দিকে যাই তাহলে সেখানে রয়েছে আমাদের কোরিয়া এবং জাপান। জাপান এবং কোরিয়া কিন্তু বিশ্বকাপ খেলার বেশ অভিজ্ঞতাও রয়েছে, এবং জাপান কিন্তু সবসময় খুব প্রতিদ্বন্দ্বী একটি দল এবং খুব লেবোরাস একটা টিম, সেই জন্য মনে হচ্ছে যে জাপান মে বি এ সারপ্রাইজ প্যাক
0: আমাদের
2: এশিয়ার
0: জন্য।
2: এশিয়ার জন্য বোধ হয় জাপানই সর্বশ্রেষ্ঠ দল।
0: আমি নিজেও পার্সোনালি তাকিয়ে আছি জাপানের দিকে এশিয়ার মধ্যে, কারণ আমি গত বিশ্বকাপ গুলোতেও দেখেছি যে জাপানের কাছ থেকে আমরা যতটুকু এক্সপেক্ট করি তারা প্রত্যেকবারই যেন একটু করে আপডেটেড হচ্ছে, আপগ্রেডেড পারফরমেন্স দেখাচ্ছে, তো সেখানে আসার আলোটা আরো খানিকটা
1: বেড়ে যায়। মোস্ট অফ দা সুপারস্টার গুলো ইউরোপে খেলে,
0: এই এই জায়গাটা তাদেরকে আরো শক্তিশালী করে তোলে। তো যখন তারা ন্যাশনাল টিমে কাম ব্যাক করছে তারা কিন্তু অনেক কিছু সাথে করে নিয়ে আসছে, দলকে দিতে পারছে। একটুখানি চলে যাবো আসলাম ভাইয়ের কাছে, যে একটা তো চাপ রয়েছে উদ্বোধনী ম্যাচ, নিজের আয়োজক আলাদা একটা প্রেশার তৈরি হয়ে যায়, তো সেই জায়গাটা থেকে কি মেক্সিকোর আলাদা করে যে একটা শক্তিও রয়েছে, যেমনটা আলফাস ভাই বলছিলেন যে হোস্ট টিম, সেই জায়গায় একটা বাড়তি সুবিধাও তারা পায়, এই দুটোর ব্যালেন্স করে কি আসলে মেক্সিকো এগিয়ে যাবে বলে মনে করছেন আলফাস ভাই যেমন ভাবছেন, নাকি আপনার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকা কোনো চমক দেখাবে, আলাদা কোন একটা খেলোয়াড় রয়েছে তাদের সেই পার্থক্য গড়ে দেওয়ার ক্ষেত্রে?
1: সাউথ আফ্রিকা ওরা লেবোরিয়াস টিম, ওরা খুব গায়ে গতরে খেটেই খেলবে। মেক্সিকো, মেক্সিকো খুব টেকনিক্যাল টিম, ওরা ভালো খেলবে, ওদের জেতার সম্ভাবনা বেশি
0: বেশি রয়েছে। তো সেই জায়গায় আপনিও একমত পোষণ করছেন। আমরা যদি একটুখানি ট্যাকটিক্যাল লড়াইয়ের জায়গাটাতে যাই, সেই জায়গাটা থেকে কাকে এগিয়ে রাখছেন?
2: আমার মনে হয় এখানেও কিন্তু মেক্সিকো এগিয়ে থাকবে, কারণ ওয়ার্ল্ড কাপ স্টেজটায় খেলার অভিজ্ঞতা তো তাদের রয়েছে।
0: আচ্ছা, দেখি আমাদের দর্শক আছেন, তিনি কি বলেন? হ্যালো প্রিয় শ্রোতা, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম।
5: এই কথা বলছিলাম মেহেদি হাসান বাবু, সভাপতি এখন বেতার শ্রোতা সংস্থা জিয়ানপুর দোদস্তমানিক থেকে।
0: বাহ, চমৎকার,
5: ভালো লাগছে, চমৎকার একটি পরিবেশনা, আর আপনার উপস্থাপনাও দুর্দান্ত,
0: থ্যাংক ইউ।
5: সেই সাথে বিশ্বকাপ দামামা এই নামটি শুনলে বুকের ভিতর যেন একটা কম্পন শুরু হয়ে
0: যায়। দামামা বেশি হচ্ছে,
5: আমার মতামত, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আর্জেন্টিনার জন্য শুভকামনা, কিন্তু প্রশ্ন হয়ে গেল একটি, সেজন্য গত বিশ্বকাপে পোল্যান্ড এবং ডেনমার্ক
0: অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে, আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে প্রিয় কলার, সেটা হচ্ছে আজকে যে ম্যাচটা হতে চলেছে, প্রথম ম্যাচ মেক্সিকো এবং সাউথ আফ্রিকা, উনি প্রশ্ন শুনে ভয় পাননি আশা করছি। আমরা একটু চলে যাবো আপনাদের কাছে, তিনি যে প্রশ্নটি করেছেন সেটা নিয়ে আসলে শুরুতে যদি আপনার কাছে একটু সংক্ষেপে শুনতে চাই, যেটা জাস্টিফাইড অর নট
2: আসলে করে যাওয়া। আসলে প্রত্যেক টিমই কিন্তু এই বিশ্বকাপে যারা যে অবস্থায় শেষ করলো, পরের বিশ্বকাপে তার চেয়ে বেটার করার জন্য পরিকল্পনা কিন্তু চার বছরই তার থাকে, এবং চার বছর ধরেই কিন্তু তারা টিমের কম্বিনেশন খুঁজতে থাকে, টিমের উন্নতি কি করে করা যাবে সেই পরিকল্পনা করতে থাকে, কোন কোচকে আনলে শেষ পর্যন্ত তার হতে পারে ভালো ফল পেতে পারে সেগুলো করতে থাকে। তো পোল্যান্ডের সে জায়গায় কিছু ঘাটতি ছিল, কিছু সিনিয়র প্লেয়ার ছিল তারা বাদ গেছে, সেজন্য পোল্যান্ড করতে পারেনি। ডেনমার্ক কিছুটা আনএক্সপেক্টেড ছিল, ডেনমার্কের লেভেলটা সবসময় ভালো থাকে, কিন্তু ডেনমার্ক এবারে করতে পারেনি। আমি যদি ডেনমার্কের সাথে সাথে যদি আরেকটা নাম বলি, নিশ্চয় করে বলবো যে ইটালির মতন দল, তারা কিন্তু দুবার কোয়ালিফাই করতে পারলো না, 48টা দল আসার পরও ইটালি কোয়ালিফাই করতে পারলো না, এটার কাছে কিন্তু এটা কিন্তু আমার কাছে খুবই অবাক লেগেছে।
0: এবং দর্শক বা শ্রোতাদের এই প্রসঙ্গটা নিয়ে আমরা পরবর্তী পর্বগুলোতে আরো বিস্তারিত আলোচনা করব। শেষ প্রশ্ন আপনার কাছে একটু রয়েছে, যে আরেকটা যে ম্যাচ রয়েছে আপকামিং, সাউথ কোরিয়া এবং চেকিয়ার, সেখানে কাকে এগিয়ে রাখছেন শক্তির জায়গা থেকে ওভারঅল চিন্তা করে?
1: সাউথ কোরিয়া ভালো করবে।
0: ওকে, আপনি?
2: আসলে দুটো দলই কিন্তু ভালো আমি অবশ্যই বলবো, তবে যেহেতু সাউথ কোরিয়ান প্লেয়ার বেশ কিছু প্লেয়ার কিন্তু ইউরোপিয়ান লিগে খেলে, এবং তারাও খুব জাপানের মতনই কিন্তু খুব কমিটেড, সুপার কমিটেড একটা টিম, সেখানে আমার মনে হয় যে ফার্স্ট ম্যাচে তারা একটা জিতে বেরিয়ে আসার সম্ভাবনাটা একটু বেশি, একটু এজ রয়েছে 55-45 আমার কাছে মনে হয়।
0: অসংখ্য ধন্যবাদ যারা পুরো আয়োজনের সঙ্গে ছিলেন। আরো কিছু নাম পড়ে বিদায় নিতে চাই যারা কমেন্ট সেকশনে যুক্ত ছিলেন। সবুজ মাহমুদ, রেমিজা আক্তার, আমিনুল ইসলাম বগুড়া থেকে যুক্ত ছিলেন, সাইফুল ইসলাম, মেহেদি হাসান মামুন ছিলেন, জামাল আহমেদ সুবর্ণ ছিলেন। প্রত্যেকেই প্রশংসা করছেন আয়োজনের এবং নিজের পছন্দের দলকে সাপোর্ট করছেন। আজকে এই বিশ্বকাপ দামামার প্রথম পর্ব নিয়ে আমরা সঙ্গে ছিলাম। বিশ্বকাপ সবে শুরু, দামামা বাঁচতেই থাকবে, বাংলাদেশ বেতারের সঙ্গে থাকবেন, উপভোগ করবেন বিশ্বকাপকে মাতিয়ে।

এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। সঞ্চালনায় ছিলেন সোহানা সিরাজ, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী ও ডক্টর হারুনর রশিদ, নির্দেশনা ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা, তত্ত্বাবধানে মোহাম্মদ মাহফুজার রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তারেক হোসেন শিমুল। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
4: চোখ তুলে দেখো না কে এসেছে।
2: এই যে ছেলেরা, এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।
5: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে। গানে কথা সাজিয়েছেন ও সুর দিয়েছেন আবু বকর সিদ্দিক।

0: এতক্ষণ শুনলেন সমবেত কণ্ঠে ফ্যামিলি গার্ডের গান, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসা,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
5: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন। কোনো বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে, তাহলে সবাই এক কক্ষে না থেকে বজ্রপাতের সময় আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
1: আমাদের এই দেশ সুজলা সুফলা, সবুজে ভরা, প্রকৃতির সৌন্দর্যে এক অপরূপ স্থান। প্রকৃতি নিজেকে রানীর মতো সাজিয়ে তোলে তার সবুজ সমারোহ দিয়ে, আর এই সৌন্দর্যের চিত্র সবচেয়ে মনোমুগ্ধকর দেখা যায় গ্রাম বাংলায়। গ্রাম বাংলার সেই সবুজে ঘেরা দৃশ্য আপ্লুত করে আমাদের। প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাই আমরা, যেখানে সবুজের ছোঁয়া আমাদের আত্মাকে প্রশান্তি দেয়, যে সবুজ মিশে আছে এই প্রাণে, এই বাংলায়। সকলকে আমন্ত্রণ আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠানে। বন ও পরিবেশ এবং প্রকৃতি একই সুতোয় গাঁথা, একে অপরের সঙ্গে নিবিড় ভাবে জড়িত, এবং একটির ক্ষতি হলে অন্যগুলোও ক্ষতিগ্রস্ত হয়। বন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, যা প্রাকৃতিক পরিবেশের অবিচ্ছেদ্য অংশ এবং মানুষের জীবন ও জীবিকার জন্য অপরিহার্য, কারণ বন অক্সিজেন, বিশুদ্ধ জল, খাদ্য ও বৈচিত্র্য সরবরাহ করে। শুরুতেই সবুজ বাংলা পর্বে দেশীয় বৃক্ষে সাজাই দেশ শুনবেন এ বিষয়ে সাক্ষাৎকার।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজকের বিষয় বিদেশি নয়, দেশীয় বৃক্ষে সাজাই দেশ। আপনাদের সাথে আছি আমি কাউসার শেখ। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত।
3: ধন্যবাদ। আপনাকে,
2: আপনার কাছে প্রথমেই জানতে চাইব, বিদেশি নয় দেশীয় বৃক্ষে সাজাই দেশ, এই স্লোগানের মূল উদ্দেশ্য কি?
3: এই স্লোগানের মূল উদ্দেশ্য হল আমাদের দেশের মাটি, আবহাওয়া ও জীববৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দেশীয় গাছের প্রজাতি রোপণকে উৎসাহিত করা। বিদেশি গাছ যেমন আকাশমণি, ইপিলিপিল, দেবদারু, ইউক্যালিপটাস প্রভৃতি অনেক সময় স্থানীয় মাটির উর্বরতা ও পরিবেশের ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলে। তাই দেশীয় বৃক্ষরোপণই টেকসই পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক ভারসাম্যের ভিত্তি।
2: এবার আপনার কাছে জানতে চাইব, দেশীয় বৃক্ষ কেন পরিবেশের জন্য বেশি উপযোগী?
3: আপনারা জানেন আম, জাম, কাঁঠালের মতো বহু গাছ আছে যেগুলো ফল দেয়, কাঠ দেয় ও ছায়া দেয় এবং প্রাণী জগৎকে বাঁচায়। আকাশমণি, সেগুন বা ইউক্যালিপটাস গাছ লাগালে একের ভেতর এক, অর্থাৎ শুধু কাঠ পাবেন, আর আমজাম, কাঁঠাল ইত্যাদি গাছ লাগালে ফল, কাঠ সহ উন্নত জীববৈচিত্র্য পাবেন এবং প্রকৃতিও রক্ষা পাবে, অর্থাৎ একের ভিতরে অনেক পাবেন। একটি দেশীয় গাছ বড় হোক বা তৃণলতা হোক, তার লতা পাতা ফুল ফল খেয়ে কত প্রজাতির প্রাণী বেঁচে থাকে। প্রাকৃতিক পরিবেশে একটি স্থানে ছোট বড় যদি 10 প্রজাতির দেশি গাছ থাকে এবং প্রতিটি গাছকে কেন্দ্র করে যদি 10 প্রজাতির প্রাণী বেঁচে থাকে, তাহলে সেখানে অন্তত 100 প্রজাতির প্রাণী পাওয়া যাবে। বিদেশি প্রজাতি হলে একটি প্রাণীও দেখা যাবে না নিঃসন্দেহে। আবার দেশীয় বৃক্ষ প্রজাতিগুলো দীর্ঘদিন ধরে আমাদের পরিবেশে অভিযোজিত, যেমন বট, অশ্বত্থ, রেইন ট্রি, মেহগনি, গামার, শাল, জারুল, আম, জাম, কাঁঠাল প্রভৃতি গাছ স্থানীয় মাটিতে দ্রুত বৃদ্ধি পায়, কম পরিচর্যা লাগে এবং পশু পাখিদের জন্য উপযুক্ত আবাস স্থল তৈরি করে। এরা কার্বন শোষণ, ছায়া প্রদান, মাটি সংরক্ষণেও অত্যন্ত কার্যকর। তাই বন্যপ্রাণী ও তাদের আবাসস্থল এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য দেশীয় গাছপালার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2: খুব চমৎকার করে বললেন। এবার আপনার কাছে জানতে চাইব, বিদেশি গাছ রোপণের ফলে কি ধরনের সমস্যা দেখা দেয়?
3: বিদেশি গাছ, দ্রুত বর্ধনশীল গাছ যেমন ইউক্যালিপটাস বা আকাশমণি, অতিরিক্ত পানি ও পুষ্টি শোষণ করে, ফলে আশেপাশের গাছ ও ফসল ক্ষতিগ্রস্ত হয়। এগুলো পাখি বা অন্যান্য প্রাণীর জন্য খাদ্য ও আশ্রয় সরবরাহ করে না। সময়ের সঙ্গে সঙ্গে মাটির গুণমানও নষ্ট হয়। তাই দেশীয় প্রজাতি রোপণই পরিবেশের ভারসাম্যের জন্য নিরাপদ সমাধান।
2: দেশীয় বৃক্ষ রোপণ কিভাবে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখতে পারে?
3: দেশীয় বৃক্ষ শুধু পরিবেশ নয়, অর্থনীতিতেও ভূমিকা রাখে। যেমন আম, জাম, লিচু, কাঁঠাল, নারিকেল, বেল, সফেদা ইত্যাদি ফলদ গাছ সরাসরি আয়ের উৎস। মেহগনি, গামার, শাল কাঠ শিল্পে ব্যবহৃত হয়। এছাড়াও এসব গাছ থেকে মৌচাষ, পশুখাদ্য ও ওষুধি উপকরণ পাওয়া যায়। ফলে গ্রামীণ জীবিকা ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে দেশীয় বৃক্ষ অপরিহার্য।
2: শেষের প্রশ্নে জানতে চাইব, দেশীয় বৃক্ষ রোপণ কর্মসূচিকে সফল করতে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন?
3: পদক্ষেপগুলো, স্থানভিত্তিক উপযুক্ত দেশীয় প্রজাতি নির্বাচন করতে হবে, স্কুল, কলেজ ও স্থানীয় সরকার পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণ করতে হবে, নার্সারি ও বীজ সংগ্রহ ব্যবস্থার উন্নয়ন করতে হবে এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সবশেষে আমাদের সবাইকে বুঝতে হবে, দেশকে সবুজ করতে হলে নিজস্ব মাটি ও প্রকৃতির সঙ্গে সংগতিপূর্ণ দেশীয় বৃক্ষই প্রকৃত সমাধান।
2: ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার করে আমাদেরকে বললেন বিদেশি নয় দেশীয় বৃক্ষে সাজায় দেশ এই প্রতিপাদ্যের উপরে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আর প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারও শুনে নিশ্চয়ই উপকৃত হবেন।
1: বন উজাড়ের কারণে পৃথিবী ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে, যার ফলে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, মাটি ক্ষয়, বন্যা, বন্যপ্রাণী বিলুপ্তি এবং জীববৈচিত্র্যের হ্রাস ঘটেছে, যা মানুষের জীবন ও জীবিকার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের ভবিষ্যৎ পড়বে হুমকির মুখে। চলুন বন্ধুরা শুনে আসি পরিবেশ বিষয়ক গান। গানের কথা বদলে গেছে পরিবেশ। গানটি লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর দিয়েছেন দীপক কুমার দে, আর গানটি গেয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি।

0: গানের সুরে বিদায় বেলায় পৌঁছে গেলাম। সবুজ প্রান্তর গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম জান্নাতুল ফেরদৌস তমা, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভীন। সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জেসমিন আক্তার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেটে সকল নাগরিকের জীবনযাত্রার মান ও ভবিষ্যতের কথা চিন্তা করা হয়েছে। আজ বিকেলে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, শুধু বরাদ্দ ও নীতি নয়, রোডম্যাপও দেওয়া হয়েছে, এজন্য এবারে বাজেট ভিন্ন। তিনি বলেন, এবারে বাজেটে মৌলিক নীতির উপর দেশ পরিচালনায় গুরুত্ব দেওয়া হয়েছে, প্রকল্প ও ব্যয় কেমন হবে তার জন্য চার্টার ক্রাইটেরিয়া রাখা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের দেড় দশকে লুটপাটের কারণে সীমিত সম্পদের মধ্যে বাজেট প্রণয়ন করতে হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, অল্প সময়ে সরকারের পক্ষে সম্পদের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা কঠিন। সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়দ আব্দুর রহিম সাকি প্রমুখ উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উত্তরাঞ্চলে শিল্প কারখানা প্রতিষ্ঠার সুযোগ সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী দুই মাসের মধ্যে একটি চীনা প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। এতে সম্ভাব্য বিনিয়োগ শিল্পায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আজ ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য শিল্পায়নের কোনো বিকল্প নেই। সরকার বিভিন্ন অঞ্চলে নতুন শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নিয়ে কাজ করছে। কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। আজ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এডুকেশন এক্সেলেন্স সাপোর্ট স্কিম শীর্ষক সভায় তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি জানান, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষার সম্প্রসারণে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। আফরোজা খানম বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে নারী শিক্ষার বিকল্প নেই। এক্ষেত্রে অভিভাবকদের ইতিবাচক মনোভাব ও সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইরানের সাথে যুদ্ধ বন্ধের চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো হামলা বাতিলের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট এই দাবি জানান। এর আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে শক্তিশালী হামলা চালানোর ঘোষণা দেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ট্রাম্পের এই প্রস্তাবিত চুক্তি কেবল অনুমান নির্ভর এবং এখন পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আসন্ন নির্বাচনে শরণার্থীদের জন্য আইনসভার শাসন সংরক্ষিত রাখার প্রতিবাদে অ্যাক্টিভিস্ট গ্রুপগুলোর একটি জোট সাধারণ মানুষকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানালে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। জবাবে কর্তৃপক্ষ জোটটিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে নিষিদ্ধ এবং এর নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। বিক্ষোভের আগে কর্তৃপক্ষ সেখানে কেন্দ্রীয় আধাসামগ্রী বাহিনী মোতায়েনের পাশাপাশি কঠোর ভ্রমণ সতর্কতা জারি করে। খেলার খবর, ফুটবল। টরন্টোতে আজ রাতে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ টুর্নামেন্টে কানাডার মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল সকাল ৭টায় যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে পরস্পরের মোকাবেলা করবে। এদিকে দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক মেক্সিকো তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। আজ সকালে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করে। এর আগে গতরাতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে পরাজিত করে স্বাগতিক মেক্সিকো। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষাণী। প্রিয় কিষাণী ভাই ও বোনেরা, অনুষ্ঠানের পক্ষ থেকে সবার জন্য রইল প্রীতিময় শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। সকলের সুস্থতা আর সুন্দর জীবন কামনা আমাদের প্রত্যাশা। সারাদিনের কর্মব্যস্ততা শেষে সবাই যখন নিজ গৃহে প্রশান্তি নিয়ে অবস্থান করছেন, ঠিক তখনই কিন্তু শুনতে মন চায় কিষাণী অনুষ্ঠান। মা ও বোনেরা, কিষাণী আপনাদেরই অনুষ্ঠান, যার মাধ্যমে আমরা কৃষি বিষয়ক নানান পরামর্শ দিয়ে থাকি। এছাড়াও নারীর পারিবারিক, সামাজিক, শারীরিক এবং অর্থনৈতিক উন্নয়নের বিষয় নিয়ে কথা বলি। চলুন তাহলে যাওয়া যাক মূল আয়োজনে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এদেশে অধিকাংশ মানুষের প্রধান জীবিকা কৃষি। কৃষকেরা খেটে চলেছেন খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে দেশকে এবং সমৃদ্ধ করতে আগামীর পথে। এই বিরামহীন ছুটে চলাই আর তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা জানাই শ্রদ্ধা ও সালাম বাংলার আপামর কৃষিজীবী ভাই বোন ও কৃষকদের। কৃষি জমিও কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই ফসলি জমিও কৃষকের অধিকার রক্ষায় সকলকে আন্তরিকভাবে সচেষ্ট হতে হবে। বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর, যে কোনো ফসল লাগালেই খুব সুন্দর ফলন হয়। তবে কৃষক ভাইদের বুঝতে হবে কোন মাটিতে কোন ফসল জন্মে এবং বিভিন্ন মাটির ধরন সম্পর্কে। শ্রোতা, আয়োজন মালা শুরুতে রয়েছে কৃষি কথা পর্ব, চলুন শুনি সাক্ষাৎকারমূলক আলোচনা।
2: প্রিয় কৃষাণী মা বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফয়সাল আহমেদ অনন্ত। আমাদের আজকের বিষয় অম্ল মাটির ব্যবস্থাপনা ও কৃষকের করণীয়। এ বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন মুসফেকা সুলতানা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, কৃষি মন্ত্রণালয়, ঢাকা। প্রথমেই আপনার কাছে জানতে চাই, মাটির অম্লতা বলতে আমরা কি বুঝি এবং মাটির অম্লতা কি কারণে হতে পারে এ বিষয়ে?
3: মাটির অম্লতা বলতে আমরা যে বুঝি, যে মাটিটা, যে আমাদের পিএইচ বা অম্ল মান রয়েছে, এর একটি নির্দিষ্ট মান রয়েছে, সেই মানটি হচ্ছে 5.5। এটা নিচে যদি থাকে তাহলে সেই মাটিকে আমরা অম্ল মাটি বলি। আর এই অম্লতা আসলে আমাদের কালচারাল প্র্যাকটিস বা আমাদের চাষ পদ্ধতিতে আমরা যদি সুদীর্ঘ সময় রাসায়নিক সার অত্যাধিক ব্যবহার করে থাকি, একটার পর একটা ফসল যদি জমিতে করতেই থাকি, যদি কোনো সময় অনেক বৃষ্টিপাত হয়, আবার কোনো কোনো সময় আমাদের বৃষ্টিপাত কম হয় যেটা প্রাকৃতিক কারণে হয়ে থাকে, সেখানেও কিন্তু আমাদের অম্লতার সৃষ্টি হয়। তাছাড়া যে মাটিটা আমাদের অম্ল শিলা থেকেই সৃষ্টি হয়েছে, সেই মাটি তো উৎস থেকেই অম্ল থাকবে।
2: এবারে বাংলাদেশের দুই একটি জায়গার নাম আমাদেরকে জানাবেন কি, যেখানের মাটি সবসময় অম্ল থাকে?
3: আসলে ওই যে প্রাকৃতিগত কারণে কিছু কিছু এলাকা রয়েছে, যেমন পাহাড়ি অঞ্চলটা, সিলেট, কুমিল্লা, চট্টগ্রামের কিছু অংশ, মধুপুর অঞ্চল, বরেন্দ্র অঞ্চলের মাটি কিন্তু সবসময় আমাদের অম্ল। কোথাও এর অম্লতা তীব্র, কোথাও আবার একটু সামান্য পরিমাণে রয়েছে।
2: অম্ল মাটির কি কি বৈশিষ্ট্য থাকে এবং মাটির অম্লত্ব প্রতিরোধের কি কোনো উপায় রয়েছে?
3: আমরা সবসময় বলছি যে মাটি থেকেই উদ্ভিদ খাদ্য গ্রহণ করে থাকে, খাদ্য উপাদানগুলি মাটিতেই থাকে। এখন অম্ল মাটিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের ঘাটতি থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়ামেরও অপ্রাপ্যতা থাকে, আর লৌহ আর অ্যালুমিনিয়ামের পরিমাণ এত বেশি থাকে যে মাটিটা কোনো কোনো সময় বিষাক্ত পর্যায়েও চলে যায়। সেই জন্য আমাদের এই অবস্থাগুলি দূর করতে হলে আমাদের অম্ল মাটিকে কিছুটা হলেও আমাদের ক্ষারীয় অবস্থায় নিয়ে আসতে পারলে আমাদের জমিতে উৎপাদন বাড়বে। জমিতে আমরা এই উৎপাদন বাড়ার জন্য এই অম্ল মাটিতে আমরা অ্যামোনিয়াম সালফেট, ড্যাপ, ইউরিয়া সার আমাদের অল্প মাত্রায় অথবা সেই মাটি ভালো করে পরীক্ষা করে সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। জমিতে প্রচুর পরিমাণে আমাদের জৈব সার ব্যবহার করতে হবে, কোনো কোনো সময় আমরা কাঠের ছাইও প্রয়োগ করতে পারি, এতে আমাদের পটাশিয়াম থাকে যেটা আমাদের অম্লত্ব কমায়। জমিতে আমাদের চুন প্রয়োগ করেই কিন্তু মাটির অম্লতা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দূর করে থাকি।
2: কোন জাতীয় চুন প্রয়োগ করতে হবে এবং কখন চুন প্রয়োগ করতে হয় কিংবা কি পরিমাণে চুন প্রয়োগ করতে হয়?
3: আমরা এই যে অম্লতা দূর করার জন্য ডলোমাইট, ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর, খড়ি মাটি, কাঠের ছাই, জিপসাম চুন হিসাবে মাটিতে প্রয়োগ করতে পারি। এগুলি কিন্তু দামে অনেক সস্তা এবং বাজারে সবসময় পাওয়া যায়। আর সূক্ষ্ম দানা জাতীয় চুন বা যেটা তাড়াতাড়ি আমাদের কাজে লেগে যায়, কারণ কার্বনেট জাতীয় চুনটা আমাদের হাতে করে আমরা সহজে ছিটাতে পারি, হাতের ক্ষতি হয় না। ফসল নির্ভর করেই চুন নির্ধারণ করতে হবে। সিম জাতীয় গাছে ক্যালসিয়াম কার্বনেট জাতীয় চুনটা খুব ভালো আমরা প্রয়োগ করে থাকি। জমিতে শস্য বোনার কমপক্ষে আমাদের 6-12 মাস পূর্বে চুন প্রয়োগ করতে হবে। চুন ছিটানোর পর মাটির সাথে সেটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং 3-5 বছর পর পর আবারও মাটি আমাদের পরীক্ষা করে চুন প্রয়োগ করা উচিত। মাটির অম্লতা 3.5-4.5 থাকলে 3-5 টন চুন হেক্টর প্রতি আমাদের প্রয়োগ করতে হবে। আর অম্লমান 4.5-5.5 হলে 2-3 টন পার হেক্টরে আমরা চুন প্রয়োগ করতে পারি।
2: এবারে আপনার কাছে জানতে চাই কোন কোন অম্ল মাত্রায় কি কি ফসল ভালো হয় এই বিষয়ে।
3: আমরা যে অম্ল মাটি বলেই যে আমরা ওখানে কোনো চাষবাস করব না তা না, তীব্র অম্ল মাত্রায় কিন্তু আমাদের চা, কফি, আনারস, কমলা, লেবু, পেয়ারা মানে ফল জাতীয় গাছ ভালোই হয়। আর মধ্য অম্ল মাত্রায় শাক সবজি ধান আমাদের ভালো হবে। আর প্রসম মাত্রায় তো অধিকাংশ ফসলই আমরা সেখানে করতে পারবো।
2: সবশেষে আপনার কাছে জানতে চাই চুন প্রয়োগে মাটির কি কোনো উপকার হয়?
3: অবশ্যই চুন প্রয়োগে মাটির উপকার হয়েছে, আমাদের চাষবাসের উপযুক্ত হয়ে আসে, তারপর জৈব অজৈব সারের কার্যকারিতাও বৃদ্ধি পায়। বেলে মাটিতে চুন প্রয়োগ করলে মাটির যে পানি ধারণ ক্ষমতা সেটা বৃদ্ধি পায়। ফসফরাস সালফার সার গাছ সহজেই গ্রহণ করে নিতে পারবে। বিশেষ করে আলু ফসলের স্ক্র্যাব রোগের আক্রমণ কিন্তু এই চুন দ্বারাই হ্রাস করা যেতে পারে। আর অণুজীবের কার্যবলী অবশ্যই বৃদ্ধি পাবে। গভীর মূল্যে উদ্ভিদের শিকড় সহজেই প্রবেশ করতে পারবে। ফসলের উৎপাদন সর্বশেষ আমাদের অধিক হারে বৃদ্ধি পাবে।
2: আশা করি এই বিষয়গুলো সবাই মেনে চলবেন এবং উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন।
1: প্রিয় শ্রোতা, মা বোনেরা আপনারা গৃহকর্মে কাজের ফাঁকে ফাঁকে নানান ধরনের কাজ করে থাকেন যা আপনাদের সংসারের আয় উন্নতির ক্ষেত্রে সহায়ক হয়। সাফল্যকতা পর্বে আজ শুনবেন পাহাড়ি নারীদের জীবন ধারণ সম্পর্কে, বিস্তারিত জানাচ্ছেন প্রমিকা চাকমা। চলুন শুনি সাফল্যকতা পর্বটি।
4: এগিয়ে চলেছে বাংলাদেশ, আর সেই এগিয়ে চলার গল্পে যুক্ত আছেন আমাদের নারীরা। যখন নারীরা বাস করেন পাহাড়ে, তখন সেই পাহাড়ের নারীদের উন্নয়নে কাজ করেন এমন নারীদের গল্প শুনি আমরা। তাদের সেই গল্পের মধ্য দিয়ে আমরা তুলে নিতে চাই আমাদের জীবনযাত্রা এবং পাহাড়ে নারীদের জীবন ধারণ কেমন চলছে সে বিষয়টা আমাদের জানতে ইচ্ছে করে। কৃষি বিষয় কার্যক্রম বাংলাদেশ বেতারের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সাক্ষাৎকারমূলক আলোচনায় আজ উপস্থিত হয়েছেন প্রমিকা চাকমা, যিনি একজন নারী উদ্যোক্তা। প্রকৃতির সৌন্দর্যে আমরা বিমোহিত হই, আজ আমরা বিমোহিত হতে চাই পাহাড়ি নারীদের জীবন ধারণ নিয়ে। আপনার কাছে জানবো কিভাবে আসলে জীবনযাপন হয় আমাদের শ্রোতা বন্ধুদের জন্য প্রথমে যদি আপনার কাছে জানতে চাই।
5: আমাদের তো অনেক ভালোই লাগে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে, আমরা খোলামেলা হাওয়ার মধ্যে বড় হচ্ছি, এই জিনিসগুলো আমাদের অনেক ভালো লাগে, আমাদের জন্য ভালো।
4: এই যে নারী হিসেবে পাহাড়ে জীবনযাপন করছেন, আমরা তো বলি যে শান্তি এবং সম্প্রীতির বাংলাদেশ, এই শান্তি সম্প্রীতির ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা পালন করছেন আপনারা। আমাদের নারীরা কি কি ভাবে আসলে সময় অতিবাহিত করেন একটু দিনের কর্মকাণ্ডগুলো যদি জানি।
5: আমাদের পাহাড়ি নারীরা সেই সকালে ভোর থেকে উঠে আমাদের প্রথম সকালটাই হয় কৃষি কাজ দিয়ে শুরু। নারীদের বিশেষ করে আমাদের পাহাড়ি নারীরা, আমরা হলো যে বিশেষ কৃষিকাজের উপর নির্ভর করি, জুম চাষের উপর। এখন জুম চাষের পাশাপাশি ডিজিটালের মধ্যে আসছে যেমন বিভিন্ন ফলের চাষবাগান, যেমন ওখান থেকে আমি বিশেষ করে আমার হলো যে আমি আনারস চাষ করি, মালটা চাষ মানে ফলের মধ্যে, তারপর ড্রাগন, এগুলো বিভিন্ন ধরনের ফলের উপর আমার চাষ করা আছে।
4: নিজেই করছেন?
5: নিজেই উদ্যোক্তা হয়ে করতেছি, ওখানে তো একা করতে পারি না, লেবার নেওয়া লাগে অনেক।
4: আমরা জানি যে খুব পরিশ্রমী হন আপনারা, এই যে বলা হয় যে পুরুষদের পাশাপাশি নারীরাও সমান ভাবে পরিশ্রম করেন বা কিছুটা হলো একটু বেশি পরিশ্রমী হয়, এই যে পরিশ্রমী জীবন, এই জীবনটা কেমন লাগে?
5: আসলে এই জীবনটা আমাদের অনেক ভালো লাগে, বিশেষ করে আমাদের মানে ছেলেদের থেকে মেয়েরা একটু বেশি কাজে কর্মরত থাকে। ছেলেরাও যে থাকে না এটা না, ওরাও থাকে। বিশেষ করে আমাদের পাহাড়ি নারীরা হলো যে নিজের কাজটা নিজে করতে ভালোবাসে আর কি।
4: শিক্ষা অর্জনের দিকটাকে আপনারা কিভাবে দেখছেন?
5: শিক্ষা অর্জনের দিকটা বলতে আমরা এখন আসলে বাংলাদেশে এখন বলতে গেলে সবার ঘরে ঘরে শিক্ষার আরো জ্বলছে, এখন আমাদের শিক্ষার পাশাপাশি হলো যে এগুলো আমাদের উদ্যোগ নেওয়া আর কি, আমরা পাহাড়েতে ফলের গাছ কৃষি কাজটা করে আর কি। তবে শতকাল থেকে আমাদের এটা মা বাবারা যেমন করে আসছে ওইটা দেখে দেখে স্কুলের পাশাপাশি ছোটকাল থেকে আমরাও এভাবে ওইটা দেখে শিখতেছি আর কি।
4: সাহিত্য সংস্কৃতিতে তো আপনারা অনেক এগিয়ে, সাহিত্য সংস্কৃতির যে একটা ধারা এবং নিজস্ব একটা সংস্কৃতির মধ্য দিয়ে আপনাদের বেড়ে ওঠা, একটু আপনাদের সংস্কৃতিটা বা আপনাদের সাহিত্য সেটা নিয়ে জানবো।
5: আমাদের নিজস্ব একটা ভাষা আছে, নিজস্ব সাংস্কৃতিক আছে, নিজস্ব
4: বর্ণ
5: আছে, নিজস্ব হ্যাঁ নিজস্ব ড্রেস পোশাক এগুলো সবগুলো আছে। তার পাশাপাশি আমরা যে সবাই বাংলাদেশি এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এটা যেমন আমরা বলতে পারি আমরা সবাই বাংলাদেশি, কিন্তু আমাদের নিজস্ব ভাষাটা পাশাপাশি আমরা বাংলা ভাষা কিছু ভাষা কিছু কিছু সংস্কৃতি এগুলো আমরা করে থাকি।
4: যারা শ্রোতা বন্ধু শুনছেন তারাও বুঝতে পারছেন যে বাংলা ভাষার প্রতি আপনাদের আবেগ অনুভূতি ভালো লাগে কতটা, কারণ আপনি নিজেও কিন্তু একদম শুদ্ধভাবেই বাংলা বলছেন। এই চর্চাটি আসলে থেকে যায় যেহেতু অনেক বাঙালিদের সাথেও আপনাদের দিন যাপন হয়। এই যে জীবন যাপন হয় সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে যেমন একটা আলাদা ধরনের নিজস্ব পরিবেশ বা নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে, এই যে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে চাকমা হিসেবে নিজেদের পরিবেশকে আপনারা কিভাবে একত্রিত করেন সবাই মিলে, আপনি বলছিলেন সবাই মিলে বাংলাদেশ।
5: আমি মনে করি আমরা সবাই একই বাংলাদেশি, বিদায় এক একসাথে পথ চলা, একসাথে শান্তি এর মধ্যে থাকা, ওইটাই মানে আমি বেশি প্রাধান্য দিই আর কি।
4: আপনাদের খাবারেরও তো বৈচিত্র্য রয়েছে।
5: জি,
4: কোন ধরনের খাবারগুলো আসলে বেশি বা বিশেষ করে বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন খাবার আপনারা, যেটা আমরাও অনেকেই খুব পছন্দ করি, কোন ধরনের খাবারগুলো সবচেয়ে বেশি আপনারা গ্রহণ করে থাকেন?
5: এখানে আসলে বলতে গেলে আমাদের নিজস্ব খাদ্য কিছু থাকে, আমরা তো মানে সিদ্ধ জাতীয় বেশি খাই আর কি চাকমারা। আপনাদের খাবার যে খায় না, তা আপনাদের খাবারগুলো আমাদের সব ধরনের খাবার আমরাই খাই।
4: এবং আপনারা তো অনেক খাবার তৈরিও করতেন, একটু উৎসব পালা পার্বণ এগুলোতে আমরা দেখি খুব জাঁকজমকপূর্ণ ভাবে আপনাদের উদযাপন হয়, তো সেই উৎসবগুলো নিয়ে শুনতে চাই।
5: উৎসবগুলো বলতে আমাদের উৎসবের মধ্যে যা হলো যে পহেলা বৈশাখ, যেটা আমরা ওইটা বিচু আমাদের চাকমামশা বলি, ওইটা হলো যে আমাদের পহেলা বৈশাখে শুরু হয় আর কি চৈত্র সংক্রান্তিতে। তার এইটা আমাদের অনেক পুরানো বছরকে বিদায় দিই আমরা ফুলের ভাসিয়ে পানির মধ্যে, যেটা নতুন বছরকে বরণ করি আমরা কিয়াঙে গিয়ে আমাদের মন্দিরে ধর্ম ইয়ে দিয়ে। আবার হলো যে ওখানে আমরা খাই, যেমন ধরেন ঈদের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের আইটেম করেন খাদ্য সামগ্রী, ওদিন হলো যে আমরা মানে খাদ্য আমাদের একটা আছে 32 প্রকার তরি তরকারি নিয়ে একটা তরকারি তৈরি করা হয়, ওইটা হলো যে পাঁচন বলে আমাদের। আর আপনাদের যেমন সেমাই, তারপর মিষ্টান্ন গুলো, আর আমাদের পিঠা, বড়া পিঠা, সান্ডি পিঠা, বিনি পিঠা, এগুলো আমরা তৈরি করি
4: নিজস্ব আনন্দমুখর পরিবেশে সেটি আপনারা উদযাপন করেন। আমাদের সবাই মিলে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন গোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সব ধরনের মানুষকে সাথে নিয়ে আসলে আমাদের এই বর্ষবরণ উৎসবের একটি গান শুনবো আপনাদের ভাষায়, কারণ আমাদের শ্রোতা বন্ধুরা শুনতে চাইবে যে আসলে বিজু উৎসবে কিন্তু খুব চমৎকার চমৎকার কিন্তু গান আমরা শুনি। একটু গানের চরণ শুনতে চাই আপনার কাছে।

0: মানে নানা রঙে সাজি আমরা বেজুতে, নানা গান গাই, আনন্দ উৎসবে মেতে উঠি। আমি যদি ভুল না বুঝে থাকি আপনাদের ভাষা,
1: হ্যাঁ এটা কেমনই? হ্যাঁ এটা মূলত হলো যে মানে বিজু তুমি আসো নতুন রং দিয়ে আজকে যাবতি, যেটা বললেন হ্যাঁ
0: রঙে রঙিন থাকুক আমাদের সকলের জীবন, বিশেষ করে যারা আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠীর রয়েছেন, তাদের নিজস্ব উৎসব, নিজস্ব পছন্দ, নিজস্ব শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং সর্বোপরি জীবন ধারণের যতগুলো মাধ্যম রয়েছে, নারীদের অংশগ্রহণ একটা অনেক বড় ভূমিকা পালন করে। সবশেষে আমাদের যারা কৃষি বিষয়ক কার্যক্রমে নারী রয়েছেন, যারা শ্রোতা রয়েছেন, তাদের জন্য কি বলবেন?
1: আসলে এই বিষয়টা আমি বলবো যে আমি যেমন একটা একজন উদ্যোক্তা, আমার সবকিছু যেমন আমি বাগানে নিয়ে প্রথম আমি লেখাপড়া করছি, লেখাপড়ার পাশাপাশি আমি যেমন বাগানের পরিবেশ বাগান করছি, বাগান করে এখন নিজের সাফল্যটা অর্জন করছি। তো আমি ওনাদেরকেও বলবো যে আমার মতো শুধু চাকরির পিছনে না ধরে আমরা যদি এখন শিক্ষিত একজন ফার্মার হই তাহলে ওইটা আমাদের জন্য অনেক বেটার, তখন বাংলাদেশও এগিয়ে যাবে আর আমাদের দেশে অনেকটা শান্তি শৃঙ্খলার মধ্যে থাকবে, বাংলাদেশে সবার মানুষের খাদ্যর অভাব থাকবে না, ভুকহীনতা ভুগবে না, এটা মনে করি আর কি।
0: আমরা চাই যে কৃষি অর্থনীতি এগিয়ে যাক, কারণ কৃষি আমাদের শক্তি, কৃষি আমাদের মুক্তি। এমনি করেই আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাবে। কৃষি বিষয়ক কার্যক্রম থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: আপনাদের অসংখ্য ধন্যবাদ।

0: প্রশান্তি খুঁজে ফিরি। শোনাবো এবার ছা ছবির গান।
1: চোখ দুটো টানা টানা, চোখে আবার কখন চোখ পড়লো?

0: গোলাপ রাঙা ফুটে আছে ফুল, মন চায় বারবার করি কিছু ভুল,
1: একেবারে নির্লজ্জ।

0: মতো। আর এই সুর ডুবে গেলে তো তোমাকে হাতিরা খারা। এইভাবে কাজ করলে আমি পোষামু কেমনে? আমারও তো পেট আছে নাকি?
1: থামো, এত বছরের পুরনো গাছটা শেষ পর্যন্ত কেটে ফেললে?
2: আমাগো কি দোষ স্যার, আমরা দিন কামলা, আমাগো কাজই গাছ কাটা। আপনি মহাজনের লগে কথা কন।
0: আসসালামু আলাইকুম স্যার।
1: ওয়ালাইকুম আসসালাম। তা রহিমিয়া, অট্ট অঞ্চলের বড় বড় প্রায় সব গাছই আপনি আর আপনার মতো কাঠ ব্যবসায়ীরা কেটে শেষ করেছেন। কম করে হলেও শতাধিক পুরনো বড় বড় গাছ আপনি একাই কেটে সাবাড় করেছেন। নিজ হাতে লাগিয়েছেন কয়টা গাছ বলতে পারেন?
0: আমি করি কাঠের ব্যবসা, গাছের ব্যবসা, আমি গাছ লাগাবো কেন?
1: একবার ভাবেন তো, আমাদের এই গ্রামে যে বড় বড় গাছগুলি ছিল, গ্রামটা দেখতে কত সুন্দর ছিল। গ্রাম ছিল ছায়া শীতল, গাছ আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়, ঝড় বাতাসে ঘর বাড়ি রক্ষা করে।
0: কথাটা ঠিকই কইছেন স্যার। তো
1: আমাদের দেশে নানান সময় বিভিন্ন ঘূর্ণিঝড় আসে। বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় শুরু হলে দমকা বাতাস প্রথমে আগাথানে সুন্দরবনের ঘন গাছপালায়, এর ফলে বাতাসের গতি কমতে কমতে দেশের বিভিন্ন অঞ্চলের ঘর বাড়িতে আগাথানে। সরাসরি আঘাত আনলে তো ক্ষয়ক্ষতি আরো ব্যাপক হতো, এই আঘাত আমরা সইতে পারতাম না।
2: হ স্যার, এটা তো ঠিকই কইছেন।
0: আসলে এইভাবে তো কখনো ভাবি নাই স্যার। পরিবেশের জন্য গাছ রক্ষা করার দায়িত্ব তো আমার না, যাগো গাছ তাদেরই তো দায়িত্ব।
1: এটা আপনার একেবারে ভুল ধারণা রহিমিয়া। পরিবেশ রক্ষার জন্য গাছ বাঁচিয়ে রাখা সব স্তরের জনগণকে যার যার অবস্থান থেকে সম্পৃক্ত হতে হবে।
0: কি কোন
1: তাহলে পরিবেশ রক্ষা হবে, দেশের উন্নতি হবে।
2: হ স্যার, এটা কিন্তু ঠিক কইছেন।
0: সত্যি স্যার, এত সুন্দর ভাবে আপনার মতো কে কোনোদিন কয়নি, আমরা সাধারণ মানুষও বুঝতে পারিনি।
1: পরিবেশ রক্ষার জন্য পরিবেশ বান্ধব গাছ লাগান, এটাও একটা আন্দোলন।
0: স্যার, এই পরিবেশ বান্ধব গাছ মানে কি একটু খোলাসা করে কইলে ভালো হয়।
1: শুনুন, সঠিক জায়গায় সঠিক প্রজাতির চারা রোপণ করা হচ্ছে বনায়নের পূর্ব শর্ত। কোন অঞ্চলে কোন গাছ লাগাতে হবে সেটাই হচ্ছে পরিবেশ বান্ধব গাছ লাগানো।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা।
3: এই বেনালা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এইখানেই দাঁড়াও। আসসালামু আলাইকুম স্যার।
1: ওয়ালাইকুম আসসালাম। তানিয়া, তুমি কোথা থেকে আসলে?
3: স্যার, আমি নার্সারিতে গিয়েছিলাম এই তো গাছের চারা আনতে।
1: ও, কি কি গাছের চারা কিনেছো?
3: ফলজ ঔষধি আর সৌন্দর্য বর্ধনের জন্য কিছু চারা, সাথে আম জাম লিচুর চারাও আছে স্যার।
1: গাছ লাগানো ও পরিচর্যার মাধ্যমে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি।
2: ঠিকই কইছেন স্যার, এখন থেকে আমি শুধু গাছই কাটুম না, বেশি বেশি করে গাছও লাগামু।
1: খুব ভালো, খুব ভালো। নতুন প্রজন্মের মধ্যে গাছের প্রতি আগ্রহ দেখেন, ওদের কাছে শিক্ষা নেন।
0: স্যার, আপনার সুন্দর সুন্দর কথাগুলা সারা দেশের মানুষ জানবো কি করে?
1: সরকার প্রতি বছর নিয়মিতভাবে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণের আয়োজন করে।
3: কোন জায়গায় কোন গাছ লাগাইলে ভালো হইব সেটা যদি একটু বলতেন স্যার।
1: শোনো, এই বাঁধের ধারে তাল গাছ, খেজুর গাছ, নারকেল গাছ, মান্দার গাছ, বাঁশ, বিল এলাকায় হিজল, মান্দার, পলাশ, রাস্তার ধারে রেন্ট্রি, কড়াই, শিশু, মেহগনি, আবার ধরো এই পাহাড়ি বনভূমিতে গর্জন, গামার, উড়িয়াম, আমলকি, এইসব গাছ লাগাবে।
3: স্যার, বসত বাড়িতে কি ধরনের গাছ লাগামু?
1: বসত বাড়িতে নিম, আম, জাম, বিভিন্ন ফলের গাছ লাগাবে। খেতে রাইলে তাল, খেজুর, সুপারি গাছ লাগাতে হবে। আর বাড়ির পাশে ঔষধি গাছ, আর ঘরের সাথে সৌন্দর্য বর্ধনের জন্য ফুলের গাছ লাগাবে।
0: বাহ বাহ বাহ, এই মেয়েরা শুনছো তো, স্যারের পরামর্শ অনুযায়ী গাছ লাগাবা। কিন্তু
3: পরিবেশ বান্ধব গাছ লাগান, একটা কাটলে তিনটা লাগান।
2: অবশ্যই অবশ্যই স্যার, আমরা এখন থেকে বাড়ির আশেপাশে রাস্তা ঘাটে সব জায়গায় গাছ লাগাইয়া একেবারে সুন্দর করে রাখবো।
3: আমরা নারী পুরুষ সব ভাই হাতে হাত রাখিয়া গ্রামের প্রতি জায়গা সহ সব খালি জায়গায় গাছ লাগাইয়া গ্রাম ধারে সবুজে সবুজে ঘিরে ফেলাম।
1: একদম ঠিক বলেছো, যে জায়গায় যে গাছ লাগালে পরিবেশ সুন্দর হবে সেইখানে সেই গাছই লাগাতে হবে।

0: প্রিয় শ্রোতা, মা ও বোনেরা, আপনারা শুনছেন কৃষি বিষয়ক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বধু, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: ও মিয়ারা, আর চালাও তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি করো, উত্তর পাড়ায় আরেকটা গাছ কিনছি, এইটা কাটো।

0: শ্রোতা, আমরা চলতে চলতে চলে এসেছি অনুষ্ঠানের একেবারেই প্রান্ত সীমায়। তবে যাবার আগে আপনাদের শোনাব গৃহস্থালী টুকিটাকি পর্বটি।
1: কিষানী মা ও বোনেরা, আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমি সৈয়দা সাজিদা খানুম প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে। চলুন শুরু করা যাক। কাপড়ে তেলের দাগ লাগলে দাগের উপর সাদা চক ঘষে তারপর ধুয়ে ফেলুন, তেলের দাগ চলে যাবে। ডিম সেদ্ধ করার সময় আধা চামচ বেকিং সোডা দিয়ে দিন পানিতে, ডিমের খোসা ছাড়ানো সহজ হবে। গাঢ় রঙের কাপড় ধোয়ার আগে ভিনেগার ও লবণের দ্রবণে ডুবিয়ে রাখুন 15 মিনিট, রং উঠবে না। সবজি কাটার বোর্ড সাদা ভিনেগার দিয়ে মুছে দিন, তারপর পেঁয়াজ কাটুন, চোখে পানি আসবে না। লেটুস পাতা কেটে মুখ বন্ধ কাচের বয়ামে করে ফ্রিজে রেখে দিন, অনেক দিন তাজা থাকবে। ফ্রিজের ভেতরে ছোট একটি বাটিতে ভিনেগার রেখে দিন, দুর্গন্ধ দূর হবে ফ্রিজের। কার্পেটে তেলের দাগ লাগলে রাতে বেকিং সোডা ছিটিয়ে রেখে দিন, পরদিন পরিষ্কার করে ফেলুন। কমলার খোসা ও লবঙ্গ একসঙ্গে জাল দিলে রান্নাঘরের দুর্গন্ধ দূর হবে। আপেল কাটার পর কিছুক্ষণ রেখে দিলেই তা কালো হয়ে যায়, সেটা এড়ানোর জন্য কাটা আপেলের উপর লেবুর রস ছড়িয়ে দিন, কালচে হবে না। রসুনের খোসা ছাড়ানোর আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন, অনায়াসে খোসা ছাড়াতে পারবেন। হাত পুড়ে গেলে দ্রুত টুথপেস্ট অথবা পাকা কলা মেখে পোড়া দাগে লাগান, জ্বালা কমে যাবে। মাছ ভাজার সময় অল্প একটু ময়দা বা চালের গুঁড়া মাখিয়ে ভাজুন, মাছ থাকবে মচমচে। ভেজা কাপড়ে কলা মুড়ে ফ্রিজে রাখলে খোসা কালো হবে না। মা বোনেরা, আজ এ পর্যন্ত। আবারও এমনই কিছু জরুরি বিষয় নিয়ে হাজির হবার প্রত্যাশায় আজকের মতো গৃহস্থালীর টুকিটাকি পর্ব এখানেই শেষ করছি।
0: কিষানী মা বোনেরা, সকলের সুস্থ জীবন, সুন্দর জীবন, সর্বাঙ্গীন মঙ্গল কামনায় শেষ করতে চাই আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়বেলা জানাবো শেষের কথাগুলো। আজকের কিষানী গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম, সম্পাদনায় আলী আহমদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন, প্রযোজনায় রনিয়া সুলতানা। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কৃষাণী।
3: মানব পাচার একটি গহীর্ত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।

বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন পল্লী গীতি। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মারুফ হোসেন, গীতিকার এবং সুরকার শাহ আব্দুল করিম।

0: পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ মারুফ হোসেন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। শিল্পী রাজীব দাস ও বাঁধন সরকার পূজা। গানটির গীতিকার ডাক্তার নাসরিন সুলতানা। সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: এতক্ষণ ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান শুনলেন। শিল্পী ছিলেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজা। ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে অবস্থান করুন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন প্রকার পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন।
1: বাংলাদেশ বেতার। রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে 22 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 62%, সন্ধ্যে 6টায় 97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:10, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:47। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: দিস ইজ বাংলাদেশ বেতার গিভিং ইউ দ্য ওয়েদার রিপোর্ট রেড বাই জুবায়ের আহমেদ কুরাইশি। Dhaka Met Office forecast for the inland river pools well at 1 a.m. says that rain or thundershower accompanied by temporary west northwesterly gusty or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Jashor, Kushtia, Faridpur, Madaripur, Dhaka, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. Reports of these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Many places of Mymensingh, Chattogram, Borishal and Sylhet divisions and some places of Rangpur, Rajshahi, Dhaka and Khulna divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty wind and lightning. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Day temperature may remain nearly unchanged and slight fall in night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Dhaka 35.1 degrees Celsius and the minimum was at Tangail 22 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.1 degrees Celsius and minimum 25.8 degrees. Humidity recorded in air at 9 a.m. was 62% and at 6 p.m. 97%. Sunrise over Dhaka tomorrow at 5:10 a.m. and sunset at 6:47 p.m. And that's all for our weather for this time.
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাঁপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান শুনবেন রাত 10:30। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান সূচি। এফএম 92 মেগাহার্জে সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 13 জুন শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলা সফর করবেন। এই সফরের সময় মাননীয় প্রধানমন্ত্রী প্রীতমখালী ইউনিয়নে পাতলি খাল পুনঃখননের কাজের শুভ উদ্বোধন এবং পথসভায় যোগদান করবেন সকাল 10:30। দুপুর 12:15 মালুঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন এবং বেলা 1:30 নবগঠিত পেকুয়া পৌরসভার ও বেলা 2:00 নবগঠিত মাতামুহুরি উপজেলার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। বিকেল 4:00 মাননীয় প্রধানমন্ত্রী চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ করবেন এবং ভাষণ দেবেন। জনসভার কার্যক্রম শেষে রাত 8:00 লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধি সমাবেশে যোগদান করবেন। এসব অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান প্রচার হবে FM 102 ও FM 106 মেগাহার্জে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে সাত।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এতে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বাজেটের সকল নাগরিকের জীবনযাত্রার মান ও ভবিষ্যতের কথা চিন্তা করা হয়েছে। তিনি বলেন, এবারের বাজেটে মৌলিক নীতির উপর দেশ পরিচালনায় গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্প ও ব্যয় কেমন হবে তার জন্য চারটি মানদণ্ড রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে উন্নয়নের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন উপস্থিত ছিলেন।

0: প্রাথমিক শ্রেণীর জন্য প্রায় 31 কোটি পাঠ্য পুস্তক মুদ্রণ এবং উপজেলা পর্যায়ে 30শে নভেম্বরের মধ্যে বিতরণের পরিকল্পনা চূড়ান্ত করেছে। এনসিটিবি চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হক পাটোয়ারি বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, 2027 সালের জানুয়ারি মাসের প্রথম দিন দেশের সকল শিক্ষার্থীরা তাদের শতভাগ নতুন ও মানসম্পন্ন পাঠ্যপুস্তক হাতে পাবে। গাজীপুরের কাপাসিয়ায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত কর্মশালায় বক্তারা বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নরসিংদীর বেলাবতে উপজেলা পর্যায়ে স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আজ। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্ট আপ ধারণা উপস্থাপন করেন। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে হোসেননগর পাইলট মডেল স্কুল প্রথম, পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও বেলাবর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করে। দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ রাজবাড়ির গলন্দে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গলন্দ পৌরসভার আয়োজনে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে শোভাযাত্রা সহ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়। ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয় এবং এর জন্য প্রয়োজন প্রতিটি নাগরিকের স্বতঃস্ফূর্ত সচেতনতা। কাঁঠাল ও লটকনের পাশাপাশি নরসিংদীতে জনপ্রিয় ও অর্থকরী ফল হিসেবে আনারস স্থান করে নিয়েছে। সুস্বাদু, রসালো ও পুষ্টিগুণে ভরপুর এই ফল জেলার কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জেলার পলাশ উপজেলায় ঘোড়াশাল, রাবান ও জিনারদি এলাকায় এবং বেলাবো উপজেলায় ব্যাপকভাবে আনারস চাষ হয়ে থাকে। বর্তমানে ঘোড়াশাল বেলাবো অঞ্চলে প্রায় 300 হেক্টর জমিতে আনারসের আবাদ করা হয়। বর্তমানে হানি কুইন জাতের আনারসের চাষও বাড়ছে, যা একসময় জলডুবি নামে পরিচিত ছিল। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 62% এবং সন্ধ্যা 6টায় 97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:10 এবং সূর্যাস্ত সন্ধ্যা 6:47। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: তারপরে
3: মনে করো যে বৃষ্টিটা পড়ছে, মনে করো যে যারা ভিজছে তাকে কিন্তু একটু সাবধান থাকতে
2: আবার ভাই,
3: কারণ যে ঠান্ডা আকাশ যদি হয়ে যায় কিন্তু ভীষণ একটা কষ্টকর
4: কষ্টকর একটা ব্যাপার হয়ে
2: যায়। মাঠে যারা কাম করে হ্যাঁ তো মাথায় মাথালার ছাতা রাখুনি
3: রাখুনি লাগবো না। তারপরেও মনে করো যে বৃষ্টিতে ওই মাথেলে তো বৃষ্টি যে
2: মানে না,
3: তারপর তো সাবধান থাকতে
2: হবে যাতে
3: ঠান্ডা না লাগে, জ্বর যারা সর্দি কাশি না
4: হয়। এখন তো মনে করো বর্ষাকাল পড়েনি, বর্ষাকাল পড়লে তো আরো বৃষ্টি,
3: আরো বৃষ্টি,
4: সাবধান থাকা লাগবে।
3: তো আসো আমরা ওই যে কৃষিজীবী ভাই

0: আর শ্রোতা বন্ধুরা যারা আমাদের আসো শুনতেছে তাদের সাথে আমরা একটু কথা কই। তো শ্রোতা বন্ধুরা আপনারা যারা আমাদের আসো শুনতেছেন আপনাদের সবাইকে, হ্যাঁ আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের সবাইকে দেশ আমার মাটি আমার পরিবারের পক্ষ থেকে যারাই
1: শুভেচ্ছা।
0: তো আসো আমরা আসো শুরু করি। এই যে চিংড়ি মাছের কথা কইতে লাগছিল,
1: হ্যাঁ আমার এই যে জয়গুণ আছে না, চিংড়ি বুনা করে দিলে আর কিছু লাগে না।
0: শুনো যে কচুলুতি দিয়া চিংড়ি মাছের যে মজা,
2: চিংড়ি মাছে যাতেই দিবা না সেই তরকারি স্বাদই হয়ে যায় আলাদা
0: আলাদা। ভুনা চিংড়ি তোমার যে করো কিংবা ওই যে
1: চিংড়ি মাছ ভর্তা খাইছো, কদু দিয়ে কেমন লাগে তা
2: আরো মজা। মানে ওই যে বু বললো না যে যার মধ্যে দিবে সেটাতে
0: মজা। ওই যে চিংড়ি চিংড়ির তো পেজা চিংড়ির দুপে যা তো মনে করো পেঁয়াজ দিয়ে করে তার মধ্যে যদি একটু লেবু রস দেওয়া যায় তাহলে তো চমৎকার।
1: আর কিছু লাগে না ভাতের সাথে, গ্যাদা গুদার বারই পছন্দ।
0: তো আমরা যে চিংড়ি খাবো কিন্তু চিংড়ির যে চাষ কিভাবে চাষ হয় আমরা জানি, যে চিংড়িতে আমরা জানি যে আমরা হেচারিতে চাষ হয় কিন্তু এই যে ক্লাস্টার পদ্ধতিতে যে চিংড়ি চাষ হয়
1: তাতে একটু জানার দরকার,
0: এটা জানার দরকার আছে। তাহলে আসো আমরা একটা প্রামাণ্য অনুষ্ঠান শুনবো ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ। আর এই প্রামাণ্যতে ধারণ করছেন মৃন্ময় মণ্ডল তুষার, সহকারী পরিচালক বাংলাদেশ বেতার। তাহলে আসো আগে এই বিষয়টা আমরা শুনে নিই।
1: হ্যাঁ শুনি।

0: বাংলাদেশের সংস্কৃতির একটি অপরিহার্য অংশ হলো মাছ। মাছ শুধু একটি খাদ্য নয়, এটি বাঙালির ঐতিহ্য, ইতিহাস ও সমাজের প্রতিচ্ছবি। মাছের উৎপাদন এবং মৎস্য চাষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে হাজার হাজার মানুষ জীবিকা অর্জন করে। মাছের স্বাস্থ্যগুণ এবং পুষ্টির উপকারিতা এটিকে একটি অপরিহার্য খাদ্য উপাদানে পরিণত করেছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চলের জেলাগুলোতে চিংড়ি চাষ ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। সাদা সোনা খ্যাত চিংড়ির চাষের উৎপাদন প্রক্রিয়া একটি পুরনো ঐতিহ্য, কিন্তু গত কয়েক দশকে এটির ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। দেশের জলাভূমি এবং উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ চিংড়ির জন্য উপযুক্ত। এখানে চাষ করা চিংড়ি বিদেশে রপ্তানি করে বাংলাদেশ গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তবে বর্তমানে উচ্চ উৎপাদন নিশ্চয়তার জন্য আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষ ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করছে। ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ তেমনই একটি চিংড়ি চাষের আধুনিক পদ্ধতি। ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ বিষয়ে চলুন শুনে আসি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোহাম্মদ আব্দুস সালামের কাছ থেকে।
1: মৎস্য অধিদপ্তর আধীন সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষটা প্রবর্তন করা হয়েছে। মানসম্মত এবং চিংড়ির উৎপাদন যাতে বেশি হয় আর কি, বৃদ্ধি পায়, সেই জন্য সরকার এই উদ্যোগটা নিয়েছে। তো আমাদের এই প্রকল্পের আওতায় চাষিদেরকে আমরা বিভিন্ন ধরনের সহায়তা করছি, বিভিন্ন ধরনের গ্রান্ট দিয়েছি, ক্লাস্টার গঠন করে দিয়েছি, সহ নানান কার্যক্রম গ্রহণ করেছি। তো আমাদের প্রাথমিক যে কাজটা, এইটা হচ্ছে চাষিরা এখানে 20-30 জন থাকবেন আর কি, এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা ঘের থাকবে, এবং তাদেরকে আমাদের এই প্রকল্পের শর্ত অনুযায়ী ঘেরগুলো গভীর করে দিতে হবে এবং পাড় চওড়া করতে হবে। সেই শর্তগুলো যখন তারা পূরণ করবে, পরে সেগুলো বিবেচনা করে বিভিন্ন ধাপে এগুলো কিন্তু পরে সুপারিশ করা হয়, তখন সেই ক্লাস্টারগুলো কিন্তু গ্র্যান্ট পাওয়ার জন্য বিবেচিত হয়, এবং তারা বিভিন্ন ধরনের সহায়তা পাবে, উপকরণ পাবে, প্রশিক্ষণ পাবে। যে আমাদের আগে চিংড়ির উৎপাদন কিন্তু বেশি ছিল না, কিন্তু উৎপাদন যাতে পূর্বের তুলনায় বেসলাইন থেকে 2-3 গুণ বেশি হয়, সেটাই আমাদের লক্ষ্যমাত্রা।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি গাঙ্গির সরকারপাড়া 1 ক্লাস্টার। এই ক্লাস্টার পদ্ধতিতে মিশ্র চাষ করা হয়, মূলত গলদা চিংড়ি চাষ করা হয় এখানে, এবং চাষি ভাইয়েরা রয়েছে এখানে, তাদের সাথে আমরা এখন কথা বলবো। প্রথমে জানতে চাচ্ছি যে এখানে আসলে কি কি মাছ চাষ করছেন আপনারা?
2: এখানে চাষ করতেছি গলদা, কাপ, মিশ্র ক্লাস্টার। এখানে 26 জন চাষি একত্রে পাড় বান্ধার থেকে 5 ফিট এবং ঢাল 9 ফিট করে দিয়ে, এবং আমরা এই যে বন্যা ক্ষতিগ্রস্ত আমরা হয় নাই, তো হয়তো আমরা আশাবাদী যে পূর্বে যে চাষাবাদ করে যে মাছ আহরণ করে যে টাকা সুফল হয়েছে, তাতে আমরা বেশি আশাবাদী যে আমরা এতে লাভবান হব। হয়তো 3 মাস হয়েছে, তো তাতে যে আমরা গরব দেখতেছি, তাতে আমরা হয়তো অনেক লাভবান হব।
0: এই পদ্ধতিতে কি আগের পদ্ধতিতে যে চিংড়ি চাষ করতেন তার চেয়ে কি মানে খরচ কম লাগছে?
2: খরচ একটু বেশি, কিন্তু আমরা তার তুলনায় আমরা আশাবাদী যে উৎপাদন বৃদ্ধি হবে, সেই আমরা তা আশাবাদী আছি।
0: এখন এই চাষ পদ্ধতিতে আপনারা বছরের কোন সময়তে চিংড়ির পোনাটা ছাড়েন?
2: মানে মে মাসের দিকে আমরা পোনা ছাড়ি, তো সরকারি পদ্ধতি অনুযায়ী আমরা হয়তো একটু এবার পিছনে ছাড়ছি। তো আমরা যে পদ্ধতি শিখছি, এই পদ্ধতিতে হয়তো আগামীতে আমরা এই মে মাসে ছাড়লে আমরা এই সময় এই মাছ বিক্রি করতে পারবো, আহরণ করতে পারবো।
0: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা এই মুহূর্তে আছি জয়ঢেকি বাজার মোল্লাহাট বাগেরহাটে। আমরা এখানে কথা বলবো মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে, যিনি একজন চিংড়ি ব্যবসায়ী। কি কি জাতের চিংড়ি এই বাজারে বেশি বিক্রি হয়?
3: গলদাই বেশি।
0: ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ করার পরে চিংড়ির কি উৎপাদন বেড়েছে?
3: ক্লাস্টার পদ্ধতিতে আমরা এবছরে নতুন, তাতে মোটামুটি আশানুরূপ ভালোই দেখেছি।
0: ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ করে কি চাষিরা লাভবান হচ্ছে?
3: আগে তো 1 গুণ বা 2 গুণ হতো, এখন 7-8 গুণও হয় অনেক ক্ষেত্রে।
0: এখান থেকে যে চিংড়িগুলো আসে, সেই চিংড়িগুলো কি শুধুমাত্র এই এলাকায় বিক্রি হয় নাকি দেশের অন্য অন্য জায়গায় চলে যায়?
3: মাছগুলো বাংলাদেশ সহ ইউরোপের মতো দেশেও এখান থেকে মাছ রপ্তানি করা হয়।
0: ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ নিয়ে মৎস্য অধিদপ্তরের নেয়া আরও কিছু উদ্যোগ সম্পর্কে শুনব বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোহাম্মদ আব্দুস সালামের কাছ থেকে।
1: বাগেরহাটের মোল্লাহাটে আমরা করেছি গলদা চিংড়ি চাষ, সাথে কার্প জাতীয় অন্যান্য মাছ আছে। তো এটা নির্ভর করে ওখানকার যে পানি আছে বা ওখানকার যে মাটি আছে, ওখানকার যে পরিবেশ আছে, ওখানে যে চিংড়িটা চাষ করা যাবে মূলত সেটাই আমরা নির্বাচন করি। তো আমাদের এখানে গলদা হচ্ছে, অন্যান্য জেলাতে উপজেলায় কিন্তু বাগদা হচ্ছে। যে মিষ্ট চাষের মধ্যে রুই, কাতলা, মৃগেল, সরপুটি বা অন্যান্য কার্প জাতীয় যে মাছগুলো আছে সেগুলো আমরা ক্লাস্টারে ঘেরগুলোতে দিচ্ছি বা চাষিরা দিচ্ছে। এখানে আমরা চিংড়িকে যে খাবারটা দিচ্ছি অনেক সময় সেই খাবারের কিছু অতিরিক্ত অংশ থেকে যায়, তখন কিন্তু সেই কার্প জাতীয় মাছটা যখন সেই খাবারগুলো খাচ্ছে তখন কিন্তু পানির পরিবেশটা ভালো থাকছে এবং পানির যে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে। পাশাপাশি চাষি চিংড়ির পাশাপাশি কার্প জাতীয় মাছটাও কিন্তু বাড়তি ফসল হিসাবে পাচ্ছে। আমরা এখানে সব ধাপগুলো মেনটেন করে কিন্তু চিংড়ি চাষ করছে। আগে যেহেতু চাষিরা ঠিকমতো খাবারে দিত না, পরিচর্যা করতো না, এখন ক্লাস্টার পদ্ধতি চাষের কারণে চাষিরা প্রত্যেক দিন নিয়ম করে সকাল দুপুর সন্ধ্যায় খাবারগুলো দিচ্ছে। তো চিংড়ির তাদের যে উৎপাদন, তাদের যে সময়টা নির্ধারণ করা থাকে সেই সময়ের মধ্যে কিন্তু কাঙ্ক্ষিত যে উৎপাদন বা বৃদ্ধি হচ্ছে সেটা কিন্তু তারা পাচ্ছে। ঘেরগুলো চারিপাশে কিন্তু ব্লু নেট দিয়ে কিন্তু ঘিরে দিচ্ছে, যেটাকে জৈব নিরাপত্তা বলে। তো এটাতে করলে কী হবে, বাইরে থেকে রোগ জীবাণুর সংক্রমণ একেবারেই কম হবে, অন্যান্য ক্ষতিকারক প্রাণী আছে, সাপ ব্যাঙ আছে, সেগুলো কিন্তু ঘেরের মধ্যে আসতে পারবে না।
0: বন্যা জলোচ্ছ্বাস এই সমস্ত যে প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষয়ক্ষতি হয় সেখান থেকে ক্লাস্টার পদ্ধতির চাষটা কতটুকু নিরাপদ?
1: সম্প্রতি যে অতিবৃষ্টি হলো বা যে বন্যা দেখা দিয়েছিল বিভিন্ন অঞ্চলে, খুলনা বাগেরহাট সাতক্ষীরাতেও কিন্তু অতিবৃষ্টি হয়েছিল, তো আমাদের যে ক্লাস্টারগুলো গঠন করা হয়েছে সেখানে কিন্তু পূর্বে থেকেই কিন্তু গভীরতা বৃদ্ধি করা হয়েছে এবং পাড়গুলো চওড়া করা হয়েছে। মাঠ পর্যায়েও গিয়েছি, দেখেছি যে আসলে আমাদের এই ক্লাস্টারে ঘেরগুলো কিন্তু সেভাবে ভেসে যায় নাই এবং চারিদিকে নেট দিয়ে ঘিরে থাকার কারণে কিন্তু মাছ বা চিংড়ি কিন্তু ভেসে যেতে পারেনি। তো সেক্ষেত্রে কিন্তু চাষিরা নিজেরাই বলেছে যে তারা কিন্তু পূর্বের বছরের তুলনায় বা এই দুর্যোগ কিন্তু তারা তেমন একটা ক্ষতির মধ্যে পড়েনি।
0: বাংলাদেশের চিংড়ি চাষ শুধু অর্থনৈতিক উন্নয়নেরই প্রতিনিধিত্ব করে না, বরং এটি দেশের প্রাকৃতিক সম্পদ এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিংড়ি চাষ বাংলাদেশের অর্থনীতি ও কৃষিখাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। চিংড়ি উৎপাদন ও রপ্তানি বাড়ানোর জন্য সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ প্রযুক্তি, প্রশিক্ষণ ও টেকসই চাষ পদ্ধতির দিকে মনোযোগ দিচ্ছে। সঠিক পরিকল্পনা ও গবেষণার মাধ্যমে এই খাতকে আরও ফলপ্রসূ করা সম্ভব উঠে।
4: হ্যাঁ, আমরা একটা প্রামাণ্য অনুষ্ঠান শুনলাম, ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ, আর এই প্রামাণ্যটি ধারণ করেছেন মৃন্ময় মণ্ডল তুষার, সহকারী পরিচালক বাংলাদেশ বেতার। ভালো লাগলো
5: কিন্তু
4: ক্লাস্টার পদ্ধতিতে কিভাবে চিংড়ি চাষ করা হয় এটা জানা হলো কিন্তু,
5: জানতে পারলাম আমরা।
4: তাহলে আসো, তাহলে আমরা এবার একটা গান শুনি। শিল্পী মোহাম্মদ শফিকুর রহমান, গীতিকার সুমন সর্দার আর সুরকার এস এম আব্দুল আওয়াল। তাহলে আসো আমরা গানটা শুনি।
5: আচ্ছা শুনি।

0: হ্যাঁ আমরা গানটা শুনলাম,
1: ভিটামিন সি,
0: কত উপকারী। আর এই গানটার শিল্পী ছিলেন মোহাম্মদ শফিকুর রহমান, গীতিকার সুমন সর্দার, আর সুরকার এস এম আব্দুল আওয়াল। দেখো আমরা কিন্তু কথায় কথায় কিন্তু যেটা বোঝাইতে না পারি সেটা কিন্তু গানে গানে কিন্তু বোঝানো
1: হয়।
0: এই যে শরীর স্বাস্থ্য কিভাবে ভালো থাকে
2: সেটা আমরা গানের মধ্যে
1: বুঝলাম, বলে দিল
0: তাই না। এখন আমরা যদি এটা আমাদের মগজে ঢুকলো, এখন আমরা বুঝতে পারুন যে কোনটা খাইলে
2: কিভাবে চলবো, কিভাবে শরীর ভালো থাকবে,
0: ভালো রাখবো, আমরা এই বিষয় নিয়ে আমরা জানলাম। তো এই যে
1: সোনাবু,
0: তোমার যে ঢেঁড়স গাছ বুঝছো,

0: ঝাড়ু সামরাজের রোগ হয়, এই রোগের কি প্রতিকার আছে, এই বিষয়ে একটাই আছে, ঢেঁড়সের রোগ ও তার প্রতিকার, বুঝছো? এই বিষয়ে একটা আলোচনা আছে, তাহলে আসো আমরা আলোচনাটা শুনি, তারপরে কথা কই।
1: আচ্ছা শুনি।
2: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজকের আসরে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আমরা সবাই নানান ধরনের সবজি গ্রহণ করে থাকি। এ সকল সবজি আমাদের বিভিন্ন ধরনের পুষ্টি চাহিদা মিটিয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি সবজি হচ্ছে ঢেঁড়স। আজ আমরা জানব ঢেঁড়সের রোগ ও তার প্রতিকার নিয়ে। বিষয়টা নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন মেহজাবিন খানম, অতিরিক্ত কৃষি অফিসার, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনার কাছ থেকে প্রথমেই আমরা জানতে চাইব ঢেঁড়সের ক্ষতিকর রোগ সমূহ কি কি।
3: বিভিন্ন ধরনের পোকার আক্রমণে ঢেঁড়সের বিভিন্ন ধরনের রোগ হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ক্ষতিকর রোগসমূহ হচ্ছে হলুদ শিরা বা মোজাইক ভাইরাস রোগ, ঢোলে পড়া রোগ, ঢেঁড়সের পাতায় দাগ রোগ, ঢেঁড়সের গোড়া এবং কাণ্ড পচা রোগ এবং ঢেঁড়সের শিকড় গিট রোগ। এই ধরনের এই রোগগুলো হচ্ছে সবচেয়ে ক্ষতিকর ঢেঁড়সের জন্য।
2: এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব ঢেঁড়সের ক্ষতিকর রোগসমূহ ঢেঁড়সের ফলনে কতটা ক্ষতি সাধন করে।
3: আমরা জানি ঢেঁড়স একটি গ্রীষ্মকালীন সবজি, কিন্তু গ্রীষ্মকালীন সবজি হলেও কিন্তু ঢেঁড়স সারা বছরই চাষ করা সম্ভব। যেগুলো হাইব্রিড জাত আছে সেগুলো কিন্তু আমরা সারা বছরই চাষ করতে পারি। এর ফলে আমাদের কৃষকগণ সারা বছরই অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। এছাড়াও কিন্তু ঢেঁড়সে অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন, বিভিন্ন ধরনের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এই ধরনের খুব গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানগুলো ঢেঁড়সে রয়েছে। অর্থাৎ ঢেঁড়সে কিন্তু কৃষকের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি আমাদের শারীরিক উপকারিতাও আছে। কিন্তু এই ঢেঁড়সে অনেক ক্ষতিকারক পোকাগুলো বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, যার ফলে কিন্তু ঢেঁড়সের ফলন প্রায় 96% পর্যন্ত কমে যায়। তাই এই রোগগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু ঢেঁড়সের ফলন অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব।
2: এ সকল রোগবালাইয়ের কারণে আপনি যেটি বললেন যে প্রায় 96% পর্যন্ত উৎপাদন কমে যায়, আমরা সেক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাইব যে কি কি পদ্ধতিতে ঢেঁড়সের রোগ নিয়ন্ত্রণ করা যায়।
3: আমাদের কৃষক ভাইয়েরা যেটা করে, শুরুতেই কিন্তু রোগ নিরাময়ের জন্য রাসায়নিক ব্যবস্থায় চলে যায়। কিন্তু আমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা করতে হবে, তারপরে আমরা জৈব নিয়ন্ত্রণে যাব এবং সবশেষ ব্যবস্থা হিসেবে আমরা কৃষক ভাইদের রাসায়নিক নিয়ন্ত্রণের দিকে উৎসাহিত করব।
2: ঢেঁড়সের উল্লেখযোগ্য ক্ষতিকারক রোগসমূহ কিভাবে আমরা দমন করতে পারি সে সম্পর্কে যদি আমাদের কৃষিজীবী ভাই বোনদের কিছু জানান।
3: আমি আগেই বলেছি সবচেয়ে ক্ষতিকর রোগসমূহ, পাঁচটি রোগের নাম বলেছি, এর মধ্যে সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে ঢেঁড়সের হলুদ শিরা বা মোজাইক ভাইরাস রোগটা। এই রোগটা মূলত একটি ভাইরাল রোগ। এটি আমরা জানি ভাইরাস কোনো না কোনো বাহকের দ্বারা সংক্রমিত হয়। এক্ষেত্রে সাদা মাছি নামক এক ধরনের পোকার মাধ্যমে এই রোগটি সংক্রমিত হয়। আর এই রোগটা যদি হয় ঢেঁড়সের ক্ষেত্রে, প্রাথমিক পর্যায়ে প্রায় 96% পর্যন্ত ফলন কমে যেতে পারে। তাই এর দমনের জন্য আমরা যদি প্রতিরোধমূলক ব্যবস্থা নিই তাহলে সেক্ষেত্রে প্রথমেই আমাদেরকে রোগ প্রতিরোধী জাত নির্বাচন করতে হবে। এক্ষেত্রে আমাদের কৃষক ভাইয়েরা বাড়ি ঢেঁড়স এক নির্বাচন করতে পারেন। এছাড়াও আমরা গ্রীষ্ম মৌসুমে রোপণ এড়িয়ে চলতে পারি, কারণ ওই গ্রীষ্ম মৌসুমে যে বাহক পোকাটা আছে সাদা মাছি, এর সংক্রমণটা বেশি থাকে। এছাড়াও আমরা যদি দেখি যে কোনো কোনো গাছ হলুদ শিরা মানে রূপ ধারণ করেছে, তখন আমরা সেই গাছটা পুঁতে ফেলতে পারি মাটিতে। আর যদি আমি জৈব নিয়ন্ত্রণের কথা বলি, সেক্ষেত্রে আদা রসুন বা হচ্ছে মরিচের রসটা স্প্রে করতে পারি আমরা ঢেঁড়সের গাছে। এছাড়া তার সর্বশেষ আমরা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণে যেতে পারি, সেক্ষেত্রে আমরা অনুমোদিত কীটনাশক যেগুলো রয়েছে যেমন ম্যালাথিয়ন বা সুমিথিয়ন, এই ধরনের ওষুধগুলো কৃষকরা নির্দিষ্ট হারে সংক্রমিত গাছে প্রয়োগ করতে পারেন। এরপরে যে ক্ষতিকর রোগটা রয়েছে ঢেঁড়সের ক্ষেত্রে সেটা হচ্ছে ঢেঁড়সের পাতায় দাগ রোগ। ছত্রাকের আক্রমণের কারণে মূলত এই রোগটি হয়ে থাকে। এই রোগটা আমরা বুঝতে পারবো যখন পাতায় বিভিন্ন আয়তনের গোলাকার বাদামি ধরনের দাগ দেখতে পাবো। এছাড়াও কিন্তু পাতা নিচের দিকেও ঘন কালো গুড়ার আস্তরণ যদি দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো এক্ষেত্রে ঢেঁড়সের পাতায় দাগ রোগটা হয়েছে কোনো ছত্রাকের আক্রমণে। এই ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা ভালো বীজ ব্যবহার করব এবং চারা চারা থেকে চারার যথেষ্ট দূরত্ব রাখবো, যেন পাতা সহজেই শুকিয়ে যেতে পারে। এছাড়াও আমরা নিয়মিত জমি পরীক্ষা করব, আগাছা ব্যবস্থাপনা করব, আর যদি আমরা আক্রান্ত গাছ দেখি সেক্ষেত্রে আমরা মূল সহ সেটা তুলে ফেলব। এছাড়াও রোগ প্রতিরোধী জাত, যেমন আগেও বলেছি, বাড়ি ঢেঁড়স এক, এটা আমরা লাগাতে পারি। আর সর্বশেষ ব্যবস্থা হিসেবে আবারও

0: রাসায়নিক নিয়ন্ত্রণের দিকে আমাদের কৃষক ভাইরা যেতে পারেন। এক্ষেত্রে অনুমোদিত কীটনাশক আছে হচ্ছে কার্বানডাজিম এবং ম্যানকোজেব, এই ধরনের কীটনাশক আমাদের কৃষক ভাইরা নির্দিষ্ট হারে প্রয়োগ করতে পারে। এরপরে আরেকটি উল্লেখযোগ্য রোগ আছে, সেটা হচ্ছে ঢোলে পড়া রোগ। এই ঢোলে পড়া রোগ এটাও ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। আমরা বুঝতে পারবো যখন গাছ হলুদ বর্ণ ধারণ করবে এবং খাটো হয়ে যাবে, পাতাটা গাছটা নেতিয়ে যাবে, এটাকে তাই অনেক সময় কিন্তু ঝিমিয়ে পড়া রোগও বলা হয়। আর এক্ষেত্রে আরেকটি জিনিস পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে মূল বা কাণ্ড লম্বালম্বি ভাবে কাটলে ভেতরে কালো কালো লম্বা লম্বা দাগ দেখা যায়। আর যখন রোগের প্রকোপ অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুরো কাণ্ডটাই কালো হয়ে যায়। তো এই ক্ষেত্রেও আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা গ্রীষ্মকালে গভীর চাষ দিতে পারি, জমিতে চুন প্রয়োগ করতে পারি, ফসলের পরিত্যক্ত অংশ আমরা পুড়িয়ে ফেলতে পারি। পরবর্তীতে আমরা রাসায়নিক ব্যবস্থা দিকে যেতে পারি। আমরা অনুমোদিত ছত্রাকনাশক যেমন হচ্ছে কার্বানডাজিম, এগুলোর মাধ্যমে আমরা রাসায়নিকভাবে রোগগুলো নিয়ন্ত্রণ করতে পারি।
1: আপনাকে অশেষ ধন্যবাদ ঢেঁড়শের রোগ ও তার প্রতিকার সম্পর্কে মূল্যবান তথ্য আমাদের জানানোর জন্য।
2: হ্যাঁ, আমরা এতক্ষণ শুনতেছিলাম ঢেঁড়শের রোগ ও তার প্রতিকার। এই যে জয় গুণের দাদি, এই তুমি যে দুশ্চিন্তা আছিলা তোমার ঢেঁড়শ হারিয়ে গেছে, এখন তো শুনলা ওই যে ঢোলে পড়া রোগ কি হইলে কি করতে হবে,
3: পোকা কেমনে মারণ লাগবে,
2: এখন এগুলো তো শুনলা তো ভালো করে শুনা। তুমি মনে করো সেভাবে তোমার সাবধান থাকতে হবে, সেভাবে তুমি ব্যবস্থা নিবা, নিলে তোমার ঢেঁড়শ গুলি ভালো থাকবে, তুমি নিজেও খাইতে পারবে, আমাকেও দিতে পারবে। ওই দেখো না বকুলি, শুনো আমার তো যে বকুলি রুই দিও,
3: আমার যে গরু আছে না এর লেগে আমার উঠানে ভালো হয়, উঠান ফসলটা ভালো হয়।
2: ও তাহলে দেখো
4: আমি কি পাবো না,
2: তুমিও পাবা,
3: তুমিও সবাই, আমি কি না করি কো, আমার দিনে আম খাওয়াই না।
2: শুনো আর একটা কথা হইলো, যে এখন যে বর্ষা কাল আসতেছে বুঝছো, গাছ লাগানোর সময়
4: উপযুক্ত সময়
2: ওই যে আমাগো বকুলি গাছ লাগা কিন্তু যত্ন নেয় না, শোনো ছোট মেয়ের ছাগল তো খায়, তারপর যে চাষ তো দেওয়ার আছে না, ওই যে কি নাম জেনে, হ্যাঁ সেও, হা হা তার ছাগল আইসা খায়, আমি তো মঞ্জু মিয়ার দোষ দিই না, দোষ যা লাগাইছে তোমার জায়গা, তুমি গাছ
3: লাগাইছো,
2: তুমি যদি গাছ লাগাইছিলা আরেকজনের ছাগল এসে খাই গেলে কইলে জম্মুকের ছাগল আমার খাই বলেছে, কিন্তু তোমারে গাছ লাগাইলে
3: নিজেরই যত্ন করো,
2: নিজেরই যত্ন করতে হইব, এবং ওই গাছটা কিভাবে বড় হবে সেদিকে তোমার খেয়াল রাখতে
4: হবে।
2: তবে তিনটা গাছ লাগাইতে হবো, একটা হলো ফলজ, বনজ,
4: ঔষধি,
2: এই তিনটা গাছ যদি আমরা সবাই লাগাই তাহলে আমাদের জন্য উপকার হইবো
3: আসলেই তো।
2: হ্যাঁ খালেদা পারভিন আর প্রযোজনা করলেন হর বিলাস রায়, তাহলে চলো আমরা এখন রাখি।

0: বাংলাদেশ বেতার। প্রিয় শ্রোতা, এপালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমরা কজন: জুবায়ের আল মাহমুদ, রাবেয়া সুলতানা শিউলি, আহসান হাবিব বাপ্পি, শিরিন বানু এবং আমি সুরাইয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে মেজবা চৌধুরী, সোলেমান হোসেন খান, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান এবং মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

আসসালামু আলাইকুম। প্রিয় সেনা নৌ ও বিমান বাহিনীর সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। দরবারে আজ শুনবেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। অনুষ্ঠানের প্রথম গানটির শিল্পী তানজিনা করিম স্বরলিপি, গীতিকার শাহ মোহাম্মদ সিরাজ, সুরকার মোহাম্মদ রুবাইয়াত শামীম চৌধুরী।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানিবাহী ও বোনেরা দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা মুন্সী ওয়াদুদ, সুর আরোপ করেছেন মোহাম্মদ ইসহাক। আমার দুচোখ ভিজে যায় বাউল বধুর কণ্ঠে যখন শুনি দেশের গান। শিল্পী কে এম আবদুল্লাহ আলমর্তুজা মহিন।

দুর্বারে আপনারা শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। এবারের গানটির শিল্পী জিনিয়া জেফ্রিন লুইপা। গানটি লিখেছেন গৌরপদ বসু, সুর করেছেন রুহেল খন্দকার।

দুর্বারে উদ্দীপনা অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা এবং সুরকার কবির বকুল। আকাশ পাহাড় নদী সাগর দেশ থেকে দেশ দেশান্তরে গেয়েছেন বসিরুজ্জামান সাব্বির।

দেশে গানের অনুষ্ঠান উদ্দীপন শুনছেন দুর্বার অনুষ্ঠানে। এবারের গানটির শিল্পী পপি পাল, গানটির গীতিকার রামানন্দ সরকার, সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

সেনানৌ ও বিমানবাহিনীর বেশ নিভায় বোনেরা, দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুরারোপ করেছেন এস এম আব্দুল ইয়া বাদুদ সরকার। জন্ম আমার বাংলাদেশে, ধন্য আমি তাই, সুরে সুরে গিয়েছেন মোহাম্মদ রাশেদ উদ্দিন।

এবারে নাট্যশিল্পী সুস্মিতা দেবনাথ সূচি, নাটি লিখেছেন ফরিদা ফারহানা, সুরকার আবদুল্লাহ খান, লাল সবুজের পতাকার নিচে আমার বসবাস।

0: এই গানটির সাথেই শেষ হয়ে গেল দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন।
1: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। ঢাকায় ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় অনূর্ধ্ব ২০ বিভাগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে বাংলাদেশ। আজ রাজধানীর শহীদ ক্যাপ্টেন মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ ৩৯-১৭ গোলে মালদ্বীপকে পরাজিত করে। আগামীকাল প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ইয়েমেনের মুখোমুখি হবে, অপর সেমিফাইনালে ভারত মালদ্বীপের মোকাবেলা করবে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ইংল্যান্ডে আজ শুরু হচ্ছে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের দশম আসর। মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে ১২টি দেশ অংশগ্রহণ করছে। বার্মিংহামে বাংলাদেশ সময় রাত ১১:৩০টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। আগামীকাল নারী টি টোয়েন্টি বিশ্বকাপের তিনটি খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা ৩:৩০টায় দিনের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড স্কটল্যান্ডের মোকাবেলা করবে। এছাড়া সন্ধ্যে ৭:৩০টায় অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার এবং রাত ১১:৩০টায় নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে খেলবে। আগামী রোববার বিশ্বকাপের এ গ্রুপে বাংলাদেশ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। বার্মিংহামে বাংলাদেশ সময় বেলা ৩:৩০টায় ম্যাচটি শুরু হবার কথা রয়েছে। কিংস্টনে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কাকে ৭ উইকেটে পরাজিত করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৯ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৬:৩০টায় দুদলের মধ্যে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ কানাডা বসনিয়া হার্জেগোভিনার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ১টায় খেলা শুরু হবে। আগামীকাল সকাল ৭টায় যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের মুখোমুখি হবে। আজ সকালে অনুষ্ঠিত খেলায় দক্ষিণ কোরিয়া ২-১ গোলে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করে। গতরাতে উদ্বোধনী খেলায় মেক্সিকো ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে শুভ সূচনা করেছে। আগে জানানো হয়েছে এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে ১২টি গ্রুপে ৪৮টি দল অংশ নিচ্ছে। গাজীপুর কালেক্টোরাল স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখ পরিবেশে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট আজ অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় এসএসসি ব্যাচ ও সেরা একাদশ। প্রতিদ্বন্দ্বীপূর্ণ এই ম্যাচে এসএসসি ব্যাচ ১-০ গোলে সেরা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। আগামী রোববার ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং সফররত অস্ট্রেলিয়া দলের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ১১:০০টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে অস্ট্রেলিয়ার জয় ছাড়া বিকল্প নেই। ২-০তে এগিয়ে থেকে ইতিমধ্যে তিন ম্যাচ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। একদিনের আন্তর্জাতিক সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে। চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরকালে বাংলাদেশ স্বাগতিকদের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের পাশাপাশি তিনটি করে ওয়ানডে এবং টি টোয়েন্টি ম্যাচ খেলবে। এদিকে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রবিউল হক। সেই সাথে দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট শুরু হবে। ৬ জুলাই থেকে ওয়ানডে এবং ১৫ জুলাই থেকে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে। এদিকে চলতি মাসের ১৭ তারিখে ওভালে স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় বেলা ৪টায় খেলা শুরু হবার কথা রয়েছে। তিন ম্যাচ টেস্ট সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে রয়েছে। দুদলের মধ্যে তৃতীয় ও শেষ টেস্ট ২৫ জুন নটিংহামে অনুষ্ঠিত হবে। স্বাগতিক ভারত ও আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি আগামীকাল ধর্মশালায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা ২টায় খেলা শুরু হবে। ১৭ জুন লখনৌতে দ্বিতীয় একদিনের এবং ২০ জুন চেন্নাইয়ে একই সময় দুদলের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগে ফাইনাল খেলা আগামী ২০ জুন ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বালক বিভাগের ফাইনালে সিলেট লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহ ত্রিশাল দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মোকাবেলা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা সমাপ্তি ঘোষণা করবেন এবং খুদে ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। চলতি মাসের ২১-২৭ তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিডিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বালক দল অংশগ্রহণ করবে। ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ ৩-১ সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। খেলাধুলা সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ৮:৩০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল ১৩ জুন শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলা সফর করবেন। এই সফরের সময় মাননীয় প্রধানমন্ত্রী পি এম খালি ইউনিয়নের পাতলি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন এবং পথসভায় যোগদান করবেন সকাল 10:30। দুপুর 12:15 মালুঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন এবং বেলা 1:30 নবগঠিত পেকুয়া পৌরসভার ও বেলা 2:00 নবগঠিত মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল 4:00 মাননীয় প্রধানমন্ত্রী চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ করবেন এবং ভাষণ দেবেন। জনসভার কার্যক্রম শেষে রাত 8:00 লং বিচ হোটেলে অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন। এসব অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গী ও স্বর্শ কেন্দ্রের FM ব্যান্ড এবং ওয়েবসাইট www.beta.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান প্রচার হবে FM 102 ও FM 106 মেগাহার্জে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। শুরুতেই আম্মাজান ছায়াছবির গান, শিল্পী আয়ুব বাচ্চু।

0: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। এখন শুনতে পাবেন পবিত্র ঈশার নামাজের আজান।
1: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: ফিরে এলাম আবারও ছায়া রঙে, এবারে কলমিলতা ছায়াছবির গান, শিল্পী সৈয়দ আব্দুল হাদী।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। দিনব্যাপী সফরে আগামীকাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বললেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত জাতীয় বাজেটকে সংস্কারমুখী, ব্যবসা বান্ধব ও অর্থনৈতিক পুনরুদ্ধারের রোডম্যাপ বলে উল্লেখ বিভিন্ন সংস্থার। প্রস্তাবিত জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ দারিদ্র কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অভিমত অর্থনীতিবিদদের। দেশে শিল্পোন্নয়নের নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে শিগগিরই আসছে চীনা প্রতিনিধি দল, ঠাকুরগাঁয়ে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত অন্তত 15। এবং আজ রাতে ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে কানাডার মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। আগামীকাল সকালে পরস্পরের মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী এক সফরে আগামীকাল কক্সবাজার যাচ্ছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা জুড়ে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও সাজসজ্জা। এছাড়া কক্সবাজার জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ প্রস্তুত করা হয়েছে তাঁর সমাবেশ ও কর্মসূচির বিভিন্ন স্থান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: 13 জুন শনিবার কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দিনব্যাপী এই সফরকে ঘিরে জেলার সদর, চকরিয়া ও পেকুয়া উপজেলায় নেওয়া হয়েছে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন সহ ব্যাপক কর্মসূচি। আয়োজন করা হবে জনসভা ও সুথি সমাবেশ। এতে জেলা জুড়ে চলছে সাজসাজ রব।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদের কক্সবাজার আসছেন। আমরা কক্সবাজারবাসী ওনার কাছ থেকে অনেক কিছু চাই এবং কক্সবাজারের মানুষ আজকে আনন্দিত এবং সহজপ্রতভাবে ওনাকে বরণ করার জন্য আদির আগ্রহে অপেক্ষা করছেন।
4: এই আগমনকে কক্সবাজারবাসী উৎসব হিসেবে বরণ করার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছে।
2: সফরের দিন সকালে প্রধানমন্ত্রী তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সদর উপজেলার PM খালি পাতলি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করবেন এবং সেখানেই অংশ নেবেন একটি পথসভায়, জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।
5: 13 জুন শনিবার কক্সবাজার জেলা সফর করবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে সফর সূচি পেয়েছি সেই হিসাবে উনি ওই দিন সকাল 10টায় কক্সবাজার পৌঁছাবেন। উনি PM খালি ইউনিয়নে একটি খাল আছে, পাতলি খাল, এই খালকে পুনঃখনন উদ্বোধন করবেন। সেখানে একটি সংক্ষিপ্ত জনসভায়, পথসভায় বক্তব্য প্রদান করবেন।
2: পরে প্রধানমন্ত্রী চকরিয়া উপজেলার ডুলহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শেষে পরিদর্শন করবেন সাফারি পার্ক। বিকেলে উপজেলার পৌর বাস টার্মিনালে আয়োজিত একটি জনসভায়ও অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে সফল, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার।
6: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যে নিরাপত্তা নেওয়া দরকার আমরা সব কিছুরই ব্যবস্থা করে রেখেছি।
2: এর আগে দুপুরে জুলাই গণ অভ্যুত্থান 2024 কক্সবাজার জেলার প্রথম শহীদ পেকুয়ার মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর দুপুরে পেকুয়া উপজেলা হতে নবগঠিত মাতামুহুরি উপজেলা এবং পেকুয়া পৌরসভার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার।
0: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি শ্রেণী, পেশা ও ধর্মের মানুষকে এবারের বাজেটের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি আজ বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নে সরকারের মূল লক্ষ্য ছিল জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা। সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড আনোয়ামা ইহসানুল হক মিলন, কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন। আরো শুনুন প্রতিবেদনে।
7: প্রথা অনুযায়ী সংসদে বাজেট উত্থাপনের পরদিন শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কোন শ্রেণী পেশার মানুষ যেন বাদ না পড়ে সেই বিষয়টি গুরুত্ব দিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, বাজেটে শুধু বরাদ্দ বা নীতিগত ঘোষণা নয়, বাস্তবায়নের রোডম্যাপও রয়েছে।
8: এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। কোন শ্রেণী পেশা ধর্ম বর্ণ কেউ এই বাজেটের আওতার বাইরে এখন আছে বলে আমি মনে করি না।
7: পরে দীর্ঘ প্রায় দেড় ঘন্টা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি কমাতে সরকারের কি পরিকল্পনা রয়েছে, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ কৌশলের মাধ্যমে বিশ্ববাজারের অস্থিরতার প্রভাব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই দেশের ভেতরে ব্যবসা পরিচালন ব্যয় ও হয়রানির হ্রাসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
8: তেল গ্যাসের মূল্য বাড়ানো মানে ফার্টিলাইজার মূল্য বাড়বে এবং সবকিছুতে এটার একটা রিফ্লেকশন থাকবে। সুতরাং এক্সটার্নালি যে ইনফ্লেশনটা পুশ করছে এটা আমাদের খুব বেশি কিছু করার থাকে, কিন্তু আমাদের ডোমেস্টিক্যালি যে জায়গাগুলো নিয়ন্ত্রণ করলে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমবে। ডিরেগুলেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কস্ট কমিয়ে আনার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। এই পদক্ষেপগুলো যদি বাস্তবায়ন করতে পারি এটার একটা ইম্প্যাক্ট ইনফ্লেশনের উপর আগামী দিনে হবে।
7: বিভিন্ন কারণে চাকরি হারানো শিক্ষিত তরুণ যুবা এবং গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পদক্ষেপ সমূহ জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীল অর্থনীতির আওতায় প্রত্যেক শ্রেণীর কর্মক্ষম ব্যক্তির জন্য কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ, অর্থ সহায়তা ও নিবিড় তদারকি সহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
8: এইখানে আমরা ক্রিয়েটিভ ইকোনমির বিষয়টা নিয়ে আসছি। ক্রিয়েটিভ ইকোনমির উদ্দেশ্যটা হচ্ছে এই মানুষগুলোকে অ্যাড্রেস করা, তাদেরকে ঋণ দেওয়া, স্কিল ডেভেলপমেন্ট করা, ডিজাইন সাপোর্ট দেওয়া এবং তাদের পণ্যগুলোকে মার্কেটেবল করা, যাতে করে রুরাল বাংলাদেশের যে মানুষগুলো কোন সময় অর্থনীতির মূলধারায় এরা আসতে পারেনি, তা আমরা এদেরকে অর্থনীতির মূলধারায় আনার জন্য ক্রিয়েটিভ ইকোনমি যেটা করছি সেখানে সর্বস্তরের মানুষের জন্য প্রোগ্রাম আছে আমাদের।
7: সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, খনিজ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাপেক্সকে গতিশীল করতে সরকার উদ্যোগ নিয়েছে, যেন সমুদ্রতলের গ্যাস ও তেলকূপ সন্ধান এবং আহরণ করা সম্ভব হয়।
9: সরকার বাংলাদেশকে জ্বালানি খাতে টোটালি ইম্পোর্ট বেস করে ফেলছিল, যার ফলে গত 17 বছর বাংলাদেশের এক্সপ্লোর করার জন্য কিছুই করে নাই, একটা কূপও খনন করে নাই। আমাদের দেশে একটা অর্গানাইজেশন আছে বাপেক্স, বাপেক্সকেও কিন্তু একেবারে অবশ করে দেওয়া হয়েছিল। আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে আমাদের জ্বালানির এই অবস্থা দেখে, টোটালি ইম্পোর্ট বেস জ্বালানি দেখে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে বাপেক্সকে আমরা অ্যাক্টিভেট করব এবং বাপেক্সের জন্য আরো 5টা রিগ আমরা ইম্পোর্ট করব, করে আমাদের সরে যেগুলা আমাদের কূপ খনন করার ব্যবস্থা করব।
7: সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা সমাধানে কাজ করা হচ্ছে। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, কালো টাকা সাদা করার কোনো সুযোগ বাজেটে দেয়া হয়নি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: প্রস্তাবিত 2026-27 অর্থবছরের জাতীয় বাজেটকে সংস্কারমুখী, ব্যবসা বান্ধব ও শিল্প উন্নয়ন সহায়ক হিসেবে অভিহিত করে সরকারকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংস্থা। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং বিনিয়োগে স্থবিরতার প্রেক্ষাপটে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকারের গৃহীত সংস্কারমুখী পদক্ষেপ প্রশংসার দাবিদার। তিনি বলেন, ব্যাংকিং খাত, কর ব্যবস্থা এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনায় সংস্কারের অঙ্গীকার দীর্ঘমেয়াদে দেশের শিল্প খাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে, পাশাপাশি পাশাপাশি সরকারের উন্নয়ন কৌশলে 10টি অগ্রাধিকার খাত নির্ধারণ এবং সৃজনশীল অর্থনীতি ও ব্লু ইকোনমিকে গুরুত্ব দেওয়ার বিষয়টি দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আগামী অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে এবং এতে মানব উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং বেসরকারি খাত চালিত প্রবৃত্তির উপর গুরুত্ব আরোপের বিষয়টি তুলে ধরা হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন আজ রাজধানীর একটি হোটেলে সিপিডির 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট বিশ্লেষণ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। ড. ফাহমিদা খাতুন বলেন, প্রস্তাবিত বাজেটের মূল দর্শন হল মানব উন্নয়ন, বেসরকারি খাত চালিত প্রবৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধার। তিনি আরও বলেন, ভৌত অবকাঠামোর পাশাপাশি এই বাজেটে কর্মসংস্থান, উদ্যোগ গ্রহণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনকল্যাণের উপরও জোর দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা এসেছে নতুন বাজেটে। আগামী এক বছরে 41 লাখ দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। অর্থনীতিবিদরা বলছেন, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এই উদ্যোগ দারিদ্র কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। বিদ্যমান বিভিন্ন ভাতা কর্মসূচির পাশাপাশি সরকারের নতুন করে চালু করা ফ্যামিলি কার্ড কর্মসূচি পাচ্ছে ব্যাপক পরিসর। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছরে 41 লাখ দরিদ্র পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে। কার্ডধারী পরিবারগুলো প্রতি মাসে পাবে 2,500 টাকা করে সহায়তা। এজন্য বরাদ্দ রাখা হয়েছে 14,500 কোটি টাকা। এই কর্মসূচির সফল বাস্তবায়ন দেশে দারিদ্র কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বাংলাদেশ বেতারকে জানান বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
10: ফ্যামিলি কার্ড থেকে গরিব এবং দুস্থ মানুষদের ফ্যামিলিকে প্রত্যেক মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। আমরা প্রাক্কলন করে দেখেছি আমার গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড থেকে, যে সরকার যদি 41 লাখ দরিদ্র জনগোষ্ঠীকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনতে পারে, তাহলে বাংলাদেশের যে পরিমাণ লোক দরিদ্র সীমার নিচে বাস করেন তাদের সংখ্যাটা বেশ দ্রুত কমতে পারে, সেটার একটা ভালো সম্ভাবনা আছে।
7: তবে বিশেষজ্ঞরা বলছেন, কর্মসূচির সাফল্য নির্ভর করবে প্রকৃত উপকারভোগী নির্বাচন ও সুশাসন নিশ্চিত করার উপর।
10: মনে রাখতে হবে যে সামাজিক সুরক্ষা খাতের আওতায় যাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে তাদেরকে যেন সঠিকভাবে নির্বাচন করা হয়, না হলে আবার সেখানে একটা অর্থের অপচয়ের প্রশ্ন থেকে যায়।
7: অর্থনীতিবিদদের মতে, পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা গেলে ফ্যামিলি কার্ড কর্মসূচি হতে পারে দারিদ্র হ্রাস ও সামাজিক সুরক্ষা জোরদারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
11: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা তুলে ধরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আরঙ্গীর বলেছেন, দেশের উত্তরাঞ্চলে শিল্প কারখানা প্রতিষ্ঠার সুযোগ সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী 2 মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তিনি আজ ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য শিল্পায়নের কোন বিকল্প নেই। সরকার বিভিন্ন অঞ্চলে নতুন শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনের সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করতে দুদেশ একসঙ্গে কাজ করে যাবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার শিক্ষা পাঠ্যক্রম পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছে, যাতে শিক্ষার্থীরা উদ্ভাবনী চিন্তাভাবনা, বৈজ্ঞানিক গবেষণার সক্ষমতা ও প্রযুক্তি নির্ভর সমাধান বের করার প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে পারে। আজ বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে বক্তৃতায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সরকার পাঠ্যক্রম এমনভাবে প্রণয়নের জন্য কাজ করছে যাতে পাঠ্যপুস্তকগুলো বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তি ভিত্তিক সমস্যা সমাধানে উৎসাহ প্রদান করে। কারিগরি ও নারী শিক্ষার প্রসারে সরকারের বহুমুখী উদ্যোগের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি আজ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এডুকেশন এক্সেলেন্স সাপোর্ট স্কিম শীর্ষক সভায় এ আহ্বান জানান। আফরোজা খানম বলেন, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার দেশের সকল নাগরিকের জন্য আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, দেশে কোনো শ্রেণী পেশার মানুষ আর অবহেলিত থাকবে না। সরকারের জনবান্ধব বাজেট জন আকাঙ্ক্ষা পূরণ করে দেশকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলবে। তিনি আজ নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্রদের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের মাঝে কর্মসহায়ক উপকরণ ও বৃত্তি প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান শেষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে 41 লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এছাড়া দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তাকে 50,000 টাকা থেকে 1 লাখে উন্নীত করা হচ্ছে বলেও তিনি জানান।
12: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
12: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন নিহত হয়েছে। আসন্ন নির্বাচনে শরণার্থীদের জন্য আইনসভার আসন সংরক্ষিত রাখার প্রতিবাদে অ্যাক্টিভিস্ট গ্রুপগুলোর একটি জোট সাধারণ মানুষকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানালে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। জবাবে কর্তৃপক্ষ জোটটিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে নিষিদ্ধ এবং এর নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। বিক্ষোভের আগে কর্তৃপক্ষ সেখানে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েনের পাশাপাশি কঠোর ভ্রমণ সতর্কতা জারি করে। ইরানের সাথে যুদ্ধ বন্ধের চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো হামলা বাতিলের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট এই দাবি জানান। এর আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে শক্তিশালী হামলা চালানোর ঘোষণা দেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ট্রাম্পের এই প্রস্তাবিত চুক্তি কেবল অনুমান নির্ভর এবং এখন পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সীমান্ত অঞ্চলে 3 জন নিহত হয়েছে। ওই এলাকার ভারপ্রাপ্ত গভর্নর ইগোর কোভালচুক আজ টেলিগ্রামে এক পোস্টে একথা জানান। কর্মকর্তাদের মধ্যে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অংশ হিসেবে সর্বশেষ এই গোলাগুলি বিনিময় করে। রাশিয়ার বায়ানস্ক অঞ্চলে 2 জন বেসামরিক নাগরিক নিহত ও 2 জন আহত হয়। ইউক্রেন রাশিয়ার সুজেমকা বসতিতে হামলা চালানোর পর হতাহতের এই ঘটনা ঘটল। খেলার খবর ফুটবল। টরেন্টোতে আজ রাত 1টায় ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 টুর্নামেন্টে কানাডার মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল সকাল 7টায় যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে পরস্পরের মোকাবেলা করবে। এদিকে দক্ষিণ কোরিয়া স্বাগতিক মেক্সিকো তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। আজ সকালে দক্ষিণ কোরিয়া 2-1 গোলে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করে। এর আগে গতরাতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে পরাজিত করে স্বাগতিক মেক্সিকো। ক্রিকেট। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ইংল্যান্ডে আজ শুরু হচ্ছে ICC নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেটের 10ম আসর। মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নিচ্ছে। বার্মিংহামে বাংলাদেশ সময় রাত 11:30 উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলায় মাঠে নামবে। আগামী রোববার বিশ্বকাপের এ গ্রুপে বাংলাদেশ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দিনব্যাপী সফরে আগামীকাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বললেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত জাতীয় বাজেটকে সংস্কারমুখী, ব্যবসা বান্ধব ও অর্থনৈতিক পুনরুদ্ধারের রোডম্যাপ বলে উল্লেখ বিভিন্ন সংস্থার। প্রস্তাবিত জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ দারিদ্র কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অভিমত অর্থনীতিবিদদের। দেশের শিল্পায়নের নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে শিগগিরই আসছে চীনা প্রতিনিধি দল, ঠাকুরগাঁয়ে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত অন্তত 15। এবং আজ রাতে ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে কানাডার মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। আগামীকাল সকালে পরস্পরের মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে। খবর শেষ হল।
14: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি আদনিনা মোরেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো এবং অর্থনীতিকে আরও উৎপাদনমুখী ও বিকেন্দ্রীভূত করার উপর গুরুত্ব দিয়ে গতকাল জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। একই সঙ্গে 12 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের এটাই প্রথম বাজেট। $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে প্রণীত এই বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের বা জিডিপির 13.7%। গত অর্থ বছরে বাজেটের তুলনায় এর আকার বেড়েছে 1,48,000 কোটি টাকা। আগামী অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে 91,000 কোটি টাকার সংগ্রহের পরিকল্পনা রয়েছে। বাজেটে মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা, যার মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপির জন্য বরাদ্দ রাখা হয়েছে 3,00,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। এর মধ্যে 1,27,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস এবং 1,16,000 কোটি টাকা বৈদেশিক উৎস থেকে অর্থায়নের পরিকল্পনা রয়েছে। অভ্যন্তরীণ ঋণের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার পরিমাণ 1,12,000 কোটি টাকা ধরা হয়েছে। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় আগামী দিনের অর্থনৈতিক রূপরেখা তুলে ধরে 10টি অগ্রাধিকার খাতের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে সবার জন্য উন্নয়ন, সার্বজনীন শিক্ষা, বিনিয়োগ নির্ভর ও কর্মসংস্থানমুখী অর্থনীতি, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, মানব সম্পদ উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সম্প্রসারণ। প্রস্তাবিত বাজেটে বেশ কিছু জনবান্ধব লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সামাজিক সুরক্ষা খাতেও নতুন উদ্যোগের ঘোষণা এসেছে। নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বেশ কিছু নতুন কর্মসূচি এবারের বাজেটে যুক্ত হয়েছে। বরাদ্দের ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন খাত সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। বিশেষ করে শিক্ষা খাতে রেকর্ড 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বাজেটে ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের জন্য সহজ কর ব্যবস্থা চালুর প্রস্তাব করা হয়েছে। বৈদ্যুতিক যানবাহন আমদানি ও উৎপাদনের ক্ষেত্রে অনেক বড় ছাড় দেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি খাতেও বড় প্রণোদনা দেওয়া হয়েছে। ডিজিটাল অর্থনীতিকে উৎসাহ দিতে ফ্রিল্যান্সার, স্টার্ট আপ ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ধরনের কর সুবিধা দেওয়া হয়েছে। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে 61টি পণ্যের উপর উৎসে কর কমানো হয়েছে। জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রীর দাম কমাতে কর ও শুল্ক ছাড় দেওয়া হয়েছে। বাজেটে সবচেয়ে আলোচিত প্রস্তাবগুলোর একটি হল ব্যক্তিগত আয়করের স্বস্তি। সাধারণ করদাতার করমুক্ত আয়সীমা 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। শুধু তাই নয়, আগামী 5 বছরের একটি রোডম্যাপও ঘোষণা করেছে সরকার। সরকারের প্রত্যাশা এসব পদক্ষেপের ইতিবাচক প্রভাব বাজারে পড়বে। বাজেটের গুরুত্বপূর্ণ দিকটি হল অর্থনৈতিক প্রবৃদ্ধির ত্বরান্বিত করা, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি। 25 লক্ষাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টিতে 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে। সরকার বিনিয়োগ পরিবেশের উন্নয়ন ও বেসরকারি খাতের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে 3R রিকোভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সেলারেশন কৌশল বাস্তবায়ন করেছে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেট উৎপাদন বান্ধব, বিনিয়োগ বান্ধব এবং ব্যবসা বান্ধব বলে বিশেষজ্ঞরা প্রতিক্রিয়া দিয়েছেন, কারণ বাজেটে তার প্রতিফলন ঘটেছে। সব শ্রেণীর মানুষের জীবন মান উন্নয়নে, তাদের কল্যাণের কথা চিন্তা করে, তাদের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে বিশাল বাজেট দিয়েছে বিএনপি সরকার। প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন নিয়ে অনেকের সংশয় থাকলেও এর একটি পথ নির্দেশনা স্পষ্ট করা হয়েছে বাজেটে। টানা 5 বছরের বেশি সময় ধরে নানা ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে দেশের মানুষ, তাদেরকে স্বস্তি দিতে তাই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের বাজেটের নাম দিয়েছেন গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। সকলের প্রত্যাশা, বিএনপি তার মেয়াদকালে এই বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে সেই অভিযাত্রা সফলতার সঙ্গে সম্পূর্ণ করবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
15: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশাত্মবোধক গান, ফজলে খোদার লেখা। প্রথম গানটির শিল্পী বশির আহমেদ, সুর করেছেন শিল্পী নিজেই।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে জমকালো অনুষ্ঠানে রঙিন আলো আর আতশবাজির ঝলকানিতে মেক্সিকো সিটি স্টেডিয়ামে শুরু হয়ে গেল বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ 2026। ফুটবল শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি বিশ্বের কোটি মানুষের আবেগ, আনন্দ ও মিলনের উৎসব। গতকাল থেকে শুরু হওয়া এই মহাযজ্ঞ হোক বিশ্ব ভ্রাতৃত্ব, সৌহার্দ্য আর মানবতার এক অনন্য মিলন মেলা।
1: বিশ্বকাপ আমাদের শেখায় ভিন্ন ভাষা, সংস্কৃতি আর জাতীয়তার মানুষও একসঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারার ঔদার্য। এই বিশ্বকাপের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ুক পৃথিবীর প্রতিটি প্রান্তে, যুদ্ধ আর সংঘাতের পরিবর্তে প্রতিষ্ঠিত হোক শান্তি, সহমর্মিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ।
0: সুপ্রিয় শ্রোতা, বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা শুরু হলেও আমাদের এই বাংলায় ষড়ঋতুর প্রথম ঋতু গ্রীষ্মের, কিন্তু একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা। পার করছি মধুমাস জ্যৈষ্ঠের শেষ সপ্তাহ। ঋতু পরিক্রমায় এই লগ্নে প্রখর রৌদ্রতাপ আর ব্যবসা গরমে কখনো কখনো জীবনযাত্রা যেন অনেকটাই অতিষ্ঠ হয়ে ওঠে।
1: তবুও জ্যৈষ্ঠ মাসের প্রতি মানুষের রয়েছে এক অন্যরকম ভালোবাসা।
0: তা তো নিশ্চয়ই,
1: ঠিক না? কারণ এ মাসই হলো বাংলার মধু মাস। গাছে গাছে ভরে উঠেছে আম, জাম, লিচু, কাঁঠাল, এমন নানা সুস্বাদু আর পুষ্টিকর ফল। বাংলার মানুষ যেন অধীর আগ্রহে অপেক্ষা করে এই মধু মাসের জন্য।
0: শুধু কি তাই, বাংলাদেশের অর্থনীতি আর সংস্কৃতিতে মধুমাসের গুরুত্ব যে অপরিসীম। মৌসুমি ফল শুধু মানুষের পুষ্টির চাহিদাই পূরণ করে না, খনিজ ও নানা পুষ্টিগুণে ভরপুর এসব ফল আমাদের শরীরকে সুস্থ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।
1: ঠিক তাই, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় কি, অধিক মানুষ মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী ফল দ্রুত পাকানো কিংবা দীর্ঘদিন সংরক্ষণের জন্য ক্ষতিকর রাসায়নিক আর বিষাক্ত ফরমালিন ব্যবহার করে থাকে, মানবদেহের জন্য যা অত্যন্ত ক্ষতিকর।
0: আমরা ফল চাষি, ব্যবসায়ী ও বিক্রেতাদের প্রতি আমাদের বিনীত আহ্বান জানাই, কোনো অবস্থাতেই ফলে বিষাক্ত ফরমালিন বা ক্ষতিকর অন্য কোনো রাসায়নিক ব্যবহার করবেন না। মানুষের স্বাস্থ্য ও জীবনের চেয়ে লাভ কখনো বড় হতে পারে না।
1: ঠিক তাই, আসুন আমরা এই মৌসুমি ফলের স্বাদ উপভোগ করি, নিরাপদ ফলের সরবরাহ নিশ্চিত করতে সবাই সচেতন হই, তাহলে মধুমাসের আনন্দ হবে সত্যিকার অর্থে সবার জন্য। মধুমাসের শেষ সময়গুলো আরো সুন্দর হোক, হোক আনন্দময়, এই শুভ প্রত্যাশায় শুরু করছি আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ।
0: বন্ধু শ্রোতা, প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে, কিন্তু বিস্ময়কর চমকপ্রদ খবর অগোচরে থাকতেই পারে না। আমরা সেই সব খবর উত্তরণের শ্রোতাবন্ধের জন্য সমস্ত মাধ্যম ঘেঁটে ভীষণ যত্ন করে প্রতিনিয়ত সংগ্রহ করে আনি।
1: আমরা জানি আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা কতটা আগ্রহ নিয়ে এই সময়ে বেতার সেটের সামনে বসে থাকে। উত্তরণের মূল আকর্ষণ পৃথিবীর নানা প্রান্তে ঘটে যাওয়া চমকপ্রদ সব খবর বিশ্ববিচিত্রায় শুনবার জন্য।
0: তাই উত্তরণের শুরুতেই আমরা রাখি আমাদের নিয়মিত পরিবেশনা বিশ্ববিচিত্রা। বিস্ময়কর আর চমকপ্রদ কিছু ঘটনা সংবাদ নিয়ে বিশ্ববিচিত্রার তথ্য সংগ্রহ সংকলন করেছেন শারমিন আক্তার
1: আর পড়ে শোনাচ্ছেন জাবেদ কারদাত।
2: ইতালির উত্তর আল্পস পর্বতমালার পাদদেশে অবস্থিত ভিগানেলা নামের একটি ছোট্ট পাহাড়ি গ্রামের বিচিত্র গল্প সম্প্রতি আবার আন্তর্জাতিক মহলে চাওয়ার হয়েছে। গ্রামটি খাড়া পাহাড়ের উপত্যকায় এমনভাবে অবস্থিত যে প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই তিন মাস সেখানে সূর্যের আলো সরাসরি পৌঁছাতে পারে না, পুরো গ্রাম অন্ধকারে ডুবে থাকে। এই সমস্যা সমাধানে গ্রামবাসীরা পাহাড়ের চূড়ায় একটি বিশাল কম্পিউটার নিয়ন্ত্রিত কাচের আয়না বসিয়েছেন। এই আয়নাটি সূর্যের গতিপথ অনুযায়ী ঘোরে এবং সূর্যের আলোকে প্রতিফলিত করে সরাসরি নিচের গ্রামটির চত্বরে ফেলে আলো দেয়। একে গ্রামবাসীরা বলেন তাদের কৃত্রিম সূর্য। একজন ড্রোন ইঞ্জিনিয়ার এবং এভিয়েশন প্রেমী, মাত্র 11 সেন্টিমিটার লম্বা এবং মাত্র 42 গ্রাম ওজনের একটি সম্পূর্ণ কার্যকরী রিমোট কন্ট্রোল বিমান তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এটি সাধারণত কোনো খেলনা ড্রোন নয়, এর ডানা, ইঞ্জিন এবং ফুয়েল সিস্টেম একটি আসল জেট বিমানের মতোই নিখুঁত। এটি ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিতে আকাশে একটানা 20 মিনিট উঠতে পারে। গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে একে বিশ্বের ক্ষুদ্রতম দূরনিয়ন্ত্রিত বিমান হিসেবে স্বীকৃতি দিয়েছে। গ্রিসের উপকূলে এজিয়ান সাগরের তলদেশে একদল সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক প্রাচীন যুগের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন। সমুদ্রের প্রায় 200 ফুট গভীরে বালুর নিচে চাপা পড়া একটি ব্রোঞ্জের বাক্সের ভেতর থেকে খাঁটি সোনার তৈরি একটি অত্যন্ত নিখুঁত রাজকীয় মুখোশ উদ্ধার করা হয়েছে। বিজ্ঞানীরা কার্বন ডেটিং পরীক্ষা করে জানিয়েছেন, এটি আজ থেকে প্রায় 3,200 বছর আগে ট্রোজান যুদ্ধের আমলে কোনো বীর বা রাজার হতে পারে। এত বছর নোনা পানির নিচে থাকার পরেও সোনার উজ্জ্বলতা একটুকু কমেনি।
0: আপনারা শুনছিলেন বিশ্ববিচিত্রা, কান পেতে আছেন বেতার ম্যাগাজিন উত্তরণে, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। ভ্রমণ মানুষের চিরন্তন সঙ্গী, একঘেয়ে জীবনের গণ্ডি পেরিয়ে অজানার পথে পা বাড়ানোর মধ্যে লুকিয়ে আছে আনন্দ, জ্ঞান, অভিজ্ঞতার এক অপার ভাণ্ডার। ভ্রমণ ও পর্যটন শুধু বিনোদনের মাধ্যমই নয়, এটি মানুষের মনকে প্রসারিত করে, দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করে এবং জীবনকে করে তোলে আরও সুন্দর, আরও অর্থবহ।
1: প্রকৃতি যেন এক বিশাল পাঠশালা। পাহাড়ের দৃঢ়তা, নদীর অবিরাম গতি, সমুদ্রের বিশালতা কিংবা সবুজ অরণ্যের নিরবতা, প্রতিটি উপাদান মানুষকে নতুন করে ভাবতে শেখায়। ভ্রমণের মাধ্যমে মানুষ তাই প্রকৃতির সান্নিধ্যে এসে ধৈর্য, সহনশীলতা এবং সৌন্দর্যবোধের শিক্ষা লাভ করে। বন্ধুরা, ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রতিবেদন জীবন ও প্রকৃতি নিয়ে কথা শোনাবো এবার। আজ আমরা জানব খাগড়াছড়ির নিউজিল্যান্ড পাড়া সম্পর্কে। এটি উপস্থাপন করছেন মোহাম্মদ মিজানুর রহমান।
3: আকাশে হেলান দিয়ে দাঁড়ানো সবুজ চাদরে ঢাকা সুবিশাল আলুটিলা পাহাড়, মাঝে দিগন্ত জোড়া সবুজ সমতল মাঠ। এ ফসলি মাঠে কখনো ধান ক্ষেত বাতাসে ঢেউ খেলে, কখনো পাকা ধানে পাখা মেলে অজস্র টিয়াতোতা, কখনো নানা শস্য সবজি রূপ নেয় শ্যামল প্রান্তরে। সবুজ বিস্তীর্ণ মাঠের বুক চিরে সর্পিল আকারে চলে গেছে কালো পিচের রাস্তা, গায়ে একটুখানি হিম শীতল হাওয়ার পরশ নেওয়া আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যে দু চোখ জুড়াতে অসংখ্য প্রকৃতিপ্রেমী পর্যটক ছুটে আসেন এই নিউজিল্যান্ডে। এটি দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলের দ্বীপরাষ্ট্র সেই নিউজিল্যান্ড নয়, এটি চেঙ্গি বিধৌত খাগড়াছড়ির নিউজিল্যান্ড। সুপ্রিয় শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের জীবন ও প্রকৃতি ভ্রমণ ও পর্যটন পর্বে আমাদের এবারের গন্তব্য খাগড়াছড়ির নিউজিল্যান্ড পাড়া। অবাক করা বিষয় হল সত্যি যে বাংলাদেশের এক স্থানের নাম নিউজিল্যান্ড পাড়া। খাগড়াছড়ি থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে পানখাইয়া পাড়ার পাশেই অবস্থিত নিউজিল্যান্ড পাড়া। যদিও এই পাড়ার নামকরণের পেছনে তেমন কোনো কারণ নেই, পানখাইয়া পাড়া থেকে বের হয়ে পিরাছড়া গ্রামের দিকে যাওয়ার রাস্তাটাই হল নিউজিল্যান্ড সড়ক। এ সড়কের দুপাশে আছে দিগন্ত জোড়া সবুজ ক্ষেত। পাহাড়ি এই স্থান এতটাই সুন্দর যে আপনি কল্পনার রাজ্যে হারিয়ে যাবেন মুহূর্তেই। এ কারণেই খাগড়াছড়ির এই স্থান পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। বিস্তৃত পাহাড়ি জুম ক্ষেত ও দূরে ছোট বড় পাহাড়ের সারি দেখলেই মন জুড়িয়ে যায়। পানখাইয়া পাড়া আর পিরাছড়ার কিছু অংশ নিয়েই নিউজিল্যান্ড পাড়া গঠিত। দেখলে মনে হয় অস্ট্রেলিয়া মহাদেশের এক টুকরো নিউজিল্যান্ড ঠাঁই নিয়েছে বাংলার বুকে। সেখানকার অনেকেরই মুখেই প্রচলিত আছে, বেশ কয়েক বছর আগে এক পাহাড়ি ভদ্রলোক এই এলাকা দিয়ে হেঁটে যেতে যেতে বলেছিলেন, ঠিক যেন নিউজিল্যান্ডের মতো বাতাস। এরপর থেকেই নাকি এলাকার নাম হয়েছে নিউজিল্যান্ড পাড়া। নিউজিল্যান্ড পাড়ায় গেলে শুধু পাহাড় আর সবুজ প্রকৃতিই নয়, আরও দেখবেন ঝর্ণা, শুভ্র মেঘ, গোধূলির অস্তমিত লাল সূর্যের আভা, এছাড়াও পাহাড়ি জনপদের জীবনযাপনের পদ্ধতিও কাছ থেকে দেখতে পারবেন। এছাড়াও খাগড়াছড়ি শহরের পাশ দিয়ে সর্পিল একে বেঁকে বয়ে যাওয়া চেঙ্গি নদীর লালচে ঘোলা পানি আপনাকে অবাক করবে। কর্ণফুলী নদীর সাথে মিলেমিশে একাকার হয়েছে চেঙ্গির পানি। খাগড়াছড়ির ভ্রমণে গেলে পর্যটকরা নিউজিল্যান্ড পাড়া থেকে ঘুরে আসতে ভোলেন না। শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি কিভাবে যাবেন নিউজিল্যান্ড পাড়ায়। ঢাকা থেকে যে কোনো বাসে চড়ে প্রথমে পৌঁছতে হবে খাগড়াছড়িতে। এরপর খাগড়াছড়ি শহর থেকে সিএনজি বা অটোতে করে নিউজিল্যান্ড পাড়া যেতে পারবেন। এখানে এসে আপনি খাগড়াছড়ি পর্যটন মোটেল সহ বিভিন্ন মানের থাকার হোটেল পাবেন। এই জায়গার খাবার আপনাকে বেশ আকর্ষণ করবে। স্থানীয় খাবার, বাংলা খাবার আপনি খেতে পারবেন। শ্রোতা বন্ধুরা, চমৎকার এই জায়গাটিতে এসে আপনি বিশেষ করে খুব কাছে থেকে মেঘ দেখতে পারবেন। মেঘের রাজ্য যদি বলিস তাহলে ভুল হবে না। আর তার সাথে সাথে আপনি কিন্তু এখানে যে নদী আছে সেই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সব কিছু মিলিয়ে সূর্যোদয়, সূর্যাস্ত আর আলুটিলার যে পাহাড়, সেই পাহাড়ের মেঘের যে ভেলা দেখা, প্রকৃতির সৌন্দর্য আপনাকে দারুণভাবে আন্দোলিত করবে। তো আজ এ পর্যন্ত। আগামীতে অন্য কোনো জায়গার স্থান নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অনেক অনেক ভালো।
0: শ্রোতা বন্ধুরা, উত্তরণের সাথে আপনাদের আমাদের মেলবন্ধনটা খুবই শক্তপোক্ত এবং এটি অটুট রাখতে আমরা কিন্তু আপনার লেখা পর্ব যথারীতি চালু রেখেছি এবং আপনার লেখা পর্বে আপনাদের লেখা পেতে আমরা যেন অধীর অপেক্ষায় থাকি।
1: হ্যাঁ, সেই অপেক্ষার পালায় আমরা এবার জানিয়ে দিচ্ছি আপনার লেখা পর্বে আমাদের এবারের বিষয়, বাদলু দিনেরও প্রথম কদম ফুল।
0: যেহেতু বর্ষা ঋতু আসন্ন, অতএব আরেকবার বিষয়টা বলো।
1: বাদলু দিনেরও প্রথম কদম ফুল, আসলে গে দিতেই মন চাইছে যদিও। তারপরে বন্ধুরা, গাইতে তো আর পারবো না। আপনারা আপনাদের লেখা চিঠি বা ইমেলের মাধ্যমে আমাদের কাছে লিখে পাঠিয়ে দিন।
0: আপনাদের লেখার অপেক্ষা কিন্তু রইলাম। শ্রোতা বন্ধু, শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ। অনুষ্ঠানের এবারের পরিবেশনায় আপনাদের নিয়ে যাব এ সময়ের সঙ্গীত বিশ্বে। নির্মল আনন্দের জন্য সঙ্গীত এক অনন্য মাধ্যম। সঙ্গীতের সুমধুর সুর মানুষের মনে প্রশান্তির প্রলেপ দিয়ে যায়।
1: পাখিদের যেমন কোনো মানচিত্র নেই, তেমন সঙ্গীতেরও কিন্তু কোনো সীমারেখা নেই। নেই দেশ, কাল, পাত্র, সব সীমা অতিক্রম করে তাই সুরকে মানুষ ভালোবাসে। বন্ধু শ্রোতা, সাম্প্রতিক সময়ে প্রকাশিত দেশি বিদেশি গান নিয়ে শোনাব এবারের প্রতিবেদন।
0: আর এটি উপস্থাপন করছেন নওশিন ফারহান।
4: শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগত জানাই এই সময়ের বিশ্ব সঙ্গীত পর্বে। আজকের পর্বে ঘুরে দেখব বিশ্ব সঙ্গীতের শীর্ষ চার্ট। কোন শিল্পীর কোন গান কতদিন ধরে রাজত্ব করছে আর কি ধরনের সঙ্গীত ট্রেন্ড এই মুহূর্তে চলছে, চলুন জেনে নেই। প্রথমে জানাতে চাই বিলবোর্ড হট 100 থেকে টপ 5 এর কথা। টেডি সুইমস এর লুজ কন্ট্রোল শুনেছেন নাকি? না শুনে থাকলে শুনে ফেলুন, অসাধারণ একটা গান। হোজিয়ার, তিনি কিন্তু টপ চার্টে ব্যাক করেছেন টু সুইট এই অসাধারণ গানটি দিয়ে। ফিচার মেট্রো বুমিন, কেন্ড্রিক ল্যামার, তিনজনে ফিচার হয়েছেন লাইক দ্যাট, যে গানটি এই মুহূর্তে বিলবোর্ড টপ 100 এর একেবারে নাম্বার 3 পজিশনে রয়েছে। আমার, আপনার, আমাদের সবার এখনকার প্রিয় হচ্ছে সাবরিনা কার্পেন্টার। তার গান এক্সপ্রেসো এই সপ্তাহে রয়েছে নাম্বার 2 পজিশনে। আর হ্যাঁ, টেইলর সুইফট ফিচারিং পোস্ট মেলোনের কথা তো আমি বলতেই চাই, কারণ আমি নিজেই এই গানটি একেবারে লুপেই শুনে যাচ্ছি। ফোর্থ নাইট এর কথা, যেটা কিনা একটা লম্বা সময় ধরে বিলবোর্ড হট 100 এর একেবারে নাম্বার 1 পজিশনে রয়েছে।

যুক্তরাষ্ট্রের পর বলতে চায় যুক্তরাজ্যের খবর, অর্থাৎ ইউকে অফিসিয়াল টপ চার্টের কথা, কি অবস্থা সেখানকার। ডুয়া লিপার ইলুশন অসাধারণ এই গানটি রয়েছে নাম্বার ফিফথ পজিশনে, দশের গান অস্টিন রয়েছে নাম্বার ফোর্থ পজিশনে। বেনসন বুনের বিউটিফুল থিং গানটি কথা কি ভুলে গিয়েছেন? না, কোনো অবস্থাতে ভুলতে পারবেন না, কারণ এবারে টপ চার্টে বিউটিফুল এই গানটি রয়েছে নাম্বার থ্রি পজিশনে। ডুয়া লিপা কিন্তু এখনও রয়েছে টপ চার্টে আরও একটি গান ট্রেনিং সিজন দিয়ে, এবং সেই সাথে নাম্বার ওয়ানে রয়েছে নোয়ান কাহনের গান স্টিক সিজন।

US এবং UK খবর তো জানলেন, চলুন জানাই ক্যানাডার টপ চার্টের কথা। ক্যানাডিয়ান হট হান্ড্রেডে নাম্বার ফাইভে এই সপ্তাহে রয়েছে ডোজা ক্যাটের পেইন্ট দ্য টাউন রেড। খুব মজার একটা গান এবং সোশ্যাল মিডিয়াতে এই গানটি কিন্তু বেশ ভালোই ট্রেন্ডিং এ রয়েছে। টেইলর সুইফটের গান ক্রুয়েল সামার কেন শুনবেন গান? টেইলর সুইফট কিন্তু তার লেখনির জন্য এমনিতেই জনপ্রিয়, আর এই গানের লিরিক্সটা একেবারে অন্যরকম। জ্যাক হার্লোর লাভিং অন মি কি শুনেছেন? যদি না শুনে থাকেন আমি তো বলবো শুনুন, অসাধারণ একটা গান। টাটা ম্যাকরি গ্রিডি রয়েছে নাম্বার টি পজিশনে এবং টেইলর সুইফট কিন্তু ক্যানাডাতেও ফোর্থ নাইট দিয়ে রয়েছেন একেবারে ক্যানাডিয়ান হট হান্ড্রেড এর নাম্বার ওয়ান পজিশনে। আর হ্যাঁ, ক্যানাডার পর চলুন।

চাকরির নাম্বার ফোর্থ পজিশনে, টু সুইট উঠে এসেছে নাম্বার থ্রি পজিশনে, আর সেই সাথে লুজ কন্ট্রোল, জি হ্যাঁ, এই অসাধারণ গানটি টেডি সুইমসের, যা কিনা ইউএস টপ চার্টে রয়েছে, সেটি রয়েছে অস্ট্রেলিয়ান টপ চার্টে নাম্বার টুতে, এবং হ্যাঁ বেনসন বুনের বিউটিফুল গান বিউটিফুল থিং রয়েছে নাম্বার ওয়ান পজিশনে। আর একেবারে শেষের দিকে প্রিয় শ্রোতা চলে এসেছি, জানাতে চাই ভারতের কি অবস্থা এই মুহূর্তে, যা দেখতে পাচ্ছি ও মাহি এই গানটি রয়েছে নাম্বার ফিফথ পজিশনে, কেসরিয়া নাম্বার ফোর্থ পজিশনে রয়েছে, চালিয়া এই গানটি রয়েছে নাম্বার থ্রি পজিশনে, সতরঙ্গি রয়েছে নাম্বার টু পজিশনে, একটা লম্বা সময় ধরে অরিজিৎ সিং এর হিরিয়ে রয়েছে নাম্বার ওয়ান পজিশনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি এই সময়ের বিশ্ব সঙ্গীত। জানানোর চেষ্টা করলাম পুরো পৃথিবী জুড়ে অর্থাৎ গ্লোবাল ট্রেন্ডে কোন গানগুলো রয়েছে। প্রিয় শ্রোতা, যেতে যেতে এই মুহূর্তে রেখে যাচ্ছি এই সময়ে সবচেয়ে সেন্সেশনাল গান মারহামি।

0: প্রিয় শ্রোতা, গ্রীষ্মের করতাপ শেষে এই তো আর কদিন পরেই শুরু হচ্ছে বৃষ্টির ঋতু, বর্ষা। অনাগত সেই দিনগুলো সমৃদ্ধির স্বপ্নময়তায় ভরে উঠুক আর মধুময় সুরের আবেশ জড়িয়ে থাক সবার চলার পথের পাথে হয়ে। এই শুভ প্রত্যাশায় শেষ করছি আজকের উত্তরণ।
1: যাবার বেলায় শেষের কথাগুলো বলতেই হয়। আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন মনিরুজ্জামান পলাশ,
0: উপস্থাপনা ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু
1: এবং জিনাত আক্তার, উত্তরণ সম্পাদনা করলেন এবং প্রযোজনা সহযোগিতায় ছিলেন মাহমুদ রেজা,
0: উত্তরণ তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম আর প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
1: ভালো থাকবেন সকলে, থাকবেন সুস্থতায়।
0: শুভরাত্রি।

0: Assalamualaikum. 9:30 p.m. This is Bangladesh Beta. The news read by Mir Akramuddin Ahmed. First, the headlines. Prime Minister is going to Cox's Bazar tomorrow on day-long visit. Will attend different programs including canal re-excavation and tree plantation. Proposed national budget aims at incorporating every citizen in economic planning, says Finance Minister at post-budget briefing. Different organizations describe proposed budget as reform-oriented and business-friendly. Chinese delegation to visit Bangladesh soon to explore industrial opportunities, informs LGRD Minister. At least 15 people have been killed in clashes between protesters and security forces in Pakistan-administered Azad Kashmir. And Canada will take on Bosnia-Herzegovina in FIFA World Cup tonight. United States and Paraguay will face each other tomorrow morning. Now, the details. Prime Minister Tariq Rahman is going to Cox's Bazar tomorrow on a day-long visit. As part of the tour schedule, the Prime Minister will inaugurate the re-excavation of Patli Khal, a canal originally excavated under the initiative of Shahid President Zia Rahman. He will then visit Dulha Hajar Safari Park in Chakoria, where he will inaugurate a nationwide tree plantation program involving the planting of 250 million trees. Later, Tariq Rahman will proceed to Pekuo Pazila to pay respect at the grave of Muhammad Wasim Akram, who was martyred during the 2024 July uprising, and meet members of his family. The Prime Minister will attend the foundation stone-laying ceremony of the newly formed Mata Mohri Upazila and Pekuo municipality. He is scheduled to address a public rally in Chakoria municipality. Meanwhile, security measures have been strengthened at key locations across the district centering the visit. Finance and Planning Minister Amir Khusro Mahmood Chaudhary has said the proposed national budget for the forthcoming fiscal year was formulated with the objective of bringing every citizen into the country's economic planning process. He was speaking at a post-budget press conference at the Osmani Memorial Auditorium in the capital today. The finance minister said the government had made an unprecedented effort to ensure that the hopes, aspirations and concerns of all sections of society were reflected in the budget. He noted that the budget was prepared under exceptional circumstances. While budget formulation in Bangladesh generally takes around 6 months, the current administration had only about 1.5 to 2 months to complete the process following the political transition and formation of the elected government, he added. Amir Khusro Mahmood Chaudhary said the budget had been prepared in a unique political and economic context. He said the budget not only outlines policy directions but also provides implementation roadmaps to achieve its objectives. Different organizations have welcomed the proposed national budget for the next fiscal year, describing it as a reform-oriented and business-friendly fiscal plan that could help revive economic activities amid prevailing domestic and global challenges. In a statement issued today, Bangladesh Chamber of Industries BCI President Anwar Alam Chaudhary praised the government for introducing structural reform measures in key areas including the banking sector, taxation system and public financial management. He said the proposed reforms would be a positive long-term impact on the country's industrial sector and contribute to economic recovery at a time of global uncertainty, persistent inflationary pressures, energy challenges and sluggish investment. The BCI president also welcomed the government's emphasis on developing 10 priority sectors, the creative economy and the blue economy, saying these initiatives would help diversify the economy and create new opportunities for sustainable growth. Meanwhile, Center for Policy Dialogue, CPD, has described the proposed national budget for the next fiscal as a significant step towards economic recovery, highlighting its emphasis on human development, social protection and private sector-led growth. Executive Director Dr. Fahmida Khatun made the remarks while speaking at a media briefing session titled CPD's Analysis of the National Budget Fiscal Year 2026-27 at a hotel in the capital today. Dr. Fahmida Khatun said the underlying philosophy of the proposed budget appears to be one of economic recovery through human development, private sector-led growth and social protection. Alongside physical infrastructure, this budget also emphasizes jobs, entrepreneurship, education, healthcare and welfare, she added. This is Bangladesh Beta giving you the news. Local Government, Rural Development and Cooperatives Minister Major Fakhrul Islam Alamgir has said a Chinese delegation is expected to visit Bangladesh within the next 2 months to explore investment and industrial opportunities, particularly in the country's northern region. He informed this while speaking at a program held at Shahid Muhammad Ali Stadium in Tokugao today. Chinese Ambassador to Bangladesh Yao Wan attended the event. The LGRD minister said there is no alternative to industrialization for ensuring national development and creating employment opportunities. He said the government is working to establish new industries in different parts of the country. Chinese Ambassador Yao Wan said Bangladesh and China would continue to work together to further strengthen bilateral cooperation. He also confirmed that a Chinese delegation would visit the area in July or August this year to assess potential areas for cooperation and investment. Information and Broadcasting Minister Jahiruddin Shapan has said the government is making strides to restructure the education curriculum so that students develop innovative thinking, scientific research capabilities and the skills and qualifications needed to create technology-driven solutions. He said this while virtually addressing the inauguration ceremony of the Upajila Level Startup Science Project and Innovative Idea Exhibition Program held at Gorunodi Upajila Parishad Auditorium in Borishal today. The minister said the government is working to design the curriculum in such a way that textbooks promote scientific research and technology-based problem-solving skills. At least 15 people have been killed in clashes between protesters and security forces in Pakistan-administered Kashmir. The violence comes after an alliance of activist groups called on people to protest against the reservation of legislative seats for refugees in upcoming elections. Authorities responded by accusing the group of sedition, banning it and ordering action against its leaders. Authorities deployed federal paramilitary troops and issued a strict travel advisory before the protest. US President Donald Trump has claimed an agreement to end the war with Iran was close to being finalized. It came hours after Donald Trump had canceled the third consecutive day of strikes on Iran. Earlier, he had declared the US would strike Iran very hard. However, Iran's foreign minister spokesperson Ismail Baghaei said Trump's agreement was speculative and nothing has been finalized. Football and Canada will take on Bosnia-Herzegovina in the FIFA World Cup 2026 at Toronto at 1 a.m. tonight. Besides, United States will face Paraguay at Los Angeles at 7 a.m. tomorrow. Earlier, South Korea beat Czech Republic by 2-1 this morning. In inaugural match, host Mexico defeated South Africa by 2-0 at the Mexico City Stadium last night. Finally, weather and focus. Volatile one tonight says there are chances of rain or thunder showers with temporary west or northwesterly gusty of squally wind, a speed of 45 to 60 kilometers per hour over the regions of Jashur, Kushtia, Faridpur, Madhuripur, Dhaka, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar and Silat. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister is going to Cox's Bazar tomorrow on day-long visit. Will attend different programs including canary excavation and tree plantation. proposed national budget aims at incorporating every citizen in economic planning, says finance minister at post-budget briefing. Different organizations describe proposed budget as reform-oriented and business-friendly. Chinese delegation to visit Bangladesh soon to explore industrial opportunities, informs LGRD minister. At least 15 people have been killed in clashes between protesters and security forces in Pakistan-administered Azad Kashmir. And Canada will take on Bosnia-Herzegovina in FIFA World Cup tonight. United States and Paraguay will face each other tomorrow morning. That's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now here's the news commentary written by Alhamra Islam and read by Sheikh Tashdeed Ahmed. With focus on economic stability, investment, production, employment generation and establishment of an equitable society, expanding social protection and steering Bangladesh towards becoming a $1 trillion economy by 2034, Finance Minister Amir Khusro Mahmood Chaudhary unveiled a record 9.38 lakh crore taka national budget for the fiscal year 27 in the Jatiya Sangsad yesterday. The size of the proposed budget is around 19% larger than that of fiscal year 26 and amounts to approximately 13.7% of the country's projected GDP. This was the maiden budget for the finance minister after BNP formed the government, this time following a landslide victory on February 12 general election. The proposed budget targets a GDP growth rate of 6.5% while containing the inflation rate at 7.5% in the upcoming year. However, sounding ambitious but not absurd. To finance the ambitious expenditure program, the government has set a revenue collection target of 6.95 lakh crore taka. Of this amount, the NBR has been assigned target of 6.04 lakh crore taka. Additional revenues are expected from non-NBR taxes and non-tax sources. The budget deficit is set at 2.43 lakh crore taka, which the government plans to finance through a combination of foreign borrowing, domestic borrowing and external grants. The proposed fiscal year 27 budget saw historic increases in education and health allocations. Particularly, healthcare received a significant boost, with total allocations rising to 69,409 crore taka. The finance minister in his budget speech announced plans to gradually raise spending on both education and health to 5% of GDP over the coming years. The proposed budget allocated 3,16,075 crore taka in development expenditure, including allocations under the Annual Development Programme ADP and other development projects. Placing the budget in the Jatiya Sangsad during the second session of the 13th Parliament, the Finance Minister in his 234-page budget speech under the title Journey Towards a Democratic, Humane and Inclusive Economy emphasized on economic democratization, equitable distribution of opportunities and broad-based participation in national development. Leader of the House and Prime Minister Tariq Rahman was present at the House while Speaker Hafizuddin Ahmed Bir Bikram presided over the parliamentary sitting. The fiscal year 27 budget comes at a time when a country is grappling with multiple economic challenges, including persistent inflationary pressures, a widening revenue shortfall, rising debt servicing costs and weaknesses in the banking sector, as well as global uncertainty centering Middle East tension, which added pressure on the economy. The National Board of Revenue, NBR, reportedly fell more than 1 lakh crore taka short of its revenue target by April of the outgoing fiscal year, while non-performing loans in the banking sector rose to over 30% by the end of December 2025. Against the backdrop, the central philosophy of the proposed budget, according to the Finance Minister's budget speech, is economic stabilization, institutional rebuilding and investment-led recovery, which is in line with the BNP's election manifests. The proposed budget has rightly prioritized macroeconomic stability, investment, employment, health, education, social protection, energy security and financial sector reform. The budget withdrew source tax on the import of 60 essential commodities, including various agricultural and consumer products, which is praiseworthy as it aims to improve the standard of living of every individual and family in the country. The proposed budget for the 2026-2027 fiscal year as a whole is business, investment, production, growth and people friendly. It reflects government's comprehensive roadmap to shape a human economy as it has offered a wide range of tax, VAT and customs reforms, providing lots of exemptions and rebates which would ease compliance and improve the business climate. As for allocations in different sectors, the budget would help turn the economy around. Finally, the proposed budget showed a clear guideline on how to implement government's growth ambitions. And that is the end of the news commentary.
2: Bangladesh Betar Onushtan Ek Joge Projarito Hocche Dhaka, Chattogram, Khulna, Rajshahi, Rongpur, Silet, Borishal, Thakurgaon o Kumilla Kendro theke. Shongbad Probaho আজকের পরিবেশনা জনপ্রত্যাশার 2026-2027 অর্থ বছরের বাজেট ঘোষণা। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় শিরোনামে 2026-2027 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। আগামী অর্থ বছরে পরিচালন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 6,21,925 কোটি টাকা। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও সংশ্লিষ্ট খাতে 3,00,000 কোটি টাকা এবং অন্যান্য উন্নয়ন ব্যয়ে 16,075 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে 1,44,338 কোটি টাকা। মানব সম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা ও মানব সম্পদ খাতে 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে 25,00,000 নতুন কর্মসংস্থান সৃষ্টিতে 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে। বাজেট বক্তৃতায় সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটে সরকার 10টি প্রধান অগ্রাধিকার নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে সবার জন্য উন্নয়ন, মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা, সর্বজনীন সামাজিক সুরক্ষা, বিনিয়োগ ও কর্মসংস্থান ভিত্তিক অর্থনীতি, ব্যবসা সহজীকরণ, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, তথ্য প্রযুক্তি খাতের বিকাশ, পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা এবং স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রশাসন। প্রস্তাবিত বাজেট সম্পর্কে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, অর্থনীতিবিদ এবং সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। বাজেট ঘোষণার পর বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি গণমাধ্যমকে জানান,
3: এই বাজেটটাতে প্রতিফলিত হয়েছে যে সরকার কতটা আন্তরিক দেশের অর্থনীতিকে পুনর্বাসন করতে চায় এবং একই সঙ্গে একটা গতি ফিরিয়ে আনতে চায়। এর সবচেয়ে বড় দিক হচ্ছে, যেটা আমার কাছে মনে হয়েছে, যে সম্পূর্ণ একটা ক্রিয়েটিভ বাজেট বলবো আমি এটাকে। এর মধ্যে অনেক কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে যে পদক্ষেপগুলো আমরা কত কেউ চিন্তাও করতে পারে না। যেমন এখানে ফ্যামিলি কার্ড যেটা করা হয়েছে, এটা ফ্যামিলি কার্ডটা একটা বিশাল ব্যাপার এবং সেটা আগামী অর্থ বছরে প্রায় 41,00,000 পরিবার প্রধান মহিলার হাতে এটাকে কার্ডটাকে তুলে দেওয়া হবে এবং সেখানে প্রায় ফ্যামিলি কার্ডে খরচ হবে 2,500 টাকা করে এবং এখানে 1,44,338 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটা আগামী বছর, এরপরে এটা বাড়তে থাকবে এবং একটা সময় আসবে যখন পুরোটাই কভার করা হবে। ঠিক একইভাবে কৃষক কার্ড করা হয়েছে, 2,500 টাকা করে কর দেওয়া হবে। মসজিদ ও অন্যান্য উপাসনালয়গুলোতে 2,55,666 জনকে প্রতি মাসে সম্মানে প্রদান করা হবে এবং খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে একটা কৃষিতে সেচের ব্যবস্থা, একই সঙ্গে মৎস্য চাষ ও এই ধরনের বিষয়গুলোকে আবার উৎসাহিত করা হয়েছে। সবচেয়ে বড় আমার কাছে যে জিনিসটা বলে যে দেশীয় উৎপাদনের ক্ষেত্রে যারা বিভিন্ন খাতে উৎপাদন করতে যাবেন, বিনিয়োগ করতে যাবেন, তাদেরকে যে প্রণোদনা দেওয়া হয়েছে এটা আগে কখনো দেওয়া হয়নি এবং সমস্ত কর রিয়ায়ত দেওয়া হয়েছে এবং সব রকমের সুবিধা প্রদান করা হয়েছে এবং আমাদের দেশে উৎপাদন হয় সেগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য বিদেশ থেকে আমদানি করার ব্যাপারে কিন্তু সেখানে কর আরোপ করা হয়েছে, অর্থাৎ প্রোটেকশন পুরোপুরিভাবে দেওয়া হয়েছে। ক্রিয়েটিভ যে ইকোনমি, এটা অত্যন্ত নতুন ধরনের একটা চিন্তা ভাবনা। এই স্পোর্টস ইকোনমিতে জাতীয় দলের খেলোয়াড়দের মাসিক সম্মানী প্রদান করা হচ্ছে, নতুন 20 স্পোর্টস আয়োজন করা হবে এবং স্কুল খেলাগুলোকে আবার চালু করা হচ্ছে। একই সঙ্গে 12-14 বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হবে এবং 64 জেলা 64 স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা করা হবে। এগুলো সম্পূর্ণ নতুন চিন্তা এবং একই সঙ্গে আপনার সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু একইভাবে সংস্কৃতিকে পুরোপুরিভাবে একটা ইকোনমির মধ্যে নিয়ে আসার চিন্তা ভাবনা করা হচ্ছে। এগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা। একটি গ্রাম একটি পণ্য উদ্যোগের আওতায় মৃৎশিল্প, বুনন শিল্প, শীতলপাটি, শতরঞ্চি সহ সব ধরনের ক্রিয়েটিভ পণ্য চিহ্নিতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোকে বাজারজাতকরণের ব্যবস্থা করা হবে। ঢাকার পূর্বাঞ্চলে 160 একর জায়গার উপর পিপিপি মডেলে বিশ্বমানের একটা ক্রিয়েটিভ হাব স্থাপন করা হবে। এগুলো আমাদের ইকোনমিকে বহুদূর সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কর্মসংস্থান বৃদ্ধি করার সমস্ত চেষ্টা করা হয়েছে। এখানে এসএমই খাতের বিকাশে সহজ শর্তে ঋণ বিতরণ করা হবে আপনার 2,000 কোটি টাকা। প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করে প্রবাসী কার্ড দেওয়া হবে। হাইটেক পার্কে 15,000 জনের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। গ্রামীণ সড়ক সংরক্ষণে 400 কোটি টাকা, 35,000 নারীর কর্মসংস্থান সৃষ্টি হবে। শিক্ষা খাতে আগে ছিল আপনার জিডিপির 1.39%, সেটাকে বৃদ্ধি করে 2% উন্নীত করা হয়েছে। স্বাস্থ্য খাতে আগে ছিল 0.58, সেটাকে এখন 1.01 উন্নীত করা হয়েছে। এবং কাস্টমসের পূর্ণাঙ্গ অটোমেশন হবে, স্বয়ংক্রিয় করার মাধ্যমে উৎসে কর যাতায়াতের সময় কমিয়ে আনা হবে, জনবন্ধব কর প্রশাসন করার মাধ্যমে করে আওতা বৃদ্ধি করা হবে, রপ্তানির সমন্বয়ে সকল খাতকে কাস্টমস বন্ডের আওতায় শুল্কমুক্ত হবে কাঁচামাল উপকরণ আমদানির সুবিধা প্রদান করা হবে। এই বাজেটটা মূলত হচ্ছে উৎপাদন বান্ধব, বিনিয়োগ বান্ধব এবং ব্যবসা বান্ধব। এটা আমার কাছে সবচেয়ে বড় করে মনে হয়েছে।
2: কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন,
4: শরৎকালের শ্রেষ্ঠ কৃষি বান্ধব বাজেট হয়েছে। আমার টোটাল কৃষিতে আমাদের এবারে বাজেটে প্রায় 27,500 কোটি টাকা কৃষিতে বাজেট হয়েছে। এর ভিতরে শুধুমাত্র উন্নয়ন বরাদ্দে যেটা গত বছরের তুলনায় 10.37% বেশি আছে, আর উন্নয়ন বাজেট হয়েছে 6,540.65 কোটি টাকা, এবং যেটা গত বছরের তুলনায় 59% বেশি। তো আমি বলতে পারি স্বাধীনতার পরে বিগেস্ট কৃষি বান্ধব বাজেট।
2: বাজেট সম্পর্কে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এমপি বলেন,
5: বাজেট সার্বিকভাবে এবার টোটালটাই জনবাধ্যভাবে একটি বাজেট দেওয়ার চেষ্টা আমরা করেছি, এবং এটার সফলতা ডিপেন্ড করবে কতটুকু আমরা এটাকে এক্সিকিউট করতে পারলাম। খুবই বাজে একটা অর্থনৈতিক পরিস্থিতিতে বর্তমান সরকারকে বাজেট দিতে হয়েছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমরা বরাদ্দ বাড়ানোর চেষ্টা করেছি, এবং ইনভেস্টমেন্টটা বা বরাদ্দটা বাড়ানোর চেষ্টা করেছি কোনো বড় প্রজেক্টে না। এটা বেসিক্যালি মানুষের জীবনমানের উপরে যেগুলো কানেক্টেড, স্কুল কলেজে বাচ্চাদের পড়াশোনাতে, এবং সব থেকে বড় বিষয় ইনভেস্টমেন্টটাকে অনেক বেশি মানে ভাস্টলি ইলাবোরেট করা হয়েছে, যে এখানে যেন বিদেশিরা এসে ইনভেস্টমেন্ট করতে পারে, দেশীয় ইনভেস্টমেন্টের জন্য হয় যেন অনেক সুযোগ সুবিধা সৃষ্টি করা হয়েছে এখানে। তো আমরা চাচ্ছি যে রোল ওভার হোক, দেশের টাকা দেশে রোল ওভার হোক, এবং সকল ধরনের অসুস্থ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ডায়ালিসিস পেশেন্টদের জন্য ডায়ালিসিস করার সময় একটা টিউব ইউজ করা হয় ফিল্টার, এই ফিল্টার উপর থেকে সকল ধরনের AI কিন্তু মকুফ করে দেওয়া হয়েছে। তাহলে ডায়ালিসিসটা অনেক বেশি মানুষের হাতের নাগালে চলে আসবে। আগে ধরেন যেটা হয়তো 2,000-3,000 টাকা করতে এটা 1,000 নিচে নেমে আসবে। এইগুলো সাথে আমাদের ক্যান্সার কিডনি পেশেন্টের জন্য বেসিক্যালি আমার মন্ত্রণালয় থেকে যাদেরকে 50,000 টাকা করে দেওয়া হতো তাদেরকে এখন থেকে 1,00,000 টাকা করে দেওয়া হবে। সকল ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে। আমাদের ফ্যামিলি কার্ডের জন্য এই সামনের বছর আমরা প্রায় 40,20,000 মানুষকে ফ্যামিলি কার্ড প্রদান করবো। এরকম প্রত্যেকটা সেক্টরে কিন্তু চেষ্টা করা হচ্ছে, যে আর কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টির জন্য চেষ্টা করা হচ্ছে, সেখানে বরাদ্দ বাড়ানো হয়েছে।
2: পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি এমপি জানান, প্রস্তাবিত বাজেট সম্পর্কে সিপিডির ফেলো বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন,
6: নীতি কাঠামো নিঃসন্দেহে খুবই শক্তিশালী এবং সেই অর্থে সূক্ষ্মভাবে বিচক্ষণের সাথে তৈরি হয়েছে।
2: ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট তাসকিন আহমেদ বলেন,
7: 5 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থানের জন্য এবং ইজ অফ ডুইং বিজনেস এর জন্য ওনারা ক্লিয়ারলি ম্যানিফেস্টো মেনশন করেছেন, এবং তারই একটা সুদর্শন প্রতিফলন কিন্তু আমরা এই বাজেটের মধ্যে দেখতে পাচ্ছি।
2: সাবেক অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন,
8: পলিটিক্যাল গভর্নমেন্টের বাজেট একটু এক্সপ্যানশনারি হবে, বাজেটটা বড় হয়েছে, সে ব্যাপারে কোনো আমার আপত্তি নেই। বাজেটের ব্যাপারটা হলো আপনার ডিপেন্ড করবে যে সম্পদ আহরণ এবং সে সম্পদটা কিভাবে অ্যালোকেট করবেন এবং কর্মকাণ্ডগুলো কিভাবে চালাবেন, কত এফিশিয়েন্টলি চালাবেন। অতএব সেই দিক দিয়ে আমি বলবো বাজেটটা ভালো হয়েছে, জনতুষ্টির বাজেট হয়েছে, ব্যবসায়ীরা কিছুটা খুশি হবে, মানুষও খুশি হবে, কিন্তু আলটিমেটলি টেস্টটা হবে যে কতটুকু বাস্তবায়ন করতে পারলেন, সরকার যে বাজেট দিয়েছে একটা শপিং লিস্টের মতো, যা যা দিয়েছে সবগুলো যে ইমপ্লিমেন্ট করবে তা না, সেটা করতে হবে প্রাধিকার কতগুলি প্রায়োরিটি। এই যেমন কর্মসংস্থান আছে, তার গ্রোথ বাড়াবেন, ইনফ্লেশন কমাবেন, এনার্জিটার প্রবলেম সলভ করবেন, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াবেন, আর ওদিকে সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে করবে। তার মধ্যে সেক্টরের মধ্যে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট প্রজেক্ট গুলি বাছাই করবে, মনিটর করতে হবে, পিরিয়ডিক্যালি রিভাইজ করতে হবে। অর্থাৎ বাজেটের চ্যালেঞ্জ আমি মনে করি যেগুলো প্রাধিকারভুক্ত জিনিসগুলো অতি দ্রুত সেগুলো ইমপ্লিমেন্ট করা, তবে আমার মনে হয় বাজেটটা ফলপ্রসূ হবে।
2: বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক ব্রিফিং এ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন,
9: মাত্র চার মাসের মতো সময়ে বাজেটের মতো একটা ডকুমেন্ট তৈরি করতে পেরেছেন, এটা একটা দুরূহ কাজ, সেজন্য অভিনন্দন জানাই। আমরা জানি যে বাজেটটা এমন একটা সময়ে প্রণীত হয়েছে যে যখন অর্থনীতি বিভিন্ন দিক থেকে চাপের মুখে, শুধু প্রবৃদ্ধি না বরং স্থিতিশীলতা, আস্থা এবং সুস্পষ্ট দিক নির্দেশনার প্রয়োজন রয়েছে। তো সেই প্রেক্ষিতে এই বাজেটটা মূলত কয়েকটি লক্ষ্যকে সামনে রেখেই এই বাজেটটি উপস্থাপন করেছে বলে আমাদের কাছে মনে হয়, এবং যেটি কিনা খুব কঠিন, সেটা হচ্ছে যে একদিকে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা, অন্যদিকে প্রবৃদ্ধি, বিনিয়োগ এবং কর্মসংস্থানটাকে পুনরুজ্জীবিত করা, কিন্তু সবচাইতে আগে হচ্ছে উচ্চ মূল্যস্ফীতির চাপটা কমানো। এবং আমরা দেখেছি যে বাজেটের যে মূল মূল লক্ষ্যগুলো সেগুলোতেই অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক যে পুনর্গঠন, বিনিয়োগ নির্ভর একটা অর্থনীতি, সেগুলোই গুরুত্ব পেয়েছে। এবং অনেক দিক থেকেই বিএনপির যে নির্বাচনী ইশতেহারে যেগুলো ছিল মূল মূল বিষয় সেগুলোর অনেকখানি প্রতিফলন আমরা দেখতে পেয়েছি, যেমন এখানে অর্থনীতির গণতান্ত্রিকরণ, কর্মসংস্থান সৃষ্টি, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাত নির্ভর একটা প্রবৃদ্ধি এবং সুশাসন, সেগুলো জোর দেওয়া হয়েছে, বেসরকারি বিনিয়োগে গতিশীলতা আনা, শিল্পের উৎপাদনশীলতা বাড়ানো এবং রপ্তানিতে একটা গতিময়তা আনতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার করা সেগুলোতে।
2: প্রস্তাবিত বাজেট সম্পর্কে আজ আমাদের বেতার প্রতিনিধি কথা বলেছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে। বেতার মাইক্রোফোনে তাদের বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,
10: আমার নাম জাহিন আক্তার। বাজেট একদিক থেকে অবশ্যই ভালো, প্রতিদিনত প্রতিদিন ধনী গরিব সর্বশেষ যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি এগুলো কিন্তু প্রত্যেকের জন্যই দরকার, কারণ আমরা দৈনন্দিন জীবনে সেগুলি ব্যবহার করি। কারণ দৈনন্দিন জীবনের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি এগুলো যদি দাম কমে অবশ্যই সরকারের উপরে বা দেশের উপরে একটা প্রভাব বিস্তার করবে,
11: বাড়লে আমি মনে করি আরো বাড়াইলে ভালো। এই বাজেট আমি মনে করি অত্যন্ত ভালো বাজেট করছে, সাধারণ মানুষের পাশে দাঁড়াইছে, আমি করে ভবিষ্যতে যেন আরো ভালো করতে পারে।
12: আমার নাম মোহাম্মদ শামসুল হক, আমি আমার এই বাজেটটা খুব ভালো লাগছে। এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস আমি যে টাকা ইনকাম করি, যদি চাল ডাল চিনি এগুলো নিত্য প্রয়োজনীয় দাম কম হয় তাহলে আমার ইনকামে একটু ইয়ে হলো না, উন্নতি হলো না, তা আমার সংসারে একটু চাহিদাটা কমলো। এখন যে টাকা আগে ইনকাম করছি এই টাকা দিয়ে আমাদের সংসার চলে নেই, যদি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম কমে তাতে আমার খুব একটা সুখী শান্তি প্রলাভবান বাঁচতে পারবে। আমার তামাক দানি যদি জিনিসের দাম বাড়ছে তাতে আমাদের দুঃখ নেই, তাতে আমার আমার কথা আরো বেশি বাড়ুক, এলে আমরা খাইও না, এলে আমার দরকারও নেই, মতো আরো বেশি বাড়ার দরকার, যা বাড়ছে তাতে আরো ডবল বাড়ার দরকার।
2: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,
13: আনম খালিদ মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে। বিএনপি সরকার তো প্রায় 20 বছর পর ক্ষমতায় এসেছে, চেষ্টা করেছে যে এই 20 বছরে মানুষের তাদের প্রতি যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করেছে, এবং জনবান্ধব একটা বাজেট হয়েছে আমার মনে হয়। বিশেষ করে শিক্ষাখাত, স্বাস্থ্যখাত, সামাজিক যে উন্নয়ন বরাদ্দ খাত, এইসব খাতে বাজেট যে বৃদ্ধি করা হয়েছে নিঃসন্দেহে সেটা ইতিবাচক। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার যে উদ্যোগ নিচ্ছে আর সেটা নিঃসন্দেহে এটা সাধারণ মানুষের উপকারে আসবে এবং সাধারণ মানুষও এটাকে ইতিবাচকভাবে নেবে।
14: আমি রুমেল ইস্তিয়ার, আমি ঢাকা ইউনিভার্সিটিতে এমপিএম করছি। আমাদের যে বাজেটটা আসছে সে বাজেটটা হচ্ছে সর্বকালের সবচেয়ে বড় বাজেট। এই বাজেটে কিছু কিছু পণ্যের দাম কমানো হয়েছে, যেটা খুবই ভালো পদক্ষেপ বলে আমরা মনে করি। যেমন স্বাস্থ্যখাতে যে বরাদ্দটা দেওয়া হয়েছে এটা আরও বেশি হলে ভালো হতো, যেটুকু বিভিন্ন পণ্যের দাম কমানো হয়েছে এবং বাজেট বাড়ানো হয়েছে এটা প্রয়োজন ছিল। এটা অনেক ভালো একটা ইম্প্যাক্ট পড়বে আমাদের নেক্সট অর্থ বছরে, সাধারণ মানুষের জন্য খুব ভালো একটা ইম্প্যাক্ট পড়বে এই দাম কমানোগুলো। যে কিছু কিছু পণ্যের যে দাম কমানো হচ্ছে, বাজেটে ট্যাক্স কমানো হচ্ছে, এটা অনেক ইম্প্যাক্ট পড়বে, পজিটিভ ইম্প্যাক্ট আসবে মনে করি। সর্বোপরি মনে হচ্ছে এটা জনবান্ধব বাজেট হতে যাচ্ছে।
15: আমি মোহাম্মদ বোরহানউদ্দিন, আমি এখানে এমপিএম প্রোগ্রামে আছি। বাজেট এটা একটা অনেক বড় বাজেট, বিশেষ করে আমি বিদ্যুৎ খাতটা দেখছি। বিদ্যুৎ খাতে একটা মনে হয় বাংলাদেশের সব থেকে বড় বাজেট বিদ্যুৎ খাতে, এইবারই প্রথম এত বড় বাজেট। আশা করি বিদ্যুৎ খাতে ভালো একটা ডেভেলপমেন্ট আসবে। আমাদের বিদ্যুতের যে বড় জায়গা রূপপুর পাওয়ার প্ল্যান্ট, ওটা গ্রিডে যুক্ত হলে আমরা এর সুফল ভোগ করবো ইনশাল্লাহ, আশা করা যায়।
2: সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনায় চমচমি দেওয়ান, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনায় ছিলেন মোহাম্মদ দুলাল হোসাইন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় কানিজ ফাতেমা জেবা, গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ।

0: আশা করি আপনারা ভালো আছেন। আমাদের নিয়মিত এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগার জন্যই। আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার সৃষ্টিকর্ম, তার সঙ্গীত নিয়ে আমাদের মূলত কাজ। আপনারা জানেন সঙ্গীতে যে বিস্ময়কর প্রতিভার তিনি স্বাক্ষর রেখেছেন, তার চর্চা করতে গিয়ে আমরা কুলকিনারা হারিয়ে ফেলি, এরকম অবস্থা। বারবার এই কথাটি আমি বলি যে সঙ্গীতের যতগুলো শাখা উপশাখা সমস্ত জায়গাতে নজরুল তার অসাধারণ দক্ষতা দিয়ে কাজ করে গিয়েছেন। দুর্ভাগ্য আমাদের যে আমরা সেইভাবে এখনও তার চর্চা করতে পারি না ঠিক মতো। বাংলাদেশ বেতার ঢাকাকে আমি ধন্যবাদ জানাই এই কারণে যে এই মহতী দায়িত্ব নিয়েই তারা এই অনুষ্ঠানটির অবতারণা করেছেন, এবং আমরা সবাই মিলেই চেষ্টা করছি যে আপনাদের কাছে নজরুলের গান তার মতন করে প্রমিত সুর এবং বাণীতে আপনাদের কাছে পৌঁছানোর জন্যে। তো আজকের এই অনুষ্ঠানে আমাদের নিয়মিত অনুষ্ঠানের মতনই আমন্ত্রিত একজন শিল্পী এসেছে। আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী কানিজ ফাতিমা জেবা। কানিজ ফাতিমা জেবা, কেমন আছো তুমি?
1: আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন?
0: আমি ভালো আছি। তো তোমার এমনি চর্চা কেমন চলছে এখন?
1: চলছে স্যার।
0: কানিজ, শুধু গান শুনবো না তোমার, এই গানের সঙ্গে সঙ্গে আমরা সঙ্গীত বিষয়ক কিছু কথা, তোমার সঙ্গীত শিক্ষা নিয়ে কথা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই তুমি যদি একটু বলো যে তোমার নজরুল সঙ্গীতের প্রতি যে ভালোবাসা বা আসক্তি, সেটা কিভাবে শুরু হয়েছিল?
1: আমি ছোটবেলা থেকেই গান করি, তারপর আমার সৌভাগ্য হয় সঙ্গীতের উপর স্নাতক ডিগ্রি অর্জন করার। তো সেইখানে নজরুল সঙ্গীতের ক্লাস নিতেন রশিদের নবী স্যার, আলিফ লাইলা ম্যাম, দেবাশিস স্যার এবং আপনিও স্যার আমাদের দুইটা কোর্স নিয়েছিলেন। তখন থেকেই নজরুল সঙ্গীতের প্রতি ভালোবাসাটা অনেক বেড়ে যায়। পরবর্তীতে আমি স্নাতক সম্পন্ন করার পর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি নজরুল সঙ্গীতের উপর।
0: ভেরি গুড। তো তার ধারাবাহিকতায় তোমার সঙ্গীতের প্রতি ভালোবাসাও যেমন তৈরি হয়েছে, চর্চাও চলছে। তো এই যে দীর্ঘদিন ধরে তুমি নজরুল সঙ্গীত চর্চা করছো, তার থিওরিটিক্যাল যে আমরা বলি পদ্ধতিগত শিক্ষা, সে শিক্ষাও তুমি গ্রহণ করেছো, তো এই অবস্থায় এসে তোমার নজরুল সঙ্গীতকে নিয়ে কি ভাবনা, তুমি কি করতে চাচ্ছো আসলে?
1: আমি স্যার বর্তমানে নজরুল সঙ্গীতের উপর কিছু গবেষণা করতে চাচ্ছি আর কি।
0: খুব ভালো, তোমার চেষ্টা সফল হোক, তোমার নজরুল সঙ্গীতকে তার যোগ্য রূপ দিয়ে তোমরা যেন প্রতিষ্ঠিত করতে পারো, তার জন্য আমরা তোমাদের জন্য শুভকামনা জানাই। তো আমরা একটা গান শুনি, প্রথমে তুমি কোন গানটি গাইবে?
1: আমি প্রথমে গাইবো বসন্ত মুখর আজি।
0: বসন্ত মুখর আজি, অসাধারণ নজরুলের এই গানটি। নিশ্চয়ই বুঝতে পারছেন যে নজরুলের সেই অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর যে বসন্ত মুখারি বলে একটি রাগ আছে, যেগুলো হিন্দিতে বসন্ত মুখারি বলা হয়। তো বসন্ত মুখারি নজরুলের সময়ে একেবারেই অপ্রচলিত একটি রাগ ছিল। তো সেই রাগগুলিকেও নজরুল উদ্ধার করে তাতে গান তৈরি করে অসাধারণ দক্ষতা দিয়ে অমর গান তৈরি করেছেন বসন্ত মুখর আজি দক্ষিণ সমীরণে। এটা বুলবুল দ্বিতীয় খণ্ডে গ্রন্থিত হয়েছে, ত্রিতালে নিবদ্ধ। বেতার অনুষ্ঠান জীবন স্রোত বলে একটি অনুষ্ঠান উনি তৈরি করতেন আকাশবাণীতে 27/2/1936 সালে, এবং পরে হারামনি বলে একটি অনুষ্ঠান করতেন, মানে হারিয়ে যাওয়া রাগ নিয়ে উদ্ধার করে সেগুলোকে নিয়ে অনুষ্ঠান, সেখানেও এটি 13/12/1939 সালে এই অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল। শিল্পী ছিলেন প্রথমে নজরুল নিজেই, এবং অনুষ্ঠান পরবর্তীতে রম্যগীতি বলে বিশেষ অনুষ্ঠান একটি হতো, সেখানেও এই গানটি বাজানো হয়েছে। তো আমরা এই অসাধারণ গানটি এবার শুনবো কানিজ ফাতিমা জেবার কণ্ঠে।

0: খুব ভালো, তোমার গানটি ভালো লাগলো এর জন্যে যে বসন্ত মুখার্জি মূলত ভৈরব এবং ভৈরবী দুটো রাগকে মিলিয়ে দিয়ে তৈরি করা হয়েছে। তো এই অসাধারণ রাগটি একটি অপ্রচলিত রাগকে নজরুল কি অসাধারণ দক্ষতাতে তৈরি করেছেন। এরপরে তোমার কোন গানটি শুনবো?
1: এখন আমি গাইছি তুমি কি দক্ষিণা পাবন গানটি।
0: সুধী মণ্ডলী, এটা সূত্র আমরা পেয়েছি রেকর্ড বুলেটিন থেকে, রেকর্ড হয়েছে টুইন জুন 1941 সালে। টুইন বলতে কোম্পানির নাম, শিল্পী মেনকা ব্যানার্জি, স্বরলিপি নজরুল ইনস্টিটিউট থেকে ষষ্ঠ খণ্ডে হয়েছে। শুনি গানটি।

0: খুব ভালো লাগলো, ভালো গাওয়ার চেষ্টা করছো, তোমার গলার আওয়াজও ভালো লাগছে আমার। তোমার সঙ্গে আরেকটু কথা বলি, এই যে তোমরা এমনি শিক্ষা জীবন যখন শুরু করেছিলে তখন সঙ্গীত নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতকোত্তর তোমরা শেষ করেছো, তো আগামী দিনে তোমার পরিকল্পনা, তুমি গবেষণার কথা বলেছো, আর বর্তমানে সঙ্গীত নিয়ে তোমার কর্মকাণ্ড কী করছো সেটা যদি একটু বলো।
1: বর্তমানে আমি বিএএফ শাহিন কলেজে সঙ্গীত শিক্ষক হিসেবে আছি, আর আমি সেই পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এমফিল করছি।
0: খুব ভালো, তুমি তোমার আশা বা তোমার এই উদ্যোগটা আরো পূর্ণ হোক। আমরা এবার আরেকটি গান শুনবো, কোন গানটি গাইবে তুমি?
1: এখন শোনাবো বাজলো কি রে ভোরের সানাই নিদ মহলার আধারপুরে।
0: অনেক সুন্দর একটি গান, কিন্তু সেইভাবে যতখানি এটা পপুলারিটি বা পরিচিতি থাকার কথা ছিল অতখানি পরিচিতি কিন্তু আমাদের দেশে এটা নেই। তো আমি চাইবো যে তুমি যেমন গাইছো এমনি আমাদের দেশের গুণী শিল্পীরা আরো বেশি বেশি করে এই গানগুলি গাক। এটা ইসলামী পর্যায়ের গান, এবং আপনারা সবাই জানেন যে ইসলামী গান নজরুল বাংলা সঙ্গীত ভাণ্ডারে প্রথম এনেছেন, এবং বিস্ময়কর প্রতিভা নিয়েই একেবারেই সঙ্গীত যে ভালো লাগার জায়গাটা তা তুঙ্গে উনি নিয়ে গিয়েছেন, এবং আমাদের বাংলা ভাষাভাষী মানুষের প্রিয় গানের তালিকায় ইসলামী গানটা আমাদের রয়ে গেছে আমাদের কাজী নজরুল ইসলামের কারণে। বাজলো কি রে ভোরের সানাই, এটা সন্ধ্যা বলে নজরুলের যে গ্রন্থটি আছে সেখানে গ্রন্থিত হয়েছে, এটা শিরোনাম ভোরের সানাই বলে আছে। এটা পরবর্তীতে জনপ্রিয়তা পাওয়ার কারণে নজরুল গীতিকা বলে যে গ্রন্থ সেখানেও গ্রন্থিত হয়েছে। এটার রাগের কথা উনি নিজে লিখেছেন মান্দ এবং তাল আটমাত্রার, এখানে কাওয়ালি বলেছেন। পত্রিকা মুয়াজ্জিন বলে একটি পত্রিকা, কার্তিক 1335 সালে এটি বেরিয়েছিল। নিখিলবঙ্গ মুসলিম যুবক সম্মেলনের উদ্বোধনী সঙ্গীত হিসাবে এই গানটি করা হয়েছিল, রেকর্ড হয়েছিল HMV জুন 1932 সালে। শিল্পী ছিলেন মোহাম্মদ কাশিম। শুনি গানটি।

0: ভালো লাগলো তোমার গান, ভালো লাগ ভালো লাগলো তোমার গান, ভালো লাগছে তোমার গান। আমার মনে হয় আমাদের বাংলাদেশ বেতার ঢাকার যে যারা নিয়মিত শ্রোতা তাদেরও সবার ভালো লাগবে তোমার গান আজকে। তো আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, তো তুমি শেষ গানটি আমরা শুনবো তোমার, তার আগে আমাদের প্রিয় শ্রোতামণ্ডলী এবং বিশেষ করে এই জেনারেশনের যারা ছাত্রছাত্রী তাদের যারা অভিভাবক তাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলার থাকে।
1: আমরা বাংলা গানের পাশে থাকার চেষ্টা করব, বিশেষ করে নজরুল সঙ্গীত শুদ্ধভাবে গাওয়ার চেষ্টা করব।
0: অনেক ধন্যবাদ তোমাকে এই ব্যাপারটাই, আমরা এই মেসেজটাই বারবার দিতে চাই যে আমরা নজরুলের গানকে নজরুলের মতন করে আমরা গাইব, প্রমিত সুর এবং প্রমিত বাণীতে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে নজরুল যেহেতু সঙ্গীতের একটি সার্বিক দিককে উপস্থাপন করেছে, যে কারণে শাস্ত্রীয়ভাবেও সঙ্গীতকে একটু বেশি ধারণ করার কথা। আমরা ভালো করে গান শিখব, আমাদের স্কিলটাকে আমরা ডেভেলপ করব এবং তারপরে নজরুলের গান গাইব, তাহলে নজরুলের গান সত্যিকারের রূপে প্রতিষ্ঠিত হবে, তাই তো? অনেক ধন্যবাদ তোমাকে সুধী মণ্ডলী। এই অনুষ্ঠানে যারা যন্ত্র সহযোগিতা করেছেন, তবলায় সুব্রত কুমার মোদক, কিবোর্ড জুয়েল আলদিন, বাঁশি ফাইজুর রহমান, গিটার সজল দেওয়ান, বেহালা মুকুল দত্ত, পার্কেশন সাকাওয়াত হোসেন, সবাই আপনারা ভালো থাকবেন। আমরা আমাদের আজকের শিল্পী কানিজ ফাতেমার শেষ গানটি আমরা শুনব, তার আগে জিজ্ঞেস করি তুমি শেষ গানটি কোনটি গাইবে?
1: আমি শেষ গানটি করছি রুমঝুম রুমঝুম কে বাজায় জল ঝুমঝুমি।
0: অসাধারণ এই গানটি, এটাও নজরুলের এক্সপেরিমেন্টাল অনুষ্ঠানের যে গান, উনি বিভিন্ন ধরনের রাগ উনি তৈরি করেছিলেন, প্রচলিত রাগ নিয়ে তো কাজ করেছিলেনই এবং নতুন রাগ উনি তৈরি করেছিলেন, সেগুলোকে উনি নবরাগ পর্যায়ে ফেলেছিলেন। তো তারই একটি হচ্ছে নির্ঝরিণী বলে যে রাগটি, সেই রাগে এই গানটি নিবদ্ধ। সূত্র আমরা পেয়েছি বেতার জগৎ থেকে, 16/1/1940, বেতার অনুষ্ঠান নবরাগ মালিকা, বেতার অনুষ্ঠান যেটা হয়েছিল 13/1/1940, রাগ নির্ঝরিণী আমি আগেই বলেছি এবং ত্রিতালে নিবদ্ধ। এটা গীতা মিত্র প্রথমে গিয়েছিলেন, পরবর্তীতে আমরা নবরাগ যে বইটি স্বরলিপির বই তাতে আমরা এটা গ্রন্থিত হতে দেখেছি। অনেক ধন্যবাদ তোমাকে তোমার আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তুমি শেষ গান রুমঝুম রুমাঝুমকে বাজাই, এই গানটি শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব। সুধী মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, নজরুল সঙ্গীতের সঙ্গে থাকবেন, সুস্থ ধারার সঙ্গীতের সঙ্গে থাকবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা, সবার জন্যে শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় কানিজ ফাতেমা জিবা, গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: হয় ইমাম সাহেব,
1: তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন কোন বলেন।
1: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
2: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
1: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
1: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
3: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকা 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে MR টিকা দিতে।

0: একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামী ১৩ জুন শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলা সফর করবেন। এই সফরের সময় মাননীয় প্রধানমন্ত্রী পিএম খালি ইউনিয়নের পাতলি খাল পুনর্খনন কাজের শুভ উদ্বোধন এবং পথসভায় যোগদান করবেন। সকাল ১০:৩০। দুপুর ১২:১৫ মালুঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন এবং ১:৩০ নবগঠিত পেকুয়া পৌরসভা ও ২:০০ নবগঠিত মাতামোহরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল ৪:০০ মাননীয় প্রধানমন্ত্রী চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ করবেন এবং ভাষণ দেবেন। জনসভার কার্যক্রম শেষে ৮:০০ লং বিচ হোটেলে অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন। এসব অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, ৯০ মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বশা কেন্দ্রের এফএম ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান প্রচার হবে এফএম ১০২ ও এফএম ১০৬ মেগাহার্টজে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত একই অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান মানুষের গান মাটির গান। আজ শুনবেন ফরিদপুর অঞ্চলের গান। গ্রন্থনা উপস্থাপনায় সেলিনা আক্তার শেলী।

আমার মন চলে যায় বাংলাদেশের সুদূর একটি গায়ে, যেথায় শ্যামল মাঠ ধান কাউনে দুলছে বায়ে বায়ে। অপরূপ রূপ বৈচিত্র্যের এই বাংলায় প্রকৃতি সমৃদ্ধ করেছে এদেশের সংস্কৃতি ঐতিহ্যকে। এখানকার মানুষের জীবনযাত্রার পরতে পরতে মিশে আছে প্রকৃতি, সংস্কৃতির এক অন্যতম ভাণ্ডার আঞ্চলিক গান, যেখানে ফুটে ওঠে মানুষের দৈনন্দিন জীবনের হাসি আনন্দ দুঃখ বেদনা ও জীবনযাত্রা, যা বৈচিত্র্যে ভরা। এক এক এলাকা বা অঞ্চলে ভিন্নতা পরিলক্ষিত হয়, যা আমাদের সঙ্গীতাঙ্গন ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। প্রিয় শ্রোতা, নানা কথামালা ও সুরের ইন্দ্রজালে আজ আপনাদের নিয়ে যাব ফরিদপুরে, শোনাব কিছু আঞ্চলিক গান। অনেক প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার প্রযোজিত আঞ্চলিক গানে গ্রন্থিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান। আপনাদের সঙ্গী হয়ে আছি আমি সেলিনা আক্তার শেলি। আমন্ত্রণ আজকের আয়োজনে। ফরিদপুর বাংলাদেশের ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে পদ্মা নদীর তীরে অবস্থিত একটি অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক স্থান। এর উত্তরে রাজবাড়ী ও মানিকগঞ্জ, দক্ষিণে গোপালগঞ্জ, পূর্বে ঢাকা, মুন্সীগঞ্জ ও মাদারীপুর এবং পশ্চিমে নড়াইল, মাগুরা ও রাজবাড়ী জেলা। পূর্বে এর নাম ছিল ফতেহাবাদ। পরবর্তীতে বিখ্যাত সুফি সাধক শাহ শেখ ফরিদুদ্দিন রহমতুল্লাহ আলাইহের নাম অনুসারে ফরিদপুর নামকরণ করা হয়। ফরিদপুর তার প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান। প্রিয় শ্রোতা, আর কথা নয়, চলুন একটি ফরিদপুর অঞ্চলের গান শোনা যাক সমবেত কণ্ঠে।

ফরিদপুরের শিল্প ও সংস্কৃতি প্রাচীনকাল থেকেই সমৃদ্ধ এবং লোকজ ঐতিহ্য ভরপুর। সুফি সাধক শাহ শেখ ফরিদউদ্দিনের স্মৃতি, পল্লীকবি জসীমউদ্দিনের সাহিত্য, বাউল ভাটিয়ালি গান, মারফতি মুর্শিদি জারি সারি কীর্তন এবং কবিগানের চর্চা বহু পুরনো। মৃৎশিল্প, নকশি কাঁথা এবং মথুরাপুর দেউলের মতো ঐতিহাসিক স্থাপত্য এই অঞ্চলের সাংস্কৃতিক পরিচয়কে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। পল্লীকবির কবিতা, সাহিত্য ও গানে এই অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রার নিখুঁত চিত্র ফুটে ওঠে। সুস্বাদু খেজুরের গুড়, পাট ও ইলিশ মাছ ব্যবসার জন্য এই এলাকাটি বিশেষভাবে বিখ্যাত। সুপরিচিত খাবারের মধ্যে রয়েছে সুস্বাদু পদ্মার ইলিশ, খাঁটি খেজুরের রস ও গুড়, রসে ভেজানো চেতই পিঠা, ঐতিহ্যবাহী মিষ্টি মধুখালির দই এবং বোয়ালমারির রসমঞ্জুরি ও রসগোল্লা। প্রিয় শ্রোতা, এবারে নদীমাতৃক বাংলার বসে আছি নদীর কূলে গানটি শুনব ফারুক হোসেনের কণ্ঠে।

প্রিয় শ্রোতা বন্ধুরা শুনছেন ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার প্রযোজিত আঞ্চলিক গানের গ্রন্থিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান। আজ শুনছেন ফরিদপুর অঞ্চলের গান। প্রিয় বন্ধুরা, ফরিদপুরে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক ও দর্শনীয় স্থান যা মুগ্ধ করবে আপনাকে। বিশ্ব জাকের মঞ্জিল ও চন্দ্রপাড়া দরবার শরীফ, যেখানে পুরো বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক আসে। মথুরাপুর দেউল মধুখালী উপজেলায় অবস্থিত প্রায় 400 বছরের পুরনো ঐতিহাসিক দেউলটি তার অনন্য টেরাকোটা কাজের জন্য পরিচিত। তেমনি ভঙ্গার বালিয়া দিঘি ও সাতর শাহী মসজিদ, পাত্রয়েল মসজিদ, শ্রীধাম শ্রী অঙ্গন হিসেবে পরিচিত জগবন্ধু আঙিনা, যা সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান, পহেলা বৈশাখ, নবান্ন, পৌষ উৎসব ও রথযাত্রা আয়োজনগুলো ঘটা করে উদযাপন করে। এছাড়া ঐতিহ্যবাহী লাঠি খেলা, ঘুড়ি উৎসব, নৌকাবাইচ ও হাডুডু এই অঞ্চলের লোকজ ক্রীড়ার অবিচ্ছেদ্য অংশ। এবারে শুনব আরেকটি গান সমবেত কণ্ঠে।

লোকসংস্কৃতি বাংলা সাহিত্যের একটি বিশাল ভাণ্ডার। ফরিদপুরের নিজস্ব সংস্কৃতি এক্ষেত্রে উল্লেখ করার মতো। লোকগীতি, পল্লীগীতি, বাউল গানের বিখ্যাত মরমী লোককবি ও চারণ কবিদের লালন ক্ষেত্র এ ফরিদপুর। এখানকার অনুকূল আবহাওয়া ও পরিবেশ এদের লালন করেছে, আর যুগে যুগে উপাদান ও উপকরণ সরবরাহ করে মরমী ও লোককবিদের সাধনার ক্ষেত্রে অনুপ্রেরণা যুগিয়েছে। তার প্রমাণ পাওয়া যায় লোকগান বা আঞ্চলিক গানগুলোতে। মোহাম্মদ মনসুর উদ্দিনের হারামণি বাংলা একাডেমি প্রকাশিত লোকসাহিত্য বা ফোকলার সংকলন, আশুতোষ ভট্টাচার্যের বাংলার লোকসাহিত্য, উপেন্দ্রনাথ ভট্টাচার্যের বাংলার বাউল ও বাউল গান, ডক্টর আশরাফ সিদ্দিকীর লোকসাহিত্য, জসীমউদ্দিনের জারি গান, পল্লীগীতি ও মুর্শিদি গান প্রভৃতি লোক গবেষণামূলক গ্রন্থে। প্রিয় শ্রোতা, চলুন সবশেষ গানটি শোনা যাক প্রাণের মাঝিকে নিয়ে, শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, কথা ও সুর মোহনলাল দাস।

প্রিয় শ্রোতা, কথা আর সুরে শেষ হয়ে এলো আমাদের আজকের নির্ধারিত সময়। আগামীতে আবারও কথা হবে অন্য কোনো অঞ্চল ও অঞ্চলের গান নিয়ে। থাকুন শুদ্ধ স্বরে, সুরের সাথে। বেশি বেশি আঞ্চলিক গান শুনুন, নিজেকে সমৃদ্ধ করুন। সবার সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায়।

ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত একই অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান মানুষের গান মাটির গান এখানে শেষ হল। আজ শুনলেন ফরিদপুর অঞ্চলের গান। গ্রন্থনা উপস্থাপনে ছিলেন সেলিন আক্তার শেলি, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফারজানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সরোয়ার মোর্শেদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শায়লা ইমাম কান্তা।

প্রিয় শ্রোতা বন্ধুরা, পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন শায়লা ইমাম কান্তা। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। প্রধানমন্ত্রী তারিক রহমান দিনব্যাপী এক সফরে আগামীকাল কক্সবাজারে যাচ্ছেন। সময়সূচি অনুযায়ী তিনি পাতলিখান পুনঃখনন কাজের উদ্বোধন, ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন ও মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত এবং পরিবারের সদস্যবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া তারিক রহমান নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামোহরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চকরিয়ায় বিএনপির রাজনৈতিক জনসভায় বক্তব্য প্রদান করবেন। এদিকে এই সফর ঘিরে কক্সবাজার জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ প্রস্তুত করা হয়েছে তার সমাবেশ ও কর্মসূচির বিভিন্ন স্থান। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি শ্রেণী, পেশা ও ধর্মবর্ণের মানুষকে এবারের বাজেটের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি আজ বিকেলে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নে সরকারের মূল লক্ষ্য ছিল জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা। তিনি বলেন, বাজেটে সকল নাগরিকের জীবনযাত্রার মান ও ভবিষ্যতের কথা চিন্তা করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ কর্মসূচি ও বাস্তবায়ন পরিকল্পনা রাখা হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু বরাদ্দ নীতি নয়, রোডম্যাপও দেওয়া হয়েছে, এজন্য এবারে বাজেট ভিন্ন। তিনি বলেন, এবারে বাজেটে মৌলিক নীতির ওপর দেশ পরিচালনায় গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্প ও ব্যয় কেমন হবে তার জন্য ৪টা ক্রাইটেরিয়া রাখা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের দেশ দশকের লুটপাটের কারণে সীমিত সম্পদের মধ্যে বাজেট প্রণয়ন করতে হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, অল্প সময়ে সরকারের পক্ষে সম্পদের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা কঠিন। সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড আ ন মা এহসানুল হক মিলন, কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেটকে সংস্কারমুখী, ব্যবসা বান্ধব ও শিল্পায়ন সহায়ক হিসেবে অভিহিত করে সরকারকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংস্থা। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই এর সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং বিনিয়োগের স্থবিরতার প্রেক্ষাপটে অর্থনীতিকে পুনর্জীবিত করতে সরকারের গৃহীত সংস্কারমুখী পদক্ষেপ প্রশংসার দাবিদার। তিনি বলেন, ব্যাংকিং খাত, কর ব্যবস্থা এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনায় সংস্কারের অঙ্গীকার দীর্ঘমেয়াদে দেশের বিভিন্ন খাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি সরকারের উন্নয়ন কৌশলে ১০টি অগ্রাধিকার খাত নির্ধারণ এবং সৃজনশীল অর্থনীতি ও ব্লু ইকোনমিকে গুরুত্ব দেওয়ার বিষয়টি দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আগামী অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে এবং এতে মানব উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও বেসরকারি খাত চালিত প্রবৃদ্ধির ওপর গুরুত্ব আরোপের বিষয়টি তুলে ধরা হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন আজ রাজধানীর একটি হোটেলে সিপিডির ২০২৬-২৭ অর্থ বছরে জাতীয় বাজেট বিশ্লেষণ শীর্ষক এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটের মূল দর্শন হল মানব উন্নয়ন, বেসরকারি খাত চালিত প্রবৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধার। তিনি আরও বলেন, ভৌত অবকাঠামোর পাশাপাশি এই বাজেটে কর্মসংস্থান, উদ্যোগ গ্রহণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনকল্যাণের ওপরও জোর দেওয়া হয়েছে। দেশে শিল্পোন্নয়নের নতুন সম্ভাবনা তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উত্তরাঞ্চলে শিল্প কারখানা প্রতিষ্ঠার সুযোগ সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী ২ মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। তিনি আজ ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য শিল্পোন্নয়নের কোনো বিকল্প নেই। সরকার বিভিন্ন অঞ্চলে নতুন শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনের সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করতে দুদেশ একসঙ্গে কাজ করে যাবে। খেলার খবর, ফুটবল। টরেন্টোতে আজ রাত ১টায় ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ টুর্নামেন্টে কানাডার মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল সকাল ৭টায় যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার আগামীকাল ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। পথপাথেয় অনুষ্ঠানে প্রতারণার কুফল সম্পর্কে বলবেন মাওলানা ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। কৃষি বিষয়ক কার্যক্রম পরিচিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলা সফর করবেন। এই সফরের সময় মাননীয় প্রধানমন্ত্রী পি এম খালি ইউনিয়নের পাতলি খাল পুনর্খনন কাজের শুভ উদ্বোধন এবং পথসভায় যোগদান করবেন সকাল 10:30। দুপুর 12:15 মালুঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন এবং বেলা 1:30 নবগঠিত পেকুয়া পৌরসভা ও বেলা 2টায় নবগঠিত মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল 4টায় মাননীয় প্রধানমন্ত্রী চকরিয়া পৌর বাস টার্মিনাল আয়োজিত রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ করবেন এবং ভাষণ দেবেন। জনসভার কার্যক্রম শেষে রাত 8টায় লং বিচ হোটেলে অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন। এসব অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা 85.93 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ এবং শসা কেন্দ্রের FM ব্যান্ড এবং ওয়েবসাইট www.beta.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান প্রচার হবে FM 102 ও FM 106 মেগাহার্টজে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতা জিয়া শুনবেন সকাল 7:30। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05 প্রচারিত হবে। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনতে পাবেন সকাল 10:35। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল প্রচার হবে বেলা 11:30। বেলা 2:20 রয়েছে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ, সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ শুনতে পাবেন বেলা 3:35। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05। সুর তরঙ্গ প্রচারিত হবে বিকেল 4:25। সোনালী ফসল রয়েছে সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার প্রচারিত হবে সন্ধে 7:30। রাত 8:10 আয়োজন মালায় থাকছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, সবই পেশো শুনতে পাবেন রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন রাত 10টায়। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান প্রচারিত হবে রাত 10:20। FM 90 মেগাহার্জে রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক শনিবার। এছাড়া FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্জে সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত শুনতে পাবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় বন্ধুরা, জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা অথবা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে 22 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 35.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 62%, সন্ধে 6টায় 97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:10, অস্ত যাবে সন্ধে 6:47। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্স, FM 106, FM 90 এবং FM 102 মেগাহার্সে। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা।

بسم الله الرحمن الرحيم.

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 MHz-এ। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, আমি নিশাত শাহরিয়ার
1: এবং আমি মোহাম্মদ কৌশল শেখ।
0: আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মেজবা চৌধুরী, সুলেমান হোসেন খান, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মেহেদী হাসান।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, জানিয়ে দেবো আজকের আয়োজন সূচি। রাত 12টায় বাংলায় সংবাদ, 12:05 ইংরেজি সংবাদ, রাত 12:10 দেশের গান, রাত 12:15 নিশুতি নাটক শনিবার, রাত 1:15 বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান, 1:40 রংধনু মিশ্র গানের অনুষ্ঠান, রাত 2টায় আকাশ ভরা সুরের ধারে দেশ বিদেশের রকমারি গান, 2:50 নজরুল সঙ্গীত, 55 শুনলেন আবহাওয়া বার্তা এবং দিনের অনুষ্ঠান পরিচিতি, শুনলেন আমাদের আজকের আয়োজন সূচি।

0: আসসালামু আলাইকুম। রাত 12টা, বাংলাদেশ বেতার ঢাকা। খবর পড়ছি মোহাম্মদ শহীদুল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান দিন পিপি এক সফরে আগামীকাল কক্সবাজারে যাচ্ছেন। সময়সূচি অনুযায়ী তিনি পাতলিখাল পুনঃখনন কাজের উদ্বোধন, ডুলাহাজরা সাফারি পার্ক পরিদর্শন এবং বালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত এবং পরিবারের সদস্যবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া তারেক রহমান নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরি উপজেলার ভিত্তি প্রস্তর স্থাপন এবং চকরিয়ায় বিএনপির রাজনৈতিক জনসভায় বক্তব্য প্রদান করবেন। এদিকে এই সফরকে ঘিরে কক্সবাজার জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর সমাবেশ ও কর্মসূচির বিভিন্ন স্থান। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি শ্রেণী পেশা ও ধর্ম বর্ণের মানুষকে এবারের বাজেটের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি আজ বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নে সরকারের মূল লক্ষ্য ছিল জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা। তিনি বলেন, বাজেটে সকল নাগরিকের জীবনযাত্রার মান ও ভবিষ্যতের কথা চিন্তা করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ, স্বকর্মসূচি এবং বাস্তবায়ন পরিকল্পনা রাখা হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু বরাদ্দ নীতি নয়, রোডম্যাপও দেওয়া হয়েছে, এজন্য এবারের বাজেট ভিন্ন। তিনি বলেন, এবারের বাজেটে মৌলিক নীতির উপর দেশ পরিচালনার গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্প এবং ব্যয় কেমন হবে তার জন্য 4টা ক্রাইটেরিয় রাখা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের 1.5 দশকের লুটপাটের কারণে সীমিত সম্পদের মধ্যে বাজেট প্রণয়ন করতে হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, অল্প সময়ে সরকারের পক্ষে সম্পদের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা কঠিন। সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাবাত হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকিম উপস্থিত ছিলেন। প্রস্তাবিত 2026-27 অর্থবছরের জাতীয় বাজেটকে সংস্কারমুখী, ব্যবসা বান্ধব ও শিল্পোন্নয়ন সহায়ক হিসেবে অভিহিত করে সরকারকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংস্থা। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট এবং বিনিয়োগের স্থবিরতার প্রেক্ষাপটে অর্থনীতিকে পুনর্জীবিত করতে সরকারের গৃহীত সংস্কারমুখী পদক্ষেপ প্রশংসার দাবিদার। এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সভাপতি অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে এবং এতে মানব উন্নয়ন, সামাজিক সুরক্ষা, বেসরকারি খাত চালিত প্রবৃত্তির উপর গুরুত্ব আরোপের বিষয়টি তুলে ধরা হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন আজ রাজধানীর একটি হোটেলে সিপিডির 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট শিল্প বিশ্লেষণ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। ডক্টর ফাহমিদা খাতুন বলেন, প্রস্তাবিত বাজেটের মূল দর্শন হল মানব উন্নয়ন, বেসরকারি খাত চালিত প্রবৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধার। তিনি আরও বলেন, ভৌত অবকাঠামোর পাশাপাশি এই বাজেটে কর্মসংস্থান, উদ্যোগ গ্রহণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনকল্যাণের উপরও জোর দেওয়া হয়েছে। দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা তুলে ধরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উত্তরাঞ্চলে শিল্প কারখানা প্রতিষ্ঠার সুযোগ সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী 2 মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। তিনি আজ ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য শিল্প উন্নয়নের কোনো বিকল্প নেই। সরকার বিভিন্ন অঞ্চলে নতুন শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনের সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করতে দুদেশ একসঙ্গে কাজ করে যাবে। খেলার খবর ফুটবল। টরেন্টোতে আজ রাত একটায় ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 টুর্নামেন্টে কানাডার মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল সকাল 7টায় যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই শামীমা নাসরিন। প্রাইম মিনিস্টার তারিক রহমান ইজ গোয়িং টু কক্সেস বাজার টুমোরো অন এ ডে লং ভিজিট। এজ পার দ্য টুর স্কেডিউল, দ্য প্রাইম মিনিস্টার উইল ইনগ্রেট দ্য রি এক্সকাভেশন অব পাটলিখাল, আ ক্যানেল অরিজিনালি এক্সকাভেটেড আন্ডার দ্য ইনিশিয়েটিভ অফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হি উইল দেন ভিজিট দুলাহাজরা সাফারি পার্ক ইন চকরিয়া, where he will inaugurate a nationwide tree plantation program involving the planting of 250 million trees. Later, Tariq Rahman will proceed to Pakua Upazila to pay respect at the grave of Muhammad Wasim Akram, who was martyred during the 2024 July uprising, and meet members of his family. The Prime Minister will attend the foundation stone laying ceremony of the newly formed Mata Mohuri Upazila and Pakua municipality. He is scheduled to address a public rally in Chakuria municipality. Meanwhile, security measures have been strengthened at key locations across the district centering the visit. Finance and Planning Minister Amir Khusro Mohammad Chaudhry has said the proposed national budget for the forthcoming fiscal year was formulated with the objective of bringing every citizen into the country's economic planning process. He was speaking at a post-budget press conference at Osmani Memorial Auditorium in the capital today. The finance minister said the government had made an unprecedented effort to ensure that the hopes, aspirations and concerns of all sections of society were reflected in the budget. Amir Khusro Mohammad Chaudhry said the budget had been prepared in a unique political and economic context. He said the budget not only outlines the policy directions but also provides implementation roadmaps to achieve its objectives. Different organizations have welcomed the proposed national budget for next fiscal year, describing it as a reform-oriented and business-friendly fiscal plan that could help revive economic activities amid prevailing domestic and global challenges. In a statement issued today, Bangladesh Chamber of Industries BCI President Anwar Alam Chaudhry praised the government for reintroducing structural reform measures in key areas including the banking sector, taxation system and public financial management. He said the proposed reforms would have a positive long-term impact on the country's industrial sector and contribute to economic recovery at a time of global uncertainty, persistent inflationary pressures, energy challenges and sluggish investment. The BCI president also welcomed the government's emphasis on developing 10 priority sectors, the creative economy and the blue economy, saying these initiatives would help diversify the economy and create new opportunities for sustainable growth. Meanwhile, Center for Policy Dialogue CPD has described the proposed national budget for next fiscal year as a significant step towards economic recovery, highlighting its emphasis on human development, social protection and private sector-led growth. Executive Director Dr. Fahmida Khatun made the remarks while speaking at a media briefing session titled CPD's Analysis of the National Budget Fiscal Year 2026-27 at a hotel in the capital today. Dr. Fahmida Khatun said the underlying philosophy of the proposed budget appears to be one of economic recovery through human development, private sector-led growth and social protection alongside physical infrastructure. This budget also emphasizes jobs, entrepreneurship, education, healthcare and welfare, she added. Local government, rural development and cooperatives minister Major Fakhrul Islam Alamgir has said a Chinese delegation is expected to visit Bangladesh within the next 2 months to explore investment and industrial opportunities, particularly in the country's northern region. He informed this while speaking at a program held at Shahid Muhammad Ali Stadium in Thakurgaon today. Chinese ambassador to Bangladesh, Yang Wen, attended the event. The LGRD minister said there is no alternative to industrialization for ensuring national development and creating employment opportunities. He said the government is working to establish new industries in different parts of the country. Chinese Ambassador Yao Wen said Bangladesh and China would continue to work together to further strengthen bilateral cooperation. He also confirmed that a Chinese delegation would visit the area in July or August this year to assess potential areas for cooperation and investment. Finally, weather and forecast. Well, till 9 tomorrow morning says there are chances of rain or thunder showers with temporary east-south-easterly gusts to squall event at a speed of 45 up to 60 kilometers per hour. But the regions of Moymensingh, Dhaka, Faridpur, Khulna, Borishal, Potuakhali, Kumila, Noakhali, Chattogram, Cox's Bazar, and Sylhet. Report ports and those areas are to host caution signal number 1. And that is the end of the news. Our next bulletin will be at 7 tomorrow morning in Bangla.
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম আমাদের নিশ্চিতির আয়োজনে। শুরুতে শোনাব দেশের গান, শিল্পী ফরিদা পারভিন, গানটির গীতিকার ও সুরকার আবু জাফর।

0: দেশের গান শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিঃশ্রুতি অধিবেশন। আমন্ত্রণ আমাদের আজকের নাট্যানুষ্ঠানে।
1: আজকের নাটক শনিবার। রচনা আল আমিন খান সাগর, প্রযোজনা এহসানুল হক। নাট্যানুষ্ঠান শনিবার।

0: দিদিমণি, ও দিদিমণি, কজন লোক এসেছে তোমার সাথে কথা বলবেন।
1: কারা, কোত্থেকে এসেছে?
0: অনাথ আশ্রম শিশুপল্লী থেকে। তারা বলছে যে প্রেয়সী মামনিকে নিয়ে যাবে, তাদের আশ্রমেই থাকবে, পড়ালেখা শিখবে, বড় হবে। পুলকদা মৃত্যুর আগে তাদের অঙ্গীকার নামায় সম্প্রদান করে এসেছেন।
1: ও, তুমি গিয়ে তাদেরকে বলো যে ইলা চৌধুরী এসেছে, প্রেয়সীকে তিনিই রাখবে। তাদেরকে মনে করিয়ে দিও যে তোমার দাদা তাদেরকে এই শর্ত দিয়েছিলেন।
0: আচ্ছা।
1: দুলাল।
0: জি দিদিমণি।
1: বাড়িওয়ালা চাচা কোথায়?
0: অ্যাম্বুলেন্সের জন্য বের হয়েছেন। তুমি রেডি হয়ে নাও, আমাদের অনেক দূর যেতে হবে, অনেক কাজ বাকি পড়ে আছে।
1: মা কই?
0: প্রেয়সী মামনি খুবই কাঁদছে, ওকে ঘুম পাড়ানোর জন্য বাইরে গেছেন।
1: ঠিক আছে, তুমি যাও দুলাল, পুলকের পাশে আমাকে একা থাকতে দাও। আমি আমি পুলকের কাছে একা থাকতে চাই।
0: দিদিমণি, দিদিমণি, শিশুপল্লীর ফর্মে তোমার একটা সই লাগবে।
1: তাদেরকে বলে দাও যে আমি অফিসে গিয়ে দিয়ে আসব, এখন যেতে বলো।
0: জি দিদিমণি। আর
1: আর কি ঘটার বাকি আছে দুলাল?
0: একটা অ্যাম্বুলেন্স আসছে, তারা বলছে এখানে পুলক নামে এক ব্যক্তির বেয়ারিশ লাশ আছে, তারা বেয়ারিশ লাশের সৎ কাজ করে থাকেন।
1: কি?
0: দিদিমণি, তুমি অনুমতি দিলে তারা পুলকদের লাশ নিয়ে যেতে চাইছেন।
1: না না না,

আমার। দুলাল, দুলাল তুমি তাদেরকে বলে দাও ভাই, পুলকি সব আছে সব, ও বেওয়ারিশ লাশ নয়, না ও বেওয়ারিশ লাশ নয়।

0: আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে প্রার্থনা করছি তোমার অশেষ রহমতে যে মানুষটির উছিলায় আজকের এই দুলালের চায়ের পানের দোকান, সে পরোপকারী মানুষটি আজ বড়ই অসহায়, দুরারোগ্য ব্লাড ক্যান্সারের জীবাণু নিয়ে বেঁচে আছে। ডাক্তার তাকে 7 দিনের সময় দিয়েছে, 7 দিনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে না নিলে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে, এজন্য অনেক টাকার প্রয়োজন। আমার এই ব্যবসা থেকে আজকের সারাদিনে যা বিক্রি হবে তাই ওই পুলকদার জন্য আমি খরচ করব। আল্লাহুম্মা আমিন।
1: ইয়ে দুলাল, তোমার প্রার্থনা শেষ হলে এক কাপ চা দিও।
0: পুলকদা, তুমি এই ভোরবেলায়? আমার প্রেয়সী মামনি কোথায়?
1: ওর দাদু বাড়ি বেড়াতে গেছে, গরমে রাতে ঘুম হল না, স্কুলটাও বন্ধ, তাই ভাবলাম ভোরবেলা তোমার হাতের এক কাপ চা খেয়ে যাই।
0: ডাক্তারের কাছে গেছিলা?
1: হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু দুলাল সে তো অনেক টাকার খেলা, এত টাকা কোথায় পাবো, ভাবছি কি করা যায়।
0: দাদা, এই ছোট একটা পানের দোকান করে দিছিলা বইলা আমি এখন ভালো আছি, ভালো চলি, বউ বাচ্চার খরচ সবই দোকানটার উপর। সেদিন তুমি আমার এই দোকানটা না করে দিলে আজ হয়তো রাস্তায় বসে যেতাম।
1: না না না দুলাল, এসব বলতে নেই, এসব বলতে নেই ভাই, সবই ওই ভগবানের কৃপা।
0: তারপরেও তোমার উপকার কি করে ভুলি বলো, এই রাস্তার দুলালকে তুমি একটা দোকান করে দিয়েছো, সে এখন ভালো থাকে, ভালো চলে, অথচ তোমার কোনো উপকারই আসতে পারছি না।
1: আহা, অমন করে বলছো কেন? আপন ভাই কেমন হয় আমার জানা নেই, কিন্তু তোমাকে আমার ছোট ভাই মনে করি। আর উপকারের কথা বলছো, সে তো উদাহরণ দিয়ে বোঝানো যাবে না। ভগবানের উপর বিশ্বাস রাখো, তিনি সব সমস্যার সমাধান করে দেবেন, আমরা তো উপলক্ষ মাত্র।
0: গত রাত থেকে তোমার কথা খুবই ভাবছি, তোমাকে দেখলে মনেই হয় না একটা মরণ ব্যাধি তোমার শরীরে বাসা বেঁধেছে। তারপরেও তুমি খুবই স্বাভাবিক চলাফেরা করো, কাউকে বুঝতেই দাও না তোমার অনেক খারাপ একটা অসুখ হয়েছে।
1: না না না, এই কথা কাউকে বলো না, কাউকে বলো না ভাই, বললে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে।
0: কাউকে বলিনি, কিন্তু ইলা চৌধুরীকে তুমি চেনো দাদা?
1: ইলা চৌধুরী?
0: হ্যাঁ,
1: এই নামে একজনকে চিনতাম, সে তো অনেক আগের কথা। সে যাকগে, শোনো, ওই চায়ে আদা বেশি করে দিও, আর শুধু ওই
0: লেবু দেব না, এই তো?
1: হ্যাঁ ঠিক তাই।
0: দাদা, এখন কিন্তু পুদিনা পাতার চা হয়, একবার খেয়ে দেখতে পারো।
1: ঠিক আছে, সেটাও দিও একদিন।
0: দাদা, বলছিলাম কি, ওই ইলাদি?
1: ও হ্যাঁ হ্যাঁ, তোমার ইলাদি, আচ্ছা বলো তো কে উনি?
0: আমি ঠিক চিনি না, গত রাতে খুবই ব্যস্ত হয়ে এলো, রাত তখন 11:30 বাজে, ভয় পেয়েছিলাম।
2: এই যে ভাই, ওই লোকটার নাম কি?
0: কোন লোকটা দিদি?
2: ওই যে ওই লোকটা একটু আগে ওই দিকে চলে গেল।
0: দিদি, সকাল সন্ধ্যা এখানে চা পান বিক্রি করি, কত লোক এদিক ওদিক দিয়ে আসে যায়, এই মুখ চেনা চিনি, কখনো কারো নাম
2: না, মানে ওই যে মাথায় কোকড়া চুল, মুখে হাসি, তোমার সাথে বেশ আন্তরিক হয়ে কথা বলল, একবার মনে করো না ভাই, তাকে না আমার ভীষণ প্রয়োজন।
0: দিদি বিশ্বাস করেন, এখানে যারা আসে বিশেষ করে আমার দোকানে, তারা সবাই আমার সাথে খুবই মজা করে, আন্তরিক হয়ে কথা বলে, মামা মামা ডাকে, আবার চলেও যায়। আমার এখানে যারা আসে আমি সবার মামা, মামা ব্যতীত কারো নাম জানি না।
2: না, আমার বিশ্বাস সে তোমাকে কোনোদিন মামা ডাকে নাই, সে তোমার নাম ধরে ডেকেছে, তোমার ভালো মন্দ জিজ্ঞেস করে, তোমার পরিবারের খবর নেয়। আরেকটা বিষয়, সে প্রতিদিন ওই কোণা ঘেঁষে লাল চেয়ারটাতে বসে।
0: দিদি, অনেক দিন যাবত এখানে চা বিক্রি করি, পরিচিত আছে অনেক, সে খাতিরে আমার নাম ধরে অনেকে ডাকে, ভালো মন্দ জিগায়, পরিবারের খোঁজ খবর নেয়, তাদেরও নাম ঠিকানা জানি না।
2: ভাই, তুমি পরশু যাকে রক্তের ব্যবস্থা করে দিয়েছ?
0: হ্যাঁ দিদি, মনে পড়ছে, একটু আগেও এখানে ছিল, লম্বা মায়া ভরা দুইখান চোখ।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে খুঁজছি, কি নাম তার, কোথায় থাকেন?
0: পুলকদার কথা বলছেন? উনি তো আজ হাসপাতালে থাকবেন।
2: হাসপাতালে? কোন হাসপাতালে থাকবেন, আর উনি এখানে আসেই বা কেন?
0: পুলকদা অসুস্থ, এ কথা কাউকে বলা যাবে না। এ কথা বললে দাদার যদি বড় ধরনের কোনো ক্ষতি হয়। না না,
2: অমন বিড়বিড় করছো কেন ভাই?
0: কোন হাসপাতালে গেছেন, কেন গেছেন সেটা বলতে পারবো না, তবে এখানে নিয়মিত আসেন। ওই মেয়ে ওই গানের স্কুলে পড়ে, ক্লাস শেষ হলে মেয়েকে নিয়ে বাসায় যায়। বড় অদ্ভুত মানুষ দিদি।
2: দেখা হলে তাকে আমার কথা বলবে, আমি তাকে খুঁজছি।
0: দিদি চলে যাচ্ছেন?
2: জি, তবে আবার আসবো।
0: বাসার ঠিকানাটা দিয়ে যান।
2: আমি ইলা চৌধুরী, এটুকু বললেই হবে।

0: একটা সিগারেট দাও দুলাল।
1: দাদা ব্র্যান্ড চেঞ্জ হয়েছে, পুরোনোটা মার্কেটে আউট, এই নতুন ফ্লেভার দিব।
0: দাও দাও, আজ আমার ফিরতে রাত হবে, ডাক্তারের সাথে বোর্ড মিটিং আছে। ইয়ে, রাতুলকে রক্তের কথা বলেছিলে?
1: রাতুল খুবই ভালো ছেলে দাদা, ওই রক্ত নিয়ে তুমি চিন্তা করো না, ডোনারদের সাথে সে নিজে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছে, রক্ত দেওয়ার জন্য মানুষের ভেতর উৎসাহ যোগান দিচ্ছে, এদিকটা তুমি চিন্তা করো না, আমি সব ম্যানেজ করব। আর এই সিগারেটটা না খেলে হয় না দাদা?
0: হয় দুলাল হয়, কিন্তু ছাড়তে তো পারছি না, চারিদিকে কেমন অন্ধকার দেখছি, এই যাত্রা বেঁচে গেলে ধূমপান ছেড়ে দেব। দাও এখন একটি দাও।
2: দুলাল, তুমি ওকে সিগারেট দিবে না।
0: কে কে?
2: আমি, দেখো তো চেনো কিনা।
0: ইলা, তুমি?
2: হ্যাঁ আমি, আমি ইলা চৌধুরী, যে তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করে সেই ইলা চৌধুরী আজ তোমাকে পাগলের মতো খুঁজছে।
0: আমায় তুমি খুঁজবে কেন?
2: না খোঁজার কারণ তো দেখি না। তা কেমন আছো?
0: আছি, ভালো আছি। কিন্তু তুমি এতদিন পর কোত্থেকে কি বা মনে করে আমায় খুঁজছো?
2: জানতে চাইলে না কেমন আছি?
0: তুমি সাধারণত ভালো থাকো, বিধাতা তোমাকে সেই শক্তি দিয়েছেন।
2: তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ কেন পুলক? আমি তোমার কাছে এসেছি, তোমাকে আমার খুবই প্রয়োজন, অনেক কথা আছে তোমার সাথে, প্লিজ মুখ ফিরিয়ে রেখো না পুলক।
0: ইলা, তোমার উপর আমার কোনো রাগ বা অভিমান নেই, আমার কাছে এসছো জেনে খুবই ভাল লাগছে, কিন্তু তোমাকে নিয়ে বাসায় যাব আমার সময় নেই, কারণ আমাকে যেতে হবে, অনেক কাজ বাকি আছে, খুব দ্রুত কাজগুলো সেরে এসে তোমার সব কথা শুনব, আমাকে একটি ঘন্টা সময় দাও প্লিজ।
2: চলো আমি তোমার সাথে যাব।
0: না, সেখানে তোমার যাওয়া যাবে না, তাছাড়া প্রেয়সীকেও বাসায় নিয়ে যেতে হবে তো।
2: প্রেয়সীকে নিয়ে চিন্তা করো না, আমি আছি না।
0: মিছে মায়া দেখানোর কোনো প্রয়োজন নেই ইলা, যেখানে আছো ওভাবেই থেকো।
2: পুলক, তুমি আমার উপর অভিমান করে আছো, আশ্চর্য, যেখানে আমার অভিমান করে থাকার কথা সেখানে তুমি অভিমান করে আছো।
0: তোমার কথা শেষ হলে আমি যেতে পারি ইলা, না গেলে আমার অনেক বড় ক্ষতি হবে, বিশ্বাস করো আমার যাওয়া খুবই দরকার, এখানে বসে চা খাও, কথা দিচ্ছি এক ঘন্টার মধ্যে আমি ফিরে আসব। দুলাল, দিদিমণিকে চা দাও।
2: না না, তুমি যেতে পারো না, 15 বছর আগে আমি তোমাকে হারিয়েছিলাম, আর হারাতে চাই না, আজ তুমি বসবে আমার সাথে, বসবে আমার সব কথা শুনবে, সব সব সব।
0: জোর করছো?
2: যদি জোর ভাবো তবে তাই, অধিকারও ভাবতে পারো।
0: অধিকার, অধিকার শব্দটি তুমি বোঝো?
2: তোমার মতো করে ভাবতে পারি না বলে আমি আজ একা।
0: ইমোশনকে ব্ল্যাকমেল করো না, তুমি জানো তোমার প্রতি আমার দুর্বলতা আছে, অন্তত সেটুকু ধ্বংস করো না প্লিজ।
2: যত সহজে তোমার দুর্বলতা প্রকাশ করতে পারলে আমি হয়তো পারিনি, তাই বলে তোমার প্রতি আমার দুর্বলতা এতটুকু কম ছিল না। তোমার মনে আছে পুলক, 15 বছর আগে তোমাদের বাড়ির সামনে দিয়ে স্কুলে যাচ্ছিলাম, যদিও প্রতিদিন দেখা হতো তবে ওই দিন ছিল আমার কাছে স্মরণীয় ঘটনা। তুমি সাইকেল থেকে নেমে পেছনের চাকা হাওয়া ছেড়ে দিলে, মনে মনে সেদিন খুশি হয়েছিলাম, নিশ্চয়ই তুমি আমাকে আজ প্রপোজ করবে, কিন্তু না, তোমার প্রতিটি কথাই সেদিন আমাকে আহত করেছে, ভেঙে চুরে আমার ভেতরটাকে তছনছ করে দিয়েছে, খুব কষ্ট পেয়েছিলাম সেদিন, তোমায় বোঝাতে পারিনি, আমার ভেতরের ক্ষত এখনো জ্বালা করে, তোমার মনে পড়ে পুলক?
3: এই, আর কত সাইড দেব? তুমি কি চাও আমি খালে পড়ে যাই?
0: সে তো ভালোই হয়, কলাও বেচা হয়, রথও দেখা হয়।
3: ঠিক বুঝলাম না।
0: সে তোমাকে বুঝতে হবে না।
3: বলো না প্লিজ।
0: যে মনের বেদনা বোঝে না তাকে বলে কয়ে বোঝানো যায় না।
3: প্লিজ পুলক, প্লিজ প্লিজ প্লিজ বলো না।
0: শুনবে?
3: হ্যাঁ শুনবো।
0: সত্যি শুনবে?
3: হ্যাঁ হ্যাঁ সত্যি শুনবো, আগ্রহ ভরে শুনবো, কতদিন তোমার মুখে শুনতে চেয়েছি, তুমি তো বলতেই পারলে না।
0: শোনো তাহলে, তুমি খালে পড়ে গেলে প্রাণে বাঁচবার জন্য বাঁচাও বাঁচাও করে

0: চিৎকার করবে, আর তখন আমি তোমাকে উদ্ধার করার জন্য জলে ঝাঁপ দেব।
1: আচ্ছা,
0: তোমাকে বাঁচাবো, বিনিময়ে আমি তোমার এতটুকু স্পর্শ তো পাবো।
1: পাগল একটা তুমি, আচ্ছা পাগল, আমাকে ছুঁয়ে দেখতে তোমার এত ইচ্ছে হয়?
0: হ্যাঁ, ভীষণ ইচ্ছে হয়, ভাবলেই আনন্দ পায়, শরীরটা রন্ধ্রে রন্ধ্রে সুখের বাতাস বয়ে যায়, কি যেন একটা ভালো লাগা আমাকে মুগ্ধ করে রাখে সব সময়।
1: থাক থাক থাক, আর বলতে হবে না, না ধরো, ধরো না, এই পুলক, হাত তো ধরো।
0: ধরবো না, থাক।
2: দিদিমণি, তোমাদের চা, অন্য কিছু লাগবে?
1: না দুলাল, কিচ্ছু লাগবে না। তোমার দাদার কিছু লাগবে কিনা শুনো।
2: পুলকদা, তোমার কি কিছু লাগবে?
0: তুমি যাও দুলাল, পরে চেয়ে নেব।
2: আচ্ছা।
1: তোমার ছোটবেলার সেসব স্মৃতির কথা মনে আছে পুলক?
0: থাকবে না কেন, সে তো আমার জীবন চলার পাথেয় হয়ে আছে এখন। সেদিন একজন মানুষের অনুরোধ রক্ষার্থে তোমার সাথে দেখা করেছিলাম, ইচ্ছে করেই সাইকেলের হাওয়া ছেড়ে তোমার চলার পথের সারথি হয়েছিলাম। জানতাম 3 মাইল পথ পায়ে হেঁটে স্কুলে যেতে হবে, অনেক কথা বলতে পারবো। তুমি নিজে থেকেই কেমন চুপসে গেলে, কি বলবো কিভাবে বলবো ভেবেই পাচ্ছিলাম না। সাইকেলের বেল দিতেই তুমি চমকে উঠলে, একেবারে নীরব হয়ে গেলে যে, কি ভাবছো?
1: না কিছু না, তুমি বলো, তোমার কথা শোনার অপেক্ষায় কান পেতে আছি আমি। বলো বলো বলো পুলক।
0: ইলা, তুমি দুঃখ পাবে কিনা আমি জানি না, তবু বলি, তোমার মতের বিরুদ্ধে হোক আর তোমার বাবা মার পছন্দেই হোক, বিয়ে তো হয়ে গেছে নাকি? এখন স্বামীর ঘরে গেলেই হয়, অর্থে প্রাচুর্যে সুখেই থাকবে তুমি। গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, গেরস্থালের সংসার, আর সেই সংসারে কর্ত্রী হবে তুমি।
1: থামো থামো পুলক, এসব কথা তোমার মুখে মানায় না, আর এগুলো আমি শুনতেও চাই না। কার ঘরে যাবো আমি সে আমাকেই ভাবতে দাও, তোমাকে না ভাবলেও চলবে। আর আমি তোমাকে সে অধিকারও দেইনি, সেটা তুমি ভালো করেই জানো, আশা করি বুঝতে পেরেছ। আর শোনো, আমার পিছু আসবার কোনো প্রয়োজন নেই, তুমি যাও যাও পুলক, যাও যাও।
0: তারপর তুমি পাশের বাড়িতে চলে গেলে, আমি অপেক্ষা করলাম নিরন্তর, সেই অপেক্ষা শেষ অবধি তুমি এলে না।
1: আসলে কি আসবার মতো কথা তুমি বলেছিলে সেদিন?
0: এছাড়া আর কি বলার ছিল আমার? তোমার দাদু ভাই আমাকে জোর করে ধরেছে, তোমাকে যদি আমি বোঝাই তুমি অবশ্যই শঙ্কর রায়ের ঘর করবে।
1: বাহ, চমৎকার তোমার সংলাপ! নিজের ভালোবাসার মানুষকে অন্যের হাতে সঁপে দিতে একটুও বুক কাঁপল না তোমার? একবারও ভাবলে না ড্রাগ অ্যাডিক্ট গাঁজাখোর ওই লোকটার ঘরে গেলে আমি, তুমি তুমি খুশি হতে, সুখী হতে পারতে? তুমি
0: সুখ তো আপেক্ষিক, সে না চাইলেও মানুষ পায়। আর আমার সুখের কথা বলছ, বিধাতা তো সেটা আমার অদৃষ্টে রাখেনি। অভাবের চাদর জড়িয়ে যার জীবন, তার তো তা না হলেই চলে। শরতের সাদা মেঘ ওড়া দেখে যে সুখী হয়, তুমি তাকে আভিজাত্যের মোড়কে কিভাবে সুখী করবে? তাছাড়া তুমি তো আমায় কথা দাওনি, কি করে তোমার অপেক্ষা করি বলো?
1: কথা দিইনি তা ঠিক আছে, কিন্তু কিন্তু এই চোখের ভাষা তোমাকে সাড়া দেয়নি বলো পুলক?
0: চোখের ভাষা বুঝি না আমি, বুঝি হৃদয়ের ব্যাকুলতা, মানুষ যা মুখে প্রকাশ করে।
1: তুমি কেমন পুরুষ মানুষ ছিলে, নারীর মন বোঝুনি, আহত চোখের ভাষা বোঝুনি। কথায় আছে, নারীর বুক ফাটে তো মুখ ফোটে না।
0: আমি সেসব নারীর ভিড়ে তোমাকে ফেলে দেইনি, তোমাকে অন্য নারীর ভিড়ে কখনো মিশিয়ে দেইনি।
1: তোমার বন্ধু তারেককে চিনতে?
0: হ্যাঁ, চিনব না কেন, একই ক্লাসে পড়তাম, একই ক্লাসে পড়তাম, কতদিন আমরা একসাথে খেলেছি, রাতে ঘুমিয়েছি।
1: তারেক আমায় পছন্দ করত তুমি জানতে?
0: হ্যাঁ জানতাম।
1: তারেক রাস্তায় আমাকে বাদাম ছুঁড়ে মারত, উত্তক্ত করত, তুমি তাও জানতে?
0: পরে অবশ্য জেনেছিলাম।
1: তোমার খারাপ লাগেনি? তোমার ভালোবাসার মানুষকে তোমার বন্ধু বিরক্ত করছে, তুমি তা চেয়ে চেয়ে দেখলে। গ্রামের ঠিকানায় তারেক নামে বেনামে চিঠি লিখত। ধরা খেয়ে একদিন বিচারের সম্মুখীন হল। এসব তুমি জানতে?
0: হ্যাঁ জানতাম।
1: তুমি জানতে? তুমি জানতে পুলক? জানতেই যদি প্রতিবাদ করনি কেন? এতদিন ধরে এতগুলো অন্যায় আমার উপর দিয়ে ঝড়ের বেগে বয়ে গেল, তুমি তুমি কিছুই বললে না, কিছুই করলে না। তোমার রক্তে আগুন ধরে যাবার কথা ছিল পুলক।
0: সে আগুনে পুড়ে আমি ছাই হয়ে গিয়েছিলাম ইলা। সে সময় আমার কোনো বোধ ছিল না, মানুষ ছিলাম না আমি। যেদিকে তাকিয়েছি সেদিকেই অভাব হায়নার মতো আমাকে তাড়া করে বেরিয়েছে। প্রেম ভালোবাসা আমার কল্পনার জগৎটাকে আনন্দ দিয়েছে। তোমাকে কল্পনার রঙে রাঙাতে ভালো লেগেছে আমার, কিন্তু অভাবের সংসারে কখনোই তোমাকে দাঁড় করাতে ভালো লাগেনি। অভাব আমাকে অক্টোপাসের মতো কুড়ে কুড়ে খাচ্ছিল, তাই নিজের সাথেই যুদ্ধ করে পরাজিত হয়েছে বারবার।
1: কিন্তু অভাব মানুষকে এতটা নির্জীব করে না। তুমি নিজেই আমাকে ঠকিয়েছ, দূরে সরিয়ে রেখেছ। কি অন্যায় করেছিলাম আমি তোমার কাছে আমি জানি না। প্রতিটি ক্ষেত্রে এতটা ছোট করে দেখেছো যে মুখ দেখানোর মতো জেও ছিল না আমার। আমার প্রতি তোমার এত উদাসীনতা আমাকে আহত করেছে। ধীরে ধীরে তোমার সীমানা ছেড়ে অনেক দূরে সরে গেলাম। কত দূরে গেলে একটা মানুষ একা হয় আমার জানা ছিল না। বাবা মা জোর করে বিয়ে দিলেন। বিয়ের রাতে বুঝতে পারলাম সে মানুষ মানুষ ছিল না। চলে এলাম, আত্মীয় স্বজনের নোংরা কালো চোখ আমাকে আরো বেশি আহত করল। খালার বাড়ির রংপুরে চলে গেলাম, সেখানেও স্থায়ী হলো না। খালতো ভাইয়ের রোশানলে পড়লাম। বেঁচে থাকার ইচ্ছাটুকু হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে হোস্টেলে উঠলাম। তোমাকে দেখতে খুব ইচ্ছে হলো। গ্রামে গেলাম, জানলাম তুমি চট্টগ্রামে তোমার বোনের বাসায়। অনেক ছন্দ পতন ঘটলো আমার জীবনে, তোমাকে আর পাওয়া হলো না।
0: আমারও রেজাল্ট বের হলো, আবেগে দৌড়ে গেলাম তোমাকে খবরটা দেওয়ার জন্যে। কিন্তু তোমাদের গেটে পা দিতেই ছোট কাকিমা বললেন তোমার বিয়ে হয়ে গেল। ভেতরে মিষ্টি খাওয়ার ধুম পড়েছে। সেদিন সত্যি আমি মরে গিয়েছিলাম। আজ অবধি এ মনে প্রাণের অস্তিত্ব খুঁজে পাইনি।
1: তবু তো বেঁচেছিলে, কিন্তু আজ তো সে বেঁচে থাকার অধিকারটুকু হারিয়ে ফেলেছ।
0: মানে?
1: না না কিছু না, চলো ডাক্তারের কাছে যাব, হাতে সময় নেই।
0: কেন, কি হয়েছে তোমার? খারাপ কিছু নয় তো?
1: অনেক খারাপ অসুখ হয়েছে আমার, চলো তো চলো।
0: কি অসুখ হয়েছে বলো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। চুপ থেকো না প্লিজ।
1: এত বিচলিত হবার মতো কিছু হয়নি, তুমি শান্ত হও।
0: তোমার অসুখ করেছে আর আমি বিচলিত হব না? চলো চলো ডাক্তারের কাছে যাই।
1: বললাম তো অস্থির হয়েও না প্লিজ। একটা সময় ছিল তুমি আমাকে নিয়ে খুব ভাবতে, অস্থির থাকতে। এক পলক দেখার জন্য সকাল সন্ধ্যা দিনের বেশিরভাগ সময় তুমি খুকুদের বাড়িতে থাকতে। খুকুর মা তোমাকে কত বকা দিয়েছে, সেসব আমি নীরবে হজম করেছি, মেনে নিতে পারিনি।
0: খুকুর কাছে শুনেছি তোমার বাবার পছন্দের পাত্রকেই তুমি মেনে নিতে পারোনি। বিশ্বাস করো, সে সময় আমার সময় ও সামর্থ্য থাকলে ঠিকই তোমাকে।
1: থামলে কেন বলো? বাকি শব্দটুকু শোনার প্রতীক্ষায় এখনো আমার ভেতরটা কাঁদে, এখনো। হ্যাঁ, বুকের ভেতরে তোমার পথ চলার শব্দ পাই যেন। আনমনে অপেক্ষা করি, এই বুঝি তুমি এলে, এই বুঝি আমার হৃদয়ের উঠোন দিয়ে তুমি হেঁটে যাচ্ছ।
0: সময় বদলে গেছে ইলা, সময়ের সাথে মানুষও বদলে যায়।
1: কিন্তু মানুষের সুকুমার মনটি কখনোই বদলায় না পুলক। তোমার মনে পড়ে মোস্তফার কাছে আমি সব সময় সালোয়ার কামিজ বানাতাম। একদিন ওদের বাড়ি গেলাম, দেখলাম বেলগাছের মগডালে অনেক বড় একটা বেল ধরে আছে। আশ্চর্যের বিষয় হলো বেলটির গায়ে আমার নাম লেখা। পরে জানলাম কাজটি তুমি ঘটিয়েছিলে বেলটির শিশুকালে।
0: সব ভেবে এখনো হাসি পায়। বাদ দাও,
1: শুধু কি বেলের গায়ে আমার নাম? পুকুর পাড়ের সব কটি গাছে আমার নাম। আসলে কতটুকু উন্মাদনায় ভুগলে মানুষ এসব করে বলতো?
0: তুমি তো কম যাওনি, দিনে যে কয়বার খুকুদের বাড়ি গেছি ততবারই তোমায় জানালায় পেয়েছি। অথচ ভগবানের কাছে প্রার্থনা ছিল তোমাকে যেন এক পলক দেখতে পাই, এইটুকুই দেখা আমার কাছে মহামূল্যবান ছিল। ধীরে ধীরে কাছে পাবার আনন্দ, বেঁচে থাকার অবলম্বন, সবকিছু মিলিয়ে তোমাকে কত যে ভালোবেসে ফেলেছিলাম সে কথা তোমাকে বোঝাতে পারবো না। একমাত্র আমার বিধাতাই জানেন। তোমার মনে পড়ে দুর্গাপূজার সেই দিনের কথা?
1: মনে আছে, তোমার পরনে কালো হাফ শার্ট, তুমি সেদিন লুঙ্গি পরেছিলে।
0: হ্যাঁ, বাবার অকাল মৃত্যুতে মা খুবই ভেঙে পড়েছিলেন। সেলাই মেশিনের রোজগারে আমাদের সংসার চলত। পূজা দেখব বলে মার কাছে টাকার জন্য কাঁদছিলাম। সেসব দিয়ে মা দুটি টাকা দিয়েছিলেন পূজায় যাওয়ার জন্যে, তোমার ছোট খালা দিলেন 2 টাকা। আমরা পূজা দেখতে যাচ্ছি 3 মাইল পায়ে হেঁটে, যাচ্ছি তো যাচ্ছি, হঠাৎ তুমি দাঁড়িয়ে গেলে। ভাঙা রাস্তায় পানি জমেছে, পার হতে পারবে না। পাজা কোলে করে পার করলাম। বুকটা আমার সেদিন কেঁপে উঠেছিল, শিহরণ খেলে গেল সমস্ত শরীরে, মনের প্লাবনে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। একটা উত্তেজনা, একটা ভালো লাগা অনুভব করলাম। পলকে পলকে হারিয়ে যাচ্ছিলাম তোমার ভাবনায়। হঠাৎ তুমি সিনেমা দেখার আবদার করলে।
1: টিনশেডের লম্বা ঘরে VCR চলত, সেখানেই ঢুকে গেলাম। শেষের কোনা ঘেঁষে একটা সিট খালি, সেখানটাতেই তুমি বসতে বললে। কি যেন একটা বাংলা ছবি চলছিল।
0: হ্যাঁ, টিকিট চেকার আসলো, প্রতিজন 5 টাকা। মানুষ আমরা 3 জন, আমার 2 টাকা, তোমার 2 টাকা, আর সহপাঠী হেলালের 10 টাকা, মোট 14 টাকা। অথচ আমাদের 15 টাকা লাগবে। সেদিন 1 টাকার জন্য নিজেকে খুব ছোট হতে হয়েছিল, আজও আমি ভুলতে পারিনি।
1: তুমি টিকিট চেকারের সাথে আকুতি করছিলে, কিন্তু লোকটা বড্ড হারামি ছিল। শেষ পর্যন্ত তুমি বের হয়ে আসলে আর বললে, তোমরা 2 জন দেখে আসো, আমি বাইরে আছি।
0: শেষ পর্যন্ত তুমিও দেখলে না, বের হয়ে আসলে। সেই যে 1 টাকার অভাব আজও আমার শেষ হয়নি, যার কারণে তোমাকে কখনোই বলতে পারিনি, ইলা চৌধুরী, আমি তোমাকে
1: বলো।
0: মাথাটা কেমন যেন ফাঁকা হয়ে যাচ্ছে, বুকটা ধরফর করছে, এমন লাগছে কেন আমার?
1: কি হলো তোমার, অমন করছো কেন?
0: না না, এমনিতে মাথাটা কেমন ঘুরে উঠলো, কিছু না।
1: চলো ঠিক
0: না ইলা, আমি আমি উঠতে পারছি না, পাটা কেমন অবশ হয়ে যাচ্ছে, আর একটু বসো।
1: কাকিমা এসেছেন।
0: মা এসেছেন? কখন, কোথায়? জলদি জলদি বলো, মাকে দেখতে ইচ্ছে করছে খুব।
1: গত রাতে এসেছে, বড় আপার বাসায় আছেন।
0: চলো চলো মার কাছে যাই।
1: এখন তোমার কেমন লাগছে পুলক?
0: অনেক অনেক ভালো, তোমার কাছে পেয়েছি, একটু পরে মাকে দেখবো, দারুণ লাগছে আমার। আর একটু বসি, শরীরটা কেমন হালকা লাগছে, চিটচিটে ঘাম বেরোচ্ছে।
1: চলো ওদিকটাতে বসি, চলো।
0: না না, যেতে পারবো না, আর একটু বসো ইলা।
1: আচ্ছা ঠিক আছে, ধরবো তোমায়।
0: না থাক।
1: চা খাবে?
0: না না, একটা গান শোনাবে।
1: কোন গানটা শুনতে ইচ্ছে করছে তোমার?
0: হই যে হই ভীরু মন আমার মনে।
1: তুমি আমার সাথে গাইবে কিন্তু।
0: ওকে ঠিক আছে, গাও।

0: এই দেখো তো ডায়েরিটা চেনো কিনা?
1: হ্যাঁ চিনি তো, এটা আমার ডায়েরি। কত খুঁজেছি আমি এটাকে, কোথায় পেলে?
0: বাড়িতে ফেলে এসেছিলে, কাকিমা ধরিয়ে দিলেন।
1: তুমি কি ডায়েরিটা পড়েছো?
0: কি করব বলো, কাকিমা ছাড়লই না তাই। কাকিমা কেমন আছো?
2: কে রে? ও আমার ইলু মা, কেমন আছিস মা? থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না, তোর জায়গা তো আমার বুকের ভেতরে। আয় মা বুকে আয়, কতদিন তোকে দেখি না। তা কবে এলি রে মা?
0: এই তো ঘন্টা খানেক হবে। তা তুমি কেমন আছো? তোমার শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে?
2: আর শরীর, বয়স হয়েছে, এখন ওপারে যেতে পারলেই বাঁচি।
0: কিসব বলো না, ভালো লাগে না।
2: তা তুই কেমন আছিস রে মা?
0: চাকরিতে জয়েন করেছি, বাচ্চাদের গান শেখায় কাকিমা।
2: তাই নাকি?
0: হ্যাঁ,
2: আমার দাদু ভাই প্রেয়সী, ও গান শেখে।
0: তাই
2: এটা বড় অসহায় হয়ে গেল রে, ওকে যদি।
0: কেন, কি হয়েছে ওর?
2: তুই তো কিছুই জানিস না, এই প্রেয়সীর মা, তার মামাতো ভাইয়ের সাথে আমেরিকা চলে যাচ্ছে।
0: ও
2: ব্যাপারটা আমার ভালো লাগেনি রে, পুলক তো মুখ ফুটে কিছুই বলে না, রাতে এসে একটু ছিল তারপরেই চলে গেল।
0: তা তোমার ছেলে কেমন আছে?
2: ছেলেটা কেমন নির্জীব পাথর হয়ে গেছে, স্বাস্থ্য ভেঙে একেবারে হাড্ডিসার, চোখের নিচে কালো দাগ, ঘন্টা দুয়েকের মতো ছিল আর কি, কি কি যেন একটা কাজ ফেলে এসেছে বলল, ছটফট করতে করতে ছেলেটা আমার চলে গেল।
0: তোমার ছেলে তো ভীষণ ব্যস্ত মানুষ, এত সময় অপচয় করবার মতো সময় আছে তার?
2: ইলু ইলু মা একটু দাঁড়া তো, দেখ তো এই খোকা একটা লাল ডায়েরি রেখে গেছে।
0: কই দেখি তো।
2: ভাবলাম ডায়েরিটা নিতে ফিরে আসবে, কিন্তু এলো না। কি লেখা আছে একটু পড় তো মা, হয়তো কিছু দরকারি হবে।
0: কাকিমা আমার পড়া কি ঠিক হবে?
2: কেন হবে না মা, এসবে তো তোর সবচেয়ে বেশি অধিকার, তোর বাবা জোর না করলে এবারে সব কিছুর উপর অধিকার তো তোরই বেশি হতো। সে যাকগে, ডায়েরিটা একটু পড় তো মা। মনটা আমার কেমন যেন তখন থেকে অস্থির অস্থির লাগছে। আহা হিলু, পড় না মা, ডায়েরিটা একটু পড়।
0: কি আর লেখা আছে, কি বা লিখবে তোমার ছেলে? বউয়ের চলে যাওয়ার গল্প লিখেছে নিশ্চয়ই।
2: তা লিখুক গে, তুই তুই পড় তো একটু, পড়ে দেখা।
0: জোর করছো যখন, আচ্ছা আর আদেশই যখন করছো তাহলে একটু পড়ি। তুমি এখানটাতে বসো, আমি পড়ছি।
2: আচ্ছা ঠিক আছে।
0: আজ শনিবার সন্ধে 7টায় ডাক্তারের রিপোর্ট আনতে গিয়েছিলাম। ডাক্তার আবিদ আমার পরিবারের সদস্যদের ডাকতে বললেন, ঢাকায় পরিচিত আত্মীয় কেউ নেই, আর আমিও মানসিকভাবে প্রস্তুত আছি। স্ত্রীকে ডাকতে বললেন, সেও তো বাবার বাড়ি, তাই তাকে বললাম আমাকেই বলুন। আমতা আমতা করে ডাক্তার আবিদ বললেন, আপনার সিবিসি রিপোর্ট পজিটিভ, আপনার লিকুমিয়া মানে ব্লাড ক্যান্সার হয়েছে। সব টেস্টের ফলাফল হাতে পেয়ে আপনাকে জানাচ্ছি, কতদূর ছড়িয়েছে জানি না, তবে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি হয়ে যান। কাকিমা তুমি কাঁদলে আমি পড়ব কিভাবে? কেঁদো না।
2: আমি কাঁদব না, তুই পড়, তুই পড় মা, আর কি লিখেছে।
0: হাই স্কুলে পড়ার সময় মা ভবানীর মন্দিরে গিয়েছিলাম মেলা দেখতে। এক জ্যোতিষী হাত দেখে বলেছিলেন আমার অকাল মৃত্যু হবে, বিশ্বাস করিনি। তিনি আরো বলেছিলেন, শনিবার আমার জন্য অমঙ্গলের দিন, সাবধানে থাকতে হবে। এমন কি শনিবারই তিনি আমার মৃত্যু হতে পারে, এতটা আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো সেদিন বলেছিল, আমি বিশ্বাস করিনি। সেই জ্যোতিষীকে আজ আমার ভীষণ মনে পড়ছে। আজও শনিবার, ভাবছি এই শনিবার আমার মৃত্যুর আগাম বার্তা? রবিবার হাসপাতাল থেকে ফিরে ব্লাড ক্যান্সারের জীবাণু আমার শরীরে যেভাবে বাসা বেঁধে আছে তাতে উন্নত চিকিৎসার জন্য দেশে বাইরে যেতে হবে। অনেক টাকার প্রয়োজন। ডাক্তার আমাকে 10 দিনের সময় দিয়ে ছেড়ে দিয়েছেন। সোমবার মাথা ব্যথায় কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই, প্রচণ্ড দুর্বল লাগছিল। অস্থিরতার সাথে যন্ত্রণা ক্রমাগত বেড়েই চলেছে। ডাক্তারকে ফোন করলাম, বললাম আমার বুকটা ধরফর করছে, মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ডাক্তার দেরি না করে দ্রুত তার হাসপাতালে দেখা করতে বললেন। ছুটে গেলাম। জরুরিভাবে এক ব্যাগ ব্লাড আমার শরীরে পুশ করে বললেন, প্রতিদিন 2 ব্যাগ রক্ত দিতে হবে, ইমিডিয়েট কেমো দেওয়ার ব্যবস্থা করেন।
2: আমার ছেলেটার কি হলো গো? ইলু ইলু পর পর আর কি লিখেছে পর?
0: কাকিমা কাকিমা, আমি পড়তে পারছি না, চলুন ঢাকা যাব।
2: তুই তুই তুই পর, আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি পর।
0: মঙ্গলবার দীপালি ওর বাবার বাড়ি, অভিমান করে আছে, প্রেয়সীও ওখানে, নিয়ে আসবো যে সে সময়টুকু পাচ্ছি না। আজ সকালে যাওয়ার কথা ছিল কিন্তু দারোয়ান এসে একটি খাম ধরিয়ে দিল। পড়ে দেখলাম সাদা কাগজে লিখেছে তার মামাতো বোনের দেবরকে বিয়ে করে আমেরিকা যাচ্ছে, আগামী শনিবার তার ফ্লাইট, আমি চলে যাবার পর প্রেয়সীকে নিয়ে আসতে পারো। আমার কি করা উচিত সেটা ভেবে পাচ্ছি না, সব কিছু গুলিয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। সে ভাঙার শব্দ আমার বুকের ভেতর শুনতে পাচ্ছি, মাকে মনে পড়ছে, মার বুকে মাথা রেখে ঘুমোতে ইচ্ছে করছে, অনেক কিছু করতে ইচ্ছে করছে, কিন্তু কিন্তু আমার রক্তের প্রয়োজন, প্রতিদিন অন্তত 2 ব্যাগ। বন্ধুদের ফোন করি, ডোনার খুঁজতে ব্যস্ত হয়ে যাই। বুধবার ডাক্তার আমার উপর ভীষণ খেপে গেলেন, একটা দিন ব্লাড দেওয়া বন্ধ হলে আমার নিশ্চিত মৃত্যু, কেমোথেরাপি দিতে হবে, হাতে সময় নেই, অথচ হাসপাতালের অ্যাকাউন্টসে এখনও কেমো দেওয়ার মতো টাকা জমা পড়েনি। বৃহস্পতিবার শিশুপল্লী থেকে ফিরে আসলাম, আমার মৃত্যুর পর প্রেয়সী শিশুপল্লীতেই থাকবে, ওখান থেকে ওর নতুন জীবন শুরু হবে। শর্ত দিলাম ইলা চৌধুরী চাইলে প্রেয়সীর দায়িত্ব নিতে পারবে, পরবর্তী যোগাযোগ তার সাথেই হবে। কিন্তু ইলা, সে তো আমার উপর অভিমান করে আছে, এ জীবনে তার অভিমান ভাঙাতে পারবো কি না জানা নেই। আমি পারবো পুলক, পুলক আমি আমি পারবো, প্রেয়সী আমার পরিচয় বড় হবে, আমার সন্তান হয়ে থাকবে, কথা দিচ্ছি ওর কোনো অভাব আমি অপূর্ণ রাখবো না। আর আর তোমার উপর আমার কোনো অভিমান নেই, কোনো রাগ নেই, আমি আমি আসছি, আমি আসছি তোমার কাছে, আসছি তোমাকে দেখার, এতটুকু সময় দাও প্লিজ।
2: ইলামা প্লিজ। ইলাম কিরে অমন বিড়বিড় করছিস কেন, পড়ছিস না?
0: কাকিমা পড়ছি।
2: পড় পড়।
0: শুক্রবার রাত বাড়ছে, ডাক্তার ব্লাড পুশ করে হাসপাতালে থাকতে বললেন, কিন্তু না, মাকে দেখতে ইচ্ছে করছে, মাকে দেখতেই রাতে দূরপাল্লার গাড়ি ধরি, এটা আমার জীবনের জন্য রেস, তবু যেতে হবে, মাকে দেখেই চলে আসব, মাকে ভগবানের কাছে সঁপে দিয়ে ক্ষমা চেয়ে নেব, মা গো আমায় ক্ষমা কর।
2: তাই তো ঘুম থেকে উঠে দেখি খোকা আমার দরজায় দাঁড়ানো, মুখ দাড়ি গোপেছে গেছে, চোখের নিচে কালো দাগ, উস্কো খুস্কো চুল, ও খারাপ আছে আমাকে বুঝতেই দিল না, এক গাল হেসে সব ভুলিয়ে দিল, দুপুর হতে না হতে আমায় চলে যাওয়ার জন্য তাড়া দিল, ঢাকায় নাকি অনেক কাজ পড়ে আছে, কিছু টাকা আমাকে দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল, আমি নেব না বলতেই
3: অমনি রেখে দিল, তারপর তারপর তড়ি ঘড়ি চলে গেল। হিলুরে, আমার খুব একা হয়ে গেছে রে, খুব একা হয়ে গেছে।
0: কেঁদো না কাকিমা,
3: পর না মা।
0: শুক্রবার পুকুর পাড়ে এসে বসলাম। মন বলছিল ইলা আসবে, কিন্তু না, খবর নিয়ে জানলাম সে গ্রামে আসে না। ভেবেছিলাম শেষ বেলায় যদি দেখা পাই ক্ষমা চেয়ে নেব। ওদের বাড়িয়ে গেলাম, এতদিনে সব কিছু বদলে গেছে। কাঁচা ঘর বাড়ি সব পাকা হয়েছে, সে সাথে মানুষগুলোও বদলে গেছে। আহত হয়ে ফিরে এলাম, মনে হতে থাকলো গ্রিক ম্যাথোলজিতে একটা বিশ্বাস আছে, সেটা হচ্ছে মানুষের পাপকর্মের জন্য বিধাতা মানুষকে সমপরিমাণ তাপ জ্বালা অসুখ বিসুখ দিয়ে সাজা দেন। আমিও পাপের ঊর্ধ্বে নই, আমার প্রায়শ্চিত্ত হওয়া উচিত। না পুলক, বিধাতা তোমাকে সাজা দিতে পারেন না, আমি তোমাকে বাঁচাবো। হ্যাঁ, আমি তোমাকে বাঁচাবো, দেখো নিও, আমি এসে গেছি পুলক, পুলক, এইটি পুলক, শুকলো, থাকো প্লিজ, থাকো পুলক, পুলক, তুমি তুমি ঘুমিয়ে গেলে পুলক, পুলক চোখ খুলো, থাকো, ঘুমিও না পুলক, প্লিজ চোখ খুলো।

এতক্ষণ আল আমিন খান সাগর রচিত শনিবার নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মা পাপিয়া, দুলাল মোহাম্মদ আনিসুর রহমান, পুলক ও ইলা চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন গাজী ফারুক ও ফরিদা আক্তার রুমা, শব্দগ্রহণে মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। শনিবার নাটকটি প্রযোজনা করলেন এহসানুল হক।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নিশুতি অধিবেশন। এখন শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। প্রথম শিল্পী এন্ড্রু কিশোর, গীতিকার মনিরুজ্জামান মনির, সুর করেছেন শেখ সাদী খান। এরপরই শুনবেন রুনা লায়লার কণ্ঠে গান, গীতিকার আবু হেনা মোস্তফা কামাল, সুর করেছেন আব্দুল আহাদ।

বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শুনছেন। এবারে শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার, গীতিকার আজিজুর রহমান, শুরু করেছেন মোসলে উদ্দিন। এরপর পরে শুনবেন চম্পা বণিকের কণ্ঠে গান, গীতিকার খোকন দেবনাথ, শুরু করেছেন ফিরোজ খান, এবং শেখ ইশতিয়াকের কণ্ঠে এম এ বাতনির গীত রচনায় শুরু করেছেন রাজা হোসেন খান।

এই গানটির মধ্যে দিয়ে শেষ হলো বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা শুনছেন নিঃশ্রুতি অধিবেশন। এখন শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। প্রথমেই শুনবেন দেশের গান। ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদারের কণ্ঠে গীতিকার প্রেম গোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা। এরপর পরে শুনবেন শত জনমের প্রেম, ছায়াছবির গান সাবিনা ইয়াসমিন ও আগুনের কণ্ঠে এবং এলআরবি ব্যান্ডের পরিবেশনায় আয়ুব বাচ্চুর কণ্ঠে।

শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। এবারে শুনবেন পল্লীগীতি শিল্পী নিমনা আহমেদ, গীতিকার ও সুরকার মোহাম্মদ ওসমান খান।

এই গানটির মধ্যে দিয়ে শেষ হলো মিশ্র গানের অনুষ্ঠান রংধনু বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। প্রথমেই শুনবেন দেশের গান, শিল্পী তানজিনা করিম স্বরলিপি, গীতিকার মোহাম্মদ কামরুল হাসান, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল। এরপর পরে শুনবেন আরবি গান আখাদ আকলির কণ্ঠে, এবং জেমসের কণ্ঠে শুনবেন নগর বাউলের পরিবেশনা।

শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চিতের আয়োজনমালায় শুনছেন দেশ বিদেশের রকমারি গান আকাশ ভরা সুরের ধারা অনুষ্ঠানে। এবার শোনাব ভাওয়াইয়া গান ফেরদৌসী রহমানের কণ্ঠে। গানটির গীতিকার ও সুরকার আব্দুল করিম। এরপরেই শুনবেন ইংরেজি গান শিল্পী ক্রিস ব্রাউন। এরপরে রয়েছে রকস্টার ছায়াছবির গান শিল্পী পান্থ কানাই।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুলবুল ইসলাম। বন্ধুরা, এর পরের গানটির সুর করেছেন মোহাম্মদ রফিকুল আজিজ, গীতিকার মোহাম্মদ আহসান হাবিব বাপ্পি, শিল্পী আঞ্জুমান আরা শিমুল।

প্রিয় বন্ধুরা, আপনারা আকাশ ভরা সুরের ধারা অনুষ্ঠানে দেশ বিদেশের রকমারি গান শুনছেন। এবার শোনাব জাপানি গান, শিল্পী কিউসা কামাতু, এরপরেই শুন

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন ফ্রান্সের গান, শিল্পী ফ্লোরিনা। এরপর পরে শুনবেন ইতিহাস চাচিবির গান আসিফ ও বেবি নাজনীর কণ্ঠে।

এই গানটির মধ্যে দিয়েই শেষ হল আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশের রকমারি গান। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা।

0: নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ফাতেমা জোহরা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। পথপাথে অনুষ্ঠানে প্রতারণার কুফল সম্পর্কে মহানুনা ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। কৃষি বিষয়ে কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলা সফর করবেন। এই সফরের সময় মাননীয় প্রধানমন্ত্রী পিত্রমখালী ইউনিয়নের পাতলি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন ও পথসভায় যোগদান করবেন এবং সকাল 10:30 দুপুর 12:15 মালুঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন এবং বেলা 1:30 নবগঠিত পেকুয়া পৌরসভার ও বেলা 2:00 নবগঠিত মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল 4:00 মাননীয় প্রধানমন্ত্রী চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ করবেন এবং ভাষণ দেবেন। জনসভা কার্যক্রম শেষে রাত 8:00 লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন। এসব অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা 693 কিলোহার্টজ, 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সশাকিন ব্যান্ড এবং ওয়েবসাইট ডব্লিউডব্লিউডব্লিউ.বেতার.জিওভি.ইন, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পক্ষ নির্ধারিত অনুষ্ঠান প্রচার হবে FM 102 ও FM 106 মেগাহার্টজে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতা জিয়া সকাল 7:30 সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান যুক্তিতে করে বাংলাদেশ সকাল 9:05 ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাস্যের শুনবেন। সকাল 10:35 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য শিক্ষকের মূল বেলা 11:30 বেলা 2:20 শুনবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35 পর্যন্ত কোরআন শিখের আশ্বাস শুনলেন। বিকেল 4:05 শুনলেন পরবর্তী অধিবেশনের সংক্ষিপ্ত পরিচিতি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের নিশুতি অধিবেশন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم الله الرحمن الرحيم السلام عليكم বাংলাদেশ বেতার ঢাকা সকাল 6টা আজ শনিবার 30 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ 26 জিলহজ 1447 হিজরি 13 জুন 2026 খ্রিস্টাব্দ
1: শুভ সকাল সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্স এফএম 90 এফএম 106 মেগাহার্স এবং এফএম 102 মেগাহার্সে এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর বরিশাল ঠাকুরগাঁও সিলেট কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হচ্ছে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মীর আশফাক হোসাইন এবং ফাতেমা জীবননেসা মুনিয়া
0: প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মেজবাহ চৌধুরী সুলেমান হোসেন খান রাহাত তরফদার মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম
1: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরোয়ার মির্জা
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত আজ সূরা ইউসুফের 74 আয়াত থেকে 76 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ